শরৎকালের এই সময় পূজোর সময়, আর সেই পূজোর সময়কে আমরাও অপেক্ষা করি তাঁর লেখার মতো করেই। অথচ কখন যেন সেই সময় অদ্ভুতভাবে বর্ষার তীব্র এক চোট আঘাতের থেকে, বর্ষার তীব্রতা থেকে কখন যেন হঠাৎ করে আস্তে আস্তে বদলে যায় আমাদের এই আনন্দের রঙে। আর সে কারণেই কে কি বলল তাতে কি বা আসে যায়, আমরা তো আর সেইখানে কখনোই ভাবি না যেমন তিনিও ভাবেননি। তিনি লিখে গেছেন তার কথা তার মতন করে।

শরৎ আমাদের অনেক রকম রূপে ধরা দেয়। আসলে শরতের রঙটি একেবারে আমাদের প্রাণের রং। কখনো সেটা কাঁচা বড্ড নরম, আবার ওই যে রৌদ্রটি যেমন কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা, এইরকম শরতের অনেকগুলো রং। আর সেই রং আমাদের মনকে অদ্ভুতভাবে দোলা দিয়ে যায়, আর এই জন্যই বোধহয় শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে। এই শরতেই আমাদের প্রাণটা কেমন যেমন করে ওঠে, যেরকম বর্ষায় আমাদের হৃদয়ের ভেতর মহলকে নাড়িয়ে দেয়, যেমন বসন্তে আমাদের বাইরের মহলের যৌবনকে নাড়া দেয়, ঠিক সেই রকমই শরৎ এসে আমাদের প্রাণে কেমন দোলা দিয়ে যায়। বর্ষার পর ওই যে বললাম পেঁজা তুলোর মতন আকাশ, নরম আকাশ, আর সেটাই আমাদের কাছে অদ্ভুত হয়ে ধরা দেয়। শিউলি ফুল আর আগমনীর সুরে শরৎ যখন আমাদের কাছে আসে, তখন সত্যি আমরা বড় আনন্দে থাকি। কখন সেই সময় আসবে আমাদের এই শরৎ, একের পর এক আমাদের তখন উৎসবের কাল। শরৎ শুধু যে আমাদের প্রাণটাকেই অন্যরকম করে দেয় তা নয়।

আমাদের এই উৎসবে আমাদের নিজেদেরকে একদম নিজের মতন করে আমরা মেতে উঠি আমাদের এই উৎসবে। আর সেখানেই শুধুমাত্র যে শরতের কাল বা রং তা নয়, এই সময় এই শরৎ বয়ে আনে কত কথা। বহু বাইরের মানুষ যারা বাইরে থাকেন তারা এই সময় দেশে তাদের নিজের নিজের বাড়িতে আসেন এই পুজোর সময়। অনেক মানুষ যারা বাইরে কাজে যান তারা ফিরে আসেন এই সময়, দেখা হয় অনেক পুরনো মানুষের সাথে, অনেক মানুষের সাথে দেখা হয়, প্রাণের কথা হয়, যাদের সাথে অনেক দিন পর হয়তো দেখা হলো। সুতরাং শরৎ আমাদের কিন্তু একেবারে সবাইকে এক করে দেয়, আর সেই কারণেই বোধহয় ওই যে শরৎ যখনই আসে তখনই আমাদের মনে হয় হ্যাঁ এইবার হয়তো আমাদের পালে হাওয়া লাগলো, আর আমরা সেই আশাতেই বসে থাকি কখন আমাদের পালে হাওয়া লাগবে আর আমরা এগিয়ে যাব আমাদের ঠিক ওই নতুন তরণী বেয়ে তত্তরিয়ে এগিয়ে যাব আমাদের নতুন গন্তব্যে।

0: যেমন শেষ হলো, আস্তে আস্তে কখন যেন এক ঘন্টা পেরিয়ে গেল সেটাও বোধহয় বোঝা যায় না। আর এক ঘন্টা পেরোতে পেরোতেই সময়ও জানান দেয়, ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলে দেয় সময় কিন্তু একদম শেষ, তাই আজ এখানেই থামতে হবে। তবে যেতে যেতে যে কথা বলবো, সময় অনেকটাই বয়ে গেছে, রাত পোহালো, নতুন দিন নতুন সময়, একেবারে চতুর্থী নাকি পঞ্চমী, নতুন শারদ প্রাতের নতুন কথা, নতুন আলোচনা, নতুনভাবে শুরু নতুন দিনের। আর সেই দিনে সবাইকে অনেক অনেক পূজোর শুভেচ্ছা, কারণ তিনি আসছেন। এইটাই আমাদের বাঙালির কাছে, অন্তরের কাছে, বাঙালির মনে এক অদ্ভুত দোলা দেয়, আর সে দোলা আমরা এগিয়ে নিয়ে যাই। কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই সব্বার পুজো ভালো কাটুক, আবারও কোনো একদিন আসবো এরকম গানের ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো। এখন সময় বন্দে মাতরম।
1: বন্দে মাতরম সুজলা সুফলা মলয়জ শীতলা

দূরের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সুপ্রভাত, শুভ পঞ্চমী। 107 FM রেইনবোর ভোরাইয়ে আজ আপনার সঙ্গী হলাম আমি, অরুণিমা। তো আজকে পঞ্চমী, আজ দেবী স্কন্দমাতা, মানে নবরাত্রির পঞ্চম দিনে দেবী দুর্গার পঞ্চম রূপ মা স্কন্দমাতার পূজা করা হয়। শিব ও পার্বতীর পুত্র স্কন্দ বা কার্তিক, এর মা হওয়ায় তার নাম স্কন্দমাতা। সিংহবাহিনী এই দেবীর কোলে শিশু কার্তিক বসে থাকেন। আর এই পঞ্চমী তিথি থেকে মোটামুটি ধরা যায় যে পুজো কলকাতায় ভীষণভাবে শুরু হয়ে যায়। তো আজকে আরও একটা বিশেষ দিন, মানে অনেকগুলো দিনের সমাহার তো প্রত্যেকটা দিনই থাকে, কিন্তু আজকে আরও একটা বিশেষ দিন, যেই দিনটার কথা আজ ভোরাই জুড়েই বলবো, যেই দিনটাকে নিয়ে অনেক অনেক কথা আছে যেগুলো সবসময় আমরা বলি না, বলতে পারি না, বলার সময় হয় না, হয়তো এড়িয়ে যাই। তাদের কথা, গ্রামীণ মহিলাদের কথা। আজ ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল উইমেন। 2008 থেকে রাষ্ট্রসংঘের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়ে আসছে। এই দিবসের মূল উদ্দেশ্য হল গ্রামীণ নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো। তো এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব হবে না যদি না গ্রামের নারীরা উন্নয়নের মূল স্রোতে অংশগ্রহণের সুযোগ না পান। শহর আর কটা, শহরের মহিলা আর কজন, দেশ জুড়ে তো গ্রাম, সেই গ্রামের মহিলাদের উন্নয়ন না হলে কি করে দেশ এগোবে বলুন তো। গ্রামীণ মহিলাদের নিয়েই আজ কথা বলবো। আজ আমাদের যেসব গ্রামের মায়েরা আছেন তাদের কথা বলবো। মা দুর্গার মতোই এই মায়েরাও তো কোনো না কোনো পরিবারের দশভুজা, তাদের কথা বলবো। তবে আজ তো পঞ্চমী, কাজেই গান কিন্তু সবই পুজোরই বাজবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সকালে ছুটে ছুটে অফিসের ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযুক্ত।

0: কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992। এই নাম্বারে 9903659992 আমাদের ইমেল অ্যাড্রেস। AIR FM Rainbow Kolkata @gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আজ পঞ্চমীর সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর কথা বলছি আমাদের গ্রামের সেই সব মায়েদের নিয়ে, সেই সব মেয়েদের নিয়ে যারা কিন্তু আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা শিরদাঁড়ার মতো কাজ করেন, কিন্তু তাদের কথা বলা হয় না। আজ তাদেরই দিন, আজ গ্রাম জীবনের কথা তো বলবই, তাদের জীবনের কথা বলবো এবং পুজোর সঙ্গে, দুর্গাপুজোর সঙ্গে তাদের সম্পর্কের কথাও বলবো। আজ ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল উইমেন, তাই গ্রামীণ নারীরা এই যে ভোর থেকে রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করে যান, তারা জমিতে বীজ লাগান, আগাছা পরিষ্কার করেন, ফসল কাটেন, শস্য সংরক্ষণে অংশ নেন, পাশাপাশি তাদের বাড়িতে যেসব পশুরা আছে আর কি, গবাদি পশু, তাদের যত্ন নেওয়া, পরিবারের সবার জন্য রান্না করা, সন্তানদের লালন পালন করা, বয়স্কদের সেবা করার দায়িত্বও তারা পালন করেন। সেই সঙ্গে সঙ্গে গ্রামের মেয়েরা সেলাই, তাঁত শিল্প, হস্তশিল্প, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধিও করেন। তাদের শ্রম ও দক্ষতা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে। সেই সব মেয়েদের কথাই বলছি আজ। আর সেই সব মেয়েদের কথা বলতে বলতে একটা পুরনো গ্রামের পুজোর কথা একটু বলি, গুপ্তিপাড়ার পুজো। প্রচলিত কাহিনী অনুসারে আনুমানিক 1759 সালে গুপ্তিপাড়ার কয়েকজন মানুষ একটা বনেদি বাড়ির দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে না পেরে নিজেরাই সর্বসাধারণের জন্য পুজো আয়োজনের উদ্যোগ নেন। 12 জন বন্ধু মিলে এই পুজো শুরু করেছিলেন বলে কথিত আছে। আর বারোয়ারি শব্দটা নাকি এটা থেকেই এসছে অনেকে বলেন, তবে এটা সবসময় যে সত্যি বা এর সপক্ষে যে ঐতিহাসিক তথ্য পাওয়া গেছে তা কিন্তু নয়। আর এটা তো কোনো জমিদার বা রাজপরিবারের ব্যক্তিগত পুজো নয়, মানে সমস্ত মানুষেরা মিলে, মানুষের সম্মিলিত উদ্যোগে আয়োজিত হয়েছিল পুজো, যার ফলে এটার নাম বারোয়ারি পুজো হতেই পারে। পরবর্তীকালে এই ধরনের পুজো মানে আমাদের গোটা বাংলায় ছড়িয়ে পড়ে, তবে পুজো শুরুর সালটা নিয়ে কিন্তু একটু বিবাদ আছে, এক একজন এক এক রকম বলেন। গ্রামের পুজোর কথা বলবো তাই গুপ্তিপাড়ার পুজো দিয়ে শুরু করলাম। আরও অনেক কথা রয়েছে আপনার জন্য, তবে এখন আসতে চলেছে এমন একটা গান যে গানটার সঙ্গে আমাদের ছোটবেলার পুজো ভীষণভাবে জড়িয়ে আছে, অন্তরা চৌধুরীর কণ্ঠে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: শুনছেন ভোরাই, পঞ্চমীর ভোরে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর সময় এখন 6:23। আজকে একটা বিশেষ দিন, গ্রামীণ মহিলাদের দিন। আজ তাদেরকে নিয়ে কথা বলছি। তাদের অবদান ছাড়া কিন্তু কখনোই দেশ এগিয়ে যাওয়া সম্ভব না। তাদের অবদান অনেক সময় আমরা তুচ্ছ করি, ভাবি যে গ্রামের মানুষ, গ্রামের মহিলা, তারা, তাদের আবার কি অবদান আছে। কিন্তু প্রতিদিন আপনার পাতে ভাত, শাক, সবজি, ফল, সমস্ত কিছু যা উঠছে, তার পেছনে কাদের অবদান বলুন তো? এই সব গ্রামীণ মহিলাদের। গ্রামীণ মহিলাদের দিন, এদিকে দুর্গাপুজোর পঞ্চমী, মা দুর্গাও তো আমাদের ঘরে আসেন ঘরের মেয়ে হয়েই। সব মেয়ের মধ্যেই কিন্তু মা দুর্গা আছেন। আর গ্রামের পুজোর কথা বলছিলাম, গ্রামের পুজোর কথা তো অবশ্যই বলবো। তার আগে গ্রামীণ এই যে মহিলারা যারা ভোর থেকে রাত অবধি পরিশ্রম করেন, তাদের কথা একটু বলি। সমাজ আর দেশের উন্নয়নে এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তারা পালন করেন, অথচ গ্রামের মেয়েরা নানান সমস্যার সম্মুখীন হন। অনেক ক্ষেত্রে তাদের লেখাপড়া শেখানো হয় না, কিছুটা পড়ানোর পর পড়াশুনো বন্ধ হয়ে যায়। সে যতই মেধাবী হোক না কেন, তার বাড়ির ছেলেকে পড়াশুনো শেখানো হয়, মেয়েটিকে স্কুল ছাড়িয়ে দেওয়া হয়। দারিদ্র তো আছেই, বাল্যবিবাহ, অপুষ্টি, স্বাস্থ্যসেবার অভাব, এবং এই যে বৈষম্যটা, ছেলে সন্তান মেয়ে সন্তানের যে বৈষম্য, সেটাও কিন্তু ভীষণভাবে থাকে গ্রামের দিকে। এগুলো মেয়েদের এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। অনেক নারী

গ্রামীণ মহিলারা সমান কাজ করেও পুরুষদের তুলনায় কম পারিশ্রমিক পান। এছাড়াও জমি আর সম্পত্তির অধিকার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আর্থিক স্বাধীনতার ক্ষেত্রেও তারা নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তো গ্রামীণ এই মেয়েদের উন্নয়নের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে, যেটা এখন হচ্ছে। উন্নত স্বাস্থ্য পরিষেবা, পুষ্টিকর খাদ্য, নিরাপদ পানীয় জল আর সবচেয়ে বড় কথা, কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাদের স্বনির্ভর করে তোলার জন্য নানা রকম বৃত্তিমূলক শিক্ষা হয়, সেগুলো ছোট ছোট ঋণ দেওয়া, কুটির শিল্প স্বনির্ভর গোষ্ঠীর প্রসার ঘটানো, পাশাপাশি নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে, যে একটা কাজে একজন পুরুষ যে টাকাটা পাচ্ছেন একজন নারীরও সেই টাকাটা পাওয়া উচিত। সবসময় যে সরকারি কাজ পাওয়া যায় তা তো নয়, কিছু ছোট ছোট ব্যবসায়ী তারাও কিন্তু কাজ করান, সেক্ষেত্রে তারা কিন্তু এই বৈষম্যটা রাখেন। সরকারি কাজে সবারই একই টাকা, কিন্তু ছোট ছোট ব্যবসায়ী বা যারা নানান ধরনের ব্যবসা করে থাকেন গ্রামের দিকে, তারা কিন্তু এই ধরনের বৈষম্য আনেন। এগুলোকে বন্ধ করতে হবে। পরিবার, সমাজ এবং সরকারকে একযোগে কাজ করে গ্রামীণ নারীদের আত্মবিশ্বাস আর নেতৃত্বের ক্ষমতাটা বাড়াতে হবে। আরও কথা রয়েছে গ্রামের মেয়েদের নিয়ে, সেই সঙ্গে সঙ্গে আজ পঞ্চমী, কাজেই মা দুর্গা তো বারবারই থাকবেন, আসলে পুরোটাই থাকবেন আমাদের সঙ্গে। রাস্তায় তো প্রচুর ভিড় যখন স্টুডিওতে আসছিলাম, আর আসতে আসতে এই গানটার কথাই মনে পড়ছিল স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। শুনুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: পঞ্চমীর ভোরে শুনছেন ভোরাই, সঙ্গে রয়েছে আমি অরুণিমা, আর সময় এখন 6:33। আজ যেমন পঞ্চমী, সেই সঙ্গে সঙ্গে আজ কিন্তু গ্রামীণ মহিলাদেরও দিন, কারণ আজ ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল উইমেন। তো গ্রামের মেয়েদের কথা বলছি, যারা বলা যায় আমাদের দেশের, মানে আমাদের বেঁচে থাকার যে ব্যাপারটা, সেটায় যদি গোটা মানুষের একটা চেহারা ভাবা যায়, বলা যায় গ্রামীণ মহিলারা হচ্ছে শিরদাঁড়ার মতো। তারা না থাকলে কিন্তু অনেক কিছুই হতো না আমরা শহরের মানুষরা, যেগুলো টের পাই না। তো গ্রামের একটা দুর্গাপুজোর কথা বলি আপনাকে, যেই পুজোর মধ্যে মেয়েরাই জুড়ে আছেন অদ্ভুতভাবে। বহু বছর আগে এই পুজো শুরু হয়েছে, কৃষ্ণনগর রায়বাড়ির দুর্গাপুজো। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের 3 নাতনির হাত ধরে শুরু হয়েছিল বলে এটা জানা যায়। আর এটা হয়েছিল 1750 সালে মহারানী ভবানী দেবীর উদ্যোগে এই পুজো শুরু হয়েছিল। আজও এই পুজোয় বাড়ির গৃহবধূদের নামে সংকল্প করার প্রথা রয়েছে। ভাবুন, বাড়ির গৃহবধূদের নামে পুজোর সংকল্প হয়, আর এটা কিন্তু আজকের কথা নয়, সেই 1750 সাল থেকে এটা হয়ে আসছে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের দ্বিতীয় পুত্র ভৈরবচন্দ্রের স্ত্রী মহারানী ভবানী দেবীর উদ্যোগেই রায়বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। ভৈরবচন্দ্রের 3 মেয়ে ছিল, মহাকালী, কালীকুমারী এবং নিত্যকালী। তাদের বিয়ে হয়েছিল এই রায়বাড়িতে, আর তাদের সঙ্গে এই পুজোর ইতিহাস জড়িয়ে আছে। মানে রাজপরিবারের মেয়েরা তারা বিয়ে হয়ে এসেছিল এই রায়বাড়িতে। পরিবারের ঐতিহ্য অনুসারে আজও রায়বাড়ির গৃহবধূদের নামে পুজোর সংকল্প করা হয়। তো এইটা কিন্তু একটা অদ্ভুত মানে ব্যাপার, মেয়েরা পুজো করে। আমরা শহরে দেখেছি, আমাদের কোনো ধারণা ছিল না যে এই যে মেয়েদের পুজো, সেটা কিন্তু বহু যুগ আগে থেকে শুরু হয়েছে আমাদের এখানে। আর সেটা সেই পুজোতে মেয়েদের নামে সংকল্প হতো, ভাবতে পারেন? আজও অনেকে বাড়ির পুজোতে মেয়েদের নামে সংকল্প করবে, এটা ভাবতেই পারে না, এত যুগ পেরিয়ে আসার পরে। আর সেই সময়টা ভাবুন, 1750। আরও কথা বাকি রয়েছে।

আজকের দিনটাকে নিয়ে, কিন্তু তার মধ্যেই আপনাকে শুনিয়ে দিই এমন একটা গান, যে গানটার মধ্যে মানে আজকে তো সমস্ত গানই দুর্গাপুজোকে ঘিরেই, যেহেতু আজ পঞ্চমী। জয়দেব রায়ের কণ্ঠে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992। এই নাম্বারে 9903659992 আমাদের ইমেল অ্যাড্রেস, AIRFM Rainbow কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ঘোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই,
2: পঞ্চমীর সকালে আপনার সঙ্গে রয়েছি ভোরাইয়ে, আমি অরুণিমা, আর সময় 6:45। আজকে তো বিশেষ একটা দিন, পঞ্চমী সেটা তো অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল উইমেন, যাদের কথা আমরা কখনো বলি না, যাদের কথা আমরা কখনো ভাবি না, অথচ দেশ এগিয়ে যাচ্ছে এদের বলা যায় পিঠের ওপর ভর করে। গ্রামীণ মহিলারা, গ্রামীণ মহিলারা ভোর থেকে রাত কত পরিশ্রম করে বলুন তো, তারা জমিতে কাজ করছে, তারা সংসারে কাজ করছে, ফসল কাটছে, শস্য বাঁচিয়ে রাখছে, সেই সঙ্গে সঙ্গে বাড়ির গবাদি পশুদের যত্ন নিচ্ছে, পরিবারের জন্য তো কাজ করছে, রান্না থেকে শুরু করে সমস্ত কাজই করছে, সেই সঙ্গে সঙ্গে এরা সেলাই, তাঁত শিল্প, হস্তশিল্প, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রোজগার, সমস্ত কিছু করছে, কিন্তু তাদের কথা আমরা কজন ভাবি। আজ দুর্গাপুজোর পঞ্চমীতে, একটু আগেই বলছিলাম কৃষ্ণনগরের রায়বাড়ির দুর্গাপুজোর কথা, মহারাজা কৃষ্ণচন্দ্রের তিন নাতনির হাত ধরে যে পুজো শুরু হয়েছিল, এই তিন নাতনি মহাকালী, এই তিন নাতনির কথা বলছিলাম আর কি, তো এই তিন নাতনি মহাকালী, কালীকুমারী আর নিত্যকালী, এদের বিয়ে হয়েছিল রায়বাড়িতে, আর তাদের সঙ্গে এই পুজোর ইতিহাস জড়িয়ে আছে। ঐতিহ্য অনুযায়ী জানা যায় যে রায়বাড়ির গৃহবধূদের নামে পুজোর সংকল্প করা হতো, 1750 সালের কথা ভাবুন। তো আরও কিছু গ্রামের পুজোর কথা তো বলবই এই ছোট্ট সময়ের মধ্যে যতটা বলা যায় আর কি। তো নদিয়ার রাজা ভবানন্দ মজুমদারের দুর্গাপুজোকে বাংলার প্রাচীন দুর্গাপুজোগুলোর অন্যতম উল্লেখ করা হয়। আরেকটা দুর্গাপুজোর কথা বলি, তাহেরপুর, রাজা কংস নারায়ণের উদ্যোগে 16 শতকের শেষ ভাগে একটা জাঁকজমকপূর্ণ দুর্গাপুজোর আয়োজনের কথা প্রচলিত আছে। তবে তাহেরপুর তো এখন বাংলাদেশের রাজশাহী অঞ্চলে, সেখানে ওই পুজো এখনও রয়েছে কি না সেটা জানা নেই, তবে একটা সময় ওই পুজো ভীষণ জাঁকজমকভাবে হতো। আর আমাদের কলকাতার কথা যদি বলি, তাহলে অবশ্যই সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো কবে থেকে হয়ে আসছে বলুন তো, সেই 1610 সাল থেকে হয়ে আসছে। এটা কলকাতা অঞ্চলের অন্যতম প্রাচীন বনেদি বাড়ির পুজো বলা যায়। আমি এই জন্যেই বললাম, একেবারে কলকাতা শহরের মধ্যে তো শোভাবাজার রাজবাড়ির পুজো আছে, সেও বহু প্রাচীন পুজো, কিন্তু বড়িশা তখন একদম কলকাতার মধ্যে আর কি পড়তো না আগের সময়ে আর কি। এখন তো বেহালা বড়িশা পুরোটাই কলকাতার মধ্যে। একটু গ্রামের পুজোর কথা বলছি তো সেই জন্য এই পুজোর কথাটাও উল্লেখ করলাম। তবে কৃষ্ণনগর রায়বাড়ির দুর্গাপুজোর কোনো তুলনা হয় না। মানে আমি এই ঘটনাটা জানার পর আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল যে ওই রকম সময়ে বসে 1750 সালের সময়ে কেউ ভাবতে পারতো এরকম একটা বাড়ির দুর্গাপুজো হচ্ছে? সেই দুর্গাপুজোর মূল উদ্যোক্তা যারা, তারা সেটা তো একজন মহিলা, আর বাকি তিনজন মহিলা তাদের নামে সংকল্প করে পুজো হচ্ছে, মানে অবিশ্বাস্য একটা ঘটনা সেই সময় বসে। কিন্তু আমাদের এই বাংলাতেই সেটা সম্ভব হয়েছে। আজও মেয়েরা বিভিন্ন গ্রামে, শহরে, সব জায়গায় কিন্তু পুজোর পুরো ভারটা নিজের কাঁধে নিয়ে খুব একদম মানে সাকসেসফুল পুজো করছেন। এত কথার পর আপনাকে একটা সুন্দর গান শুনিয়ে দিই মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। শুনুন গানটা, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: পঞ্চমীর ভোরে ভোরাইতে রয়েছি আপনার সঙ্গে আমি অরুণিমা। সময় কিন্তু ভোরাইয়ের প্রায় শেষ হয়ে এসছে। আজ ভোরাইতে যেরকম গ্রামের দুর্গাপুজোর কথা বলছিলাম, প্রথম মহিলা পরিচালিত যে দুর্গাপূজা এই পুজোর কথাও বললাম, ভৈরবচন্দ্রের তিন কন্যা মানে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের দ্বিতীয় পুত্র ভৈরবচন্দ্রের স্ত্রী মহারানী ভবানী দেবীর উদ্যোগে রায়বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। সেখানে তার তিন মেয়ে মহাকালী, কালীকুমারী ও নিত্যকালী বিয়ে হয়েছিল, তাদের সঙ্গে এই পুজোর ইতিহাস জড়িয়ে আছে। তবে আজকে আরও একটা বিশেষ দিন, মানে দিনটা বিশেষ, আজ ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল উইমেন। তো এই গ্রামের যে মহিলারা, যারা আমাদের ভীষণভাবে সাহায্য করে যাচ্ছেন নীরবে, তাদের কথা আমরা ভুলে যাই, তাদের অবদানের কথা মনে করিয়ে দেবার দিনও আজ। আর এই যে পুজোটার কথা বলছিলাম না, এই পুজোর বিশেষত্ব হচ্ছে মহিলাদের ঐতিহাসিক ভূমিকা। পুজোর সূচনার সঙ্গে মহারানী ভবানী দেবী ও পরিবারের তিন নাতনির নাম জড়িত। আর রীতিনীতি কী ছিল, উল্টো রথের দিন প্রতিমার কাঠামো তৈরির কাজ শুরু হয় এবং মহালয়ার দিন দেবীর গায়ে খড়ি দেওয়া হয়। দেবীর বিশেষ রূপ, এখানে দেবী দুর্গাকে যুদ্ধশাসে সজ্জিত করা হয় এবং তার বাহন হচ্ছে ঘোড়ামুখ সিংহ। অন্নপূর্ণা রূপে আরাধনা

সপ্তমীর মধ্যরাতে দেবীকে অন্নপূর্ণা রূপেও পুজো করা হয়। প্রায় 275 বছরের এই পুজো আজও পুরনো রীতিনীতি মেনে হয়ে চলেছে। আর গ্রামীণ নারীদের কথা যখন বলছি, গ্রামীণ নারীরা তো দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি, তাদের অবহেলা করা কখনোই উচিত না, তাহলে তো প্রকৃত উন্নয়ন হবে না। তাই তাদের প্রতি সম্মান প্রদর্শন, সমান অধিকার প্রদান, স্বনির্ভরতার সুযোগ সৃষ্টি করা, এটা কিন্তু ভীষণ জরুরি। হ্যাঁ, নারী যেন, মানে প্রতিটি গ্রামীণ নারী যেন স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদার জীবনযাপন করতে পারে, সেটা প্রত্যেকের দেখা উচিত। আজ পঞ্চমীর ভোরে মাতৃবন্দনা শুরুতে শহর গ্রামের সব ঘরের দশভুজাদের জানাই প্রণাম আর শুভেচ্ছা। ভালো রাখার চেষ্টা করুন আপনার সংসারের দুর্গাকে, তবেই মা দুর্গাকে সত্যি সত্যি শ্রদ্ধা জানাতে পারবেন। আমি অরুণিমা এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। পরের ঘন্টায় আপনার জন্য নিয়ে আস নমস্কার কলকাতা, আর এখন আপনার জন্য রেখে গেলাম বাংলা ব্যান্ড ভূমির গাওয়া একটা গান। শুনতে থাকুন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপতি মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী লের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প মেয়াদ আরও পাঁচ

0: বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে 2026 এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত 21টি সোনা, 27টি রূপ ও 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে দখল করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গানাটার সঙ্গে গঠনমূলক ও সুদূরপ্রসারী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, যা দুই দেশের মানুষের জন্য বাস্তব সুফল বয়ে আনবে। নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেদেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি নতুন সতর্কবার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলা, আকাশপথে আক্রমণ এর সময় ঘরের ভেতরে থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। পুরুষদের ক্রিকেটে হায়দ্রাবাদে অনুষ্ঠিত চতুর্থ টি-20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 24 রানে পরাজিত করেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: PCPNDT कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वालों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
2: गाने बाजू ओने रेडियो सुनछो 107 FM रेनबो सात सुरे सारा दिन सात सुरे सारा दिन।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: গুড মর্নিং, নমস্কার কলকাতা। আজকে তো শুভ পঞ্চমী, শুভ পঞ্চমীতে জানাই অনেক শুভেচ্ছা। 107 FM রেনবোয় আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর রাত জেগে প্যান্ডেল হপিংয়ের পর এবার চায়ের কাপে দিন একটা চুমুক, তারপর আপনার আর আমার পুজোর আড্ডা জমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। আর এখন যে গানটা রেখেছি আপনার জন্য, আমি জানি সে গান আপনার পছন্দ হবেই। আসলে পুজোর দিনে আপনার পছন্দের গান শোনাবো না, এটা হতেই পারে না, তাই না? আর এবারে যে গানটা আপনার জন্য আসতে চলেছে সেটা মোনালি ঠাকুরের কণ্ঠে 107 FM রেনবয়। শুনতে থাকুন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। পঞ্চমীর সকালে রয়েছি আপনার সঙ্গে আমি অরুণিমা। আর দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা বলতে চাই, স্টুডেন্টরা আজকে তোমাদের দিন, ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে আজ। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা কিন্তু বিশ্বজুড়ে স্টুডেন্টস ডে হিসেবে পালিত হয়। আজ আবার ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল উইমেন, আর আজকে আবার ফসিল ডে। তো এত কিছুর মধ্যে কোনটা বেছে নেবেন? ও, হ্যান্ড ওয়াশ ডেও রয়েছে। এত কিছু দিনের মধ্যে আমার মনে হয় পঞ্চমীটাকে বেছে নেওয়াই বেস্ট। দুর্গাপুজো এসে গেছে, আমরা তো ইনফ্যাক্ট চতুর্থী থেকেই ঠাকুর ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। রাস্তায় যা ভিড় স্টুডিওতে আসার সময় ভাবতে পারবেন না। তো দিনের ডায়েরি এবার বন্ধ করি। এই দুর্গাপুজোর মধ্যে, মানে কালকে থেকে ষষ্ঠী, কালকে বোধন হয়ে যাবে দেবীর, অলরেডি পুজো ওপেন হয়ে গেছে। আর পঞ্চমীর সকালে আমি রয়েছি অরুণিমা আপনার সঙ্গে, অতএব আমরা দারুণভাবে দুর্গাপুজোকেই সেলিব্রেট করি আজ। আর এবার বন্ধ করলাম দিনের ডায়েরি। শান আর ঈশানী নাগের গাওয়া শরতে দুর্গা, আবার 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আর আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনার জন্য দারুণ সারপ্রাইজ আছে।

আজ কার কার জন্মদিন জানেন? আপনার যদি জন্মদিন হয় আজ, আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন জানেন? আজ আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম, মানে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলে যাকে আমরা জানি, তার জন্মদিন। আজ ডিরেক্টর প্রডিউসার মীরা নায়ারের জন্মদিন, ভাবুন কী কী সব সিনেমা বানিয়েছে, সালাম বম্বে। আর বিশিষ্ট জার্নালিস্ট প্রণয় রায়ের জন্মদিন, সাংঘাতে সব হেভিওয়েট মানুষদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করছেন। আজ যাদের জন্মদিন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: হাওয়া অফিসের হালচাল হালচাল
1: শুনছেন। নমস্কার কলকাতা, পঞ্চমীর সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর পঞ্চমীর সকালে আপনাকে জানিয়ে দিই এবার কী বলছে আবহাওয়ার পূর্বাভাস, মানে হাওয়া অফিসের হালচালটা কী অ্যাকচুয়ালি। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টিও হতে পারে। ওরে বাবারে, এটা তো খুব চাপের ব্যাপার, দুর্গাপুজোর মধ্যে বৃষ্টি। আর গত 24 ঘন্টার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা না। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা যেটা ঘোরাফেরা করবে 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আর সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93%, সর্বনিম্ন 71%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.04.8 মিলিমিটার। আর আমাদের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো রকম সতর্কবার্তা নেই। এবারে যেটা করব সেটা হচ্ছে 107 FM রেনবোয়ে আমি অরুণিমা আপনাকে শুনিয়ে দেব পঞ্চমীর সকালে স্বাগত মুখার্জির গাওয়া আশ্বিন মাসে দুর্গাপুজো। শুনুন 107 FM রেনবোয়ে, ফিরছি গানের পর।

0: আমার বাইকে এখন নকিং অনেক কম,
1: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
2: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
3: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: শুনছেন নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা
5: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা।
7: আমি থাকছি সাত রঙের সপ্তমী অনুষ্ঠানে। কবে? খুব সোজা, সপ্তমীর দিন রাত্রি ঠিক 9টায় শুধুমাত্র রেইনবোতে। এইখানে আমি পুজোর গল্প বলেছি, আমার ছোটবেলার পুজো, পুজোর স্মৃতি, পুজোর গান, পুজোর নাটক, পুজোর খাওয়া দাওয়া, এই সমস্ত বিষয়ে আড্ডা হয়েছে, গল্প হয়েছে। আপনারা যদি শোনেন এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে সাত রঙের সপ্তমী।
5: শুনছেন নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা
5: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
6: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা। পঞ্চমীর সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর এইবার আমরা পৌঁছে যাব কোথায় বলুন তো, হরিদেবপুর 41-এর পল্লী। ওখানে সৌমি আমাদের জন্য অপেক্ষা করছে, দেখে নি কী কী হচ্ছে সেখানে।
3: পুজো পরিক্রমা,
4: পুজো পরিক্রমা।
5: শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় দক্ষিণের হরিদেবপুর 41-পল্লী ক্লাবের দুর্গোৎসবে এবছর মানুষের দ্বৈত সত্তার প্রকাশ। থিম দ্বৈত, কখনো আর্থসামাজিক, কখনো আবার লিঙ্গ পরিচয়। আমাদের সমাজে মানুষে মানুষে বিভেদ মানব সভ্যতার এক চিরন্তন সত্য। মূলত বৃহন্নলা শ্রেণীর মানুষদের জীবনের অব্যক্ত কথাই শোনাচ্ছে হরিদেবপুর 41-পল্লী। ঠাকুর দেখতে হলে আপনার নিকট

0: পরবর্তী মেট্রো স্টেশন নেতাজি এবং মহানায়ক উত্তম কুমার।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। এবার একটা জিনিস আপনাকে জানাতে চাই, সেটা হলো আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম। এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে। গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। আর আজকে তো পঞ্চমী, আর পঞ্চমীর দিনে এই মুহূর্তে পৌঁছে গেছি কোথায় বলুন তো, মানে আমাদের বন্ধুরা পৌঁছে গেছে কোথায়, মুদিয়ালি শিব মন্দির।
2: দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজোয় এবছরের থিম ঐতিহ্যের লোককথা। এবছর তাদের 92তম বর্ষ। বঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্য শতাব্দী প্রাচীন, যার সঙ্গে নাম জড়িয়ে আছে কলকাতার বিখ্যাত বনেদি বাড়িগুলোর, এছাড়াও নানা উপাচার, নানা প্রথা। এ শুধু এক উৎসব নয়, এ এক ঐতিহ্যের ইতিহাস। মুদিয়ালি ক্লাবের পাশেই শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসবের পুজো। 90তম বছরে তাঁদের উপস্থাপনায় রাজস্থানের ঘনঘোর উৎসব, থিম ভাবনা পরব। দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব ও শিব মন্দির সর্বজনীনের ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
1: আর কলকাতার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই রয়েছে পুজো। সেই পুজোয় রয়েছে আমাদের বন্ধুরা, আমাদের FM-এর বন্ধুরা। তো তাদের মুখ থেকেই শুনে নিচ্ছি কোথায় কীরকম পুজো, জমজমাট পুজো, এখন কী অবস্থায় রয়েছে তাদের, থিম কী, সমস্ত কিছু। এবার পৌঁছে যাব উত্তর কলকাতায় কলেজ স্কোয়ারের পুজোর কথা এবং সন্তোষ মিত্রের স্কোয়ারের পুজোর কথা। চলুন পৌঁছে যাই।
2: ৭৯তম বর্ষে কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেল মধ্যপ্রদেশের জমিদার বাড়ি, সঙ্গে জলের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড। প্রথমে অ্যালবার্ট হল নিয়ে থিম করার ভাবনা থাকলেও পরে সেই পরিকল্পনা বদল হয়েছে। অন্যদিকে উত্তর কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার উদযাপন করছে বন্দে মাতরমের 150 বছর। থিম সনাতন চেতনায় বন্দে মাতরম। 150 বছরের ইতিহাস তুলে ধরতে পুজো মণ্ডপ তৈরি হয়েছে লাল কেল্লার আদলে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দেশভাগের সময়ের বেশ কিছু ফটোগ্রাফের প্রদর্শনী। প্যান্ডেলে রয়েছে একটি ট্রেনের ইনস্টলেশন যা মনে করাচ্ছে দেশভাগের যন্ত্রণার ইতিহাস। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
1: ওয়ান জিরো সেভেন FM রেনবো পঞ্চমীর সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমার। সময় এখন 7:46 না 45 মিনিট। আর এইবার যেটা করতে চলেছি, আপনাকে একটা গান শোনাবো ইমন চক্রবর্তীর কণ্ঠে, তারপর আবার পুজো পরিক্রমায় জেনে নেব কোথায় কোন পুজো, কী তার থিম, সমস্ত কিছু আমাদের বন্ধুরা ছড়িয়ে রয়েছেন কলকাতার নানান প্রান্তে। শুনতে থাকুন 107 FM রেনবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে পঞ্চমীর সকালে। আর এখন আমরা পৌঁছে যাব কোথায় বলুন তো, টালা প্রত্যয় আর টালা বারোয়ারি। কি হয়েছে সেখানে পুজো, আর সেখানে থিমই বা কি? আমাদের বন্ধু রয়েছেন সেখানে, সেখান থেকে জানিয়ে দিচ্ছেন। সৌমি রয়েছে ওখানে।
3: পুজো পরিক্রমা,
4: একশো একতম বর্ষে উত্তর কলকাতার টালা পার্ক প্রত্যয়ের থিম বিয়োজন, অর্থাৎ ডিট্যাচমেন্ট। প্রথমে অন্যরকম ভাবনা থাকলেও এই পুজোতে শিল্পী সুশান্ত শিবানীপাল আরও একবার সামাজিক বার্তা নিয়ে হাজির হয়েছেন পুজো প্যান্ডেলে, তার ছোঁয়া পরতে পরতে। অন্যদিকে 106তম বর্ষে পা দিয়ে

0: টালা বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসবের ভাবনা দুর্গাবাড়ি, দেবী দুর্গার আদি রূপ থেকে দশমহাবিদ্যা, নবদুর্গা থেকে সতীপীঠ, থিম ভাবনায় জায়গা করে নিয়েছে সবটাই। মা এখানে অতি সাধারণ হয়েও রাজসিক ভাবে উপস্থিত। উত্তর কলকাতার টালা প্রত্যয় ও টালা বারোয়ারির পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলছে আমাদের বন্ধুরা, পুজো প্যান্ডেলের নানান কথা জানাচ্ছে আপনাকে। 107 এফএম রেনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এইবার পৌঁছে যাব লেক টাউন অধিবাসী বৃন্দর পুজোয়।
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: বন্যপ্রাণীদের বাসস্থান জঙ্গল কেটে সেখানে চলছে উন্নয়ন, বিপন্ন হচ্ছে বন্যপ্রাণীদের অস্তিত্ব, জায়গা না পেয়ে তারা ঢুকে পড়ছে মানুষের ডেরায়। কে শুনবে তাদের আর্তনাদ? দুর্গাপুজোর আবহে লেকটাউন অধিবাসী বৃন্দের এই বছরের ভাবনা আর্তনাদ। দেবী দুর্গার মূর্তিতেও সেই প্রতিবাদ চোখে পড়ছে। মণ্ডপের অন্দরে তৈরি করা হয়েছে জঙ্গলের পরিবেশ। 64তম বর্ষের মাতৃবন্দনায় তারা তুলে ধরেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। পুজো প্যান্ডেলে পৌঁছতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। পঞ্চমীর সকালে রয়েছি আপনার সঙ্গে, আরও দুটো জায়গায় পৌঁছে যাব, কিন্তু তার আগে রাজবর্মনের কণ্ঠে এলো দুর্গা মা 107 FM রেনবোয়ে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, পঞ্চমীর সকালে রয়েছি আপনার সঙ্গে, আর এখন সময় 7:57 পৌঁছে যাব এবার পুজো পরিক্রমায় দেশপ্রিয় বালিগঞ্জ কালচারাল সেই পুজোয়। বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি এই নামে না চিনলেও দেশপ্রিয় পার্ক নামটা কলকাতাবাসীর কাছে আবেগ। এবছর এই পুজোর 79তম বর্ষ। পুজো প্যান্ডেল তৈরি হয়েছে বৌদ্ধ মন্দিরের আদলে, ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কল্পনা এখানে বাস্তবকে ছাপিয়ে গেছে। অন্যদিকে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবার 75 বছরের দুর্গোৎসবে পা দিল। শিল্পী সুশান্ত শিবানীপালের ভাবনায় ফুটে উঠেছে জীবনের এক অনন্য দর্শন, থিম যোজন। কাছেই সমাজসেবী সংঘের পুজো, কাঠের উপর নকশা করা উত্তম কুমারের বিখ্যাত সমস্ত ছায়াছবির নাম, উত্তম কুমারের নানা মুহূর্তের ছবি শোভা বাড়াচ্ছে পুজো মণ্ডপের। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করে সমাজসেবী সংঘের দুর্গাপুজোর থিম মহাপুজোয় মহানায়ক। দক্ষিণ কলকাতার এই বিখ্যাত পুজোগুলি দেখতে হলে পৌঁছতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো পুজো পরিক্রমা।
2: পুজো পরিক্রমা শুনছেন 107 FM রেইনবোয়ে, আর এইবার পৌঁছে যাব বাদামতলা আশার সঙ্গের পুজোয়।
3: পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা
2: 87 বছরে এসে তথাকথিত থিমের বাইরে বেরিয়ে জগজ্জননী মায়ের পুজোয় ভারতের ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা করল বাদামতলা আষাঢ় সংঘ। শিল্পী রণ ব্যানার্জির ভাবনায় এবছর তাঁদের পরিকল্পনা স্বপ্নে পাওয়া রূপের রানী জাগ্রত মা জগজ্জননী। এখানকার পুজো প্যান্ডেল আমাদের ফিরিয়ে নিয়ে গেছে 500 বছর আগের মন্দির স্থাপত্যে। বেলে পাথরের মন্দিরের আদলে সাজানো হয়েছে প্যান্ডেল, রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির যেখানে অধিষ্ঠান হয়েছে বহু দেবদেবীর। প্যান্ডেলের বাইরের দেয়াল দেবদেবীর মূর্তিতে সাজানো, পাশেই 66 পল্লীর পুজো যা এবছর পা দিল 76তম বর্ষে। তাঁদের থিম ভাবনা তোমার পরে ঠেকাই মাথা। পুজো মণ্ডপের দেওয়াল জুড়ে বিপ্লবের কাহিনী, বিপ্লবীদের কাহিনী দর্শনার্থীদের মনে করাবে আমাদের অতীত গৌরবের কথা। মা এখানে চিরাচরিত মমতাময়ী রূপের পরিবর্তে ধারণ করেছেন রুদ্র রূপ, যিনি প্রতিবাদিনী এক নারী শক্তি। দক্ষিণ কলকাতার বাদামতলা আষাঢ় সংঘ ও 66 পল্লীর প্যান্ডেলে ঠাকুর দেখ।
4: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো ব্যবস্থা আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে উন্নয়ন, আইন শৃঙ্খলা ও সুশাসনের জন্য গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। লখনৌতে এক অনুষ্ঠানে আত্মজীবনী ভারতীয় গণতন্ত্র কি বিজয় গাথা, মেরা জীবন মেরা সংঘর্ষের হিন্দি সংস্করণের প্রকাশনা উপলক্ষে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিজয়ওয়াড়ার পূর্ণামী ঘাটে জাতীয় সরস মেলার উদ্বোধন করবেন। এই প্রথমবার জাতীয় স্তরের এই মেলাটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের বাইরে আয়োজিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার আখ চাষীদের সমস্যাগুলো খতিয়ে দেখে তা নিরসনে উপযুক্ত পদক্ষেপের জন্য একটি কমিটি গঠন করেছে। নীতি আয়োগের প্রাক্তন সদস্য অধ্যাপক রমেশ চাঁদ এই কমিটির সভাপতিত্ব করবেন। দিল্লি পুরসভার আয়তাধীন স্কুলগুলোতে

0: ন্যূনতম স্কুল ব্যাগের জন্য ছাত্রছাত্রীদের 1,370 টাকা করে প্রদানের কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, ডিরেক্টর বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে গতকাল দিল্লির 5 লক্ষ ছাত্রছাত্রীদের 70 কোটি টাকা প্রদান করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে রাজ্য, প্রায় সব মণ্ডপে প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে শহর গ্রামের পথঘাট, মণ্ডপ সজ্জা এবং ঠাকের শব্দে উৎসবে মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ, ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত হচ্ছে। কৃষি, খাদ্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সহ গ্রামীণ অর্থনৈতিক অগ্রগতির নানা ক্ষেত্রে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দিতে দিনটি উদযাপিত হয়ে থাকে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শহরেরই কথা। পঞ্চমীর সকালে 107 FM রেনবো নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় আপনাকে নিয়ে ঢুকে পড়লাম আমি অরুণিমা। আর শহরের ইতিকথায় অবশ্যই আজ কলকাতার বনেদি বাড়ির পুজোর কথা বলবো, লক্ষ্মীকান্ত মজুমদারের দুর্গা পুজোর ইতিহাস বলবো। ভাবছেন তো লক্ষ্মীকান্ত মজুমদার কে ছিলেন? লক্ষ্মীকান্ত মজুমদার যিনি, তিনি লক্ষ্মীকান্ত রায়চৌধুরী নামেও পরিচিত ছিলেন। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একজন গুরুত্বপূর্ণ পূর্বপুরুষ। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে তিনি জমিদারি ও রাজস্ব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে তার বংশধরেরা কলকাতার ইতিহাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কলকাতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী 1610 সালে লক্ষ্মীকান্ত মজুমদার বরিশায় এই পুজোর সূচনা করেন। সেই সময় কলকাতা আজকের মতো শহর হয়ে ওঠেনি। তো কিছুক্ষণের মধ্যে চলে যাব আপনাকে নিয়ে কাশী বসলেনে। কিরকম হচ্ছে সেখানকার পুজো জানতে পারবেন।
1: শহরের ইতি কথা।
0: এখন শ্রেষ্ঠা দাসের কণ্ঠে বলদুগ্গা মাইকি 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, পঞ্চমীর সকালে রয়েছি আপনার সঙ্গে আমি অরুণিমা। আর এইবার আমরা পৌঁছে যাব কাশী বসলেনে, ওখানে আমাদের বন্ধু রয়েছে, সেখান থেকে জানাবে যে কি অবস্থা ওখানে এবং কাশী বসলেনের পুজোটা কেমন হচ্ছে, সেখানকার থিম কি, সমস্ত কিছু।
4: পুজো পরিক্রমা,
5: পুজো পরিক্রমা।
6: 89তম বর্ষে কাশী বোস লেনের থিম আদিম, হারিয়ে যাওয়া ওয়ার্লি শিল্পকে তুলে ধরে এই বছর তাদের শিকড়ের খোঁজ। আদিমতার চিত্র গোটা পুজো প্যান্ডেলে, শুধুমাত্র কোনো প্রথা বা ট্রেডিশন নয়, জীবন ও সম্পর্কের প্রবহমানতা ফুটে উঠেছে তার আদিম রূপে। পৃথিবী, মানুষ এবং প্রকৃতি মণ্ডপ সজ্জায় ও প্রতিমার নির্মাণে মিলে মিশে গেছে। থিম ভাবনায় শিল্পী অনির্বাণ দাস। পুজো মণ্ডপে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
4: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
5: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 8:20 এখন। এবার পৌঁছে যাব জগৎ মুখার্জি পার্কে, সেখানে আমাদের বন্ধুরা রয়েছে, জেনে নেব কেমন হচ্ছে সেখানে পুজো।
4: পুজো পরিক্রমা,
5: পুজো পরিক্রমা।
6: মায়ের পুজোয় শিল্পের আরাধনা, শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এক অনন্য ভাবনায় সেজে উঠেছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো। তাঁদের এই বছরের প্যান্ডেল জুড়ে শ্রদ্ধেয় নৃত্যশিল্পী শ্রী উদয় শঙ্করের নৃত্যশৈলীর কারুকাজ, যার সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। থিম শঙ্কর নামা। মণ্ডপসজ্জায় এই ভাবনা এক অন্য মাত্রা এনেছে। শিল্পীর 125

0: ২৫ বছরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে ঘিরেই জগৎ মুখার্জি পার্কের মাতৃবন্দনা। রয়েছে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন। অভিনব এই প্যান্ডেলে পৌঁছতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: পুজো পরিক্রমা শুনছেন 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে, নমস্কার কলকাতায়। আর এবার যে গানটা আসতে চলেছে সেটা দেবী চৌধুরানী ছবি থেকে, ইমন চক্রবর্তী ও তিমির বিশ্বাসের ডুয়েট জয় দেবী। আর গানের পর ফিরে আসছি আপনার কাছে সঙ্গে নিয়ে মর্নিং মন্ত্র। কি মন্ত্র শুনবেন? তো তাহলে টিউন করে রাখুন 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র,
5: সকাল সকাল কানে মন্তর দেব। 107 FM রেইনবোর নমস্কার কলকাতায় পঞ্চমীর সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। কি কালকে থেকে তো পুজো দেখা শুরু হয়ে গেছে, অনেকের তার আগের থেকেও শুরু হয়েছে, যদিও সবকটা প্যান্ডেল কমপ্লিট হয়নি, তবু কিছু কাজ তো কমপ্লিট হয়েছে, কিছু কাজ

0: কমপ্লিট হয়েছে, মানে চোখে চোখে কথা বলা অনেকেরই কমপ্লিট হয়েছে, সেই সঙ্গে সঙ্গে ফোন নাম্বার নেওয়া, হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি, এখন তো হোয়াটসঅ্যাপেই বেশি কথা হয়। তো এরম কারোর সঙ্গে আলাপ হলো কি, তাহলে আমি বলি কি, সবচেয়ে বাচাল বন্ধুটির সঙ্গে তাকে আলাপ করাবেন না, একদম না। তাহলে পুজো শুরুর প্রথম দিন, মানে কালকে ষষ্ঠী, ষষ্ঠীতে তোমার সঙ্গে বেরোলে সপ্তমীতেই দেখবে যে তোমার পাশে আর সে নেই, যাকে তোমার ভালো লাগলো, যার সঙ্গে চোখে চোখে কথা হলো, সে নেই, সে তোমার সেই প্রচণ্ড বলিয়ে কইয়ে বন্ধুটির সঙ্গে পুজো দেখা শুরু করে দিয়েছে। কাজেই সাবধান, পুজো শুরু হওয়ার আগেই আমি সাবধান করে দিলাম। আরও একটা কথা, যারা ভালো মানুষ তাদেরকে না পুজোতে ভীষণ বিপদে পড়তে হয়, বন্ধুবান্ধবদের সাথে বেড়াতে গেলে সবসময় দেখা যায় যে কোনো রেস্টুরেন্টে বা ক্যাফেতে ঢুকলে বা বাইরে খাওয়া দাওয়া করলে বিলটা একজনই পে করছে, অন্যরা চুপচাপ অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকছে। সেই লোকটা কখনো হবে না, সেই লোকটা কখনো হয়েও না তোমরা, বা আপনিও হবেন না। তার কারণ হচ্ছে নিজেরটুকু দিয়ে দিন, বাকিটা আনন্দ থাক, কোনো দুঃখ নিয়ে পুজো দেখা নয়, একদমই নয়। তো বুদ্ধি দিয়ে দিলাম, বুদ্ধি কাজে লাগান। আর এবার পৌঁছে যাব সল্টলেক ইসি ব্লক আর এডি ব্লকে, আমার বাড়ির কাছাকাছি। চলুন দেখি কেমন হচ্ছে সেখানে পুজো।
1: পুজো পরিক্রমা,
2: সুবর্ণ জয়ন্তী বর্ষে সল্টলেক ইসি ব্লকের পুজোয় এবার মহাভারতের কাহিনী, থিম অক্ষৌহিণী। শিল্পী সম্রাট ভট্টাচার্যের ভাবনায় সমসাময়িকভাবে মহাভারতের 18টি অধ্যায়কে তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে। কোনো রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থেকে বিরত থেকে অত্যন্ত সুচারু দক্ষতায় মণ্ডপ শিল্পীরা তাঁদের হাতের ছোঁয়ায় জীবন্ত করে তুলেছেন মহাকাব্যের গল্পগুলিকে। অন্যদিকে সল্টলেক এডি ব্লকের পুজো প্যান্ডেলে গালা দিয়ে তৈরি পুতুলের সমাহার, থিম গালার পুতুল। হারিয়ে যাওয়া এই শিল্পের ব্যবহারে যেমন তৈরি হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, তেমনই রয়েছে বিভিন্ন ধরনের পুতুল। তবে বিশেষ আকর্ষণ গালার তৈরি লঙ্কাপতি রাবণের বিশাল এক পুতুলের ন্যায় মূর্তি। সল্টলেক ইসি ব্লকের পুজোয় পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন সিটি সেন্টার, সল্টলেক এডি ব্লকের পুজো দেখতে নিকটবর্তী মেট্রো স্টেশন সিটি সেন্টার ও সেন্ট্রাল পার্ক।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। পঞ্চমীর সকালে আপনার সঙ্গী আমি অরুণিমা, আর এইবার পৌঁছে যাব নাকতলা উদয়ন সংঘ। পুজো পরিক্রমা চলছে, নাকতলা উদয়নের পুজো কেমন হয়েছে, তাদের থিম কি, লম্বা লাইন পড়ে সেই পুজো দেখতে, চলুন পৌঁছে যাই।
3: পুজো পরিক্রমা,
4: পুজো পরিক্রমা।
5: দ্বাদশ গৃহে পরিক্রমা আর গণনা যাহার কর্ম, তিথি নক্ষত্র যোগ ও করণ বিবিধ আচার ধর্ম, লগ্ন রাশি দিনের হিসাব রাখিয়াছি প্রতিপত্রে, অক্ষর ভেদে যাহা দুর্জন পূজ্যতে সর্বত্রে। এমনই এক ধাঁধার গভীরে লুকিয়াছে নাকতলা উদয়ন সংঘের এ বছরের দুর্গাপুজোর থিম, এক অদ্ভুত কালের যাত্রার ধ্বনি, হিম কালোধ্বনি। একাল ও সেকালের মাঝামাঝি দাঁড়িয়ে তাদের দুর্গোৎসবের সময়ের এই হিসেব নিকেশ তুলে ধরেছে প্রাচীন গণনা শাস্ত্রের নানা দিক। পুজো প্যান্ডেলে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গীতাঞ্জলি।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
4: পুজো পরিক্রমা,
6: পুজো পরিক্রমা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা। পঞ্চমীর সকালে রয়েছি আপনার সঙ্গে, আর পুজো পরিক্রমায় এইবার নিয়ে যাব আপনাকে একডালিয়া, সিংহি পার্ক আর হিন্দুস্থান ক্লাবে।
3: পুজো পরিক্রমা,
4: পুজো পরিক্রমা।
5: দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিনের পুজো প্যান্ডেল এবছর গুজরাতের সোমনাথ মন্দির। 84তম বর্ষে পা দিয়ে তাঁদের সিগনেচার ঝাড় লণ্ঠনের পাশাপাশি নজর কাড়ছে সোমনাথ মন্দিরের স্থাপত্যের আদলে বানানো পুজো প্যান্ডেলের অসাধারণ কারুকাজ। পাশেই সিংহী পার্ক সর্বজনীন দুর্গোৎসব, এবছর তাঁদের 85তম বর্ষ, থিম বস্তারীয়। এখানে তুলে ধরা হয়েছে ছত্তিশগড়ের বস্তার শিল্প, শিল্পী অঙ্কিতা ব্যানার্জি। পরিচিত এবং জনপ্রিয় ডোকরা, টেরাকোটা, কাঠ ও ধাতব শিল্পের সংমিশ্রণে সেজে উঠেছে পুজো প্যান্ডেল। অন্যদিকে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব দুর্গোৎসবের 64তম বর্ষের আয়োজন দুর্গা দালান। আমাদের চেনা পরিচিত দুর্গা দালানে অধিষ্ঠাত্রী হয়েছেন দেবী দুর্গা, প্যান্ডেল যেন এক বনেদি বাড়ির ঠাকুর দালান। দক্ষিণ কলকাতার এই তিনটি অন্যতম বিখ্যাত পুজো দেখতে হলে নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
4: পুজো পরিক্রমা,
6: পুজো পরিক্রমা।
2: পুজো পরিক্রমা শুনছেন 107 FM রেইনবো। নমস্কার কলকাতায় আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আরও অনেক জায়গায় নিয়ে যাব, কিন্তু এক্ষুনি আপনার জন্য একটা গান, জুবিন গার্গের গাওয়া 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা, পঞ্চমীর সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর এখন 8:40 পৌঁছে যাব আপনাকে সঙ্গে নিয়ে কুমোরটুলি সর্বজনীনে। কেমন হচ্ছে সেখানে পুজো? চলুন পৌঁছে যাই।
4: পুজো পরিক্রমা,
5: পুজো পরিক্রমা।
6: উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসবে মন্ড্রিয়ান আর্টের ছোঁয়া, থিম মন থেকে মন্ড্রিয়ান। 1940 ইউরোপে বিখ্যাত হয় ডাচ চিত্রশিল্পী পিয়েট মন্ড্রিয়ানের এক বিশেষ ধরনের জ্যামিতিক নকশার চিত্রশৈলী। সেটির অনুকরণে কলকাতাবাসীর দৈনন্দিন জীবনযাপন ধরা পড়ল কুমোরটুলি সর্বজনীনের মাতৃবন্দনায়। এই জ্যামিতিক নকশাতেই প্যান্ডেলে আঁকা হয়েছে বিড়ালের ছবি, যাদের আমরা খুঁজে পাই কলকাতার বাড়িতে অলিতে গলিতে। একটা সময় এই পুজোর সভাপতিত্ব করেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় থেকে আজকের দিন, বদলে গেছে অনেক কিছু, কিন্তু তবুও নিজেদের স্বতন্ত্র ভাবনায়

0: নিজেদের মতো করে প্রতি বছর দেবী দুর্গার পুজোর আয়োজন হয়ে আসছে এখানে। উত্তর কলকাতার কুমোরটুলি সর্বজনীনের পুজো দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: আর 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি। নমস্কার কলকাতায়। পঞ্চমীর সকালে পুজো পরিক্রমা চলছে। এবার কিন্তু পৌঁছে যাব একটু দূরে শ্রীভূমির পুজোয়। প্রচণ্ড ভিড় হচ্ছে শ্রীভূমির পুজোয়। সকালবেলা তো স্টুডিও আসবো কী করে ভাবছিলাম, কারণ ওখানে এত জ্যাম। তো চলুন পৌঁছে যাই শ্রীভূমির পুজো।
1: 100.1 FM গোল্ডে পুজো।
0: একদিকে দেবী দুর্গা, অন্যদিকে তিরুপতি বালাজি। ভিন্ন বিশ্বাস কিন্তু ভক্তি এক। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত ভেঙ্কটেশ্বর টেম্পলের আদলে তৈরি হল কলকাতার অন্যতম বড় আয়োজক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব। সাদা আর সোনালি রঙে সাজানো প্যান্ডেলের উচ্চতা প্রায় 100 ফুট। কারুকার্যে ফুটে উঠেছে বালাজি ভগবানের চিত্র, দেবী প্রতিমা নির্মাণে প্রদীপ রুদ্রপাল। উপচে পড়া ভিড়ে সামিল হতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া।
2: আর পুজো পরিক্রমা চলছে, চলবে, তবে কিছুক্ষণের মধ্যেই আমি অরুণিমা আপনার জন্য নিয়ে আসছি ফুড ফান্ডা। পুজোয় খাওয়া দাওয়া হবে না, হতে পারে, এখন আপনার জন্য রেখেছি চিরদিনই তুমি যে আমার থেকে ঝিরি ঝিরি। জুন ব্যানার্জির কণ্ঠে 107 FM রেনবো শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফুড ফান্ডা,
4: ফুড ফান্ডা 107 FM রেনবো, নমস্কার কলকাতায় পঞ্চমী সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর পূজোর সময় খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। পূজোর মিষ্টি নিয়ে আমি একটা রেসিপি বলবো, নারকেলের চন্দ্রপুলি। কিভাবে বানাবেন নারকেলের চন্দ্রপুলি? কুড়িয়ে নেবেন নারকেল 200 গ্রাম, আর দুধ 250 মিলিলিটার। এখন কোরানো নারকেল না কিনতেও পাওয়া যায় প্যাকেটে। চিনি 80 গ্রাম, ময়দা 100 গ্রাম, ঘি 1 চা চামচ, এলাচ গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ। এবার কি করে বানাবেন সেটা বলি। নারকেল দুধ ও চিনি কড়াইয়ে দিয়ে কম আঁচে ঘন পুর তৈরি করুন। তারপর এলাচ গুঁড়ো দিয়ে পুর ঠান্ডা হতে দিন। ময়দার সঙ্গে ঘি মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মসৃণ একটা মণ্ড তৈরি করতে হবে। ছোট লেচি বেলে মাঝখানে পুর দিয়ে অর্ধচন্দ্রের মতো ভাঁজ করে দুটো দিক চেপে বন্ধ করতে হবে। ফুটন্ত জলে সেদ্ধ করা যায় এমন চন্দ্রপুলি নয়। এই যে সহজ যে রেসিপিটা বললাম, সেটা অল্প ঘিতে বা তেলে সোনালি করে ভেজে নিলেই হয়ে যাবে। আর পুর সম্পূর্ণ ঠান্ডা ও ঘন হওয়া চাই। পাতলা পুর হলে কিন্তু পুলি ভাজার সময় খুলে যেতে পারে, মনে থাকবে তো? তাহলে ফুড ফান্ডায় জানিয়ে দিলাম নারকেলের চন্দ্রপুলি কি করে বানাবেন।
3: ফুড ফান্ডা।
4: আর এখন যে গানটা শোনাতে চলেছি, সেই গানটার জন্য গান মিলান্তিতে রিকোয়েস্ট করেছে গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে। আর একটা কথা বলি, এখনও তো টপিক আমি দিতে পারিনি। আসলে পুজো পরিক্রমায় এত ব্যস্ত হয়ে পড়েছি আমরা, চারিদিকে যাচ্ছি পুজোয়। তো আজকে এমন একটা দিন, পঞ্চমীর দিন, পঞ্চমীর সকাল। তো পঞ্চমীর সকালে আপনার

0: কাকে কি বলতে ইচ্ছে করছে, কোনো ভালোবাসার কথা বা কোনো পুরনো বন্ধুকে মনে করছে, যাকেই কোনো একটা মেসেজ ডেডিকেট করতে চান না কেন, তার নাম উল্লেখ করে বা না উল্লেখ করে আপনি সেই মেসেজটা আমায় পাঠিয়ে দিন, আমি কিন্তু নিশ্চয়ই পড়ে শোনাব। 9903653992 হচ্ছে নাম্বার। তাহলে এবার গান মিলান্তিতে শুনে নিন গান।
1: গান মিলান্তি, গান মিলান্তি,
0: আশা ভোসলের কণ্ঠে ফুলে গন্ধ নেই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো এ পঞ্চমী সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা আর এইবার পূজো পরিক্রমায় পৌঁছে যাব দমদম তরুণ দল আর ভারত চক্রর পূজোয়
4: পূজো পরিক্রমা
5: 49তম বর্ষে দমদম পার্ক তরুণ দলের ভাবনা জোট দেবী দুর্গা এখানে রথে অধিষ্ঠাত্রী মহিষাসুর যখন বরপ্রাপ্ত হলেন যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না তখন

0: ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিশক্তি জোটবদ্ধ হয়ে সৃষ্টি করলেন দেবী দুর্গার। তাদের সমস্ত শক্তি একত্রিত হল দেবীর মধ্যে, বধ হলেন মহিষাসুর। মায়ের রূপ এখানে সনাতনী। অন্যদিকে ২৬তম বর্ষে দমদম পার্ক ভারত চক্রের থিম ভাবনা অন্তর্যামী। রথ ভাবে আমি দেব, হ্যাঁ হাসেন অন্তর্যামী। পুজো প্যান্ডেলে নানা ধরনের রথের ছবি দেয়াল জুড়ে, মূলত সেখানে ধরা পড়ছে বাংলার রথের ইতিহাস ও ঐতিহ্য। অজানা হারিয়ে যাওয়া ইতিহাসকে মনে করাতে এই এক অনন্য উদ্যোগ। দমদম পার্ক ভারত চক্রের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া, দমদম তরুণ দলের প্রতিমা দর্শন করতে যেতে হবে দমদম মেট্রো স্টেশনে।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। পঞ্চমীর সকালে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। মেসেজ এসে গেছে, নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখেছেন, শুভ পঞ্চমী শারদীয়ার শুভেচ্ছা অরুণিমা। আজ সবাইকে এই পাঁচ দিন ঠাকুর দেখো আর খুব আনন্দ, খুব খুব আনন্দ করো। যত মন খারাপ আছে তা সব ভুলে যাও, সবাইকে বন্ধু করো। একদম তাই। এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, উৎপল মাইতি বেহালা থেকে লিখেছে, নমস্কার কলকাতা তরুণিমাদি, পঞ্চমীর শুভেচ্ছা। গ্রামীণ মহিলাদের নিয়ে সুন্দর ভোরাই পরিবেশন করলে মহিলা পরিচালিত শারদ উৎসব পালন করা হয় আমাদের গ্রামের বাড়িতে। মহিলারা পুজো করে, চাঁদা তোলে, ঠাকুর নিয়ে আসে, ভোগ রান্না করা সবই মহিলারা করে। কিন্তু ওই পুজো আমার দেখা হলো না ব্যবসার জন্য, ভিডিও কল করে পুজো দেখি। আমার খুব প্রিয় বান্ধবীর ফোন নাম্বার আমি কারোর সাথে শেয়ার করি না, কার মনে কী আছে বোঝা খুব মুশকিল। যদিও বা দিই, বান্ধবী যতক্ষণ না পারমিশন দিচ্ছে ততক্ষণ আমি দিই না। আমার প্রিয় বান্ধবীকে একটা কথা বলতে চাই, আদরের পর অনাদর কেমন তুমি বুঝবে না, অভিমানে কেন অভিযোগ আসে তুমি তাও বুঝবে না। পৃথিবীতে মানুষ ভালোবাসা খুব কমই বোঝে, ভুল তো সবাই বোঝে, আফসোস লাগে তুমি এইটুকু বুঝলে না। রাধে রাধে, উৎপল মাইতি বেহালা। যে শুনছে সে নিশ্চয়ই বুঝেছে, আজকে হয়তো ফোন করবে আশা করা যায়। আর এবারের মেসেজ, সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, সুপ্রভাত দিদি, মহাপঞ্চমীর শুভেচ্ছা তোমাকে ও সকল বন্ধুদের জানাই। আজ ভোরাইতে নারীদের নিয়ে খুব সুন্দর আলোচনা ছিল, মর্নিং মন্ত্র ছিল, ফাটাফাটি টপিকে বলি, আমি আমার জরুরি পরিষেবা যারা করে তাদের বলতে চাই, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার পুজো ভালো থাকলে আমরা ভালো থাকবো, কলকাতা সচল থাকবে, স্যালুট আপনাদের।
4: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। তিনি গতকাল পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটোন প্ল্যান্টের উদ্বোধন করেন। ৬০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই নতুন কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1,500 মানুষের কর্মসংস্থান হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে আরও 45,185 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি চিংড়িঘাটা ফ্লাইওভারে রঙিন রাস্তায় বাইক দুর্ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোলে তিনি বলেন, অ্যান্টি স্কিড কালার ব্যবহার করা হলেও দুর্ঘটনাটির পেছনে অন্য কোনো প্রযুক্তিগত কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই KMD এর ইঞ্জিনিয়ার, CEO, কলকাতা পুলিশ কমিশনার, DGP পুলিশ এবং PWD টিম কাজ করছে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসবে মেতে উঠেছে রাজ্য, প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে, আলোয় সেজে উঠেছে শহর গ্রামের পথঘাট, মণ্ডপসজ্জা এবং ঝাঁকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। এদিকে রাজ্য সরকার আরও 800টি নতুন দুর্গাপুজোর অনুমতি দিয়েছে, এর ফলে চলতি বছরে রাজ্যে নতুন পুজোর সংখ্যা বেড়ে দাঁড়াল 13,200। সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে সরকারি সহায়তা বাবদ ইতিমধ্যেই 1,00,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পানাগড়ে রণডিহা মোড় এলাকায় গতরাতে একটি জমে থাকা আবর্জনা স্তূপে ভয়াবহ আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই জঞ্জালের স্তূপে প্রচুর পুরনো গাড়ির স্ক্র্যাপ, কাঠ এবং দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াল রূপ।

0: ধারণ করে। কাঁকড়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত এই আবর্জনা পরিষ্কার করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: দোস্তো, আপনি সেবি ইয়ানি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা শুনছেন 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, এই পূজোর পঞ্চমীর সকালে সেই ভোর থেকে আপনার সঙ্গে রয়েছি, প্রচুর কথা বলছি, আড্ডা দিচ্ছি, আর তৃতীয় ঘন্টায় ঢুকে পড়েছি। তৃতীয় ঘন্টায় ঢুকেই যেটা করব সেটা হচ্ছে পূজো পরিক্রমা চলছে, পরিক্রমায় বেরিয়ে পড়ব। এবার পৌঁছে যাব নলীন সরকার স্ট্রিটে। নলীন সরকার স্ট্রিটে আমাদের বন্ধু রয়েছে, শুনে নি, জেনে নি কেমন হচ্ছে সেখানে পূজো।
4: ৯৪তম বর্ষে উত্তরের নলীন সরকার স্ট্রিটের ভাবনা জললিপি। নদীমাতৃক দেশ আমাদের ভারতবর্ষ, গঙ্গা আমাদের মা, অথচ সেই মায়ের আঁচল আজ দূষিত। ক্রমবর্ধমান উন্নয়নের চাপে নাভিশ্বাস উঠছে গঙ্গার। পবিত্র এই জলধারাকে রক্ষার বার্তা নিয়ে এই বছরের মাতৃবন্দনার আয়োজন নলীন সরকার স্ট্রিট পুজো কমিটির। দেবী প্রতিমার মাথার উপর মহাদেবের অধিষ্ঠান, আর তার জটা থেকে বেরিয়ে আসছে গঙ্গার ধারা। এই জলধারা মিশে যাচ্ছে মণ্ডপে। মণ্ডপ এখানে এক টুকরো শহরাঞ্চল। গঙ্গার প্রবাহমানতা যার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, আর এভাবেই ফুটে উঠেছে গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রার এক টুকরো ছবি, গঙ্গা যেখানে দূষিত। পুজোর আরও একটি আকর্ষণ মণ্ডপে নদী কেন্দ্রিক গানের সুর। উত্তর কলকাতার নলীন সরকার স্ট্রিটের পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শ্যামবাজার।
5: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
6: পুজো পরিক্রমা,
7: পুজো পরিক্রমা,
3: শুনতে থাকো পুজো পরিক্রমা 107 FM রেইনবোয়ে। নমস্কার কলকাতায় পঞ্চমীর সকালে আপনার সঙ্গী আমি অরুণিমা, আর এইবার চোরবাগান আর সিমলা ব্যায়াম সমিতির পুজোয় পৌঁছে যাব। বন্ধুরা রয়েছে ওখানে, শুনে নিন কেমন হচ্ছে সেখানে পুজো।
5: পুজো পরিক্রমা,
6: পুজো পরিক্রমা,
4: ৯০ পেরিয়ে ৯১তম বর্ষে উত্তরের চোরবাগান সর্বজনীনের পুজোয় তুলির টানে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর দুর্গা বন্দনা। থিম অকাল বোধন। দেয়ালচিত্রের মাধ্যমে এবছর তাঁদের ভাবনার বহিঃপ্রকাশ। অন্যদিকে ১০১তম বর্ষে পা দিয়ে সিমলা ব্যায়াম সমিতির ভাবনা নিঃশ্বাস। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং সিমলা ব্যায়াম সমিতির পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
5: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
6: পুজো পরিক্রমা,
7: পুজো পরিক্রমা,
6: পুজো পরিক্রমা,
3: 107 FM রেইনবো, নমস্কার কলকাতায় পুজো পরিক্রমা চলছে, চলবে। আর এইবার গান মিলান্তিতে এমন একটা গান রেখেছি যে গানটার জন্য রিকোয়েস্ট করেছে রিয়া ধর। রিয়া আমাকে রিকোয়েস্ট করেছে ডানকুনি থেকে। এবার পুজোয় জোজোর গাওয়া এই গানটা।

0: সেই সঙ্গে সঙ্গে পূজোয় যদি কাউকে কিছু জানাতে চান সেটাও জানাতে পারেন।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা, পঞ্চমীর সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর এইবার মেসেজগুলো পড়ি একটু। এই মেসেজটা পাঠিয়েছেন কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা থেকে। নমস্কার দিদি, শুভ পঞ্চমীর শুভেচ্ছা। উৎসবপ্রিয় মানুষের কাছে আবেদন, আনন্দ করুন, উৎসবে মেতে উঠুন, তবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার চেষ্টাও করবেন। একদমই তাই, এটা সেটা খেয়ে প্যাকেটগুলো রাস্তায় ফেলবেন না, তাহলে নিজেদের শহর বা নিজেদের জায়গা যেটাই হোক না কেন সেটা নোংরা হবে। এর পরের মেসেজ পাঠিয়ে

দিয়েছেন আমাদের বন্ধু শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আমার যত শত্রু মিত্র যত প্রিয়জন, মহাপুজোয় সকলকে আমার অভিনন্দন। ভালো কাটুক পুজো সবার, ভালো কাটুক সব, ভালোভাবে কাটাও সবাই, খুশির উৎসব। ছোটদের খুবই আদর, গুরুজনদের চরণে নমি, অরুণিমাদি তোমাকে জানাই শুভ পঞ্চমী। শুভ পঞ্চমী আপনাকেও জানালাম। আর এইবারে আরও মেসেজ রয়েছে, দেখি। মাধাই দাস বহুর ঘোষপাড়া থেকে লিখেছে, শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালাম। অসাধারণ নমস্কার কলকাতা, পরিচালনা করছেন অরুণিমা দিদিভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গানগুলো খুব ভালো শোনাচ্ছেন, আমি অন্তরা চৌধুরীর কণ্ঠে এই গানটা শুনতে চেয়েছি। আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, এই গানটা শুনিয়েও দিয়েছি। আর এরপর শাওন বারাসাত থেকে লিখেছে, সেই সমস্ত লোকজন যারা ঠাকুর দেখতে বেরিয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে আর সেলফি তোলার চেষ্টা করে, তাদেরকে বলতে চাই, এই যে আপনারা এত বুদ্ধিহীনের মতো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়েন, তাতে পিছনের লোকজন আর যেতে পারে না, শুধু শুধু লাইন বাড়ে আর ভিড় তৈরি হয়। সেটা কি আদৌ বোঝেন না? একদম বোঝে না। যারা ওরকমভাবে সেলফি তোলে না, তাদের আরেকটা ধরন আছে, হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখলে ধেই ধেই করে নাচা শুরু করে দিল, বা কিছু বকবক শুরু করে দিল, সামনে ক্যামেরাটা হাতে ধরা, তারপরে পিছনের লোকজন নড়াচড়া করে যদি কাছাকাছি যায়, আরে সরে যান, তার সঙ্গে কেউ না কেউ থাকে, সে সরে যান সরে যান করতে থাকে, এমন যেন রাস্তাটা ওর আর ওর রিলস বানানোর। এটা নিয়ে দার্জিলিং টয় ট্রেনের একটা দারুণ ব্যাপার আছে, আমি সেটা জানাবো, যে এই দার্জিলিং টয় ট্রেনে করে যারা যাতায়াত করে, তারা মাঝে মাঝেই মুখ বার করে, মাথা বার করে রিলস বানাচ্ছে, ফলে দুর্ঘটনা ঘটছে। সেই জন্য স্ট্রিক্টলি বারণ করা হয়েছে, দার্জিলিং টয় ট্রেনে যারা যাতায়াত করবে তারা ওইভাবে মুখ মাথা বার করে রিলস বানানোর চেষ্টা করবেন না। অনেক কথা বলে ফেলেছি। আর এবার পঞ্চমীর সকালে একটা গান পৌশালী ব্যানার্জির কণ্ঠে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। পঞ্চমী সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর এইবার পুজো পরিক্রমায় আবার বেরিয়ে পড়ব, পৌঁছে যাব চালতাবাগান, লোহাপট্টি, আর তারপরে আরও একটা পুজোর জায়গা যাব, সেটা বলছি, সেটা সারপ্রাইজ। শুনুন, চালতাবাগান লোহাপট্টিতে কীভাবে পুজো হচ্ছে।
3: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
4: 84তম বর্ষে মানিকতলা চালতাবাগান লোহাপট্টির দেবী বন্দনায় জায়গা পেয়েছে ছত্তিশগড়ের রামনামী সমাজ ও তাঁদের রামনামী ট্যাটু। থিম নিশান। রামনামীরা সারা গায়ে ট্যাটু আঁকেন, যার গভীরে লুকিয়ে আছে এক সামাজিক বঞ্চনার কাহিনী। মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হওয়ার বদলে তাঁরা বেছে নিয়েছেন ঈশ্বরের নাম, রাম নাম, এটাই তাঁদের বিপ্লবের ভাষা। রামনামী সমাজকে সকলের সামনে তুলে ধরার প্রয়াসে পুজো প্যান্ডেল সেজে উঠছে তাঁদের ইতিহাসে ও সেই বিশেষ ধরনের ট্যাটু শিল্পের প্রদর্শনীতে। দেবী দুর্গা এখানে তাঁদেরই একজন, তাঁর সারা গায়েও ট্যাটু রয়েছে। চিরাচরিত সনাতনী রূপের পরিবর্তে দশভুজা ছত্তিশগড়ের এক প্রত্যন্ত অঞ্চলের প্রতিবাদী নারী। অন্যদিকে মানিকতলা চালতাবাগান সর্বজনীনের পুজোয় এবছরের চমক চুলের প্যান্ডেল। থিম পরম্পরা। বিনুনির বুনন এখানে মণ্ডপ সজ্জার অঙ্গ। রয়েছে বেশ কিছু চোখে পড়ার মতো আর্টওয়ার্ক, রয়েছে আয়রন দিয়ে তৈরি চিরুনি, তেলের বোতল, যা কিনা চুলের যত্নে আমাদের রোজকার উপকরণ। কিন্তু এইসব কিছুর পিছনে রয়েছে ক্যান্সারে আক্রান্ত মেয়েদের জন্য কেশদান করার মতো গুরুত্বপূর্ণ ও হৃদয় স্পর্শী বার্তা। মানিকতলা চালতাবাগান সর্বজনীন ও চালতাবাগান লোহাপট্টির পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
5: পুজো পরিক্রমা,
6: পুজো পরিক্রমা।
2: পুজো পরিক্রমায় এইবার বলছিলাম না একটা সারপ্রাইজ আছে, সৌমি আমাদের জানাবে এবার সুরুচি সংঘের পুজো। এটা তো সবাই দেখতে যেতে চান আমি জানি, সেই জন্যেই এইবার আপনার জন্য সুরুচি সংঘের পুজো 107 FM রেইনবো নমস্কার কলকাতায়।
3: পুজো পরিক্রমা,
5: পুজো পরিক্রমা।
4: 73তম বর্ষে কলকাতার অন্যতম বড় পুজো সুরুচি সংঘের ভাবনা উৎস। মণ্ডপে চোখে পড়বে বিশাল রাজকীয় এক পদ্মফুল। পদ্মের চারপাশে রয়েছে হাজারো কৃত্রিম ও পরিবেশ বান্ধব উপাদান। আলো ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে পদ্মের পাপড়ি প্রস্ফুটিত হচ্ছে। মণ্ডপের প্রবেশদ্বার থেকে মূল প্রতিমার বেদিতল পর্যন্ত অপূর্ব শিল্পকলা দর্শনার্থীদের পৌঁছে দেবে কোনো এক স্বর্গীয় সরোবরে। আর রয়েছে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য। মণ্ডপের বেশ কিছু অংশে রয়েছে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত আর্টওয়ার্ক ও তাঁর ছবি। সুরুচি সংঘের ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর এবং তারাতলা।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
5: পুজো পরিক্রমা,
6: পুজো পরিক্রমা।
2: পুজো পরিক্রমা শোনার সঙ্গে সঙ্গে 107 FM রেইনবোয়ে আপনি কিন্তু গান মিলান্তিতে গানের রিকোয়েস্টও করতে পারেন। 9903653992 হচ্ছে নাম্বার। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে পঞ্চমীর সকালে।

0: আর এক্ষুনি যে গানটা গান মিলান্তিতে শোনাতে চলেছি সেটা ভালোবেসে কোনো ভুল করিনি আমি, অরিন্দম আর শালমালি খোলগাড়ের ডুয়েট। আর এই গানটার জন্য রিকোয়েস্ট করেছে বারাসাত থেকে হিয়া দত্ত।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: হ্যালো ডক্টর,
1: 107 FM রেইনবোয় শুনছেন। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতায়। এখন হ্যালো ডক্টর, আর হ্যালো ডক্টরে আপনাকে যেমনভাবে বলেছিলাম তেমনভাবে নিয়ে এসেছি ডক্টর মানবেন্দ্র রায়কে। গুড মর্নিং। হ্যাঁ, তো ওনার কাছে জানতে চাইবো, আজকে তো ওয়ার্ল্ড হ্যান্ড ওয়াশ ডে, তো এই যে বেসিক হাইজিন আমরা অনেক সময় মানি না, আজকে যেহেতু পুজোর পঞ্চমী সেই জন্য বেশি করে মনে করাচ্ছি আর কি। পুজো জুড়েই তো কত জায়গায় কতবার খাবো দাবো, তারপরে হাতটা ভালো করে ধোয়াও হবে না, তারপর আবার অন্য কিছু ধরবো, হয়তো বাঁশ ধরলাম কি যেই যানবাহনে যাচ্ছি সেই সব ধরলাম, এর থেকে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। তো ডক্টরের কাছে সেই সবই জানতে চাইছি। হ্যালো।
2: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, প্রথম কথা হচ্ছে হাত ধোয়ার ব্যাপারটা পুজোর সাথে তো রিলেটেড নয়।
1: হ্যাঁ, সবকিছুর সাথে রিলেটেড।
2: সুতরাং এই ট্রেনে বাসে রাস্তায় বেরোনো খাওয়া এ সারা বছরই চলেই আর কি, লোককে রাস্তায় বেরোলেই করতে হবে, তো এটা একটা রেগুলার হ্যাবিট করে ফেলা উচিত। কোভিড এর পর থেকে হ্যান্ড ওয়াশিং নিয়ে আরো বেশি সরকার বা আমরা অনেক বেশি আরো লোকজনকে অ্যাওয়ার করার চেষ্টা করছি। হাত ঠিকঠাক ধোয়ার একটা আটটা স্টেপ আছে। বাকি সাধারণ লোকের জন্য তো অতটা ফলো করা সম্ভব না, হয়তো স্টিল অন্তত একটা ভালো পরিষ্কার জলে হাতটা, খাবার সময় তো বাড়িতে কোনো সমস্যা নেই, সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেওয়াই যায়। রাস্তাঘাটে বেরোলেও কিন্তু একটা হাতে যদি একটা সব পেপার বা কিছু রেখে দেওয়া যায় খুব ভালো হয়,
1: ঠিক
2: সেটা তো অনেকেই মিস করে যায় আর কি।
1: ঠিক, একদম ঠিক।
2: তাহলে কিছু খেতে গেলে খাওয়ার আগে কিন্তু টুকু দিয়ে যদি ধুয়ে ফেলা যায় হাত, তাহলেও অনেকটা হাইজিন মেনটেন করা যায়। আর ডেফিনেটলি খাবার পরে তো ধুতেই হবে, না ওই হাত নিয়ে তো ঘুরে বেড়ানো মানে এক সমস্যাই, এবং ফার্দার কোথাও আবার কিছু খেতে গেলে আবারও সমস্যা। তো খাবার আগে আর পরে এটা সবসময় হাতটা ভালো করে ধুয়ে নেওয়া, এটা হচ্ছে প্রথম কথা। বাকি তো রাস্তায় বেরোলে যা সমস্যা হাতে লাগতে থাকতেই পারে, কিন্তু খাওয়ার সময় খুব স্ট্রিক্টলি, কারণ পেটের সমস্যা খুব কমন পুজোর সময়।
1: একদমই।
2: প্রথম কথা, বাইরের খাওয়ার কোয়ালিটি গুলোই খারাপ হয়, পুজোর সময় আরো খারাপ হয়। একেবারে খাওয়া না পুজোর সময় ভিড়ে রাশের মধ্যে ন্যাচারালি আরো খারাপ হয়। সেটুকু আমাদের হাতে নেই, লোভে পড়ে তো খেতেই হবে অভ্যাসবশত। কিন্তু হাত ধোয়ার পাটটা যেটা আমাদের কন্ট্রোলে সেটা স্ট্রিক্টলি ফলো করা, যেটা আমি করি সেই জন্য সবাইকে বলা যে একটা সোপ পেপার নিয়ে যদি বেরোনো যায় তাহলে অন্তত সেইটা ইউজ করা যায়, যাতে খাবার আগে পরে হাতটা ভালো করে ধুয়ে নেওয়া যায়।
1: একদম,
2: তাহলে অনেকটা নিজেদের প্রিভেনশন করতে পারবো পেটের ইনফেকশনের হাত থেকে।
1: একদম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, পঞ্চমীর সকালে আপনি সময় বার করলেন আমাদের জন্য। খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটুক আপনার।
2: পুজো ভালো কাটুক সবাই।
0: হ্যালো ডক্টর।
1: আর এই পুজোর সকালে এবার আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান। পরপর তিনটে গানে প্রথম গানটা উপল আর প্রস্মিতার গাওয়া ও ঠাকুর, তারপর নচিকেতা চক্রবর্তীর গাওয়া ভেঙে দেখো আমায়, আর সবার শেষে জাগোমা লগ্নজিতা চক্রবর্তী আর শিলাদিত্য চক্রবর্তীর কণ্ঠে। শুনুন পরপর তিনটে গান, তিনে কে তিন গানের হ্যাট্রিক, ওনলি অন 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর।
3: FM Rainbow Day.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো এ পঞ্চমী সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর পুজো পরিক্রমা তো চলছেই, আমাদের পুজো পরিক্রমায় এইবার পৌঁছে যাব আহিরটোলা সর্বজনীন, সেখানে আমাদের বন্ধু রয়েছে, শুনে নিন কেমন হচ্ছে সেখানে পুজো।
3: মধুর চেয়েও মিষ্টি বাংলা ভাষা, মধুর চেয়েও মিষ্টি আমাদের বাঙালিয়ানা। তবুও উপলক্ষ হোক বা নেহাত শখ, মিষ্টি ছাড়া বাঙালি জীবন অসম্পূর্ণ। এমনই এক অভিনব বিষয় ভাবনা নিয়ে উত্তরের আহিরিটোলা সর্বজনীনের থিম মাধুরী মৈত্রীর অন্বেষণ। এবছর তাদের 87তম বর্ষের দুর্গোৎসব। যে কোনো শুভ অনুষ্ঠানে বা বাড়িতে হঠাৎ অতিথি এলে মিষ্টি মুখে তাকে আপ্যায়ন করাই আমাদের সংস্কৃতি, অর্থাৎ মিষ্টির সঙ্গে সম্প্রীতি বা মৈত্রীর যোগাযোগ নিবিড়। আহিরিটোলা সর্বজনীনে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
4: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস, শুনতে থাকো পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: পুজো পরিক্রমা চল

0: চলছে 107 FM রেইনবো। নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর এইবারে নিয়ে যাব বোসপুকুর শীতলাতলার পুজোয়।
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: দক্ষিণের বড় পুজো বোসপুকুর শীতলা মন্দির এবছর পা দিল 77তম বর্ষে। দুর্গোৎসবের আয়োজনে তাঁদের থিম চুপ। পৃথিবী জুড়ে যখন যুদ্ধের পরিবেশ, রেশারেশির আবহ, ঠিক সেই সময় দাঁড়িয়ে নীরবতার গুরুত্ব অপরিসীম। মানব সভ্যতার শান্তির পথ একমাত্র তাঁর নিজের অন্তরের উপলব্ধি, আর এই কর্মযজ্ঞে তাঁদের শক্তি যোগান মা দুর্গা। দক্ষিণ কলকাতার বোসপুকুর শীতলা মন্দিরের পুজো দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন রুবির মোড়ে অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: কলকাতা জুড়ে নানান জায়গায় পুজো, আর সেই পুজোর প্যান্ডেলেই পৌঁছে যাচ্ছে আমাদের বন্ধুরা, আমাদের সঙ্গীরা। আর এইবার আপনাকে নিয়ে যাব আরও একটা পুজোয়। আমার মনে হয় এই পুজোটা আপনার একদম মিস করা উচিত না। যোধপুর পার্ক, যোধপুর পার্কের পুজো। শুনুন কেমন হচ্ছে সেখানে পুজো, সেখানে থিমই বা কেমন। 107 FM রেইনবোয়ে
1: পুজো পরিক্রমা।
2: ইতিহাস এবার পুজোর আঙিনায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসবের 75তম বছরের ভাবনায় স্থাপিত হয়েছে গুপ্ত সাম্রাজ্য। থিম গুপ্তায়ন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে 360 ডিগ্রিতে ঘূর্ণায়মান দেবীর মূর্তি। মণ্ডপের যেদিকেই তাকাবেন সেই দিক থেকেই দেবীকে দর্শন করবেন। মায়ের দশভুজে নেই কোনো গতানুগতিক ধাতব অস্ত্র। পাশেই 95 পল্লীতে চোখ দিয়ে নয় বরং প্যান্ডেল স্পর্শ করে অনুভব করার বার্তা। থিম তমসালোক। চোখের আলো থেকে বঞ্চিত মানুষের কাছে স্পর্শই অনুভূতির একমাত্র মাধ্যম। তাদের কথা মাথায় রেখেই অন্ধকারে আলোর দিশা দেখাচ্ছে যোধপুর পার্ক 95 পল্লী। এবছর তারা পা দিল 76তম বর্ষে। আরেকটু এগোলে সেলিমপুর পল্লীর বিখ্যাত পুজো। এবছরের থিম নৈবেদ্য। ভগবানের কাছে নিজের স্বররিপুকে নিবেদনের ভাবনা থেকেই সেলিমপুর পল্লীর এই বছরের প্যান্ডেল ও প্রতিমা নির্মাণ। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসব, যোধপুর পার্ক 95 পল্লী ও সেলিমপুর পল্লী দুর্গোৎসবে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: পঞ্চমীর সকালে 107 FM রেইনবোয়ে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। সময় এখন 9:50, আর পুজো পরিক্রমার পর এবার যে গানটা আসতে চলেছে আপনার জন্য সেটা গান মিলান্তিতে, আর রিকোয়েস্ট করেছে তরুল ভদ্র বালুরঘাট টাউন থেকে, আর গানটা হলো এবার যেন অন্যরকম পুজো। এই গানটা গেয়েছেন নাকাশ আজিজ আর অন্তরা মিত্র। শুনুন গান মিলান্তিতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। তার কারণ এই দেখুন, সময় প্রায় শেষ, 9:55 হয়ে গিয়েছে। পঞ্চমী সকালে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এইবার একটু রাস্তাঘাটের খবর জানিয়ে দিই, কারণ রাস্তাঘাটে অনেকেই বেরিয়েছেন এই মুহূর্তে। তো কলকাতার রাস্তা কোথায় কীরকম অবস্থায় আছে সেটা জানানো খুব প্রয়োজন। আমি হয়তো সবার মেসেজ আজকে পড়তে পারবো না, কারণ প্রচুর মেসেজ এসছে, সবার মেসেজ পড়া আমার পক্ষে আজকে কোনোভাবেই সম্ভব নয়। আর সেই জন্যই আমি চেষ্টা করছি যে রাস্তাঘাটের অবস্থাটা কীরকম সেইটা আপনাকে একটু জানিয়ে দেবার। হ্যালো, গুড মর্নিং, 107 FM রেইনবো থেকে অরুণিমা বলছি। পৌঁছে গেছি।
4: গুড মর্নিং, কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটে?
5: রাস্তাঘাটের অবস্থা বলতে EM বাইপাস নর্থ বাউন্ড এবং আপনার কি বলে মা ফ্লাইওভার বেশ চাপ আছে। এই চিংড়িঘাড়া ফ্লাইওভারটা এতক্ষণ বন্ধ ছিল গতকাল রাত থেকে, সেজন্য EM বাইপাস নর্থ বাউন্ডটা চাপ হয়ে গেছে। তো এই মুহূর্তে খুললো চিংড়িঘাড়াটা, তো আশা করি কিছুক্ষণের মধ্যেই চাপটা রিডিউস হয়ে যাবে। আর আজকে প্রোগ্রাম বলতে পূজার মানে নবমীর পূজা কি বলে আজকে পঞ্চমীর পূজা ছাড়া এমনি আর কোনো অনুষ্ঠান কিছু নেই। সেভাবে কিছু
4: অনেক ধন্যবাদ আপনাকে, পুজো ভালো, পুজো ভালো,
3: পুজো ভালো কাটুক সবার। রাস্তাঘাটে সেই রকম অর্থে কিন্তু এই মুহূর্তে জ্যাম নেই, আর ওটা অ্যাকচুয়ালি একটু পরের দিকে শুরু হয়। আর যেতে যেতে আমি মেসেজগুলো একটু পড়ে দিয়ে যাই, নাহলে তো রাগ করবেন। হ্যালো অরুণিমা, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দী থেকে। অরুণিমা দি, তোমাকে আর আমার সব শ্রোতা বন্ধুকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সবার শরীর খুব ভালো থাকুক, আর সবাই যেন সবাইকে সুস্থ রাখে। তারপরে মেসেজ যে পাঠিয়েছে সে লিখেছে, ডিয়ার হোস্ট ম্যাম, গুড মর্নিং।

How are you? The program looks great. Your voice is very sweet and your speaking style is very nice. Thank you very much. এই মেসেজটা আমাকে পাঠিয়েছেন প্রমুখ কুমার ফ্রম লুধিয়ানা পাঞ্জাব। ভাবা যায় এত দূর থেকে আমাদেরকে শুনছেন। এর পরের মেসেজ চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে। সুপ্রভাত অরুণিমা, আমি চাই পুজোর আনন্দে কেউ যেন নিরানন্দ না হয়, শব্দ দূষণে কেউ যেন বিরক্ত না হয়, সেটা আমরাও সত্যি সত্যি মন থেকে চাই। তারপরের মেসেজ রনেন সাহা সাগরপাড়া মুর্শিদাবাদ থেকে লিখেছে, পূজনী আমি বলতে চাই আমাদের মুর্শিদাবাদ বহরমপুরে এবং পাশের জেলা নদিয়া কেচুয়াডাঙ্গাতে বেশ কিছু প্যান্ডেলে ভিআইপি টিকিট কেটে ঠাকুর দেখতে হয়। সেটা ভালো লাগছে না, কারণ গরিব মানুষ আছেন, তাদের পক্ষে প্যান্ডেলে টিকিট কেটে তো ঠাকুর দেখা সম্ভব না। মা তো সবার, তবে টিকিট কেটে কেন, এটাই আমার খুব খারাপ লাগছে। এটা যেন কোনো পুজোর উদ্যোক্তারা না করেন, এটাই আমার অনুরোধ। ওনার অনুরোধ আমি উনি জানিয়েছেন, আমি জানিয়ে দিলাম। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ সকাল অরুণিমা, আজ সকালে আমি মুক্ত মুক্ত বিহঙ্গ সম, সব খুশিকে দিলাম ছেড়ে, ছিল হৃদয় মম। শারদ প্রাতে মিষ্টি হাওয়ায় নীল আকাশে ভাসি, টপিকে নয় আবেগে শুধুই দিলাম লক্ষ্য হাসি, আমিও ফিরিয়ে দিলাম লক্ষ্য হাসি। আর সোমেন যাদবপুর থেকে লিখেছেন, শুভ সকাল, শুভ পঞ্চমী, শ্রবণ সাথী অরুণিমা, আজ ভোরাইতে বিশ্ব গ্রামীণ মহিলাদের নিয়ে অনুষ্ঠান, খুব ভালো লাগলো। আমাদের পাড়ায়ও একটা মহিলা পরিচালিত পুজো হয়, চাঁদা তোলা থেকে এভরিথিং মহিলা দ্বারা পরিচালিত হয়, মর্নিং মন্ত্র দুর্দান্ত। এটা কিন্তু হয় যেন বিশেষ করে এই পুজোর দিনগুলোতে। আমি কলকাতা পুলিশ বন্ধুদেরকে সুস্থভাবে ট্রাফিক পরিষেবা দেবার কথা জানাতে চাই, তারা যেন সুস্থ থাকে ও ভালো থাকে। শুভ শারদীয়া, সবার পুজো ভালো কাটুক, আনন্দে থেকো। আরও বেশ কিছু না মেসেজ এসছে, কিন্তু সময় তো একদম নেই, কাজেই সেই মেসেজগুলো আর পড়তে পারলাম না। প্লিজ পুজোর সময় কেউ রাগ করো না, আমি পুজোর সময় আর আসছি না, পুজোর পরে আবার অনেক কথা হবে। সবার পুজো ভীষণ ভালো কাটুক। আমি অরুণিমা আজকের মতো চললাম, আরেকবার শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা জানিয়ে। শুনতে থাকো 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থাইল্যান্ড সফর করছেন। আজ সকালে ব্যাংকক পৌঁছেছেন তিনি। সফরকালে অর্থমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে যোগ দেবেন। এছাড়াও তিনি G20 এবং G7 ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির পঞ্চম দিনে মা স্কন্দমাতাকে পূজা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি প্রার্থনা জানিয়েছেন যেন মাতৃস্নেহ ও মমতার প্রতীক এই দেবীর আশীর্বাদ প্রতিটি পরিবারে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। আজ প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, ভারতের মিসাইল ম্যান এক আদর্শ হিসেবে চিরকাল বেঁচে থাকবেন। শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইউপিআই এর মাধ্যমে কোনো ব্যক্তি থেকে ব্যবসায়ীকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য মাশুল মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR আজ থেকে কার্যকর হচ্ছে না। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর আগে ঘোষণা করেছিল পার্সন টু মার্চেন্ট বা ব্যক্তি থেকে ব্যবসায়ী ইউপিআই লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR 15 অক্টোবর থেকে কার্যকর হবে। এই মাশুল দীপাবলির পরেই কার্যকর করা হবে বলে জানিয়েছে NPCI। রাজ্য সরকার আরও 800 নতুন দুর্গাপুজোর অনুমতি দিয়েছে। এর ফলে চলতি বছরে রাজ্যে নতুন পুজোর সংখ্যা বেড়ে দাঁড়াল 13,200। সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে সরকারি সহায়তা বাবদ ইতিমধ্যে 1,00,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ মুর্শিদাবাদের লালবাগ সহ একাধিক জায়গায় পুজোর উদ্বোধন করবেন। পরে তার পূর্ব মেদিনীপুরেও যাওয়ার কথা রয়েছে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি চিংড়িঘাটা ফ্লাইওভারে রঙিন রাস্তায় বাইক দুর্ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। দুর্ঘটনার পেছনে অন্য কোনো প্রযুক্তিগত কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: PCPNDT कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
2: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টার টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগও যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
3: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
4: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: यूं चले जा।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। আজ পঞ্চমী, দুর্গাপুজোর সূচনা। রাজ্য সরকারি, আধা সরকারি অফিস ছাড়াও সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ পঞ্চমী থেকে পূজার ছুটি শুরু হচ্ছে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো উপলক্ষে আজ থেকে একটানা 12 দিনের ছুটি থাকবে সরকারি অফিসগুলিতে। এরপর আগামী 27 অক্টোবর থেকে অফিসগুলিতে নিয়মিত কাজ শুরু হবে। এদিকে দুর্গাপুজোর সপ্তমী ও অষ্টমী, রবি এবং সোমবার রাজ্যের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে এই সময় সব হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ড চালু থাকবে। উৎসবের মরশুমে রাজ্য সরকার বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পূজা বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে খুশি চা শ্রমিকরা। দুর্গাপুজোয় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী 17 অক্টোবর থেকে 21 অক্টোবর পর্যন্ত গভীর রাতেও স্পেশাল ইএমইউ ট্রেন চালাবে। হাওড়া বর্তমান ভায়া মেন ও কর্ড, হাওড়া ব্যান্ডেল, শেওড়া ফুলি তারকেশ্বর, ব্যান্ডেল নৈহাটি, হাওড়া চন্দনপুর, ব্যান্ডেল মেমারি প্রভৃতি সেকশনে মোট 12টি অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 কোটি টাকা পেতে পারেন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেদেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি নতুন সতর্কবার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলা, আকাশপথে আক্রমণের সময় ঘরের ভেতরে থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: জানো, প্রতিদিন প্রায় 6-7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে,
2: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
1: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: 107 FM রেইনবো স্টুডিওর ঘড়ি বলছে সময়টা 11:27। বিদিশার মধুমিতা আর সঙ্গে অনুষ্ঠান গান্দরিয়া।
1: একদম, আর গান্দরিয়া কি রে, গান্দরিয়ায় ভাসতে ভাসতে এসছে, ঝলমল করছে রাস্তা, বৃষ্টি নেই, রোদ উঠেছে, একবারে ঝকমকে একটা দিন।
0: একদম,
1: আসলে পুজো যখন আসে প্রকৃতি বলে দেয় পুজো এলো, আর গৌরী আসা মানেই একটা অন্য আনন্দ। কথায় থাকবো, গানে থাকবো, আর থাকবো বিভিন্ন জায়গায় যে পুজো হচ্ছে তার খবরাখবর পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমাদের থাকে।
0: টুকরো টুকরো খবর কিন্তু বন্ধুদের কানে আমরা দেব,
1: যাতে আপনাদের সুবিধে হয়ে যায় যে কোথায় কোন পুজো হচ্ছে, কিভাবে দেখতে যাবেন, গেলে সুবিধা হবে, তার একটা সামান্য নির্দেশিকাও থাকবে।
0: আর কেন যাবেন, কি দেখবেন,
1: কি দেখবেন, বিশেষ কি আমাদের বন্ধুরা তো আমাদের জন্য সেই খবর পৌঁছে দিয়েছে, এবং মাঝে মাঝে কিন্তু সেই খবরে আমরা থাকব। তাহলে যাই একটা গানে,
0: নিশ্চয়ই
2: চড়িয়া শিবে।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: যেমন পুজোর গান তেমন পুজো পরিক্রমা। এই সকাল সকাল দুটো জায়গার একটু খোঁজ খবর আমরা নিয়ে নিই।
2: নিশ্চয়ই।
1: একটা হচ্ছে নলিন সরকার স্ট্রিট, একটা হচ্ছে সল্টলেক ইসি ব্লক এবং এডি ব্লকের পুজো।
3: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
4: 94তম বর্ষে উত্তরের নলিন সরকার স্ট্রিটের ভাবনা জললিপি। নদীমাতৃক দেশ আমাদের ভারতবর্ষ, গঙ্গা আমাদের মা, অথচ সেই মায়ের আঁচল আজ দূষিত। ক্রমবর্ধমান উন্নয়নের চাপে নাভিশ্বাস উঠছে গঙ্গার। পবিত্র এই জলধারাকে রক্ষার বার্তা নিয়ে এই বছরের মাতৃবন্দনার আয়োজন নলিন সরকার স্ট্রিট পুজো কমিটির। দেবী প্রতিমার মাথার উপর মহাদেবের অধিষ্ঠান, আর তার জটা থেকে বেরিয়ে আসছে গঙ্গার ধারা। এই জলধারা মিশে যাচ্ছে মণ্ডপে। মণ্ডপ এখানে এক টুকরো শহরাঞ্চল। গঙ্গার প্রবাহমানতা যার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, আর এভাবেই ফুটে উঠেছে গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রার এক টুকরো ছবি, গঙ্গা যেখানে দূষিত। পুজোর আরও একটি আকর্ষণ মণ্ডপের নদী কেন্দ্রিক গানের সুর। উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটের পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শ্যামবাজার।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: Пуджо Парикрама.
1: Пуджо Парикрама.
2: সুবর্ণ জয়ন্তী বর্ষে সল্টলেক ইসি ব্লকের পুজোয় এবার মহাভারতের কাহিনী, থিম অক্ষৌহিণী। শিল্পী সম্রাট ভট্টাচার্যের ভাবনায় সমসাময়িকভাবে মহাভারতের 18টি অধ্যায়কে তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে। কোন রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থেকে বিরত থেকে অত্যন্ত সুচারু দক্ষতায় মণ্ডপ শিল্পীরা তাঁদের হাতের ছোঁয়ায় জীবন্ত করে তুলেছেন মহাকাব্যের গল্পগুলিকে। অন্যদিকে সল্টলেক এডি ব্লকের পুজো প্যান্ডেলে গালা দিয়ে তৈরি পুতুলের সমাহার, থিম গালার পুতুল। হারিয়ে যাওয়া এই শিল্পের ব্যবহারে যেমন তৈরি হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, তেমনই রয়েছে বিভিন্ন ধরনের পুতুল। তবে বিশেষ আকর্ষণ গালার তৈরি লঙ্কাপতি রাবণের বিশাল এক পুতুলের ন্যায় মূর্তি। সল্টলেক ইসি ব্লকের পুজোয় পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন সিটি সেন্টার, সল্টলেক এডি ব্লকের পুজো দেখতে নিকটবর্তী মেট্রো স্টেশন সিটি সেন্টার ও সেন্ট্রাল পার্ক।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

जाओ गिरिराज कोई लाशे ते घुमारे आनी ते।

0: শারদীয়া উৎসবের একটা উষ্ণতা তো থাকে
1: নিশ্চয়ই। নিশ্চয়ই
0: গানটা শুনছিলাম যে গিরিরাজকে মেনকা বলছেন যে তুমি উমাকে নিয়ে এসো, এখানে উমা তো মহিষাসুরের মর্দিনী নয়, উমা হচ্ছে ঘরের মেয়ে। আর কত ভাবে তার রূপকল্প আমরা রচনা করি,
1: ঠিক
0: তুমি ভাবো না, দুর্গামূর্তি আমি তো ইতিমধ্যে অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি, মানে দেখতে শুরু করেছি, আমি আবার ভালো মুখ খুঁজতে থাকি আর কি। তার সঙ্গে যেটা খুব লক্ষ্য করতে হয় চালচিত্র,
1: একদম,
0: এবং যেটা পট বলে যেটা বলি, পটের দুর্গা কথাটা যেটা আমরা বলি, সেটা তো এখন আর শুধুমাত্র ওই ছোট্ট একটা পটের মধ্যে রাখা নেই,
1: না না না,
0: সে যুগে ছিল,
1: এখন এখন বড় সেটা একটা থিমে উঠে আসতে পারে,
0: হ্যাঁ সেটা থিমে উঠে আসে।
1: এবং দেখো এই যে উষ্ণতার কথা বললে, সেই উষ্ণতার যে বার্তা সামাজিক পারম্পর্য রেখে কিন্তু সেই বার্তা যুগে যুগে কিন্তু দিয়ে আসা হচ্ছে। এবং এই যে আমরা দুটো পুজোর বর্ণনা শুনলাম, এই দুটো পুজোর বর্ণনাতে কিন্তু সেরকমভাবেই রয়েছে যে বিভিন্ন ধরনের দুর্গা। ঠিক পুরোনো দিনে যদি আমরা ফিরে যাই, যখন দুর্গা পুজো একদম তার প্রথম লগ্নে, তখন কিন্তু আমরা এই পট মানে পটের দুর্গা যেটা সেটা পাচ্ছি,
0: তখন তো এতভাবে তৈরি হতো
1: না, না একদমই
0: ছিল
1: না। এবং পটের দুর্গা খোঁজা কিন্তু ধরো বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের নানা জনপদ এবং পারিবারিক দুর্গোৎসবে যে আয়োজন, সেইখানে কিন্তু এই পটের দুর্গার একটা বিশাল বড় ভূমিকা ছিল। কারণ দুর্গা প্রতিমার যে প্রচলন, দুর্গা প্রতিমা যে তৈরি হওয়া, সেটা সবসময় কিন্তু সম্ভব হতো না, এবং এই পটের দুর্গা থেকে আস্তে আস্তে কিন্তু দুর্গা প্রতিমা রূপান্তরিত হলো, কিন্তু পটচিত্র কিন্তু রয়ে গেল। কোথায় রয়ে গেল? দুর্গা প্রতিমার চালচিত্রে, যে চালচিত্র কিন্তু ভীষণ, মানে ঠাকুর দেখতে গেলে বিশেষত বনেদি বাড়ির পূজা কিংবা একচালা প্রতিমা, একচালা প্রতিমায় কিন্তু এই চালচিত্রের গুরুত্ব,
0: এখনো কোনো কোনো বাড়ির ঠাকুর,
1: হ্যাঁ বাড়ির ঠাকুর, বাড়ির ঠাকুর মোটামুটি একচালাতেই সীমাবদ্ধ থাকে, হ্যাঁ, এবং সেখানে যে চালচিত্রের গুরুত্ব, এবং সবচেয়ে বড় কথা আমরা চালচিত্রটি যখন দেখি, একটা জিনিস আমাদের মাথায় মানে খুব সুন্দর করে আসে যে এই চালচিত্রের মধ্যে কিন্তু এই যে তিনটে ধর্মর যে ভাগ, হিন্দু ধর্মে শৈব, বৈষ্ণব এবং শাক্ত, এই তিন ধর্মের যারা দেবদেবী প্রত্যেকের কিন্তু রয়েছেন, সেখানে রাধাকৃষ্ণ রয়েছেন, সেখানে শিব দুর্গা রয়েছেন, সেখানে শ্রীকৃষ্ণ রয়েছেন, সবাই রয়েছে সেখানে। এবং কি সুন্দর করে সেখানে অসুরবধের কাহিনী, কোনো কোনো সময় অন্যান্য নানা পৌরাণিক কাহিনী রয়েছে। আমরা একটু একটু করে নানা ধরনের যে চালচিত্র পটদুর্গা
0: চেষ্টা করব
1: একদম অল্প অল্প করে আপনাদের কানে পৌঁছে দেবার চেষ্টা করব।
0: এবং যেটা থাকবে খুব দায়িত্বপূর্ণ কাজ, আজকে কয়েকটা করতেই হচ্ছে,
1: নিশ্চয়ই নিশ্চয়ই,
0: যেটা এই যে পুজোর গতিবিধি বিধি একটা নির্ধারণ, কারণ পুজোর যেমন নিয়ম আছে তেমন রাস্তারও তো একটা নিয়ম কানুন থাকবে।

0: ভিড়, এত ভিড় ভিড়ে ঢোকা যাবে না। যে কোনো বড় কাজে অনেক বেশি অংশগ্রহণ আপনাকে নিজেকে করতে হবে, অনেকটা বেশি দায়িত্ব পালন করতে হবে, আর নিজে ঠাকুর দেখবেন, অন্যকে ঠাকুর দেখবার সুযোগটা করে দেবেন।
1: নিশ্চয়ই,
0: যেটা বলাই বাহুল্য, অনেক ভিড় হয়ে গেলে সেটা সম্ভব হয় না। আর আমাদের এখানে একটা মজা হয়, সেটা হচ্ছে কিছুটা ক্রিয়েটেড ভিড় করা হয়, যে এমন একটা ভিড় তৈরি করা হলো যেন ওখানে জনপ্লাবন যতক্ষণ না মিডিয়া কভারেজ হচ্ছে
1: একদম
0: চলতে থাকে।
1: সেই দৈনিকে লেখা থাকে না রাত 12টায় এত ভিড়, রাত 1টায় এত ভিড়, এরকম ব্যাপার আর কি।
0: তাই নিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা হয়, কিন্তু সব কিছু থেকেই তো বেরিয়ে আসতে হবে।
1: ঠিক,
0: পুজো মানে আমার তো মনে হয় 50 বছর 100 বছরের যে গ্লানি, সব ধুয়ে টুয়ে দিয়ে একেবারে ফ্রেশ,
1: একদম
0: এই দশমীর পরে একাদশীর দিন থেকে নতুন আমরা হয়ে উঠি। তো এই এই কটা দিন যদি একটু ছোট্ট ছোট্ট করে ট্রেনিং করি, একটা সুবিধে মতো সময় ঠাকুর দেখতে বেরোই, আমি সকালে উঠতে পারি না তাই যাব না, কিন্তু রাত্রে ভিড়ে গিয়ে, অত ভিড়ে গিয়ে আবার বিরক্তিও প্রকাশ করবো, এমন চিৎকার টিৎকার করে হইচই করে শরীর খারাপ করে বাড়ি আসব, সেটা তো হবে না। কারণ শহরে পুজো দেখি, শহর থেকে একটু দূরে গ্রামের পুজো দেখতে আমরা যাই, আর কিছু কিছু জিনিস তো আমাদের নিত্যসঙ্গী, যান জট যেটা বলি আর কি।
1: আসলে একটা বিশেষ সময় আমাদের একটু আধটু তো সমঝোতা করতে হয়,
0: সময় নিয়ে বেরোবে।
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: দিন যে সময়ে যে কাজটা হয়ে যায়, এখন কিন্তু অন্তত আজ থেকে আর সেটা হবে
1: হবে না, একদম একদম।
0: এই মানসিক প্রস্তুতিটা না থাকলে কিন্তু আমাদের যত গণ্ডগোল, মানসিক প্রস্তুতি থাকলে দেখবেন অনেক কিছু খুব আস্তে আস্তে সহ্য করে নেওয়া যায়
1: একেবারে।
0: আমরা কথায় আছি, কথায় থাকবো, চলে যাই বিজ্ঞাপনে।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর

0: এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: পূজো পরিক্রমায় আবার আহিরি তোলা,
2: পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
3: মধুর চেয়েও মিষ্টি বাংলা ভাষা, মধুর চেয়েও মিষ্টি আমাদের বাঙালিয়ানা। তবুও উপলক্ষ হোক বা নেহাত শখ, মিষ্টি ছাড়া বাঙালি জীবন অসম্পূর্ণ। এমনই এক অভিনব বিষয় ভাবনা নিয়ে উত্তরের আহিরি টোলা সর্বজনীনের থিম মাধুরী মৈত্রীর অন্বেষণ। এবছর তাদের 87তম বর্ষের দুর্গোৎসব। যে কোনো শুভ অনুষ্ঠানে বা বাড়িতে হঠাৎ অতিথি এলে মিষ্টি মুখে তাকে আপ্যায়ন করাই আমাদের সংস্কৃতি, অর্থাৎ মিষ্টির সঙ্গে সম্প্রীতি বা মৈত্রীর যোগাযোগ নিবিড়। আহিরি টোলা সর্বজনীনে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো।

0: Puťo Porikrama. Puťo Porikrama.
1: ৭৯তম বর্ষে কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেল মধ্যপ্রদেশের জমিদার বাড়ি, সঙ্গে জলের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড। প্রথমে অ্যালবার্ট হল নিয়ে থিম করার ভাবনা থাকলেও পরে সেই পরিকল্পনা বদল হয়েছে। অন্যদিকে উত্তর কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার উদযাপন করছে বন্দে মাতরমের ১৫০ বছর। থিম সনাতন চেতনায় বন্দে মাতরম। ১৫০ বছরের ইতিহাস তুলে ধরতে পূজা মণ্ডপ তৈরি হয়েছে লাল কেল্লার আদলে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দেশভাগের সময়ের বেশ কিছু ফটোগ্রাফের প্রদর্শনী। প্যান্ডেলে রয়েছে একটি ট্রেনের ইনস্টলেশন যা মনে করাচ্ছে দেশভাগের যন্ত্রণার ইতিহাস। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: 139তম ডাক আদালত এবং পেনশন আদালত সম্পর্কিত একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 139তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 19 নভেম্বর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার রেভিনিউ কলকাতা 712-তে বেলা 1টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালত পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ ডাক পরিষেবা এবং ডাকঘরের পেনশন ভোক্তাদের পেনশন সংক্রান্ত সমস্যার এবং অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমন তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স বা নম্বর অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26/10/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিয়ার রেভিনিউ কলকাতা 712 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ নেওয়া হবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmgwb@indiapost.government.in এই মেল নাম্বারে। অভিযোগকারীকে উপরুক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালত এবং পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS-এর সাথে টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বরগুলো হল 03322120250, আরেকটি হল 03322120612 এবং আরেকটি হল 03322120500 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি নীতিগত বিষয়গুলো উপযুক্ত ডাক আদালত এবং পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি এই পর্যন্তই।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কি রূপ বর্ণনা! আজকে আমার মনে পড়ছে প্রথম পুজো পরিক্রমার কথা। এই যে বিভিন্ন পুজো মণ্ডপের গল্পগুলো আমরা শুনছি, তখন বা সেই সময় আমাদের এখানকার একটা মিটিং বসতো প্রথমে, বেশ এক মাস
1: পুজোর মিটিং
0: বসে ঠিক করা হলো কি কোথায় যাবে, কার কাছে কি সেই ইনফরমেশনটা দেওয়া হলো, তারপরে একটা রেইকি করতে যাওয়া হলো, গিয়ে সে খোঁজখবরগুলো আনা হলো। তখন তো ফিজিক্যাল ওয়েতে হতো গিয়ে পুজো পরিক্রমা, এবং আমার মনে আছে এখনো যে আমার প্রথম দিনের পুজো পরিক্রমা ছিল একডালিয়া। আমি আর অনুপ ঘোষ, মানে অনুপদা সিনিয়র, আমি তো তখন অটোমেটিক্যালি অনেকটা জুনিয়র গেছি। কিন্তু আজ তাই মনে পড়ছে যে এই FM এর সূত্রে কি মাতব্বরি, গিয়ে বেশ, যেহেতু আগে গিয়ে কথা টথা বলে এসেছি, ওখানকার
1: একটু পরিচিতি হয়েছে,
0: আমি যেন একটা বিরাট কাজ করতে এসেছি, এবং সত্যি সেটা খুব বিরাট কাজ ছিল এবং বৈচিত্র্যপূর্ণ প্রথম কাজ যে আকাশবাণী থেকে ওই রকম লাইভ পুজো পরিক্রমা হচ্ছে।
1: এবং দেখো, আমরা যখন পুজো পরিক্রমা যখন লাইভ হতো, হ্যাঁ, আমিও যে এক দুবার করেছি, হ্যাঁ, তখন যেমন চালতা বাগানে গিয়েছিলাম, আমার বাড়ির একদম কাছে চালতা বাগান সার্বজনীন, এবং সেইখানে যখন আমি কথা বলছি তখন দিনটা ছিল অষ্টমীর রাত, মানে দিন নয়, অষ্টমীর রাত, এবং তখন চারপাশে মানে ভয়ঙ্কর কলরব আর কি, হ্যাঁ, প্রচণ্ড ভিড়, মানে সেই বাচ্চা মানুষ, সে অনেকক্ষণ ধরে ঘুরে বা ক্লান্ত, সে কাঁদছে, তার পাশ থেকে ভেঁপুর আওয়াজ, তার মধ্যে মাইকে আওয়াজ হচ্ছে যে সবাই ঠিকভাবে লাইন মেনে চলুন, ব্যারিকেড ভেঙে দেবেন, আর নানা রকম শব্দ। এবং আমি ভাবছি যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কি আদৌ ওখানে শোনা যাচ্ছে? এবং তারপরে যখন প্রোগ্রাম শেষ হয়ে গেল, পরে যখন ফোন করেছি যারা স্টুডিওতে ছিলেন, তারা বলেন যে কি যে ভালো লাগছিল, ওই ওই যে হইচইটা, ওই যে কলরবটা, তবেই না পুজোর ভাই।
0: যখন আমি রেডিও শুনছি বা তুমি রেডিও শুনছো, তখন তো ওর মধ্যে দিয়ে ওইটা নিজেরা বুঝে নিলাম
1: একদম, মানে আনন্দটা মনে হচ্ছে যেন পুরো স্টুডিওতে ছড়িয়ে গেল।
0: আমাদের জন্য একটা ছোট্ট কর্নার করে এখন আমরা পুজো পরিক্রমার গল্পে যাব,
1: নিশ্চয়ই
0: আমরা একটা বিজ্ঞাপনের পর্ব সেরে নিয়ে একেবারে তারপরেই যাই।
1: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
0: তা এই এই যে একটা চান, তার জন্যই কিন্তু আগাম আপনাদের কাছে জানিয়ে দেওয়া যে কোথায় কীরম পুজো হচ্ছে, কোথায় কী ধরনের, মানে যে আসবার সময় বলছিলাম না যে একটা পুজো প্যান্ডেলের সামনে দিয়ে এলাম, এই সকালবেলায় দেখে নিলে ভালো হতো, কিন্তু সেটা করলাম না, জানি সারাদিনে আর হবে না। সেই পুজোর গল্পটা আমরা কিন্তু আজকে বলবো, আমি এখন সেই নামটা বলছি না, আমাদের লিস্টে আছে,

0: সুতরাং আমার নিজের একটা ইন্টারেস্ট তৈরি হয়ে যাচ্ছে যে যাইনি কিন্তু তাহলে কি আছে সেটা জেনে নিয়ে চেষ্টা করতে হবে।
1: মানে একটা একটা আন্দাজ পাওয়া যায় বা আমরা একটা বেছে নিতে পারি, কিন্তু আমাদের একটা লিস্ট তৈরি করে নিতে পারি যে আজকে এই এই দিকে যাব। হ্যাঁ, সব পুজো দেখা কি সম্ভব? সেটা তো সম্ভব নয়।
0: তুমি এটা চোখ বন্ধ করে খালি ভাবো কত পুজো, কত রকমের পুজো, ছোট বড় মেজ মাঝারি কত রকমের পুজো, সারা পশ্চিমবঙ্গের মানুষ এই যে মেতে ওঠে এই কটা দিন, এটা কোনো পয়সা টয়সা দিয়ে পাওয়া যায় না।
1: না, এটা মানে সেই উৎসবে মেতে ওঠা, এই যে উৎসব বাঙালির মানে প্রধান উৎসব দুর্গাপূজা,
0: এটা সারা বছরের জন্য এই যে একটা অক্সিজেন আমরা পাই, আমরা নিই, এটা দুর্গাপূজা না।
1: এবং দুর্গাপূজার কিছু কিছু জিনিস কিন্তু বারণ আছে জানো তো, ছোটদের বকা যাবে না, পড়তে বসতে বলা যাবে না, হ্যাঁ, তারা যা খুশি করতে পারে,
0: যখন খুশি যখন খুশি বেরোনো যাবে,
1: যখন খুশি বেরোনো যাবে।
0: কলকাতাতে তো দিন রাত এক হয়ে যায়
1: এবং রোজই বাইরের খাবার চলতে পারে।
0: আচ্ছা, তাহলে আমরা একটু বিজ্ঞাপনে যাই,
1: নিশ্চয়ই
0: ফিরে আসবো পূজক পরিক্রমা নিয়ে।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঁচ।

0: এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আমরা এবার যে দুটো পুজোর গল্প শুনব, যোধপুর পার্ক, নাকতলা উদয়ন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
4: ইতিহাস এবার পুজোর আঙিনায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসবের 75তম বছরের ভাবনায় স্থাপিত হয়েছে গুপ্ত সাম্রাজ্য, থিম গুপ্তায়ন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে 360 ডিগ্রিতে ঘূর্ণায়মান দেবীর মূর্তি। মণ্ডপের যেদিকেই তাকাবেন সেই দিক থেকেই দেবীকে দর্শন করবেন। মায়ের দশভুজে নেই কোনো গতানুগতিক ধাতব অস্ত্র। পাশেই 95 পল্লীতে চোখ দিয়ে নয় বরং প্যান্ডেল স্পর্শ করে অনুভব করার বার্তা, থিম তমসালোক। চোখের আলো থেকে বঞ্চিত মানুষের কাছে স্পর্শই অনুভূতির একমাত্র মাধ্যম। তাদের কথা মাথায় রেখেই অন্ধকারে আলোর দিশা দেখাচ্ছে যোধপুর পার্ক 95 পল্লী। এবছর তারা পা দিল 76তম বর্ষে। আরেকটু এগোলে সেলিমপুর পল্লীর বিখ্যাত পুজো, এবছরের থিম নৈবেদ্য। ভগবানের কাছে নিজের স্বররিপুকে নিবেদনের ভাবনা থেকেই সেলিমপুর পল্লীর এই বছরের প্যান্ডেল ও প্রতিমা নির্মাণ। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসব, যোধপুর পার্ক 95 পল্লী ও সেলিমপুর পল্লী দুর্গোৎসবে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো।

0: परिक्रमा,
1: पूजो परिक्रमा।
2: দ্বাদশ গৃহে পরিক্রমা আর গণনা যাহার কর্ম, তিথি নক্ষত্র যোগ ও করণ বিবিধ আচার ধর্ম, লগ্ন রাশি দিনের হিসাব রাখিয়াছি প্রতিপত্রে, অক্ষর ভেদে যাহা দুর্জন পূজ্যতে সর্বত্রে। এমনই এক ধাঁধার গভীরে লুকিয়াছে নাকতলা উদয়ন সংঘের এ বছরের দুর্গাপুজোর থিম, এক অদ্ভুত কালীর যাত্রার ধ্বনি হিম কালোধ্বনি। একাল ও সেকালের মাঝামাঝি দাঁড়িয়ে তাদের দুর্গোৎসবের সময়ের এই হিসেব নিকেশ তুলে ধরেছে প্রাচীন গণনা শাস্ত্রের নানা দিক। পুজো প্যান্ডেলে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গীতাঞ্জলি।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

কবে কি করব তার একটা বিবরণ আমরা গানে গানে পেয়ে গেলাম। আর যে গল্প করছিলাম একেবারে গোড়াতে, মাঝে মাঝে টুকরো টুকরো ছবি তুলে ধরবো, যে চালচিত্র বা পটচিত্র, আমরা পুরুলিয়ার গানটা শুনছিলাম যখন স্বাগতার কণ্ঠে, তখন আমরা দুজনেই পুরুলিয়া

0: বাঁকুড়া সব ঘুরে ঘুরে আসছিলাম।
1: এবং দেখো এই যে বাঁকুড়া বিষ্ণুপুরের যে মল্লরাজাদের পটদুর্গা পুজোর যে রীতি সেটা কিন্তু একটু স্বতন্ত্র, এবং সেখানে মল্লরাজাদের মৃন্ময়ী মন্দিরে মৃত মানে মৃত যে প্রতিমা তার পাশে একটা পটদুর্গা বড় ঠাকুরানী আনা হয় কিন্তু আগে থেকেই, এবং ষষ্ঠীর দিনে মানে জানা যায় যে ষষ্ঠীর দিনটাতে আনা হবে অন্য পটদুর্গা, বড় ঠাকুরানী মাইতন ঠাকুরানী ছোট ঠাকুরানী এই এই মানে এদের যে আনা হয় তার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে পুরনো প্রথা পুরনো নিয়ম, এবং এদের যে উচ্চতা সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত, 3 ফুট উচ্চতা এবং 2 ফুটের মতো প্রস্থ থাকে, এবং এই বড় ঠাকুরানির পটের মধ্যে দিয়ে মহিষাসুর মর্দিনী দুর্গা এবং তার ডান দিকে যে দুটো প্রকোষ্ঠ আর কি তার উপরে লক্ষ্মী ও নিচে গণেশ দেখবে, এই ধরনের থিমের ঠাকুর কিন্তু বেশ কিছু দুর্গা মানে দুর্গাপুজোর ইয়েতে দেখা যায়। হ্যাঁ, এই ধরনের থিমটা যে প্রকোষ্ঠ করা, মা দুর্গা দাঁড়িয়ে আছেন স্বতন্ত্রভাবে পাশে দুপাশে দুটো ছোট ছোট খোপ করে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে বসিয়ে দেওয়া, তার মানে এটা কিন্তু এসেছে এই পটদুর্গা থেকেই এই এই এই জায়গা থেকে। আবার বাঁদিকের ওপরে প্রকোষ্ঠে সরস্বতী ও নিচের প্রকোষ্ঠে কার্তিক, দুর্গার ওপরের যে প্রকোষ্ঠে সেখানে কিন্তু রয়েছেন কে দেবাদিদেব মহাদেব, এবং দুপাশের যে প্রকোষ্ঠ সেগুলো কিন্তু ছবিহীন সেখানে কিছু নেই। আর এটা হচ্ছে কোথায়, বাঁকুড়ার মল্লরাজাদের যে পটদুর্গা প্রচলিত ছিল যেখানে যিনি হচ্ছেন বড় ঠাকুরানী তার তার যে পটের যে ধরনটা সেটা হচ্ছে এইটা। এবং হ্যাঁ, বিষ্ণুপুরে যে ফৌজদাররা বংশ পরম্পরায় একে চলেছে এই মল্লরাজাদের পটদুর্গা।
2: আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ি তো, আমি এই সব গল্প টল্প গ্রামের তো একটা আলাদা টান, মানুষের এখন অনেক পরিবর্তন হয়েছে কিন্তু অনেক জটিলতাবিহীন সরল জীবন। আমার না তখন মনে হয় যে এই যে মা দুর্গা মা দুর্গা প্রতিমার সামনে আরও দাঁড়িয়ে কি বলি কি চাই, অনেক টাকা দাও শাড়ি দাও গয়না দাও এসব দাও, নাকি বলি শান্তি দাও শরীর খারাপ করো না, নাকি বলি যে একটু সুবুদ্ধি দাও একটু শিক্ষা দাও মা।
1: আসলে কি জানো তো, যখন তুমি মায়ের সামনে পৌঁছো তার আগে থেকে কিন্তু প্রচুর প্রিপারেশন থাকে, এইটা বলবো ওইটা বলবো সেটা বলা হলো না, মানে সামনে গিয়ে না ওই যে চোখের দিকে তাকিয়ে ওই মুখের দিকে তাকিয়ে সব যেন কেমন গুবলেট হয়ে যায়, এবং তখন যে আসলে কি চাই, ওই যে একটা জিনিসই হয়তো চাওয়া যায় যে আমাদের সবাইকে তুমি ভালো রেখো মা, তোমার আশীর্বাদের ছোঁয়া সবার মাথায় থাক, এইটাই বোধহয় আমরা সবাই চাই।
2: পুজো পরিক্রমা শুনে নেব, একটু বলছিলাম না যে আসবার সময় দেখে এলে ভালো হতো কিন্তু হয়নি, আমার আফসোস রয়ে গেছে, সেটা কিন্তু এখানে আমরা শুনে নিতে পারি।
1: আচ্ছা কোন কোন পুজো?
2: বাদামতলা আশার সংঘ আর সন্তোষপুর লেখপল্লী।
1: বেশ তাহলে শুনে নেওয়া যাক।
3: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
4: দক্ষিণ কলকাতার সন্তোষপুর লেকপল্লির পুজোয় এবছর দক্ষ রাজার যজ্ঞে শিবের তাণ্ডব, থিম তাণ্ডব। পৌরাণিক সেই কাহিনীকে আশ্রয় করে তাঁদের মণ্ডপ সজ্জা নজর কাড়ছে দর্শনার্থীদের। দেবী দুর্গা এখানে দুর্গা ছাড়াও সতী রূপে প্রতিভাত। হলোগ্রাফি টেকনিক ব্যবহার করে 3টি ভাগে দক্ষ যজ্ঞে শিবের তাণ্ডবকে তুলে ধরা হয়েছে। সন্তোষপুর লেকপল্লির 69তম বর্ষের মাতৃ আরাধনায় মণ্ডপে ও প্রতিমায় এবার সেই ইতিহাস নতুনভাবে ধরা পড়ল। পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো।

0: परिक्रमा,
1: पूजो परिक्रमा।
2: 87 বছরে এসে তথাকথিত তিমের বাইরে বেরিয়ে জগজ্জননী মায়ের পুজোয় ভারতের ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা করল বাদামতলা আষাঢ় সংঘ। শিল্পী রণ ব্যানার্জির ভাবনায় এবছর তাঁদের পরিকল্পনা স্বপ্নে পাওয়া রূপের রানী জাগ্রত মা জগজ্জননী। এখানকার পুজো প্যান্ডেল আমাদের ফিরিয়ে নিয়ে গেছে 500 বছর আগের মন্দির স্থাপত্যে। বেলে পাথরের মন্দিরের আদলে সাজানো হয়েছে প্যান্ডেল, রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির যেখানে অধিষ্ঠান হয়েছে বহু দেবদেবীর। প্যান্ডেলের বাইরে দেয়াল দেবদেবীর মূর্তিতে সাজানো। পাশেই 66 পল্লীর পুজো, যা এবছর পা দিল 76তম বর্ষে। তাঁদের থিম ভাবনা

0: তোমার পরে ঠেকাই মাথা। পূজো মণ্ডপের দেওয়াল জুড়ে বিপ্লবের কাহিনী, বিপ্লবীদের কাহিনী দর্শনার্থীদের মনে করাবে আমাদের অতীত গৌরবের কথা। মা এখানে চিরাচরিত মমতাময়ী রূপের পরিবর্তে ধারণ করেছেন রুদ্র রূপ, যিনি প্রতিবাদিনী এক নারী শক্তি। দক্ষিণ কলকাতার বাদামতলা আষাঢ় সংঘ ও 66 পল্লীর প্যান্ডেলে ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো
2: পরিক্রমা। আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: দেখেছি অশনির ছায়া দুলছে
2: শ্যামলী ভট্টাচার্য।
4: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
2: পল্লব কুমার ঘোষ।
5: আকাশ চাঁদ ভেঙেছে বাঁধ।
2: দিলাশা চৌধুরী।
6: ওই বাঁশরি বলকে বাজায়।
2: দিশা রায়।
7: ডাকছে নদী আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখাম।
2: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
8: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আপনারা শুনছেন গান্ধুরিয়া, আপনাদের সাথে আছি বিদিশা এবং মধুমিতা। ফিরে আসব ঠিক সংবাদের ওপারে।
1: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিভিন্ন দেশ তাদের নিজস্ব পরিস্থিতির মধ্যেই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং নতুন অংশীদারিত্ব ও বিকল্প পথ খুঁজে বের করছে। রাইজিনা মিডল ইস্ট সম্মেলনে তিনি বলেন, গত এক দশকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে অংশীদারিত্ব পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি চমৎকার উদাহরণ। ব্যাংককে আয়োজিত বার্ষিক সভার ফাঁকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় অর্থমন্ত্রক বলেছে, তারা চতুর্থ ভারত ব্রিটেন আর্থিক বাজার সংক্রান্ত বিষয়, ফিনটেক এবং সংশ্লিষ্ট IUKFP বৈঠকগুলির বিষয়গুলি নিয়ে যথাযথভাবে বাস্তবায়িত করার বিষয়ে আলোচনা করেছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, দিল্লি, কেরালাম, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত হচ্ছে। কৃষি, খাদ্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সহ গ্রামীণ অর্থনৈতিক অগ্রগতির নানা ক্ষেত্রে গ্রামীণ মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দিতে দিনটি উদযাপিত হয়ে থাকে। উৎসবের মৌসুমে রাজ্য সরকার বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পুজো বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। রাজ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি চিংড়িঘাটা ফ্লাইওভারে রঙিন রাস্তায় বাইক দুর্ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: क्या आपको किसी सरकारी विभाग से जुड़ी कोई शिकायत दर्ज करनी है?
4: तो आपकी सहायता करेगी भारत सरकार के प्रशासनिक सुधार और लोक शिकायत विभाग के CP ग्राम्स पोर्टल पर समाधान दीदी।
3: समाधान दीदी 22 भारतीय भाषाओं में आपकी बात सुनती और समझती है। आपको बस अपनी शिकायत को बोलना है। समाधान दीदी की AI तकनीक आपकी शिकायत को सीधे सही मंत्रालय तक पहुंचाती है।
4: आज ही www.pjportal.gov.in पर जाएं और अपनी शिकायत दर्ज करें।
3: सारी शिकायतों का समाधान CP ग्राम्स কি সমাধান দিদি।
5: আমার বাইকে এখন নকিং অনেক কম,
6: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
7: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
6: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
8: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন

0: একটি ঘোষণা। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে। গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। ঘোষণাটি শেষ হল।
1: আমরা আবার পুজোর
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: ঘুরতে ঘুরতে কত দূর পৌঁছবো, কোথায় যাব তা জানি না, কিন্তু এই মুহূর্তে যদি একটু মুদিয়ালি আর প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কটা কোনাটা ঘুরে আসা যায় মন্দ নয়। কিন্তু এখানে পাশাপাশি দুটো পুজো দুরকম সুন্দর হয়।
0: তাহলে কি আমরা যাব এখন মুদিয়ালি পার্ক?
3: যাই,
0: বেশ।
4: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
5: দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজোয় এবছরের থিম ঐতিহ্যের লোককথা। এবছর তাদের 92তম বর্ষ। বঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্য শতাব্দী প্রাচীন, যার সঙ্গে নাম জড়িয়ে আছে কলকাতার বিখ্যাত বনেদি বাড়িগুলোর। এছাড়াও নানা উপাচার, নানা প্রথা। এ শুধু এক উৎসব নয়, এ এক ঐতিহ্যের ইতিহাস। মুদিয়ালি ক্লাবের পাশেই শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসবের পুজো। 90তম বছরে তাঁদের উপস্থাপনায় রাজস্থানের ঘনঘোর উৎসব। থিম ভাবনা পরব। দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব ও শিব মন্দির সর্বজনীনের ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
4: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো।

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: পুজোর মণ্ডপ এখানে নাটকের অন্দরমহল। থিম শারদ নাট্যোৎসব 2026। ভাবনায় প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক। 97তম বর্ষে পা দিয়ে তাঁদের পুজোর আয়োজনে তারা এমন এক নাট্যমঞ্চ তৈরি করেছেন যেখানে নট নটির দেখা মিলবে না, কিন্তু ঠাকুর দেখতে গিয়ে চোখে পড়বে অসংখ্য নাটকের পোস্টার। রয়েছে এই নাটকের রঙ্গমঞ্চ, আর রয়েছে একটি বিশাল আয়না যেখানে নিজের প্রতিচ্ছবি নিজের জীবন সম্পর্কে অন্যভাবে আপনাকে ভাবতে বাধ্য করবে। দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের পুজো প্যান্ডেলে পৌঁছতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে।

সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

এই যে পটচিত্র, চালচিত্র এবং পটে দুর্গা, এই যে দুর্গার পট যখন অঙ্কিত হয়, এই পট দেখতে গিয়ে কিন্তু একটা জিনিস খুব মনে

0: হয় যে মা দুর্গাকে আমরা কত রকম নামে পুজো করি, তাই না? কখনো তিনি অম্বিকা, কখনো রুদ্রাণী, কখনো উমা, ভবানী, কন্যাকুমারী, কাত্যায়নী, জয় দুর্গা, আরো কত নাম আছে মায়ের,
1: রূপের কত বৈচিত্র্য না?
0: হ্যাঁ, কিন্তু এই যে মহিষাসুর মর্দিনী যে রূপখানি, এইটি কিন্তু আমাদের দুর্গা পূজার পটেই বলো, প্রতিমাতেই বলো এবং চালচিত্রেই বলো, এই রূপখানি কিন্তু সবচেয়ে বেশি করে স্থান পেয়েছে।
1: এটা খুব প্রচলিত, দুর্গা বলতে আমরা সেটাকেই বুঝি। আর সেদিনই গল্পে পড়ছিলাম এই পটচিত্র পটগল্পের মতোই, যে চণ্ডী মণ্ডপের আসর, এই সময় চণ্ডী মণ্ডপের আসর বসে, সেখানে তো মেনকা বলছেন যে দুর্গাকে তুমি নিয়ে এসো, এগুলো হচ্ছে। তারপরে ওই মণ্ডপের আসরে কি কি হতো, কবি গান, পাঁচালি গান ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গানের চল এবং পাড়ার মাঝিয়েরা বা লোকেরা এবং জমিদার বাড়িতে বসতো আসর,
0: একদম
1: এক এক সময় কলকাতা থেকে এক এক কবিয়াল গাইতে যাচ্ছে, এই যে একটা আদান প্রদানের গল্প এবং সেখানে কত রকমের চিত্রকল্প।
0: এই যে তুমি কবিয়াল প্রসঙ্গ আনলে, ভোলা ময়রা অ্যান্টনি কবিয়াল ভীষণ পরিচিত নাম আমাদের কাছে, এবং যারা জানেনও না তারা অন্তত উত্তম কুমার অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গি ছবি দেখে সেটা জেনেছেন। এবং ওখানে একটা জায়গায় এরকম বলা হচ্ছে, কেমন করে বললি জগা যারা গোলক বৃন্দাবন, যারা কিন্তু একটা জায়গার নাম, এবং যারাতে কিন্তু দুর্গাপুজো খুব সুন্দর করে অনুষ্ঠিত হয়। এই যে যারা, হ্যাঁ, কবিগানের মধ্যে ঢুকে আসছে এই যে কথাগুলো, মানে তখন তো সবটাই তো কি হচ্ছে, আমার আশেপাশের থেকে নেওয়া, আমার দেখা জিনিস। কবিগান মানেই তো মুখে মুখে আমি ছড়া রচনা করছি, মুখে মুখে গান রচনা করছি, অবশ্যই কবিগান বাঁধার জন্য লোক থাকতেন। তো এই যে কি সুন্দর একটা মেলবন্ধন না, যারা শব্দটা তারা নিশ্চয়ই কখনো গেছেন সেখানে।
1: জানো না তুমি কত বড় একটা ইনফরমেশন আছে, আর এই পাশে বসে শোনবার এই গুণগুলো আছে বলে কিন্তু প্রাপ্তিও ঘটে। সত্যি তো এভাবে তো আমি ভাবি।
0: একদম একদম একদম। এবং এই যে আমরা মা দুর্গার বিভিন্ন নামের কথা বললাম, পটচিত্রের কথা বললাম, এই যে চালচিত্র, চালচিত্রে কিন্তু শিবের সঙ্গে অবস্থান করছেন কারা কারা, কলাবউ আছে, সিংহ আছে, পেঁচা রয়েছে, ইঁদুর, হাঁস, ময়ূর, সাপ, মহিষ, লতা পাতা, যখন কিছু আঁকা হচ্ছে না তখন কিন্তু লতা পাতা ফুল আঁকা হচ্ছে,
1: তৈরি হচ্ছে যে কালীঘাট থেকে একটা ওই পটের মূর্তি কিনে নিয়ে যায়।
0: এবং সত্যি কথা, এই যে পটচিত্র, এই যে আমাদের যেটা ক্রাফটস ফেয়ার হয়, হ্যাঁ, বছরে একবার করে যে শিল্পমেলা যেটা হয়, সেই মেলায় কিন্তু এই পটের কিন্তু ভীষণ চাহিদা আজও। এবং সেই পট যখন দেখানো হয়, ওই যে গান করে করে সেই পট দেখানো, গান করে করে, এবং একটা নির্দিষ্ট সুর আছে সেই গানের, এবং সেই পটের বিষয়ও দেখো, বিষয় থেকে মানে কত আধুনিক হয়েছে, যখন মহামারী এলো করোনা, তখন তারপরে কিন্তু যে পটচিত্র তৈরি হচ্ছে তার ওপরে, হ্যাঁ, এবং কোথা থেকে কোথায়, এবং সবটাই কিন্তু ওই একটা সামাজিক বার্তা দেওয়া, মানবিক কল্যাণের জন্য।
1: আমি আজকেই বলছিলাম যে মানুষ এখন এখন একদম হাসে না, দেখবি এত চিন্তা করছে, এত মোবাইল, আমি বলি সবাই কি দেশ উদ্ধার করছে নাকি, হাসে না। আমি নিজে খুব কম হাসি, কিন্তু লোকের হাসি দেখতে তো খুব ভালো লাগে,
0: নিশ্চয়ই।
1: আর এই যে কতগুলো প্রসঙ্গ আসে, এই যে পটচিত্রের বর্ণনা, বর্ণনা যারা করেন একেবারে নিয়মের মতো পাঁচালি পড়ার ঢং বা নির্দিষ্ট একটা ঢং আছে তাতে বলেন, আর অদ্ভুত মুখে একটা দীপ্তি ফুটে ওঠে, কোনো মেকআপ টেকআপ করেননি, কোনো মেকআপ ম্যান মেকআপ করে দেয়নি, একটা নিজস্ব পোশাকে একটা মাথায় ঘোমটা দিয়ে বসে বসে ওই গল্প করে করে দুর্গাপূজার সমস্ত বিবরণগুলো দিচ্ছেন।
0: এবং দেখো এটা তো তার শিল্পকীর্তি, এটা তার শিল্পকর্ম, এখানে তিনি কিন্তু স্বতন্ত্র, তিনি একজন শিল্পী, এবং
1: তার আলোটা তার ভেতর থেকে আসে,
0: তার উল্টো দিকে বসে আছে,
1: যারা খুব অযথা ছোট বড় করতে
0: শুরু করেছে। একদম একদম, এই কথাটাতেই আমি বলতে চাইছিলাম,
1: অকারণ একটা পুলক কিসের জাগলো জানি না, একটা উল্টো পাল্টা সব করে দিলাম, করে দিয়ে কিছু অর্থলগ্নি বা হলো, টাকা পয়সা হলো, বড়লোক বড়লোক ভাব হলো, ভেতর থেকে তো সব ফাঁক হয়ে গেল।
0: ওই একদম প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে মায়ের কাছে গিয়ে আমরা কি চাই, ওই মায়ের কাছে আমরা সবাই সন্তান, আমরা বরং এই সেই মায়ের মহিমা কে কিভাবে মানে কি বলবো প্রদর্শন করছে, কে কিভাবে দেখাচ্ছে মাকে,
1: আমরা দেখাই,
0: হ্যাঁ, আমরা একটু শোনাই, কি বলো,
1: ফুলবাগান,
0: হ্যাঁ, ফুলবাগান চাই,
1: উত্তর কলকাতায় যাই,
0: একদম
1: একদম, দক্ষিণ কলকাতায় অনেক গুলো পুজো পরিক্রমা বা পুজোর গল্প করলাম, একটু উত্তর
0: কলকাতায় ফুলবাগান সর্বজনীন এবং হাতি।

0: that I can share it with Sydney.
1: Pujo Parikrama. Pujo Parikrama.
2: এই প্রথমবার পুজোর আয়োজন ফুলবাগান সর্বজনীনের। প্রথম বছরে তাঁদের মাতৃবন্দনায় দেশমাতৃকার জয়গান, থিম ভাবনা বন্দে মাতরম। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে ফুলবাগান সর্বজনীনের পূজা মণ্ডপ তৈরি হয়েছে আনন্দমঠের মন্দিরের আদলে। মণ্ডপের অন্দরে রয়েছে থিমের সঙ্গে মিলিয়ে বেশ কিছু ইনস্টলেশন আর্ট, সঙ্গে লাইট ও সাউন্ডের মেলবন্ধন। সাবেকি সাজে মায়ের রূপ নজর কাড়া। ফুলবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজোয় সামিল হতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন ফুলবাগান।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: Пуджо Парикрама.
1: Пуджо Парикрама.
2: ওলি গলিতে পুজো, ওলি গলির ইতিহাসকে ঘিরে আমাদের আশেপাশের চেনা পাড়া বদলে গেছে হাই রাইজের জমানায়। 92তম বর্ষে উত্তরের হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের থিম ছন্দ ছাড়া ছন্ন ছাড়া। পুরনো বাড়ি আর ফ্ল্যাট কালচারের মিশেলে ছন্ন ছাড়া কলকাতায় ছন্দ ফেরানোর বার্তা নিয়ে তাঁদের দুর্গাপুজোর আয়োজন। থিম শিল্পী রবীন রায়। প্যান্ডেলের অন্দরের দেয়ালে এক বিশেষ ধরনের কাঠের ওপর দশাবতারের ছবি, মাথার ওপরে পুরনো কলকাতায় ব্যবহৃত আর্কিটেকচার নজর কাড়ছে। হারিয়ে যাওয়া ছন্দ আর খুঁজে পাওয়া ছন্দ, মণ্ডপসজ্জায় রয়েছে এর উপাদান। কলকাতার এক টুকরো ছবি মন ভরাবে হাতিবাগান সর্বজনীনের দর্শনার্থীদের। পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো।

0: एनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वालों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আমার বাইকে এখন নকিং অনেক কম,
2: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
3: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
4: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
5: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

0: এবারে বলি একটু জেলায় জেলায় এই পটচিত্রের যে বা বিভিন্ন বাড়িতে বাড়িতে পটচিত্রের যে গল্প, পশ্চিম মেদিনীপুর জেলার জামবনি থানা এলাকায় বিচরাবাদী গ্রামের পানিহারি বাড়ির পটদুর্গা পুজো ছটি পরিবারে সম্মিলিতভাবে হয়। প্রায় 200 বছর আগে ওড়িশার জাজপুরে বসতি ছিল, সেখানে পটের পুজোর প্রচলন ছিল বলে গৃহকর্তারা জানিয়েছিলেন। কিন্তু এই পটের পুজো প্রায় 30 বছর আগে তৈরি হয়েছিল পার্শ্ববর্তী পরিহাটি গ্রামের, মানে যিনি তৈরি করেছিলেন রাখো হরি দত্ত। লেখক যখন বইটিতে লিখেছিলেন, যেখান থেকে পড়েছি, তখন ওই পটচিত্রকারের বয়স ছিল 62 বছর, এখন জানি না কালের গতিকে কতটা। ঠিক সেই রকমভাবে ঝাড়গ্রাম,
1: এবার ঝাড়গ্রামে যে রাজবাড়ি, যে পটদুর্গা, পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম রাজবাড়ি পটদুর্গা কিন্তু 100+ বছরের পুরনো, যা সর্বেশ্বর মল্ল উগাল ষণ্ডদেব বাহাদুরের সময় থেকে চলে আসে। বাবরাই কি বিশাল নাম! বর্তমান যিনি রাজপ্রতিনিধি শিবেন্দ্র বিজয় মল্লদেবের পূর্বপুরুষ রাজস্থানের জয়পুরের আদিবাসিন্দা ছিলেন তারা। প্রায় 6 বছর 6 আগে, মানে যখন তিনি লিখছেন আর কি, সেদার 6 বছর আগে ঝাড়গ্রামের প্রয়াত কালী হাজরা তৈরি করেছিলেন এই পটদুর্গা। প্লাইবোর্ডের ওপর তেল রঙে আঁকা আয়তাকার এই পটের চারিদিকে কাঠের ফ্রেম দিয়ে বাঁধানো, সব মিলিয়ে উচ্চতা প্রায় 4 ফুট ও প্রস্থ 5 ফুট। উজ্জ্বল রং বিশিষ্ট এই চিত্রের ওপর 3 বছর আগে রঙের প্রলেপ লাগানো, মানে 3 বছর আগে রঙের প্রলেপ লাগানো হয়েছে, এবং যে অঙ্কন কাঠামোটার ওপরে শিবের মুখ ছাড়াও মূল অংশের বাইরে আলাদা করে শিবের আবক্ষ রূপ আঁকা রয়েছে, এবং নিচের অংশ বাদ দিলে তিন দিকে যে রঙিন সজ্জা সেটা আলাদা আলাদা করে কাঠামোর সঙ্গে লাগানো, এবং এই যে মন্দিরের দেওয়ালে আটকানো ফ্রেম সহজে পটদুর্গা তার কিন্তু বিসর্জন হয় না।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো একটা জানবার বিষয় না। এবং এই আমি না, এই যখন তুমি বললে 3 বছর ধরে ওই তেল রঙটা লাগিয়েছে, তখনই আমি ভাবছিলাম যে মানে একটা কোথাও নির্দিষ্ট জায়গায় না থাকলে তো অতদিন দেওয়া সম্ভব।
1: হ্যাঁ একদমই একদমই। এবং দেখো এই যে বিসর্জন, মানে ওয়ার্ক অফ আর্ট, তো সেটাকে কি সুন্দর করে প্রিজার্ভ করা রয়েছে এবং সেটা সেখানে লাগানো থাকে।
0: তুমি চাইলে জীবনে গবেষণা করার অনেক বিষয় পাবে আমাদের এই লোকসঙ্গীত, লোকধারা,

0: সব কিছু মিলিয়ে সেটা কিন্তু পাওয়াই যাবে।
1: আবার দেখো একটু যদি বর্ধমানের আউশগ্রাম থানায় চলে যাই, সেখানে গুসকরা শহরের পাত্রবাড়ির যে পুজো সেটা শতাধিক বছরের পুরনো এবং এই পুজো চারটি পরিবারে মিলিতভাবে হয়। এবং বহু আগে এই পাত্র পরিবার কিন্তু থাকতো মূলত উড়িষ্যায়। বিমল পাত্র, মানে যিনি এখন রয়েছেন, তিনি বললেন যে 1978 সালে যে বন্যা হয়েছিল তার আগে পটদুর্গা তৈরি করতেন কোথায়, মঙ্গলকোট থানা এলাকার পালিগ্রামের অশ্বিনী পাল, এবং বর্তমানে তৈরি করছেন মঙ্গলকোট থানা এলাকারই দেবগ্রামের নরেশ পাল। তো এই যে পাটদুর্গাটি তৈরি হচ্ছে শালগ্রাম শিলা, মানে শাল কাঠের, এবং তার উপর কাপড় লাগিয়ে জল রঙে আঁকা হয়।
2: আমরা এখন পরপর বিজ্ঞাপন পর্ব এবং পুজো পরিক্রমা পর্বে চলে যাব।
1: একদম।
3: আমার বাইকে এখন নকিং অনেক কম,
4: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
5: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
4: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
6: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: এক ইনভেস্টর সচেতনতা মূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আমরা পরপর দুটো পূজো পরিক্রমায় যাব, শিকদার বাগান এবং দেশপ্রিয়।
2: পাঁচে পঞ্চবান উত্তরের শিকদার বাগানের থিমে এবছর অভিনবত্বের ছোঁয়া। 114তম বর্ষের মাতৃবন্দনায় তাঁদের থিম ভাবনা রূপায়ণে বিভাস মুখার্জি, প্রতিমা শিল্পী সনাতন পাল। অন্যদিকে দুর্গোৎসবের 93তম বছরে পা দিয়ে হাতিবাগান নবীন পল্লীতে এবছর শিশুদের রংমহল। শিশু সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবছর তাঁদের শারদ উৎসবের আয়োজন। মণ্ডপে শিশুদের মনোগ্রাহী নানান ইলাস্ট্রেশন মন ভরাচ্ছে 8 থেকে 80 সকলের। রঙিন এই রূপকথার জগতে শিশুরা পরিচিত হচ্ছে যোগীন্দ্রনাথ সরকারের সঙ্গে। শিকদার বাগান ও হাতিবাগান নবীন পল্লীতে ইতিহাস ছুঁয়ে দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শ্যামবাজার।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: Пуджо Парикрама.
1: Пуджо Парикрама.
2: বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি এই নামে না চিনলেও দেশপ্রিয় পার্ক নামটা কলকাতাবাসীর কাছে আবেগ। এবছর এই পুজোর 79তম বর্ষ। পুজো প্যান্ডেল তৈরি হয়েছে বৌদ্ধ মন্দিরের আদলে, ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কল্পনা এখানে বাস্তবকে ছাপিয়ে গেছে। অন্যদিকে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবার 75 বছরের দুর্গোৎসবে পা দিল। শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনায় ফুটে উঠেছে জীবনের এক অনন্য দর্শন, থিম যোজন। কাছেই সমাজসেবী সংঘের পুজো, কাঠের উপর নকশা করা উত্তম কুমারের বিখ্যাত সমস্ত ছায়াছবির নাম, উত্তম কুমারের নানা মুহূর্তের ছবি শোভা বাড়াচ্ছে পুজো মণ্ডপের। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করে সমাজসেবী সংঘের দুর্গাপুজোর থিম মহাপুজোয় মহানায়ক। দক্ষিণ কলকাতার এই বিখ্যাত পুজোগুলি দেখতে হলে পৌঁছতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

এই গান শুনতে শুনতে কথা বলতে বলতে অনেক দূর পৌঁছে যেতে ইচ্ছে করে, আর একটু শহর ছেড়ে গ্রামে যেতে তো মনটা চাই। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মল্লরাজাদের পটদুর্গা, সেই পুজোর ঐতিহ্য এত প্রাচীন যে সকলেরই মনে থাকবে। বিশেষত জগৎ মল্লর সময় থেকে হয়ে আসছে বলে পরিবারের লোকেদের কাছ থেকে জানা। বর্তমান সময়ের ভাস্কর ফৌজদার পটদুর্গা

0: তৈরি করেন। বংশ পরম্পরায় বিষ্ণুপুর শহরের ফৌজদাররা এই পট তৈরি করেন। তিনটি আলাদা আলাদা বড় পট তৈরি হয়। একটু আগেই সে কথাগুলো শুনছিলাম। ঠিক তেমন করে সোনামুখীর চেলবাড়ির পটদুর্গা, মানে সেটাও তো একটা ইন্টারেস্টিং। বাঁকুড়াতেই সোনামুখী শিল্পী সুভাষ কর্মকার এই পটদুর্গা তৈরি করেছেন। তার আগে বিগত 50 বছর যাবত এখানকার প্রবীণ শিল্পী পরেশচন্দ্র দে তৈরি করতেন। লোহার কাঠামোর ওপর খবরের কাগজ লাগানো হয়, আর্ট পেপার জোড়া দিয়ে তারপর এই পটদুর্গা আঁকার পর খবরের কাগজের ওপর লাগিয়ে দেওয়া হয়। পটদুর্গার আনুমানিক উচ্চতা প্রায় 5 ফুট এবং প্রস্থ প্রায় 4.5 ফুট। পটদুর্গা বিসর্জন হয় দশমীর দিন সকালে। এটাও খুব ইন্টারেস্টিং একটা খবর যে দশমীর দিন সকালে পটদুর্গার বিসর্জন হয়। আমরা পুজো পরিক্রমার আজকের এই পর্যায়ের একটু শেষের দিকে, কিন্তু কোথায় কোথায় যাব, একদম উত্তর দক্ষিণ দুটো শ্রীভূমির পুজোর কথা শুনে চলে আসব সুরুচি সংঘের কথায়। আমরা চলে যাই পুজো পরিক্রমায়।
1: শ্রীভূমিতে এবার রাজস্থানের হাওয়া মহল। পূজা মণ্ডপ তৈরি হয়েছে ফাইবার প্লাইউড কাঁচের ব্যবহারে। প্যান্ডেলের অন্দরে রয়েছে এক বিশাল ঝাড় লণ্ঠন। উদ্যোক্তাদের কথায় পশ্চিমবঙ্গে এর আগে এত বড় ঝাড় লণ্ঠনের ব্যবহার আর কোথাও চোখে পড়েনি। প্রতিবারের মতোই চোখ ধাঁধানো লাইটিং এর কাজ এবারেও রয়েছে সৌজন্যে চন্দননগরের আলোকশিল্পীরা। এবছর মায়ের গায়ে নেই কোনো সোনার গয়না, সনাতনী সাজে ধরা দিয়েছেন দেবী দুর্গা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া এবং বেঙ্গল কেমিক্যাল।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।

0: परिक्रमा,
1: पूजो परिक्रमा।
2: ৭৩তম বর্ষে কলকাতার অন্যতম বড় পুজো সুরুচি সংঘের ভাবনা উৎসব। মণ্ডপে চোখে পড়বে বিশাল রাজকীয় এক পদ্ম ফুল। পদ্মের চারপাশে রয়েছে হাজারো কৃত্রিম ও পরিবেশ বান্ধব উপাদান। আলো ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে পদ্মের পাপড়ি প্রস্ফুটিত হচ্ছে। মণ্ডপের প্রবেশদ্বার থেকে মূল প্রতিমার বেদিতল পর্যন্ত অপূর্ব শিল্পকলা দর্শনার্থীদের পৌঁছে দেবে কোনো এক স্বর্গীয় সরোবরে। আর রয়েছে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ। মণ্ডপের বেশ কিছু অংশে রয়েছে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত আর্টওয়ার্ক ও তাঁর ছবি। সুরুচি সংঘের ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর এবং তারাতলা।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: পাশে একটা কলা গাছে কাপড় দিয়া বউ বানাইছে, পাশে একটা কলা গাছে কাপড় দিয়া বউ বানাইছে। ও তার মাজায় একটা বেল বেঙ্গাছে, মাজায় একটা বেল বেঙ্গাছে, বেলটা যাবার কাঁচা। একই দুঃখে দেখলাম চাচা, একই দুঃখে দেখলাম চাচা, একই দুঃখে দেখলাম চাচা, একই দুঃখে দেখলাম চাচা।
1: আমরা তো বেরিয়ে পড়েছি, আপনিও বেরিয়ে পড়ুন দুঃখী দেখতে। আর এই বলে আজকের গান দরিয়ে বিদেশি মধুমিতা এখানেই শেষ করছে। ভালো থাকবেন, দুঃখী দেখুন, প্রাণ ভরে মন
2: আনন্দ করুন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিভিন্ন দেশ তাদের নিজস্ব পরিস্থিতির মধ্যেই পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং নতুন অংশীদারিত্ব ও বিকল্প পথ খুঁজে বের করছে। তিনি গত এক দশকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে অংশীদারিত্বকে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। হত্যাকাণ্ড ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিধিনিষেধের মতো বিষয়গুলি সহ পাক অধিকৃত কাশ্মীরে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রতিবেদন কবে প্রকাশ করা হবে, রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের কাছে তা জানতে চেয়েছে ভারত। ভারত অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ও OHCHRএর বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুদেশের পরবর্তী অর্থনৈতিক ও আর্থিক বিষয় সংক্রান্ত আলোচনা চলতি বছরের ডিসেম্বরে হবে বলে উভয় পক্ষই জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। নতুন দিল্লিতে আয়োজিত টাইমস নাও ডিফেন্স কনক্লেভে তিনি আজ বলেন, বিভিন্ন ধরনের গোলাবারুদ বা অ্যামিউনিশন ভ্যারিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে ভারত 90%-এরও বেশি স্বনির্ভরতা অর্জন করেছে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে। আলোয় সেজে উঠেছে শহর, গ্রামের পথঘাট। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: জানো, প্রতিদিন প্রায় 6-7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে।
2: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
1: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: पीसीपी एनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3-5 साल तक की कैद और जुर्माने की सजा है।
5: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে। তিনি জানান, ভারতের প্রতিরক্ষা রফতানি 2013-14 অর্থবর্ষের 686 কোটি টাকা থেকে বেড়ে 2025-26 অর্থবর্ষে 38,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ছত্তিশগড়ে নকশালবাদের কারণে যাঁদের অঙ্গহানি ঘটেছে সেই উপজাতি সম্প্রদায়ের মানুষদের সরকার কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও অন্যান্য সহায়তা প্রদান করছে, যাতে তারা উন্নত জীবনযাপন করতে পারেন। সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে ছত্তিশগড়ের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। হিন্দু ধর্ম থেকে ইসলাম বা অন্য কোনো অহিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা অনগ্রসর শ্রেণী বিভাগের অধীনে সরাসরি সংরক্ষণের সুবিধা দাবি করতে পারেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের করা আবেদন খারিজ করে দিয়ে দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ একথা জানিয়েছে। হত্যাকাণ্ড ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিধিনিষেধের মতো বিষয়গুলি সহ পাক অধিকৃত কাশ্মীরে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রতিবেদন কবে প্রকাশ করা হবে রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের কাছে তা জানতে চেয়েছে ভারত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ ও বহরমপুর শহরের 4টি পুজোর উদ্বোধন করবেন। বহরমপুর শহরের অদূরে কদবেলতার কাছে পূর্বাশা প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আয়োজিত দুর্গাপুজো মণ্ডপ এবং বহরমপুর শহরের বাবুলবোনা সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করবেন তিনি। রাজ্য সরকারের আধা সরকারি অফিস ছাড়াও সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ পঞ্চমী থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

স্যার আর্থার কোনান ডয়েলের দ্য সিক্স নেপোলিয়ন্সের কাহিনী অবলম্বনে আজকের নাটক মূর্তি রহস্য। বেতার নাট্যরূপ সুপ্রীতি চৌধুরী, প্রযোজনা

0: হ্যালো,
1: নমস্কার। আচ্ছা, আমি কি গোয়েন্দা সমর বাবুর সঙ্গে কথা বলছি?
0: বলছি, বলুন।
1: দেখুন, আমি একজন ইতিহাসের শিক্ষক প্রতিবেশী। একটা ঘটনার ব্যাপারে কিছুদিন ধরে আমি খুব উদ্বেগ নিলাম। চিৎপুর রোডে শিল্পকলা বলে আমার ছাত্রের বাবার একটা দোকান আছে। দোকানে মূলত ছবি মূর্তি এসব বিক্রি হয় আর কি। তা দিন কয়েক আগে রাতের বেলা কেউ দোকানে ঢুকে দুটি নেতাজির মূর্তি ভেঙে টুকরো টুকরো করে চলে যায়।
0: দোকান থেকে অন্য কিছু চুরি যায়নি? কোনো মূল্যবান জিনিস বা ক্যাশ বাক্সের টাকা?
1: চলো, আপনি গোয়েন্দা মানুষ, এসব প্রশ্ন করাটা আপনার পক্ষে স্বাভাবিক। কিন্তু আমি উদ্বিগ্ন কিন্তু অন্য কারণে। যে দেখুন, নেতাজি সুভাষ বসুকে নিয়ে আমাদের দেশে দেশের বাইরে একেবারে সাড়া পড়ে গেছিল। আর যে মহামানবের কথায় উদ্বুদ্ধ হয়ে হিন্দু মুসলমান পরস্পরকে ভাই বলে মেনে নিয়েছিল, তারই মূর্তি টুকরো টুকরো করে ভেঙে আচ্ছা এটা কি প্রমাণ করার চেষ্টা চলছে বলুন তো?

0: সত্যি তো, কোনো মহাপুরুষের মূর্তি ভেঙে ফেলার উদ্দেশ্য কি হতে পারে?
1: এই প্রশ্নটা করবার কথা আমারও কিন্তু মনে হয়েছে। যাকে ঠিক আছে, আপনি আপনি ভাবুন না, আর আবার টেলিফোন নম্বরটা তো লিখে নিন, যদি এই বিষয়ে কোনো রকম আলোকপাত করতে পারেন আমাকে জানান।
0: বলুন।

0: বলুন গৌতমবাবু।
1: আরে তুমি টের পেলে কি করে সমর? তুমি তো ফোনে কথা বলছিলে, তাই আমি বেশ পা টিপে টিপে ঘরে ঢুকলাম। তুমি গোয়েন্দা মানুষ ভাই, তোমার কান এড়ানো কি আর।
0: দারোগার বুট পরে পা টিপে টিপে ঘরে ঢুকলে যে কেউই টের পাবে গৌতমবাবু, এর জন্য গোয়েন্দা হতে হয় না। ওই যে আনন্দ এসে গেছে, শুধু এবার এক কাপ চা হলেই ষোলো আনা পূর্ণ।
2: আসছে আসছে, চাও আসছে, তিন কাপ বলে এসেছি।
1: আচ্ছা আনন্দ, তুমি কি করে জানলে যে আমি এসেছি?
2: বাবা বাইরে পুলিশের জিপ।
1: আরে এই না হলে গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট। তবে তবে বলো। চাটা খেয়ে বেশ আমেজ লাগছে বুঝলে সমর। না এবার উঠি থানার দিকে।
0: হাতে বুঝি সেরকম নতুন মামলা টামলা নেই?
1: না সেরকম বিশেষ কিছু নয়।
3: তবু শুনি না।
1: আসলে এ মামলার লেজা মোড়ে বলে কিচ্ছু নেই, এ মামলায় পুলিশ না ডেকে ডাক্তার ডাকা উচিত।
3: ডাক্তার মানে?
1: আরে পাগলামি আর কি, কিছু অদ্ভুত রকমের পাগলামি। দেখো সুভাষচন্দ্র বসুকে সারা দেশ ভক্তি করে তো, কিন্তু ও দেশে এমন লোক আছে যারা নেতাজির প্রতিমূর্তি দেখলেই খেপে গিয়ে আছাড় মেরে চুরমার করে দেয়। আরে ধো, যত সব পাগলামি।
0: পাগলামি বটে গৌতমবাবু।
1: না আজ উঠি হে।

0: হ্যালো,
1: হ্যাঁ, দারোগা গৌতম বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ব্যাপারটা খুব সুবিধের মনে হচ্ছে না সমর। তুমি ডাক্তার চারু চক্রবর্তী নাম শুনেছো তো?
0: হ্যাঁ,
1: তার বাড়ি হেদুয়ায়, আর ডাক্তারখানা কর্নওয়াল স্ট্রিটে।
0: হুম
1: তিনি আবার নেতাজির গোঁড়া ভক্ত। তিনিও শিল্পকলা বলে দোকানটি থেকে নেতাজির দুটি মূর্তি কিনেছিলেন, তার একটিকে রেখেছিলেন বাড়িতে আর আরেকটিকে রেখেছিলেন ডাক্তারখানায়। কাল রাতে তার বাড়িতে চোর ঢুকেছিল,
0: সে কি?
1: কিন্তু আশ্চর্য এই যে যে সে নেতাজির মূর্তি ছাড়া আর কিছুই চুরি করেনি।
0: বলো কি,
1: বাড়ির বাইরে বাগানে গিয়ে মূর্তিটা আছড়ে ভেঙে পালিয়েছে।
0: আজব কাণ্ড।
1: আরে হ্যাঁ, তারপর শোনো না, আজ সকালে ডাক্তারবাবু ডাক্তারখানায় ঢুকে দেখেন যে সেখানে কালকে রাত্রে কে ঢুকেছে, আর মেঝে টুকরো টুকরো করে ছড়ানো রয়েছে মূর্তির ভাঙা টুকরোগুলো। কি মামলা ভায়া!
0: খুব ইন্টারেস্টিং মামলা গৌতম বাবু।
1: আরে বিদঘুটে পাগলামি আর কি!
0: এই পাগলের পাগলামি একটা বিশেষ পদ্ধতি মেনে চলছে, সেটা খেয়াল করেছেন কি? যাই হোক, আমার একটু বেরোতে হবে, তবে এই পাগল আবার যদি কোনো কাণ্ড করে বসে অবশ্যই জানাবেন কিন্তু।
1: হ্যাঁ নিশ্চয়ই।

0: আনন্দ, আনন্দ
1: বলো।
2: হ্যাঁ বলো। আরে বেরোচ্ছ নাকি?
0: তুমিও বেরোচ্ছ?
2: আমি কোথায়?
0: মিত্র কাফে, কবিরাজি খাইনি অনেকদিন।
2: ও ফ্যান্টাস্টিক, চলো চলো চলো
0: চলো চলো।

0: কবিরাজিতে পেট ভরেনি তোমার, এবার কি গঙ্গার হাওয়া খেতে যাচ্ছি?
1: বেরোনোর আগে গৌতমবাবু ফোন করেছিলেন, এই রাস্তা গেছে বেঁকে চিৎপুরের দিকে।
0: ও, তার মানে গন্তব্য শিল্পকলা। বুঝেছি বুঝেছি।
2: আসুন আসুন, বলুন আপনাদের কি উপকার করতে পারি?
1: আপনি কি এই দোকানের মালিক?
2: আগে হ্যাঁ, আমি আদিনাথ বসু, এই দোকানটা আমারই।
1: আমি সমর, আর ও আমার সর্বক্ষণের সঙ্গী আনন্দ।
0: নমস্কার।
2: হ্যাঁ, আপনাদের সত্যান্বেষণের কথা আমি শুনেছি, আসুন আসুন।
1: সেদিনের নেতাজি মূর্তি ভাঙার ঘটনাটা একটু
2: দেখুন, অনেক বড় বিপদ হতে পারত, কিন্তু এ তো একটা উটকো ঝামেলা। হ্যাঁ, আপনাদের জন্য আগে একটু ঠান্ডা বলি।
1: না না না, থাক। আচ্ছা, কত বছরের পুরনো শিল্পকলা?
2: সে তো বহু বছর, আমার বাপ ঠাকুরদার দোকান, তাও এখনো ভালোই নাম ডাক। আসুন না, একটু বসে কথা বলা যাক। ভরচাল মশাই, ভেতরের ঘর।
1: না না না না, বসবো না বসবো না, বরং একটু ঘুরে দেখি দোকানের পেছনের দিকটা। এসো আনন্দ।
0: হ্যাঁ চলো।
2: এই ছোট উঠোন টুকুতেই যা একটু কাজ হয়, কেউ পাথর কাটে, কেউ ছাঁচ থেকে মূর্তি বানায়।
1: আচ্ছা, যে মূর্তিগুলো আপনারা বিক্রি করেন সব কি এই উঠোনেই কারিগররা তৈরি করে?
2: না না, সব নয়, তবে কিছু কিছু হাতে গোনা কয়েকজন কারিগর আছে, তারাই বানায়।
0: আচ্ছা, মূর্তিগুলো কেমন করে তৈরি করা হয়?
2: মুখের দুই ধার থেকে দেওয়া হয় দুটো ছাঁচ।
0: আচ্ছা।
2: তারপর ওই ছাঁচ দুটো একসঙ্গে যুক্ত করে মূর্তি করা হয়।
0: ও,
2: মাঝখানটা ফাঁপা থাকে, ভিজে প্লাস্টার শুকিয়ে গেলে মূর্তিগুলো গুদামে নিয়ে গিয়ে রাখা হয়।
1: আচ্ছা, আপনারা তো একই ছাঁচ থেকে অনেক মূর্তি করেন।
2: হ্যাঁ।
1: তাহলে নেতাজির অনেক মূর্তি তো তৈরি করেছেন আপনারা?
2: দেখুন, এক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম
3: বাবু।
2: হ্যাঁ হ্যাঁ, নিন নিন, একটু ঠান্ডা খেতে খেতেই কথা বলি।
1: হ্যাঁ, কি অন্যরকম ছিল ওই মূর্তি দুটোর ক্ষেত্রে?
2: বছরখানেক আগে হীরালাল বলে একটি ছেলে আসে রাজস্থানের যোধপুর থেকে।
1: আচ্ছা।
2: ভালো হাতের কাজ, আমার ছেলের হঠাৎ শখ হলো মূর্তি বানানো শিখবে, তাই আমি হীরালালকে আমার বসত বাড়ির সিঁড়ির ঘরে থাকবার ব্যবস্থা করে দিই। সকালের দিকে ছেলেকে মূর্তি বানানো শিখিয়ে ও চলে আসতো দোকানের কাজে।
1: আপনার কটি সন্তান?
2: ওই একটি।
1: আচ্ছা, ত্রিদিবেশ নন্দী?
2: হ্যাঁ, উনি আমার ছেলের পড়াশোনার সমস্তটাই দেখাশোনা করেন, আমার পরিবারের একজনও বলতে পারেন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ছেলে হীরালালের কাছে বেশ কিছুদিন মূর্তি বানানো শিখছিল। একদিন আমার ছেলের হাতের আংটিটি খোয়া যায়, সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজা হয়, সব চাকর বাকরের ঘর তল্লাশি করে শেষমেশ তা পাওয়া যায় ওই হীরালালের ঘরে।
1: পুলিশে দিলেন?
2: হ্যাঁ দিলাম, এক বছরের সাজা হয়েছিল।
0: এক বছর তো হয়ে গেছে এতদিনে।
2: হ্যাঁ, তা হয়ে গেছে, কিন্তু তাকে আর বাড়ি বা দোকানে ত্রিসীমানায় কখনো দেখিনি।
0: কিন্তু আদিনাথবাবু, ওই নেতাজির মূর্তি দুটোর সঙ্গে হীরালালের সম্পর্কটা এক্স্যাক্টলি কোথায়?
2: হীরালাল আমার ছেলেকে যখন মূর্তি বানানো শেখাতো, তখন ওই ছটা নেতাজির মূর্তি আমার বাড়িতেই ওরা বানিয়েছিল। হীরালালকে পুলিশে নিয়ে গেল যেদিন, সেদিনই আমি ওগুলো এই দোকানে নিয়ে চলে আসি।
1: ও, যার মধ্যে চারটি বিক্রি হয়ে যায়।
2: হ্যাঁ,
1: আর দুটো রয়ে যায় দোকানে।
2: হ্যাঁ, সে দুটি তো সেদিন রাতে দোকানের মেঝে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। হীরালাল কি ওকে পুলিশে দেওয়ার জন্য প্রতিশোধ নিতে চাইছে?
1: কিছুই এখনো পরিষ্কার নয়। আচ্ছা, বাকি যে চারটে মূর্তি বিক্রি হয়,
2: হ্যাঁ,
1: তার মধ্যে দুটি কেনেন ডাক্তার চারু চক্রবর্তী, যার বাড়ি আর ডাক্তারখানায় দুটো মূর্তি আছড়ে ভাঙা হয়েছে গত রাতে। তাহলে বাকি রইল আরও দুটো। আচ্ছা, আপনি কি বলতে পারেন বাকি মূর্তি দুটো কারা কিনেছিলেন?
2: হ্যাঁ, খাতা দেখে নিশ্চয়ই বলতে পারি।
1: আচ্ছা,
2: ট্যাক্সের ব্যাপার আছে না?
1: ও হ্যাঁ হ্যাঁ,
2: সব রেকর্ড রাখতে হয়, বুঝলেন। এই ভরচাঁদ মশাই, গত বছরের খাতাটা নিয়ে আস।

0: Junto.
1: Ninin, sangata.
2: Ahí llevamos. Cata.
1: Don. এই তো একটা মূর্তি কেনেন শ্যামাপ্রসাদ সেন, বাড়ি শ্রীরামপুর 5 যতীন্দাসনগর, আর একটা 15 নম্বর 55 পাল স্ট্রিটের রমলা মজুমদার। নিন, বিলের কার্বন কপিটাও রাখুন।
3: দেখি দেখি দেখি।
1: এই নিন।
3: হ্যাঁ, বেশ কম দাম তো।
1: হ্যাঁ, ওই মূর্তির তো ওইরকমই দাম, বরাবরই শিল্পকলা ন্যায্য দামে জিনিস বিক্রি করে, ক্রেতাদের সে আস্থা আছে বলেই না বাপ ঠাকুরদার দোকান চালিয়ে মাথা উঁচু করে চলেছি।
4: অনেক ধন্যবাদ আদিনাথ বাবু, বিলের কপি দুটো আমরা সঙ্গে নিলাম। হ্যাঁ, এসো আনন্দ। আচ্ছা, আসি আদিনাথ বাবু।
1: হ্যাঁ হ্যাঁ, আসুন।

0: 개혁하네. 개.
1: 이래 얘도 제가 가져야 되지.
0: 개.
1: 이게 반이나 말리 받쳐잡이나.

0: আনন্দ, রেডিওটা চালিয়ে দাও তো ভাই।
1: দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ,
2: এইটুকু মোর শুধু রইল অভিমান।
1: জানি চায়ের সঙ্গে গান শোনার একটা আমেজ আছে, কি বলো?
0: হ্যাঁ, তার সঙ্গে এই খবরের কাগজ,
1: একটা জম্পেশ সকাল।

0: রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, এখন খবর।
1: আকাশবাণী কলকাতা, আজকের বিশেষ বিশেষ খবর হল, গতরাত্রে শ্রীরামপুরের যতীনদাসনগরে শ্যামাপ্রসাদ সেন নামে এক প্রৌঢ়কে হত্যা করা হয়েছে। টাকা পয়সা চুরি না হওয়ায় হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এদিকে সিঁথির মোড়ে একটি গাড়ি দুর্ঘটনায়
2: শ্যামাপ্রসাদ সেনকে হত্যা করা হয়েছে।
3: কোন শ্যামাপ্রসাদ? যিনি আদিনাথবাবুর দোকান থেকে মূর্তি কিনেছিলেন।
4: হ্যাঁ আনন্দ, কুইক, আমাদের এক্ষুনি বেরোতে হবে।
5: চলো চলো চলো,
4: একদম দেরি করা চলবে না, চলো।

0: বলুন, কাকে চাই?
1: আমি একটু শ্যামাপ্রসাদ বাবুর ছেলের সঙ্গে কথা বলতে চাইছিলাম।
0: আমি ওনার ছেলে।
1: ও আচ্ছা, নমস্কার।
0: নমস্কার।
1: আমি গোয়েন্দা সমর, আর ও আমার সহকারী আনন্দ। যদিও এই মুহূর্তটা কথা বলাটা খুব কষ্টের, আমরা দু একটা বিষয় জেনেই চলে যাব।
0: হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন।
1: হ্যাঁ, চলুন। আচ্ছা, গত রাতে আপনার বাবার দুর্ঘটনায় কাউকে আপনার সন্দেহ হয় বা কিছু জানাতে পারেন কারা এর পেছনে রয়েছে?
0: না, সেরকম কাউকে মনে হচ্ছে না। আসলে বাবার বয়স হয়েছে, নির্ঝঞ্ঝাট মানুষ, আমাদের সঙ্গে কারো কোনো বিবাদ নেই। তবু কে যে এমন করলো কিছুই বুঝতে পারছি না।
2: গত রাতে আপনারা কিছু আওয়াজ পাননি?
0: আসলে বাবা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতেন, টুকটাক আওয়াজ এমনিতে থাকে। মাঝখানের ঘরটা যেহেতু ঠাকুর ঘর, আমরা টেরই পেলাম না। মুখে বালিশ চেপে যেভাবে মারা হয়েছে, না না, বাবা প্রতিরোধ করতে পারেননি।

0: বাবার ঘরটা একটু দেখা যাবে?
1: হ্যাঁ হ্যাঁ, চলুন আসুন।
0: চলুন।
1: এই যে এটা ঠাকুর ঘর।
0: ও আচ্ছা।
1: আর এই পরেরটা, এটা হলো বাবার ঘর।
0: আচ্ছা, বইয়ের আলমারিগুলো দেখছি, কিন্তু বইগুলো কোথায়?
1: আসলে বইগুলো আর কিছু মূর্তি বাবা আগেই কল্যাণ সমিতির পাঠাগারে দান করে গেছেন, আর কিছু কিছু বই এই তো এই টেবিলেই রয়েছে।
0: আচ্ছা, ওই মূর্তিগুলোর মধ্যে নেতাজির কোনো মূর্তি ছিল?
1: হ্যাঁ হ্যাঁ, নেতাজির একটা মূর্তি ছিল।

0: সমর সমর, এই সমর, এই সমর,
1: কি হলো আনন্দ?
0: তোমার পড়ার ঘরে একটা নেতাজির মূর্তি, কোত্থেকে এলো? আরে কি হলো, কিছু বলবে তো?
1: ভালো করে দেখো মূর্তিটা, আমি স্নান ছেড়েই আসছি।
2: স্নান করে বেশ ফ্রেশ লাগছে। হাঁ করে মূর্তিটার দিকে তাকিয়ে থাকলেই হবে, কি বুঝছ?
0: এই ভর সন্ধ্যেবেলায় স্নান করলে? সেই দুপুর থেকে কোথায় হাওয়া হয়েছিল বলতো, আর এই মূর্তিটা পেলে কোথায়?
2: একসঙ্গে এত প্রশ্ন। বসো আনন্দ, শান্ত হয়ে বসো। আচ্ছা, মূর্তিটায় বিশেষ কিছু লক্ষ্য করলে কি?
0: না, একটু ধুলোবালি পড়ে নোংরা হয়েছে। হ্যাঁ, বাঁদিকটায় একটা চটা প্লাস্টার। না না, খুবই অর্ডিনারি একটা নেতাজির মূর্তি। এই হেয়ালি না করে ব্যাপারটা একটু খুলে বলো তো।
2: আজ দুপুরে গেছিলাম 15 নম্বর 55 পাল স্ট্রিটে।
0: 15 নম্বর 5, মানে রমনা মজুমদার?
2: হ্যাঁ।
0: আরে তিনিও তো শিল্পকলা থেকে নেতাজির মূর্তিটা কিনেছিলেন।
2: একদম ঠিক।
0: ভর দুপুরে একটা মহিলার বাড়ি থেকে তুমি মূর্তিটা চুরি করে আনলে?
2: চুরি? চুরি করব কেন?
0: তাহলে
2: আরো অনেক পদ্ধতি আছে সংগ্রহের।
0: পদ্ধতি?
2: হ্যাঁ, কোনো বস্তু হস্তগত করার জন্যে চুরি ছাড়াও অন্যরূপ ছলনার আশ্রয় নেওয়া যেতেই পারে।
0: ছলনা? রমলা মজুমদার তোমায় চেনে না, জানে না, তার বাড়ির নেতাজি মূর্তিটা তোমায় দিয়ে দিল, ব্যাস।
2: গেছিলাম ছদ্ম পরিচয়ে, নেতাজি বাঁচিয়ে দিল বলতে পারো।
0: বলো কি?
2: নমস্কার, আপনি কি রমলা মজুমদার?
3: বলুন।
2: আমি নেতাজি বাঁচাও কমিটি থেকে আসছি। এটা মূলত একটা সার্ভে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে, তার আদর্শকে মানুষের মনে বাঁচিয়ে রাখতে এই একটা প্রয়াস আমাদের।
3: আমি না ঠিক কিছুই বুঝতে পারছি না। আপনি আসুন আসুন, ভেতরে আসুন।
2: হ্যাঁ, চলুন চলুন। বাহ, সুন্দর সাজিয়েছেন তো আপনার বসার ঘরটা।
3: হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, আপনি আমার নাম ঠিকানা কিভাবে জানলেন?
2: আসলে কর্পোরেশন থেকে আমরা এলাকা ভিত্তিক নাম ঠিকানার একটা তালিকার জন্য আবেদন করেছিলাম, এই সেখান থেকেই পেয়েছি। বড় কথা সেটা নয় রমলা দেবী, বড় কথা হলো আমরা নেতাজিকে, নেতাজির ভাবনাকে বাঁচিয়ে রাখছি। আমরা কি নেতাজির ভাবধারাকে কোনোভাবে আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে পেরেছি?
3: না না না, হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই আপনি বলছেন।
2: দেখুন রমলা দেবী, তাও তো আপনি আমাকে বসালেন, আমার কথা শুনলেন। কত মানুষ আছে সময় নেই বলে ওই দরজা থেকেই বিদায় করে দেয়। বুঝতে পারি, এই মহান কাজে ব্রতী হতে কটা মানুষ চায় বলুন?
3: সেই তো সেই তো। না না, আপনি বলুন না, আমি শুনছি।
2: না না, দেখুন আপনারা তো কাজ থাকতে পারে, আপনি বলবেন, আমি তাহলে আর কোনো কথা বাড়াবো না।
3: আসলে আমি তো একা মানুষ, আমার স্বামী মারা যাবার পর থেকে মনে হয় যেন কোনো কাজই নেই। শখ বলতে ওই একটু বাগান করা। না না, আপনি বলুন, আমার ভালোই লাগছে।
2: আপনি আমায় স্বস্তি দিলেন রমলা দেবী।
3: আচ্ছা, আপনি আপনার ওই কাঁধের ব্যাগটা নামিয়ে রাখতে পারেন, ব্যাগটা তো বেশ ভারী মনে হচ্ছে।
2: হ্যাঁ, বেশ ভারী। আমার একটু

0: খাওয়াতে পারেন?
1: হ্যাঁ নিশ্চয়ই। মানু মানু, এক গ্লাস জল আন। এই নিন জল খান।
0: ধন্যবাদ। হ্যাঁ, যে কথা বলছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শকে বাঁচিয়ে রাখার ন্যূনতম প্রচেষ্টা আমাদের মধ্যে কেন থাকবে না বলুন তো? শুধু 23শে জানুয়ারি নয়, কেন হবে না সারা বছর ধরে তার বন্দনা? থাকবে না কেন ঘরে ঘরে তার প্রতিমূর্তি? কিছু মনে করবেন না, এই যে এত বড় একটা বৈঠকখানা সাজিয়েছেন, কোথাও নেতাজির চিহ্ন মাত্র নেই। নিদেন পক্ষে একটা ক্যালেন্ডারও না।
1: বিশ্বাস করুন, আগের বছর না একটা ক্যালেন্ডার ছিল, বড় করে খুব সুন্দর নেতাজির ছবি, আমার দোতলার ঘরে ওটা টাঙানো থাকতো। এই বছর না আর অমন কোনো ক্যালেন্ডার।
0: বুঝলাম, তবে বুদ্ধি করে যদি আপনি ক্যালেন্ডারের ছবিটা বাঁধিয়ে ফেলতেন, তাহলে ঘরে অ্যাটলিস্ট নেতাজি সুভাষ বোসের অন্তত একটা।
1: দাঁড়ান দাঁড়ান, আমি তো ভুলেই গেছিলাম, একটা মূর্তি আছে এই ঘরে। এক মিনিট এক মিনিট, এই তো এই তো আমার বইয়ের সেলফের মধ্যে মূর্তিটা, ভুলেই গেছিলাম জানেন তো।
0: এই তো রেখেছেন, ঘরে নেতাজির মূর্তি আছে তাহলে। দেখি দেখি দেখি মূর্তিটা।
1: হ্যাঁ, আসলে ওই বছর খানেক আগে চিতপুর থেকে কিনেছিলাম। র‍্যাকের উপরটা কেমন খালি খালি লাগতো, হঠাৎ পছন্দ হয়ে গেল তাই কিনে ফেললাম, মনেই ছিল
0: না। না রমলা দেবী, শুধু খালি র‍্যাকের শূন্যস্থান পূরণ করাই তো এই মূর্তির কাজ নয়, নতুন করে আলোর পথে বীর বিক্রমে এগিয়ে যাওয়ার প্রতীক এই মূর্তি। আর আপনি এত অবহেলায়, এত অযত্নে রেখেছেন মূর্তিটাকে। দেখুন, এক কথায় এই মূর্তিটার কথা আপনি ভুলেই গেছেন।
1: হয়তো আপনি ঠিকই বলছেন, আসলে আমি তো একা মানুষ। মানু মানে আমার ওই কাজের মেয়েটি সব কাজকর্ম করে, ও তো সবসময় সবকিছু ঝেড়ে মুছে গুছিয়ে উঠতে পারে না।
0: খুব ধুলো পড়েছে, মূর্তির বাঁদিকের গলার কাছের প্লাস্টারটাও দেখছি চটে গেছে। আসলে নেতাজির মূর্তির প্রতি এমন অবহেলাকে আমরা আজকের সমাজে গর্হিত কাজ বলে মনে করি না। রমলা দেবী, এই যে আমার সাথে এই ভারী ব্যাগটা দেখছেন, এই দেখুন দেখুন, এই ব্যাগে রয়েছে নেতাজির ছবি, মূর্তি, দেখুন এই মূর্তিটা আপনি রাখুন।
1: আরে না না না, আমি এখন কোনো মূর্তি টুর্তি কিনবো না।
0: সে কি, এতক্ষণ কথা বলে আমায় নেতাজির মূর্তির সেলসম্যান বলে মনে হলো আপনার? নিন ধরুন, এটাই আমাদের সংস্থার কাজ, নেতাজির মূর্তি, ছবি, বাণী, আদর্শকে দিকে দিকে ছড়িয়ে দেওয়া। নিন, এটা আপনার।
1: থ্যাংক ইউ। এত বড় নেতাজির মূর্তিটা একেবারে বিনা পয়সায় দিচ্ছেন, বাহ, খুব সুন্দর মূর্তি, খুব সুন্দর। আচ্ছা দেখুন, আপনি না কিছু মনে করবেন না, এত সেলসম্যানের উপদ্রব হয়েছে না।
0: না না না না, আমি কিচ্ছু মনে করিনি, বরং আপনার এই পুরনো নেতাজির মূর্তিটা আমি নিয়ে যাচ্ছি। দেখুন, এর গলার কাছের প্লাস্টারটা একদম চোটে নষ্ট হয়ে গেছে, এটাকে ভালো করে সারিয়ে রং করিয়ে আপনাকে দুদিনের মধ্যে ফেরত দিয়ে যাব।
1: না না না, ওটা আর শুধু শুধু নিয়ে গিয়ে রং করতে হবে না, থাক থাক, ওই মূর্তিটা বাতিল করে দিয়ে এবার থেকে র‍্যাকের উপর এই মূর্তিটাই
0: রাখছি। এটা কি বলছেন রমলা দেবী, এভাবে বাতিল করা নয়, সারিয়ে তোলাই নেতাজি বাঁচাও কমিটির কাজ। এ তো আমাদের দায়িত্ব, আমাদের সংস্থার দায়িত্ব। আমি এই পুরনো মূর্তিটা নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না, এটাকে সুন্দর করে সারিয়ে আপনাকে ফেরত দিয়ে যাব। আজ উঠিয়া পরে আবার দেখা হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন।
1: আচ্ছা ধন্যবাদ।
2: বুঝলাম, তার মানে এই মূর্তিটা আজ দুপুরে তুমি রমলা মজুমদারের বাড়ি থেকে নেতাজি বাঁচাও কমিটির নাম ভাঁড়িয়ে নিয়ে এসেছো, কি তাই তো? কিন্তু তাতে তোমার

0: খারাপ কি কিছু হলো? মানে তোমার তদন্তে কি এটা কোনোভাবে সাহায্য করবে?
1: খুব ইন্টারেস্টিং একটা কেস আনন্দ।
0: ও,
1: ভাবতে হবে, আরো কিছু তথ্য আমাকে খুঁজে বার করতে হবে। এখন বাজে রাত 8:10। একটা কাজ করো,
0: বলো,
1: আমার পড়ার ঘরে এক কাপ চা পাঠিয়ে দাও।
0: বেশ,
1: পুরনো খবরের কাগজের ফাইলটা একটু নাড়াঘাটা করতে হবে, বুঝলে? তুমি খেয়ে শুয়ে পড়ো, রাতে গৌতমবাবু ফোন করতে পারেন। সজাগ থেকো।
2: জোয়াজ্ঞা। সমর, আমি চললুম ঘুমের দেশে, তুমি নামো বুদ্ধির সমরে।
1: খাসা বলেছ আনন্দ।

0: হ্যালো,
1: কে আনন্দ? আরে ঘুমোচ্ছ নাকি? সমর কোথায়?
2: হ্যাঁ হ্যাঁ, ও সমর ওই পড়ার ঘরে সন্ধ্যে থেকে পুরনো খবরের কাগজের ফাইল আর বইপত্র নিয়ে বসেছে। কি হয়েছে গৌতমবাবু?
1: শোনো, শিগগির সমরকে নিয়ে চলে এসো 15 নম্বর 55 পাল স্ট্রিটে।
3: 55 মজুমদারের বাড়ি?
1: গুড হোমওয়ার্ক।
3: রাত কটা এখন? আমি তো সেই সন্ধ্যে থেকে ঘুমিয়েই যাচ্ছি।
1: এখন রাত প্রায় 1টা। আরে আমাদের আবার রাত কিসের হে? হ্যাঁ, চোর পুলিশ আর গোয়েন্দাদের রাতেই তো কাজ বাড়ে নাকি? হ্যাঁ শোনো, এক্ষুনি সমরকে নিয়ে বেরিয়ে এসো, দেরি করো না, রাখলাম।
3: ওকে।
2: সমর, সমর, এই সমর, এই সমর,
4: কি বললেন গৌতমবাবু?
2: হ্যাঁ ও হ্যাঁ, 15 নম্বর 55 পাল স্ট্রিট, রমলা মজুমদারের বাড়ি যেতে বললেন এক্ষুনি।
4: তাহলে কি বুঝছো আনন্দ,
3: এবার নিশ্চয়ই রমলা মজুমদারের বাড়ির নেতাজি মূর্তিটা?
4: এক্স্যাক্টলি। একটু ভেবে বলো তো, মাত্র কটা টাকায় কেনা একটা সামান্য মূর্তি ভেঙে বা চুরি করে পালিয়ে যাওয়াটা কি খুব বড় ক্রাইম?
3: তবে তুমি যখন পড়ার ঘরে পুরনো খবরের কাগজের ফাইলটা নিয়ে রাত কাভার করছো, তখনই আমি বুঝেছি কেঁচো নয় কেউটের সন্ধানে আছো তুমি।
4: নাগাল পেয়ে যাব। আর একটু সবুর করো আনন্দ।
3: ওকে ওকে।
2: ইস, নাও নাও নাও, শার্টটা চেঞ্জ করে নাও, চলো, গৌতমবাবু ওয়েট করছেন আমাদের জন্য, চলো চলো
4: চলো।

0: এসো হে সমর, রমলা দেবী ইনি হলেন।
1: আমি জানি জানি, নেতাজি বাঁচাও কমিটির সদস্য উনি। আপনি আমায় মাফ করবেন, অত সুন্দর নেতাজির মূর্তিটা আপনি দিলেন একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিশ্বাস করুন, সত্যি আমার কোনো দোষ ছিল না। আচ্ছা, কোথাও নেতাজি মূর্তি ভাঙা হলে কি এত রাতেও আপনাদের কমিটি থেকে এভাবে লোক পাঠানো হয়?
0: নেতাজি বাঁচাও কমিটি, আমি তো কিছুই বুঝতে পারছি না। রমলা দেবী, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন, হঠাৎ একটা টেনশন এসে গেছে তো। ইনি হলেন সমরবাবু, বিখ্যাত গোয়েন্দা, আর ইনি হলেন আনন্দ, সমরের অ্যাসিস্ট্যান্ট।
2: গৌতমবাবু, আমি আজ দুপুরে এসে রমলা দেবীর সঙ্গে আলাপ করে গেছি।
3: আচ্ছা,
2: তবে গোয়েন্দা পরিচয় নয়, নেতাজি বাঁচাও কমিটির সদস্যের পরিচয়।
3: ও
1: তাই তো।
2: রমলা দেবী মাফ করবেন আমায় ছদ্ম পরিচয় ব্যবহার করার জন্য, আসলে তদন্তের সুবিধার জন্য ওটি করতে হয়েছে।
1: ও আচ্ছা, কিন্তু দেখুন আমি তো কিছুই বুঝতে পারছি না। একা মানুষ আমি, লোক বল নেই আমার, ব্যাপারটা কি একটু খুলে বলবেন?
2: আপনি চিন্তা করবেন না, আমরা আছি, আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমায় আর কয়েকটা দিন সময় দিন, সব জানতে পারবেন। আপনি আপনি একটু শান্ত হয়ে বসুন, আর আমার এই প্রশ্ন

0: প্রশ্নগুলোর একটু জবাব দিন তো। ভেবে ঠান্ডা মাথায়, ওই নেতাজি মূর্তিটা ছাড়া আর কিছু কি খোয়া গেছে মিসেস মজুমদার?
1: না, আর কিছু তো না, শুধু ওই মূর্তিটা।
0: স্বাভাবিক, খোয়া তো যায়নি।
2: জানো সমর,
0: এবার আর বেটা

0: আমার বাগানের পাঁচিলটা ঠিক ওপাশে।
1: আচ্ছা রমলা দেবী, আপনি কি কিছু টের পেয়েছিলেন?
0: আমি 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ি দোতলায়। কাজের মেয়েটা আমার শোবার ঘরেই সোফাটাতে শুয়ে, 10টায় বিছানায় গেলেও ঘুম কিছুতেই আসছিল না, জেগে জেগে শুয়েছিলাম। আর হ্যাঁ, আমার একতলার ঘরের মেইন সুইচটা ওই দোতলার ঘর থেকে বন্ধ করা যায়, প্রতিদিনই উপর থেকে বন্ধ করে দিই, কালও তাই করেছিলাম।
1: তারপর
0: একটু তন্দ্রা মতো এসেছিল, ঝুপ করে একটা আওয়াজে চোখটা খুলে গেল। শোয়ার ঘরের জানলাটার কাছে আস্তে আস্তে উঠে গেলাম।
1: কি দেখলেন?
0: দেখলাম একটা লোক, বেশ লম্বা, কিছু একটা হাতে নিয়ে ওই বাগানের পাঁচিলটা টপকে বেরিয়ে যাচ্ছে।
1: চেহারার বর্ণনা দিতে পারবে? পোশাক
0: লম্বা, কালো রেইনকোটের মতো কিছু একটা পরা জানো তো, তারপর পার্কের দিকটায় চলে গেল নিমেষে।
1: রমলা দেবী, আর টেনশন নেই আপনার, আপনার উপর দিয়ে এটুকু ধকল যাওয়ারই ছিল, এবার আপনি নিশ্চিন্ত। নিন যান, ভালো করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন, আপনার ভাগের ফাঁড়াটুকু কেটে গেছে।
0: কিন্তু কি হচ্ছে এসব, আমি তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না।
1: চিন্তা করছেন কেন, এই রহস্যের কিনারা করে আপনাকে বিস্তারিত জানাবো, আর আমি পরে একটা আপনাকে নতুন নেতাজি মূর্তি উপহার দিয়ে যাব, কথা দিলাম। নিন, রাত পেরিয়ে তো ভোর হতে চলল, দরজা বন্ধ করে দিন।
0: আচ্ছা।

0: কি ঘুমাওনি নাকি?
1: না আনন্দ, ঘুমোতে পারলাম কই।
0: রমলা দেবীর বাড়ি থেকে ফিরেছি আমরা তো প্রায় ভোর 4:30, এখন হলো গিয়ে সকাল 10:30। এতক্ষণ করলেটা কি বলতো?
1: হিসাব মেলাচ্ছিলাম আনন্দ, একটা ঘটনার সঙ্গে আর একটা যোগসূত্র কোথায় লুকিয়ে সেটাই খুঁজছিলাম।
0: আচ্ছা, সেদিন রমলা দেবীকে তুমি একটা অন্য নেতাজির মূর্তি দিয়ে এসেছিলে, যেটা মূর্তি চোর ভেঙেছে, তাই তো? আর রমলা দেবী যেটা শিল্পকলা থেকে কিনেছিলেন সেটা তোমার কাছে এনে রেখেছে, ঠিক? আরে কি বয়ে মুখ গুজে গুজে হু হু করে যাচ্ছ বলতো? কে এলো বলতো?
1: দাঁড়াও আনন্দ, আমি দেখছি।
2: নমস্কার, আমি ত্রিদিবেশ নন্দী।
1: আমি সমর, আসুন ভেতরে আসুন।
2: এভাবে হঠাৎ এসে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্যে আমি সত্যি দুঃখিত, কিন্তু আমি না এসে থাকতে পারলাম না জানেন। তা আমি যখন আপনাকে কিছুদিন আগে ফোন করে আমার উদ্বেগের কথা জানিয়েছিলাম, তখন মাত্র 2টি নেতাজির মূর্তি আছাড় মেরে ভেঙে ফেলার ঘটনা ঘটেছিল ওই আমার ওই ছাত্রের বাবার দোকান শিল্পকলায়। তো নেতাজির প্রতি এমন অবমাননায় আহত হয়ে আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু এরপর ডক্টর চারু চক্রবর্তী আর গতরাতে ওই রমলা মজুমদারের বাড়িতেও একইভাবে মূর্তি ভাঙা হয়েছে, আমি সে খবরটা পেয়েছি। আমি আপনার উপরে আস্থাবান ছিলাম, ভেবেছিলাম এমন একটা বিকৃত ঘটনার তদন্ত করে আপনি আমায় আশ্বস্ত করবেন।
1: আমি অত্যন্ত দুঃখিত ত্রিদিবেশ বাবু, লজ্জিত তো বটেই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তবে আপনাকে একটা নতুন তথ্য জানিয়ে রাখি, শিল্পকলার ওই 6টা নেতাজি মূর্তির মধ্যে শেষ মূর্তিটা কিনেছিলেন শ্রীরামপুরের শ্যামাপ্রসাদ সেন, হত্যা করা হয়েছে তাকে। অবশ্য তার আগে বেশ কিছু দামি বই আর ওই নেতাজি মূর্তিটা তিনি দান করে গেছেন শ্রীরামপুর কল্যাণ সমিতির পাঠাগারে।
2: আপনি বলছেন, আমি শুনছি, এসব বিষয়ে আমার মতো বই পোকা একটা মানুষের কোনো আগ্রহই নেই। নট অ্যাট অল, আমি ওসব ইতিহাসের লোক, ভারতের উজ্জ্বল ইতিহাস ছাত্রদের কাছে তুলে ধরাটাই আমার কাজ। তাই ওই নেতাজির মতো মহামানবের মূর্তি ভাঙার ঘটনাটা আমি কিন্তু ইনফ্যাক্ট বাই হার্ট মেনে নিতে পারিনি, তাই আমি আপনাকে ফোন করেছি, ছুটে এসেছি। শুধু দেখবেন যে ওই নেতাজির মূর্তি ভাঙার যেন আর কোনো রিপিটেশন না হয়, যে আপনি আপনার মতো তদন্ত চালিয়ে যান।
1: না না মিস্টার নন্দী, আজ বিকেলে ট্রেনে

0: আমাকে আমার দেশের বাড়ি চলে যেতে হচ্ছে দুদিনের জন্য, তাই তদন্তে সাময়িক বিরতি।
1: আচ্ছা আচ্ছা,
0: রোববার রাতে ফিরে এসে সোমবার সকাল থেকেই আবার নামবো কাজে।
1: এই দেখুন তো, আমি আপনি বেরোবেন এক জায়গায় আর আমি এসে অনেকটা সময় আপনার নষ্ট করে দিলাম। আমি আজ তাহলে উঠি, নমস্কার।
0: আচ্ছা আসুন, নমস্কার।
2: তুমি আজ বিকেলের ট্রেনে দেশের বাড়ি যাচ্ছ?
0: বাহ, পাশের ঘর থেকে পুরোটাই শুনেছ দেখছি।
2: হ্যাঁ,
0: ভালোই হলো। শোনো, আমি বেরোচ্ছি। আর হ্যাঁ, কেউ ফোন করলে বলবে দুদিনের জন্যে আমি দেশের বাড়ি গেছি, মনে থাকবে।
2: আরে এত তাড়াহুড়ো করে যাচ্ছটা কোথায়?
3: দু ঘন্টার মধ্যে ফিরছি আনন্দ, এসে জমিয়ে চা খাবো।

0: খুব তৃপ্তি করে বহুদিন পর চা খেলাম আনন্দ। মনটা বেশ ফুরফুরে লাগছে।
1: ফেরার পর থেকে তোমার মনটা বেশ ফুরফুরে আমি বুঝতেই পারছি। যদি কারণটা একটু বলো তবে তবে না বুঝবো।
0: শুধু আবরণ উন্মোচনের অপেক্ষা। সব রহস্যের অবসান হতে চলেছে আনন্দ।
1: কি এমন রহস্য? কত টাকা দামে নেতাজির মূর্তি কে ভেঙে ফেললো না ফেললো তা নিয়ে এত রহস্যই বা কিসের আমি বুঝি না বাপু। তবু যদি নেতাজির অন্তর্ধান রহস্য একটা কিনারা করতে পারতে।
0: শ্যামাপ্রসাদ সেনের হত্যার ঘটনাটা কেন বলছো না?
1: এই মূর্তি নিয়ে একজন মার্ডার হয়ে গেল।
0: আছে আনন্দ, আছে রহস্য, এখানেও আছে। তবে আশা করছি আজ রাতেই সব রহস্যের কিনারা করতে পারব। আমার হিসেব তো তাই বলছে। যাও আনন্দ, যদি চাও আজও একটু গড়িয়ে নিতে পারো, কারণ আজ রাতে কিন্তু দুচোখের পাতা এক করতে পারবে না।
1: সে নয় যাচ্ছি, কিন্তু হাজারখানা প্রশ্ন মাথার মধ্যে গিজগিজ করছে।
0: এখন আপাতত দেহ মনকে বিশ্রাম দাও। রাতের বেলা দেশের বাড়ি,
1: সেখানেই তবে ক্লাইম্যাক্স।
0: ধীরে বৎস, ধীরে, বাকি উত্তর বিস্তারিত জানবে।

0: সেই সন্ধে থেকে ঘাপটি মেরে বইয়ের র্যাকের পিছনে বসে আছি। বাবা কি মশা গো, ছোট ছোট মশাও আছে, উফ কি কামড়াচ্ছে। আর যদি তোমার মূর্তিচোর না আসে, দেশের বাড়ি যাওয়ার নাম করে কোথায় টেনে আনলে আমাকে? তুমি
1: আসতে আনন্দ কাস্তে, শুধু তুমি নয়, দারোগা গৌতম বাবু তার পুরো পুলিশ ফোর্স নিয়ে কল্যাণ সমিতি পাঠাগারের বাইরে অপেক্ষা করছে।
0: পুরনো বইয়ের কি একটা অদ্ভুত গন্ধ না? প্রাণ ভরে নিঃশ্বাস নাও, টের পাবে।

0: রেইনকোট পরা, লম্বা, ঠিক যেমন অমলা দেবী বলেছিলেন। হয়তো হয়তো মূর্তিটা হাতে তুলে নিয়েছিল ওটা।
1: দাঁড়ান, ইস, এত কিছু করেও শেষ রক্ষা করতে পারলেন না মিস্টার ত্রিদিবেশ নন্দী।
2: হোয়াট?
1: ওই নেতাজির মূর্তিটা ভেঙে আপনি যা খুঁজছেন তা তো ওটাতে নেই, রয়েছে আমার কাছে। না না না, কোনো চেষ্টা করবেন না চালাকি করবার। আমার হাতের এই রিভলভারটা ফুল লোডেড, এক পাও নড়বেন না ত্রিদিবেশ নন্দী। শুধু আমি না, বাইরে দারোগা বাবু তার পুরো ফোর্স নিয়ে ওত পেতে বসে আছে, তাই আপনার পালানোটা অসম্ভব।
2: গৌতম বাবু,
3: হ্যান্ডস আপ মিস্টার ত্রিদিবেশ নন্দী। মমতাজ বেগমের সেই মহামূল্য কালো মুক্ত চুরির চেষ্টার জন্য আপনাকে গ্রেফতার করা হলো।
2: কি কি যা তা বলছেন,
3: আগে থানায় চলুন, তারপর চুরির কথা সব বলছি।
1: শুধু চুরির কথা নয়, আপনার শ্যামাপ্রসাদ সেনের খুনের দায়েও আপনি গ্রেফতার হচ্ছেন মিস্টার
2: নন্দী।
0: শ্যামাপ্রসাদ বাবুকে খুন কি ইনি করেছেন?
1: হ্যাঁ, ত্রিদিবেশ নন্দী করেছেন।
2: সব বলছি তোমাকে আনন্দ।
3: এই

0: চলো জিপের পিছু পিছু আমার গাড়িতে আমরাও রওনা দিই কলকাতার দিকে। ওঠো সমর।
1: কি আনন্দ, এক রাতেই যবনিকা পতন। তোমায় আর নেতাজি মূর্তি রহস্য নিয়ে বেশি রাত জাগতে হলো না হে।
2: কিন্তু ব্যাপারটা খোলসা করে বলবে তো এবার।
0: হ্যাঁ, আমি ওই সমর, আমিও তো ওই মূর্তি পর্যন্তই জানি। ওই শ্যামাপ্রসাদ সেনের মৃত্যুর ব্যাপারটা কিন্তু,
1: গাড়িতে উঠুন, যেতে যেতে বলছি, চলুন।
0: হ্যাঁ, এবার বলো সমর।
1: সম্রাট শাহজাহান তার বেগম সাহেবা মমতাজকে ভালোবেসে একটা বহুমূল্য কালো মুক্ত উপহার দেন।
2: বেশ,
1: পরে নাদির শাহ যখন ভারতবর্ষ আক্রমণ করলেন, কোথায় যে সেটা উধাও হয়ে যায় তা এক গবেষণার বিষয়।
2: তারপর তারপর
1: তারপর কিভাবে যেন সেই মুক্তটা এসে পড়ল মধ্য ভারতে প্রতাপপুর রাজার হাতে। বংশানুক্রমে সে মুক্তর অধিকারী হন বর্তমান প্রতাপপুরের রানী। কিন্তু বছর খানেক আগে সেই মুক্তটা চুরি করে রাজবাড়ির কারিগর হীরালাল। এরপর সে পালিয়ে আসে কলকাতায়। বরাবরই হীরালাল মূর্তি গড়ার কাজে পটু, তাই কলকাতায় শিল্পকলায় তার কাজ পেতে সময় লাগলো না।
2: আচ্ছা,
1: মালিক আদিনাথ বাবু যখন তার বসতবাড়ির সিঁড়ির ঘরে হীরালালের থাকার ব্যবস্থা করলেন, সে অনায়াসেই সেই ঘরে সেই মুক্তটা লুকিয়ে রাখল। সুযোগ বুঝে সঠিক সময় সঠিক জায়গায় সে তখন রয়েছে। তখন তার মুক্তটির সন্ধান পেলেন আদিনাথ বাবুর ছেলের শিক্ষক ও ঐতিহাসিক ত্রিদিবেশ নন্দী। হীরালাল আদিনাথ বাবুর ছেলেকে মূর্তি বানানো শেখাচ্ছে, আর ত্রিদিবেশ নন্দী ফন্দি করছে কিভাবে সেই বহুমূল্য মুক্তটি হস্তগত করা যায়।
2: মাই গড,
1: ব্যাপারটা কিন্তু হীরালাল লক্ষ্য করে, আর সে সেই মুক্তটা বেশ কিছুদিন ট্যাঁকে নিয়ে ঘুরতে থাকে। ফলে ত্রিদিবেশ নন্দী কোনো সুযোগই পাচ্ছিল না।
2: ও, তাই হীরালালকে চুরির বদনাম দিল কি? তাই তো?
1: একদম ঠিক বলেছ। নিজে ত্রিদিবেশ নন্দী আদিনাথ বাবুর ছেলের আংটিটা চুরি করে রেখে এলো হীরালালের ঘরে।
2: হ্যাঁ,
1: পুলিশ এসে যখন চাকর বাকরদের ঘরগুলো তল্লাশি করছে, তখন হীরালাল ওই যে নেতাজির মূর্তিগুলো তখন বানানো শেখাচ্ছিল, পুলিশের ভয়ে সে তার ট্যাঙ্কের মুক্তটা মূর্তি বানানোর প্লাস্টারের মধ্যে দিয়ে দিল। সেটাও কিন্তু ত্রিদিবেশের নজর এড়ায়নি। এরপর স্বভাবতই জেল হলো হীরালালের, আর ত্রিদিবেশ তক্কে তক্কে রইল ওই ছটা নেতাজি মূর্তির যে কোনো একটায় প্লাস্টারের মধ্যে লুকিয়ে রাখা সেই কালো মুক্তর।
0: কিন্তু সে তো বুঝলাম সমর, শ্যামাপ্রসাদ সেনের খুন আর এই শ্রীরামপুর কল্যাণ সমিতির পাঠাগার, এই দুটোর হিসেব তো মাথায় ঢুকছে না।
2: হ্যাঁ, একদম ঢুকছে না, বলো না।
1: যখন রমলা মজুমদারের বাড়িতে গেলাম, দেখলাম নিচের তলায় আলো না থাকায় মূর্তিচোর পার্কের আলোয় মূর্তি ভেঙে তার টুকরো টুকরো করে দেখেছে। তখনই আমার কাছে পরিষ্কার হয়ে গেল মূর্তির মধ্যে এমন কিছু লুকোনো আছে যা মহামূল্যবান। ততক্ষণে রমলা দেবীর মূর্তিটা নিয়ে আমি পরীক্ষা করে তার মধ্যে কালো মুক্তর সন্ধান পেয়ে গেছি। আসলে শ্যামাপ্রসাদ বাবুকে খুন করার কোনো অভিপ্রায় হয়তো ত্রিদিবেশ নন্দীর ছিল না। ত্রিদিবেশ নন্দী হানা দিয়েছিল শ্যামাপ্রসাদ সেনের বাড়িতে, কিন্তু শ্যামাপ্রসাদ তার মুখ দেখে ফেলায় ত্রিদিবেশ বাবু বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারেন শ্যামাপ্রসাদকে। এদিকে কিন্তু তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেও ওই নেতাজির মূর্তিটা ত্রিদিবেশ বাবু খুঁজে পান না। তার আগে আদিনাথ বাবুর দোকান, ডাক্তার চারু চক্রবর্তীর বাড়ি, চেম্বার খোঁজা হয়ে গেছে। রমলা দেবীর বাড়িতেও মূর্তি খোঁজার পালা শেষ।

0: প্রায় হাল ছেড়ে দিয়েছিল ত্রিদিবেশ মন্দির। আজ দুপুরে আমি তার মনে আশার সঞ্চার করি।
1: আচ্ছা,
0: আভাস দিই কল্যাণ সমিতির পাঠাগারের এই নেতাজি মূর্তির।
2: ত্রিদিবেশ নন্দী ভুললেন তোমার ছলনায়, তুমি বললে আমি দুদিন বাইরে যাচ্ছি, তাই সে নিশ্চিন্ত মনে আজ রাতেই হাজির হলো শ্রীরামপুরের এই পাঠাগারে, সেই মহামূল্য কালো মুক্ত লোভে।
3: উফ, আমি তো ভাবতেই পারছি না সমর, দারুণ, ব্রেভো, ব্রেভো।
2: একেই বলে যেখানেই নেতাজি সেখানেই রহস্য।
1: এই শোনো না, কলকাতা তো আর মিনিট দশেকের পথ, এদিকে ভোরও হয়ে এলো।
2: এলো
1: কি আনন্দ
2: বলুন,
1: তোমার বুদ্ধি কি বলে এখন আমাদের কোথায় যাওয়া উচিত?
2: আমার বুদ্ধি বলে ভোর হচ্ছে, সোজা শ্যামবাজার পাঁচ মাথার মোড়, সেখানে নেতাজির মূর্তির পাদদেশে মনোরম ব্রেকফাস্ট, কালুদার হাতের মুচমুচে বাটার টোস্ট আর ধোয়া ওঠা গরম চা।

স্যার আর্থার কোনান ডয়েলের দ্য সিক্স নেপোলিয়ন্সের কাহিনী অবলম্বনে মূর্তি রহস্য নাটকটি এখানে শেষ হল। বেতার নাট্যরূপ সুপ্রীতি চৌধুরী, বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, আনন্দ চন্দন মজুমদার, গৌতম দারোগা, সুদীপ্ত ঘোষ, আদিনাথবাবু তপন পাল, রমলা জয়িতা নন্দী সেনগুপ্ত, ত্রিদিবেশ নন্দী, ত্রিদীপ কুমার দাশগুপ্ত, শ্যামাপ্রসাদ সেনের ছেলে বিদ্যুৎ চক্রবর্তী ও সমর উজ্জ্বল ভট্টাচার্য, শব্দগ্রহণ রফিউদ্দিন এবং সম্পাদনা ও প্রযোজনা শুভেন্দু বাগ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশটা ভেঙেছে বাঁধ।
1: দিলাশা চৌধুরী।
3: ওই বাঁশরি পালকে বাজায়।
1: দিশা রায়।
3: ডাকছে নদী আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখা।
1: সুদেশনা গঙ্গোপাধ্যায়।
3: এলো এলো দুঃখা এলো, হেই বলো সবাই দুঃখা এলো।
1: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান
5: শুনছেন 107 FM রেইনবো। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল, এখন শুনবেন আধুনিক গান।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রংবেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, শোক ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বারোয়ারি পুজোর পাশাপাশি বিভিন্ন পারিবারিক পুজোতে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। পশ্চিম বর্ধমানের অন্ডালের অন্ডাল মোড় অগ্রদূত ক্লাব এক অনন্য সামাজিক দৃষ্টান্ত স্থাপন করেছে। চিরাচরিত প্রথা

এ বিশিষ্ট ব্যক্তিদের পরিবর্তে 21 জন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীর হাত ধরে সূচনা হল ক্লাব প্রাঙ্গণের দুর্গাপুজোর। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাণীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ এবং পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার সহ এলাকার বিশিষ্ট মানুষজন। জলপাইগুড়ি জেলার ভুটান সীমান্তের নাগড়াকাটা ব্লকের ক্যারন চা বাগান মেটেলি এলাকার অসুর জনজাতির নতুন প্রজন্ম শারদোৎসবে সামিল হচ্ছে। উল্লেখ্য, অসুর সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, হিন্দু পুরাণে বর্ণিত দেবী দুর্গার হাতে নিহত মহিষাসুর তাঁদের পূর্বপুরুষ। এই বিশ্বাস থেকেই দুর্গাপুজোর সময় শোক পালন করতেন তাঁদের অনেকে। পুজোর দিনগুলিতে বাড়ির বাইরে বের হতেন না। রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা পরিষেবায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা উপভোক্তারা এতদিন রাজ্যের বাইরে চিকিৎসার ক্ষেত্রে কেবলমাত্র নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা এইমস হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পেতেন। এবার সেই তালিকায় যুক্ত করা হল পশ্চিমবঙ্গের কল্যাণী এইমসকে। পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলির আরও 4টি এইমস হাসপাতালকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির নিয়ন্ত্রণাধীন ফেরি পরিষেবা। পুজোর মুখে বোনাস না পাওয়ায় গতকাল দুপুর থেকে লঞ্চ পরিষেবা বন্ধ করে দেন সংস্থার কর্মীরা। এর ফলে হাওড়া থেকে বাবুঘাট, ফেয়ারলি শিপিং, বাগবাজার সহ একাধিক রুটে লঞ্চ চলাচল বন্ধ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
1: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনর্মাল ওয়ার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে, তাই ক্লিয়ার। E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
0: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
2: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচার।
3: गाने जो लगाए एंटरटेनमेंट का तड़का, आप सुन रहे हैं तीन का तड़का, तीन का तड़का, तीन का तड़का, 107 FM रेनबो पर, तीन का तड़का, तीन का तड़का, तीन का तड़का, 107 FM रेनबो पर, रेनबो पर।
4: जी हाँ दोस्तों, अभी आप सुन रहे थे हमारे एक मिका सिंह और नकाश अजीज की आवाज में। लेकिन अब सुनते हैं एक जरूरी घोषणा, 139वीं डाक अदालत एवं पेंशन अदालत।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, বেশিরভাগ মণ্ডপে প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বারোয়ারি পুজোর পাশাপাশি বিভিন্ন পারিবারিক পুজোতে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। মুর্শিদাবাদের লালবাগ শহরের বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকারি আধা সরকারি দপ্তর ছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ পঞ্চমীতে পুজোর ছুটি শুরু হয়েছে। দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজো পর্যন্ত একটানা ১২ দিনের ছুটি কাটিয়ে আগামী ২৭ অক্টোবর থেকে নিয়মিত কাজ শুরু হবে। উৎসবের দিনগুলিতে আইন শৃঙ্খলা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে রাজ্য সরকার বিপর্যয় ব্যবস্থাপনা, দমকল, পুলিশ, বিদ্যুৎ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ অফিসে কর্মরতদের ছুটি বাতিল করেছে। তাদের তিনটি পর্যায়ে ভাগ করে রস্টার ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে। বোনাসের দাবিতে অনির্দিষ্ট

0: গতকালের জন্য বন্ধ থাকা হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির নিয়ন্ত্রণাধীন ফেরি পরিষেবা আজ স্বাভাবিক হয়েছে। পুজোর মুখে বোনাস না পাওয়ায় গতকাল দুপুর থেকে লঞ্চ পরিষেবা বন্ধ করে দেন সংস্থার কর্মীরা। এর ফলে হাওড়া থেকে বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, বাগবাজার সহ একাধিক রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরে সরকারের তরফে বোনাস দেওয়ার আশ্বাস মিললে ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে দীঘা ও কলকাতাগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বেসরকারি বাস চালকের। আহত আরেক বাস চালক সহ দুই বাসের অনেক যাত্রী, আহতদের মধ্যে 10 জন কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নির্বাচনী তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পদযাত্রা ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: PCPNDT कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वालों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
2: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টার টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগও যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
3: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
4: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
5: শুনছো ক্যাফে কলকাতা,
6: ক্যাফে কলকাতা
5: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতার সঙ্গে। ইয়েস, ঢাকের বাজনা শুরু হয়ে গেল বলে, কারণ অলরেডি প্যান্ডেলগুলো উদ্বোধন হয়ে গেছে। মোটামুটি আজকে সকালবেলা যখন আসছিলাম তখনই দেখলাম বেশ একটা সুন্দর ভিড় জমে গেছে চারিপাশে, ঠাকুর দেখার ভিড়, বেশ গ্রুপ করে বেশ এই যে বেরোনো সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মানে অলরেডি কাল থেকে লোকজনের ছবি আপলোড শুরু হয়ে গেছে, চতুর্থী সর্টেড, পঞ্চমী সর্টেড হয়ে যাবে আর কি। তো সেই পঞ্চমী সর্টেড করবার আগে অরুণিতার সঙ্গে খানিক আড্ডা জমে উঠুক আর কি, আর তার সঙ্গে শহরের কোথায় কি পুজো রয়েছে, কি হচ্ছে সেই সমস্ত কিছু থাকুক তোমাদেরই জন্য, কারণ FM রেইনবো এক্সক্লুসিভলি তোমাদের জন্য যে পুজোক্রম পরিক্রমা রেখেছে সেটা একটুখানি শুনিয়ে দিই তোমাদের।
3: মধুর চেয়েও মিষ্টি বাংলা ভাষা, মধুর চেয়েও মিষ্টি আমাদের বাঙালিয়ানা। তবুও উপলক্ষ হোক বা নেহাত শখ, মিষ্টি ছাড়া বাঙালি জীবন অসম্পূর্ণ, এমনই এক অভিনব বিষয় ভাবনা নিয়ে উত্তরের আহিরিটোলা সর্বজনীনের থিম মাধুরী মৈত্রীর অন্বেষণ। এবছর তাদের 87তম বর্ষের দুর্গোৎসব, যে কোনো শুভ অনুষ্ঠানে বা বাড়িতে হঠাৎ অতিথি এলে মিষ্টি মুখে তাঁকে আপ্যায়ন করাই আমাদের সংস্কৃতি, অর্থাৎ মিষ্টির সঙ্গে সম্প্রীতি বা মৈত্রীর যোগাযোগ নিবিড়। আহিরিটোলা সর্বজনীনে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
4: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
5: পুজো পরিক্রমা, পুজো।

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: দক্ষিণ কলকাতার একজালিয়া এভারগ্রিনের পুজো প্যান্ডেল এবছর গুজরাতের সোমনাথ মন্দির। 84তম বর্ষে পা দিয়ে তাদের সিগনেচার ঝাড় লণ্ঠনের পাশাপাশি নজর কাড়ছে সোমনাথ মন্দিরের স্থাপত্যের আদলে বানানো পুজো প্যান্ডেলের অসাধারণ কারুকাজ। পাশেই সিংহী পার্ক সর্বজনীন দুর্গোৎসব, এবছর তাদের 85তম বর্ষ, থিম বস্তারীয়। এখানে তুলে ধরা হয়েছে ছত্তিশগড়ের বস্তার শিল্প। শিল্পী অঙ্কিতা ব্যানার্জি। পরিচিত এবং জনপ্রিয় ডোকরা, টেরাকোটা, কাঠ ও ধাতব শিল্পের সংমিশ্রণে সেজে উঠেছে পুজো প্যান্ডেল। অন্যদিকে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব দুর্গোৎসবের 64তম বর্ষের আয়োজন দুর্গা দালান। আমাদের চেনা পরিচিত দুর্গা দালানে অধিষ্ঠাত্রী হয়েছেন দেবী দুর্গা। প্যান্ডেল যেন এক বনেদি বাড়ির ঠাকুর দালান। দক্ষিণ কলকাতার এই তিনটি অন্যতম বিখ্যাত পুজো দেখতে হলে নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর আজকে আড্ডা জমবে এমন একখানা বিষয় নিয়ে, সেটাই তো আসবো একটু পরে। ডেফিনেটলি তোমাদের সঙ্গে গপ্প যখন করতে বসেছি তো আড্ডা দেওয়ার তো একটা বিষয় চাই, তো সেই রকম আড্ডা দেওয়ার বিষয়টা নিয়ে আসবো। তবে তার সঙ্গে আড্ডা দেওয়ার যেটাই বিষয় থাক, তার সঙ্গে কিন্তু আজকে তুমি লিখতে ভুলো না তোমার আজকের প্ল্যান কী।

9903653992 তে ঠিক এর পরের যখনই আমি ফিরে আসছি তখন কিন্তু আমি নিয়ে আসছি তোমাদের জন্য আজকের আড্ডা টপিক। তো এই যে আড্ডা টপিক নিয়ে ফিরবো, তো আড্ডা টপিকে একটা তো গপ্প করবার বিষয় থাকবেই, কিন্তু কিন্তু কিন্তু তার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাকে জানাতে হবে তোমার আজকের প্ল্যান প্রোগ্রাম কী কী রয়েছে, অবশ্যই জানিয়ে ফেলো আমাকে। আর ততক্ষণ ততক্ষণ তোমার কানে থাকবে আরও একখানা দুর্দান্ত গান। অল দ্য ললনাস, যারা অলরেডি ভাবছো রেডি হবে কিভাবে, তাদের ডেডিকেট করে এই গানখানা।

0: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টা টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগ যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
1: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
2: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
3: শুনছো ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি। আর ক্যাফে কলকাতায় আজকে তোমাকে বলেছিলাম তোমার সঙ্গে এরপর যখনই ফিরছি আড্ডা হবে। ইয়েস, আড্ডা তো দিতেই হবে, কারণ এই যে ধরো পুজোর সময় আমাদের বেরোনো, এটা নিয়ে তো অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে, কিন্তু একটা সময় ছিল যখন এই গুগল ম্যাপও ছিল না আর বন্ধুকে লোকেশন সেন্ড করাও ছিল না, সেই সময় অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে দল ছুট হয়ে যেত। মানে ধরো ঠাকুর দেখতে বেরিয়ে হারিয়ে গেছে, বা মানে যেখানে ঠাকুর দেখতে যাবে কলকাতায় ঠাকুর দেখতে যাবে এরকম একটা মাথায় ভাবনা নিয়ে বেরিয়েছে, দিয়ে এসে হয়তো ধর্মতলা চত্বরে ঠাকুর খুঁজছে, দিয়ে মুখ কালো করে বাড়ি চলে গেছে, এরকম গল্পও আমি শুনেছি। তো সেই রকম ঠাকুর দেখতে বেরোনোর বিচিত্র অভিজ্ঞতা আর এইরকমভাবে দল ছুট হয়ে যাওয়া, এই গল্প যদি তোমাদের ঝুলিতে থেকে থাকে জানিয়ে ফেলো আমাকে। 9903653992 খোলা রয়েছে তোমারই জন্য। আর একটা কথা কি জানো, এই যে তোমার সঙ্গে গল্প হচ্ছে, মানে মানে তুমি যে গল্প জানাবে, অনেকেই হয়তো বলতে পারে দিদি আমি তো এখনকার ছেলে বা এখনকার মেয়ে, আমি কি করে এইসব জানবো, আমার তো মানে বন্ধুকে লোকেশন সেন্ড করে দিলাম বা গুগল ম্যাপে বলে দিলাম যে দেখে দেখে চলে আয়, সেও চলে এলো, ব্যাস একদম টোটাল স্মার্ট ব্যাপার। ডেফিনেটলি হতেই পারে। তো তুমি যদি কারোর বাড়ির বড়দের কারোর এরকম গল্প শুনে থাকতে পারো, মানে শুনে থাকো কোনো সময়, বা সেই গল্প শুনে যদি বেশ মজা পেয়ে থাকো, সেই গল্প কিন্তু আজকে আমার সঙ্গে শেয়ার করতে পারো। কারণ 9903653992 খোলা রয়েছে শুধুমাত্র তোমাদেরই জন্য। সেখানে এসে জানিয়ে ফেলো, আমি জানি অনেকেই হয়তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছো বা কেউ রেডি হচ্ছ ঠাকুর দেখতে বেরোবার জন্য, বা কারোর রাতে প্ল্যান এই মুহূর্তে একটু রেস্ট নিয়ে নিচ্ছ, মানে ওই জাস্ট বলে না সিম্পলি আর কি একটু হাত পা ছড়িয়ে বিশ্রাম করে নেয়া, তো সেই রকম ফেজে যদি থাকো, আমাকে যদি টিউন ইন করে থাকো, তার সাথে অবশ্যই লিখে ফেলো কি করেছিলে তুমি, বা তোমার এরকম হারিয়ে যাওয়া বা দল ছুট হওয়ার গল্প আছে কিনা, সেই গল্প শুনতে কিন্তু আমি বসে আছি আজকে। তবে জানো এই পুজোর গল্প যেমন আমাদের নস্টালজি করে, আরও একটা জিনিস কিন্তু এই পুজোর সময় বেশ মনে পড়ে, পুজো মাতানো গানগুলো। হ্যাঁ, পুজো মাতানো গান, তুমি বলবে হ্যাঁ ওই গোল্ড প্রিন্টের শাড়ি পরে বা এই ধরনের গানগুলোই, বা পালকিতে বউ চলে যায় এই ধরনের কিছু গান তুমি বলতে পারো, কিন্তু তুমি বলো তো একটা সময় কি প্যান্ডেলে প্রচুর পরিমাণে সেই দলের মেহেন্দির গান বাজতো না? ইয়েস, সেই ইন্ডি পপ এরার গান এই মুহূর্তে তোমাদেরই জন্য, তাই চলো শুনে নেওয়া যাক একখানা ইন্ডি পপ।
1: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: পূজো পরিক্রমা,
3: পূজো পরিক্রমা।

0: সুবর্ণ জয়ন্তী বর্ষে সল্টলেক ইসি ব্লকের পুজোয় এবার মহাভারতের কাহিনী, থিম অক্ষৌহিণী। শিল্পী সম্রাট ভট্টাচার্যের ভাবনায় সমসাময়িকভাবে মহাভারতের 18টি অধ্যায়কে তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে। কোনো রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থেকে বিরত থেকে অত্যন্ত সুচারু দক্ষতায় মণ্ডপ শিল্পীরা তাঁদের হাতের ছোঁয়ায় জীবন্ত করে তুলেছেন মহাকাব্যের গল্পগুলিকে। অন্যদিকে সল্টলেক এডি ব্লকের পুজো প্যান্ডেলে গালা দিয়ে তৈরি পুতুলের সমাহার, থিম গালার পুতুল। হারিয়ে যাওয়া এই শিল্পের ব্যবহারে যেমন তৈরি হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, তেমনই রয়েছে বিভিন্ন ধরনের পুতুল। তবে বিশেষ আকর্ষণ গালার তৈরি লঙ্কাপতি রাবণের বিশাল এক পুতুলের ন্যায় মূর্তি। সল্টলেক ইসি ব্লকের পুজোয় পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন সিটি সেন্টার, সল্টলেক এডি ব্লকের পুজো দেখতে নিকটবর্তী মেট্রো স্টেশন সিটি সেন্টার ও সেন্ট্রাল পার্ক।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো।

0: Пуджо Парикрама.
1: Пуджо Парикрама.
2: তিয়াত্তরতম বর্ষে কলকাতার অন্যতম বড় পুজো সুরুচি সংঘের ভাবনা উৎসব। মণ্ডপে চোখে পড়বে বিশাল রাজকীয় এক পদ্মফুল। পদ্মের চারপাশে রয়েছে হাজারো কৃত্রিম ও পরিবেশ বান্ধব উপাদান। আলো ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে পদ্মের পাপড়ি প্রস্ফুটিত হচ্ছে। মণ্ডপের প্রবেশদ্বার থেকে মূল প্রতিমার বেদিতল পর্যন্ত অপূর্ব শিল্পকলা দর্শনার্থীদের পৌঁছে দেবে কোনো এক স্বর্গীয় সরোবরে। আর রয়েছে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য। মণ্ডপের বেশ কিছু অংশে রয়েছে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত আর্টওয়ার্ক ও তাঁর ছবি। সুরুচি সংঘের ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর এবং তারাতলা।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি। আর ইতিমধ্যেই তোমাদের মেসেজ এসে পৌঁছেছে, একটু মেসেজগুলো পড়ে নিই, তারপর না হয় আরও বাকি গল্প যাওয়া যাবে। আসলে এই তো পুজোর সময়, তো এত কিছু থাকে গল্প করা, তারপর হচ্ছে তোমাদের পুজোর মানে কি বলবো, পুজো প্রিভিউ দেওয়া, তার সাথে পুজো পরিক্রমা, মানে বাড়ি থেকে না বেরিয়েও সমস্ত পুজোর আপডেট, তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসে পড়েছি আজকে। উত্তম দালাল, প্রতিমা দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে লিখছেন, প্রিয় অরুণিতা দিদি ভাই, বেশ কয়েক বছর আগের কথা, আমার স্ত্রীকে নিয়ে কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলাম। দেশপ্রিয় পার্কে লাইন দিয়ে ঠাকুর দেখব এই প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করেই আমার স্ত্রী দল ছুট হয়ে যান। আমরা গ্রাম থেকে গেছি, রাস্তাঘাট কিছুই চিনি না, শেষ পর্যন্ত অনেক অপেক্ষার পর উদ্যোক্তাদের সহায়তায় আমরা তাকে ফিরে পাই। আপনার অনুষ্ঠান খুব ভালো লাগছে, খুব খুব ভালো থেকো, আপনিও খুব খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। এরপরের কে লিখেছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, অরুণিতা গুড ইভিনিং, তিন চারজন বন্ধু একসাথে ঠাকুর দেখতে যেতাম, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি খেতে খেতে আমরা দল ছুট হয়ে বেশিরভাগই একাই বাড়ি ফিরতাম। এক্স্যাক্টলি এই রকম গল্প কিন্তু বহু মানুষেরই রয়েছে, দল ছুট হয়ে যাওয়ার গল্প, মানে এই যে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই যে কে কোথায় গেল যা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে একটা ব্যাপার, এটা কিন্তু পুজোর সময় প্রায়ই হয়ে থাকে, এটাই নতুন কিছু নেই। এনিওয়ে, আপাতত তোমার জন্য তোমার কানে থাকুক মোনালি ঠাকুর, আর আমি ফিরছি তোমার জন্য আরও একখানা চমক নিয়ে।

0: হ্যাঁ, দুর্গা তো এসেছে, তবে তার সঙ্গে আরো একজনকে কিন্তু সঙ্গে নিয়ে আমি চলে এসেছি। তিনি কে সেই নিয়ে কথা হবে তার আগে।
1: শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: হ্যালো হ্যালো স্বর্ণালীদি, আমাদের শোতে আপনাকে স্বাগত।
2: হ্যাঁ নমস্কার, আমি সবাইকে প্রথমেই জানাচ্ছি শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সল্টলেক এজে ব্লক থেকে স্বর্ণালী দত্ত।
0: হ্যাঁ দিদি, এবছর আপনাদের থিম কি? মানে প্রত্যেক বছর আপনাদের ভীষণ সুন্দর সুন্দর ভাবনাগুলো থাকে, তো এবছরের ভাবনাটা কি?
2: হ্যাঁ, আমরা সল্টলেক এজে ব্লক এবার 42তম বর্ষে পদার্পণ করলাম। তো আমাদের এবছরের থিম হচ্ছে দেবভূমি, মর্তে দেবীর আগমন। আমরা সবাই জানি যে দেবভূমি মানে মন্দির, তবে মন্দির তো কেবল উপাসনালয় নয়, মন্দির হচ্ছে যুগের দর্পণ। তো আমরা জানি সবাই যে ভারতবর্ষের বিভিন্ন মন্দির আছে যেগুলো তার নিজস্ব স্থাপত্য এবং ভাস্কর্যের জন্য বিশ্বজোড়া তাদের খ্যাতি রয়েছে, বাট আমরা কোনো ওরকম নির্দিষ্ট মানে কোনো নির্দিষ্ট মন্দিরের রেপ্লিকায় যাইনি। বাট আমাদের আমাদের চিন্তা ভাবনার মধ্যে ছিল যে দক্ষিণ ভারতীয় একটা মন্দিরের আদলে আমরা আমাদের মণ্ডপকে এবছর সাজিয়েছি, নিজস্ব কিছু শিল্প এবং তাদের নিজস্ব কিছু মানে স্থাপত্যের মধ্যে দিয়ে। এবং আমরা চেষ্টা করেছি যে এই দেবভূমিতে যেমন আমাদের মণ্ডপের বাইরে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন এবং ভেতরে মহাদেব রয়েছেন এবং মা তো এসেছেনই কৈলাস থেকে সাথে করে পুরো পরিবার নিয়ে, লক্ষ্মী গণেশ সরস্বতী সবাইকে নিয়েই আছেন, তো সব দেবতারা যাতে একদম এই দেবভূমিতে সুন্দরভাবে এই কটা দিন কাটাতে পারেন আমাদের সাথে, সেইটাই আমাদের এবারে ভাবনা।
0: বাহ, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ দিদি, আপনাকে শারদীয়ার অনেক শুভেচ্ছা।
2: আপনাদেরও সবাইকে আমি জানাতে চাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।
1: ঢাকে কাঠি পড়ার আগেই পূজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেইনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ 107 FM রেইনবোতে।

0: परिक्रमा,
1: पूजो परिक्रमा।
2: শ্রীভূমিতে এবার রাজস্থানের হাওয়া মহল। পূজা মণ্ডপ তৈরি হয়েছে ফাইবার প্লাইউড কাঁচের ব্যবহারে। প্যান্ডেলের অন্দরে রয়েছে এক বিশাল ঝাড় লণ্ঠন। উদ্যোক্তাদের কথায় পশ্চিমবঙ্গে এর আগে এত বড় ঝাড় লণ্ঠনের ব্যবহার আর কোথাও চোখে পড়েনি। প্রতিবারের মতোই চোখ ধাঁধানো লাইটিং এর কাজ এবারেও রয়েছে সৌজন্যে চন্দননগরের আলোকশিল্পীরা। এবছর মায়ের গায়ে নেই কোনো সোনার গয়না, সনাতনী সাজে ধরা দিয়েছেন দেবী দুর্গা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া এবং বেঙ্গল কেমিক্যাল।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা,
1: পূজো পরিক্রমা, পূজো।

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: বন্য প্রাণীদের বাসস্থান জঙ্গল কেটে সেখানে চলছে উন্নয়ন, বিপন্ন হচ্ছে বন্য প্রাণীদের অস্তিত্ব, জায়গা না পেয়ে তারা ঢুকে পড়ছে মানুষের ডেরায়। কে শুনবে তাদের আর্তনাদ? দুর্গাপুজোর আবহে লেকটাউন অধিবাসী বৃন্দের এই বছরের ভাবনা আর্তনাদ। দেবী দুর্গার মূর্তিতেও সেই প্রতিবাদ চোখে পড়ছে। মণ্ডপের অন্দরে তৈরি করা হয়েছে জঙ্গলের পরিবেশ। 64তম বর্ষের মাতৃবন্দনায় তারা তুলে ধরেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। পুজো প্যান্ডেলে পৌঁছতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর আজকে তোমার সঙ্গে গপ্প হচ্ছে এই নিয়ে যে যে মানে এই যে ঠাকুর দেখতে বেরিয়ে হারিয়ে যাওয়ার ব্যাপারটা, মানে তো যখন এই গুগল ম্যাপ ছিল না, লোকেশন সেন্ড করবার ব্যাপার ছিল না, এই যে হারিয়ে যাওয়ার ব্যাপারটা, সেই রকম কোনো মজার স্টোরি তোমার লাইফে আছে কি না, বা বাড়ির বড়দের থেকে এরকম কোনো গল্প শুনেছ কি না। তো শর্মিষ্ঠা মেসেজ করেছে, শর্মিষ্ঠা শুধু আমাকে শুভেচ্ছা জানিয়েছে অ্যান্ড থ্যাংক ইউ বলেছে, প্রোগ্রামটা ভালো হচ্ছে বলেছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরের মেসেজ কে করেছো? এরপরের মেসেজ মনিরুদ্দিন লস্কর করেছে, বলছে গুড আফটারনুন অরুণিতাদি, সকাল থেকে ভেবে আছি অনেকগুলো ঠাকুর দেখবো কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, কিন্তু আজকে আমাদের এখানে তিনটে থেকে প্রচণ্ড বৃষ্টি, এটা কি শুরু হলো জানি না। তবে এখন ছোটোবেলার ঠাকুর দেখায় মানে হারাবার সুযোগ ছিল, এখন সেই সুযোগ আর নেই, কারণ তখন সেলফোন ছিল না, তাই অনেক সময় মানুষজন হারিয়ে যেত। হ্যাঁ, সেটাই তো বলছি, মানে এগুলো আর কি তখনকার গল্প, বাড়ির কারোর থেকে শুনে থাকলে বলতে পারো। তবে আপাতত কিন্তু আমরা তোমাকে মানে মণ্ডপে না গিয়েও একদম পুজো পরিক্রমা শুনিয়ে দিতে পারি, সেটা আপাতত শোনো, তারপর ফিরে এসে বাকি গল্প।
2: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা,
3: অলি গলিতে পুজো, অলি গলির ইতিহাসকে ঘিরে আমাদের আশেপাশের চেনা পাড়া বদলে গেছে হাই রাইজের জমানায়। 92তম বর্ষে উত্তরের হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের থিম ছন্দ ছাড়া ছন্ন ছাড়া। পুরনো বাড়ি আর ফ্ল্যাট কালচারের মিশেলে ছন্ন ছাড়া কলকাতায় ছন্দ ফেরানোর বার্তা নিয়ে তাঁদের দুর্গাপুজোর আয়োজন। থিম শিল্পী রবীন রায়। প্যান্ডেলের অন্দরের দেয়ালে এক বিশেষ ধরনের কাঠের ওপর দশাবতারের ছবি, মাথার ওপরে পুরনো কলকাতায় ব্যবহৃত আর্কিটেকচার নজর কাড়ছে। হারিয়ে যাওয়া ছন্দ আর খুঁজে পাওয়া ছন্দ, মণ্ডপ সজ্জায় রয়েছে এর উপাদান। কলকাতার এক টুকরো ছবি মন ভরাবে হাতিবাগান সর্ব

0: নিনের দর্শনার্থীদের পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতারুটি।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো।

0: परिक्रमा,
1: पूजो परिक्रमा।
2: 87 বছরে এসে তথাকথিত তিমের বাইরে বেরিয়ে জগজ্জননী মায়ের পুজোয় ভারতের ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা করল বাদামতলা আষাঢ় সংঘ। শিল্পী রণ ব্যানার্জির ভাবনায় এবছর তাঁদের পরিকল্পনা স্বপ্নে পাওয়া রূপের রানী জাগ্রত মা জগজ্জননী। এখানকার পুজো প্যান্ডেল আমাদের ফিরিয়ে নিয়ে গেছে 500 বছর আগের মন্দির স্থাপত্যে। বেলে পাথরের মন্দিরের আদলে সাজানো হয়েছে প্যান্ডেল, রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির যেখানে অধিষ্ঠান হয়েছে বহু দেবদেবীর। প্যান্ডেলের বাইরে দেয়াল দেবদেবীর মূর্তিতে সাজানো। পাশেই 66 পল্লীর পুজো, যা এবছর পা দিল 76তম বর্ষে। তাঁদের থিম ভাবনা তোমার পরে ঠেকাই মাথা। পুজো মণ্ডপের দেওয়াল জুড়ে বিপ্লবের কাহিনী, বিপ্লবীদের কাহিনী দর্শনার্থীদের মনে করাবে আমাদের অতীত গৌরবের কথা। মা এখানে চিরাচরিত মমতাময়ী রূপের পরিবর্তে ধারণ করেছেন রুদ্র রূপ, যিনি প্রতিবাদিনী এক নারী শক্তি। দক্ষিণ কলকাতার বাদামতলা আষাঢ় সংঘ ও 66 পল্লীর প্যান্ডেলে ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। রাজ্যের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বেতন, ভাতা, পদ, পরিষেবা ও ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে কমিশনের তরফে রাজ্যের অর্থসচিবকে চিঠি দেওয়া হয়েছে। শুধু সরকারি দপ্তরের কর্মীই নন, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভাসহ রাজ্য সরকারের আর্থিক দায়ভার বহন করা বিভিন্ন সংস্থার কর্মীদের বেতন ভাতা সংক্রান্ত তথ্য চেয়েছে কমিশন। রাজ্যের সরকারি, আধা সরকারি দপ্তর ছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ পঞ্চমীতে পুজোর ছুটি শুরু হয়েছে। এদিকে রাজ্যে উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলাসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে সরকার বিপর্যয় ব্যবস্থাপনা, দমকল, পুলিশ, বিদ্যুৎ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরতদের ছুটি বাতিল করেছে। তাঁদের তিনটি পর্যায়ে ভাগ করে রোস্টার ডিউটি করার নির্দেশ দেওয়া হয়েছে। বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা হুগলি নদীর ফেরি পরিষেবা ফের চালু হয়েছে। পুজোর মুখে বোনাস না পাওয়ায় গতকাল দুপুর থেকে লঞ্চ পরিষেবা বন্ধ করে দেন হুগলি নদী জলপথ পরিবহন সমিতির কর্মীরা। হাওড়া থেকে বাবুহাট, ফেয়ারলি শিপিং, বাগবাজারসহ একাধিক রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকে আজ কিছুক্ষণ আগে পর্যন্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস মেলায় আপাতত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি 2026-27 অর্থবর্ষে 14 অক্টোবর পর্যন্ত ভারতে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ আগের বছরের তুলনায় 13.21% বেড়ে 13,37,000 কোটি টাকা ছাড়িয়েছে। আয়কর বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী কর ফেরতের পরিমাণ আরও দ্রুতগতিতে বেড়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্যসহ

0: বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। ভারতে ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্রে বড় বড় মার্কিন সংস্থাগুলির বিনিয়োগের কথাও উল্লেখ করেন তিনি। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর

0: দুর্গা পুজোয় এবার পাহাড়ে রহস্য।
1: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
0: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
2: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
3: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
2: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
0: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
4: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
5: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
6: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পুজোর গান।
7: শুনছো ক্যাফে কলকাতা,
8: ক্যাফে কলকাতা
7: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,
8: ক্যাফে কলকাতা,
9: হ্যাঁ ক্যাফে কলকাতা দ্বিতীয় ঘন্টায় তোমাদের সঙ্গে আবার ফিরে চলে এলাম। কিন্তু ফিরে চলে এসে যেটা তোমাদের প্রথমেই জানাতে হয়, দ্যাট ইজ আগামী 2-3 ঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সাথে হালকা ঝোড়ো হাওয়া, না বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিই রয়েছে, ঝোড়ো হাওয়া নেই। তো যারা মোটামুটি বেরোবার প্ল্যান করছো সঙ্গে একটা ছাতা নিয়ে বেরিও, কারণ মোটামুটি এই বৃষ্টিতে নতুন জামাকাপড় পরে ভিজতে কার আর ভালো লাগে বলো? পুজোর সময় সুন্দর করে মেকআপ করে ভালো করে সাজুগুজু করে ভেজা কি আর যায়? না না, মোটেই ভেজা যায় না। তবে যেটা করা যায়, দুর্গা ঠাকুর দেখবার সঙ্গে সঙ্গে মোটামুটি 90s গানে একটুখানি ঢলিতারও করে নেওয়া যায়। চলো হিয়ার বি গো উইথ দ্য ফ্ল্যাশব্যাক সং, যেটা গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, বিনোদ রাঠোর।
7: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: পূজো পরিক্রমা,
2: পূজো পরিক্রমা।
3: বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি, এই নামে না চিনলেও দেশপ্রিয় পার্ক নামটা কলকাতাবাসীর কাছে আবেগ। এবছর এই পুজোর 79তম বর্ষ। পুজো প্যান্ডেল তৈরি হয়েছে বৌদ্ধ মন্দিরের আদলে, ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কল্পনা এখানে বাস্তবকে ছাপিয়ে গেছে। অন্যদিকে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবার 75 বছরের দুর্গোৎসবে পা দিল। শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনায় ফুটে উঠেছে জীবনের এক অনন্য দর্শন, থিম যোজন। কাছেই সমাজসেবী সংঘের পুজো, কাঠের উপর নকশা করা উত্তম কুমারের বিখ্যাত সমস্ত ছায়াছবির নাম, উত্তম কুমারের নানা মুহূর্তের ছবি শোভা বাড়াচ্ছে পুজো মণ্ডপের। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করে সমাজসেবী সংঘের দুর্গাপুজোর থিম মহাপুজোয় মহানায়ক। দক্ষিণ কলকাতার এই বিখ্যাত পুজোগুলি দেখতে হলে পৌঁছতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো পুজো পরিক্রমা,
2: পুজো পরিক্রমা, পুজো।

0: परिक्रमा,
1: पूजो परिक्रमा।
2: এই প্রথমবার পূজোর আয়োজন ফুলবাগান সর্বজনীনের। প্রথম বছরে তাঁদের মাতৃবন্দনায় দেশমাতৃকার জয়গান, থিম ভাবনা বন্দে মাতরম। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে ফুলবাগান সর্বজনীনের পূজা মণ্ডপ তৈরি হয়েছে আনন্দমঠের মন্দিরের আদলে। মণ্ডপের অন্দরে রয়েছে থিমের সঙ্গে মিলিয়ে বেশ কিছু ইনস্টলেশন আর্ট, সঙ্গে লাইট ও সাউন্ডের মেলবন্ধন। সাবেকি সাজে মায়ের রূপ নজর কাড়া। ফুলবাগান সর্বজনীন দুর্গোৎসবের পূজোয় সামিল হতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন ফুলবাগান।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা,
1: পূজো পরিক্রমা, পূজো।

0: Порікрома.
1: Будьо Порікрома.
2: মায়ের পুজোয় শিল্পের আরাধনা, শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এক অনন্য ভাবনায় সেজে উঠেছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো। তাঁদের এই বছরের প্যান্ডেল জুড়ে শ্রদ্ধেয় নৃত্যশিল্পী শ্রী উদয় শঙ্করের নৃত্যশৈলীর কারুকাজ, যার সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। থিম শঙ্কর নামা। মণ্ডপসজ্জায় এই ভাবনা এক অন্য মাত্রা এনেছে। শিল্পীর 125 বছরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে ঘিরেই জগৎ মুখার্জি পার্কের মাতৃবন্দনা। রয়েছে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন। অভিনব এই প্যান্ডেলে পৌঁছতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর সময় কিন্তু অনেকই এগিয়ে গেছে, তাই তোমাদের মেসেজগুলো একটু চটপট করে পড়ে ফেলি। মানে আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, এই যখন ওই লোকেশন সেন্ডের যুগ ছিল না, বা তোমার এই মানে গুগলে মানে ম্যাপ পাঠিয়ে দেওয়ার ব্যাপার ছিল না, তখন কিন্তু এই পুজো দেখতে এসে হারিয়ে যাওয়া এসব ব্যাপার বেশ প্রায়ই হতো। তো সেই ধরনের কোনো ঘটনা তোমার সঙ্গে কখনো ঘটেছিল কি না, বা বাড়ির বড়দের থেকে যদি কেউ শুনে থাকো সেই ঘটনাও শেয়ার করতে পারো আমাদের সঙ্গে। আর সাথে জানাতে বলেছিলাম তোমার আজকের বিশেষ প্ল্যান কি, তো সেই নিয়েই গপ্প। দেখি এরপরের মেসেজ কে করেছো। সৌভিক লিখছে, আজ সেরকম কিছু প্ল্যান নেই, অফিসে আছি, একটু ব্রেক চলছে, আবার কাজ শুরু করব। সৌভিক ঢাকুরিয়া থেকে। ওকে সৌভিক, সেম সেম। দেখো আমি যদিও তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, কিন্তু মানে ওই আর কি, অফিসেই তো। এনিওয়ে প্ল্যান রাখতেই পারো, বাড়ি যাওয়ার সময় একটুখানি টুকটাক করে ঠাকুর দেখে যেতেই পারো। এরপরের মেসেজ করেছেন উৎপল মাইতি, বলছেন, হাই অরুণিতা, আমি সদ্য কলেজ জীবনে প্রবেশ করেছি, পাড়ার এক মেয়ের সাথে ছিল বেশ বন্ধুত্ব, আমি আর বান্ধবী ঠাকুর দেখতে গেছি উত্তর কলকাতা, বাগবাজার থেকে কুমোরটুলির ঠাকুর দেখবো লাইন দিয়েছি, এত ভিড় সে বলার মতো না, আমার বান্ধবী উত্তরে কিছু চেনেই না, বাবা মাকে না বলেই এসেছে, সাথে ফোন নেই, প্যান্ডেলে ঢোকার লাইনে দাঁড়িয়ে আছি, লাইন ছেড়ে দিয়েছে, লাইনের এত প্রেশার ছিল কে কোথায় হারিয়ে গেল, টেনশন হচ্ছিল আমার বান্ধবীকে নিয়ে, বাড়িতে যদি জানতে পারে কি হবে, আমার সাথে ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে গেছে, মোটামুটি আমার পিঠের চামড়া উঠবে, কিন্তু আবার লাইন ছাড়লো যখন দেখলাম সে প্যান্ডেলের ভেতর দাঁড়িয়ে আছে। যাক বাবা, থ্রিলারের অবসান হলো, অবশেষে খুঁজে পাওয়া গেল, তাহলে আর চিন্তা থাকলো না। এরপর প্রীতি মেসেজ করেছে কেষ্টপুর থেকে, বলছে, হাই অরুণিতা, শুভ সন্ধ্যা, শুভ পঞ্চমী, শুভেচ্ছা নিও, তুমিও শুভেচ্ছা নিও, আজ একটু কাজের চাপ কম, তাই তোমাকে মেসেজ করছি, কাল থেকে আমি ঘুরতে চলে যাব এক সপ্তাহের জন্য, আমি ট্রেনে উঠলে ঘুমোই, আমাকে রেখে হাজব্যান্ড স্টেশনে নেমে পড়ে, তারপর ফোন করি, খুব রাগ হয়েছিল। এই রে প্রীতি, একটু সাবধানে ঘুমিও। এনিওয়ে আপাতত একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে আবার তোমাদের সঙ্গে প্রচুর গপ্প, প্রচুর আড্ডা।
3: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
4: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়ার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে, তাই ক্লিয়ার। E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
3: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
5: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: Buďo Porikrama.
1: Buďo Porikrama.
2: শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় দক্ষিণের হরিদেবপুর একচল্লিশ পল্লী ক্লাবের দুর্গোৎসবে এবছর মানুষের দ্বৈত সত্তার প্রকাশ। থিম দ্বৈত, কখনো আর্থসামাজিক, কখনো আবার লিঙ্গ পরিচয়। আমাদের সমাজে মানুষে মানুষে বিভেদ মানব সভ্যতার এক চিরন্তন সত্য। মূলত বৃহন্নলা শ্রেণীর মানুষদের জীবনের অব্যক্ত কথাই শোনাচ্ছে হরিদেবপুর একচল্লিশ পল্লী। ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন নেতাজি এবং মহানায়ক উত্তম কুমার।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা,
1: পূজো পরিক্রমা, পূজো।

0: Buđo Porikrama.
1: Buđo Porikrama.
2: 61 বছরের পূজোয় বেহালা নতুন দলের ভাবনা পার্বণ, বাঙালির বারো মাসে তেরো পার্বণ, কখনো চড়ক মেলা কখনো হুল উৎসব, শহুরে হোক বা গ্রামীণ, উৎসবের সময়গুলোতে মানুষ মন খুলে বাঁচে, আনন্দ করে।

মণ্ডপে রয়েছে নৃত্যরত একটি মেয়ের ইনস্টলেশন, যার মাধ্যমে ফুটে উঠেছে উৎসবের আনন্দ। রয়েছে পদ্মফুলের ইনস্টলেশন, যার মধ্যে রয়েছে চড়কের দৃশ্য। খোলা আকাশের নিচে তৈরি এই মণ্ডপ রং বেরঙের ছবি আর নকশাতে রঙিন হয়ে আছে। পুরো আবহ মনে করাবে আদিবাসী সম্প্রদায়ের সান্ধ্যকালীন উল্লাসের কথা। অন্যদিকে বরিশা ক্লাবের দুর্গাপুজোর থিম ভাবনা আশিতে আশিও আটের তরে।

0: যে গ্রাম বাংলার আদলে ভুলতে বসা অতীতের দিনগুলিকে ফিরিয়ে দিচ্ছে বেহালা বরিশা ক্লাবের দুর্গোৎসব। বেহালার নতুন দলের পুজো প্যান্ডেল দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন বেহালা বাজার। বরিশা ক্লাবের প্যান্ডেলে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন বেহালা চৌরাস্তা।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: परिक्रमा,
1: पूजो परिक्रमा।
2: দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজোয় এবছরের থিম ঐতিহ্যের লোককথা। এবছর তাদের 92তম বর্ষ। বঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্য শতাব্দী প্রাচীন, যার সঙ্গে নাম জড়িয়ে আছে কলকাতার বিখ্যাত বনেদি বাড়িগুলোর। এছাড়াও নানা উপাচার, নানা প্রথা। এ শুধু এক উৎসব নয়, এ এক ঐতিহ্যের ইতিহাস। মুদিয়ালি ক্লাবের পাশেই শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসবের পুজো। 90তম বছরে তাঁদের উপস্থাপনায় রাজস্থানের ঘনঘোর উৎসব। থিম ভাবনা পরব। দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব ও শিব মন্দির সর্বজনীনের ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতার সঙ্গে, আর তোমার সঙ্গে আড্ডা হচ্ছে, আর সাথে কিন্তু মাঝে মধ্যেই আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি পুজো পরিক্রমা। যে সমস্ত পুজো তুমি দেখতে যেতে পারছো না বা এখনো অবধি দেখতে যাওনি, সেই সমস্ত পুজোয় কী হচ্ছে, কেমন প্যান্ডেল হয়েছে, সেই সমস্ত থিম, সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে একেবারেই আমি তোমার কানে পৌঁছে দিচ্ছি। কারণ ইটস পঞ্চম বস, কারণ যারা ঠাকুর দেখতে যাওনি বা একটা মনে কনফিউশন রয়েছে, আচ্ছা অত দূর ওই ঠাকুরটা কি দেখতে যাব, এই যাব কনফিউশনটা কিন্তু কমপ্লিটলি আমি তোমাদের আজকে দূর করে দিচ্ছি। কারণ সেখানে কিন্তু কী হয়েছে, কেমন থিম রয়েছে, যা কিছু সব খবর কিন্তু তোমাদের কানে পৌঁছে দিচ্ছি। কারণ পুজো তো এসেই গেছে, পুজো এসে গেছে মানে অলরেডি শুরু হয়ে গেছে আর কি, সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আর তোমারও যদি মেসেজ পাঠানোর থাকে আমাকে পাঠিয়ে ফেলো, কারণ কী নিয়ে গল্প হচ্ছে আজকে। এই যে ধরো, আগে যখন এই গুগল ম্যাপ সেন্ড করবার ব্যাপার ছিল না, লোকেশন পাঠাবার ব্যাপার ছিল না, তখন কিন্তু ওই পুজো দেখতে বেরিয়ে হারিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু খুব হতো। তো এই পুজো দেখতে বেরিয়ে হারিয়ে যাওয়ার গল্প তোমার জীবনেও যদি থেকে থাকে, তাহলে ইউ ক্যান সেন্ড মি দ্যাট অন 9903653992। আর তার সাথে কিন্তু আজকে জানাতে বলেছিলাম আজকে পুজোর প্ল্যান কি রয়েছে, কোথায় যাচ্ছ, ঠাকুর দেখছো কি না, কী কী প্ল্যান করেছো, সেই সমস্ত আমাকে জানিয়ে ফেলো। এরপর আমাকে মেসেজ করেছে, আগেকার সময় গুগল ম্যাপ ছিল না, কিন্তু যারা বেরোতো তার মধ্যে কেউ একজন ভালো করে রাস্তা চিনত। হ্যাঁ, এটা কিন্তু বেশ কিছুটা ঠিক কথা। মোহাম্মদ মিরাজ বলছে দিল্লি থেকে, হ্যাঁ মিরাজের কথায় পয়েন্ট কিন্তু আছে একদম। এরপর অরূপ ভট্টাচার্য মেসেজ করেছেন বহরমপুর মুর্শিদাবাদ থেকে, শুভ সন্ধ্যা অরুণিতা দিদি ভাই, আপনাকেও শুভ সন্ধ্যা। চাকরি পাওয়ার পর প্রথম বাইকটা কেনার পরে মনে হয়েছিল একটা নতুন ইচ্ছা জাগলো, বন্ধুরা সবাই মিলে বাইকে করে ঠাকুর দেখতে বেরোবো। আমাদের এক বন্ধু দায়িত্ব নিল, কারণ সে নাকি সব রাস্তা চেনে। আমরাও তার ওপর পুরোপুরি বিশ্বাস করে বেরিয়ে পড়লাম। কে জানতো যে তার দেখানোর রাস্তায় এগিয়ে আমরা এমন জায়গায় পৌঁছে যাব যেখানে আশেপাশে কোনো ঠাকুর নেই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর যখন বুঝলাম যে একটাও ঠাকুর দেখা হলো না, তখন চিন্তা শুরু হয়ে গেল, এবার বাড়ি ফিরবো কী করে। শেষ পর্যন্ত লোকজনকে জিজ্ঞাসা করে খুঁজতে খুঁজতে অনেক কষ্টে মূল রাস্তায় পৌঁছলাম। মানে পুরো অ্যাডভেঞ্চার স্টোরির মতো ব্যাপার স্যাপার আর কি, বুঝতে পারছি। বন্ধু মোটামুটি বলেছে, আরে কোনো টেনশন করিস না, আমি সব জানি। এবার এই যে সব জানির ওপর ভরসা করে বেরিয়ে পড়েছিলেন, তারপর কী হলো দেখি। তারপর কোনো রকমে বাড়ি ফিরলাম, সেদিন ঠাকুর দেখা আর হলো না, একটা দারুণ অভিজ্ঞতা আর মজার স্মৃতি তৈরি হয়ে রইল, যা আজও মনে পড়লে হাসি পায়। অ্যাকচুয়ালি আমি যে তোমাদের সঙ্গে এই গল্পটা করছি, আমিও কিন্তু একজন এরকম কারোর গল্প শুনেই ভাবলাম যে দেখি তোমাদের ঝুলিতে।

0: এরকম গল্প আছে কিনা, না আমাদের ঠিক এই ধরনের গল্প আমাদের ঝুলিতে নেই, তবে যারা পুরনো তাদের কিন্তু এরকম অভিজ্ঞতা অনেক থাকে। মানে তারা আর কি ঠাকুর দেখতে এসে ধর্মতলায় নেমে শহীদ মিনার চত্বরে মোটামুটি এদিক ওদিক ঘুরে বেশ ঠাকুর খুঁজে কোথাও খুঁজে না পেয়ে মুখ কালো করে আবার ট্রেন ধরে বাড়ি চলে গিয়েছিল। তো এই যে ব্যাপারটা, কলকাতায় ঠাকুর দেখতে এসে তারা ঠাকুর খুঁজেই পায়নি, তো এই যে ব্যাপারটা, এই রকম ব্যাপার তো মানে আগে এরকম প্রায়ই ঘটে থাকতো। তো সেই রকমই গল্প তোমাদের ঝুলিতে আছে নাকি সেটাই জানতে চেয়েছিলাম। এখনও যদি মেসেজ করতে চাও জানিয়ে ফেলতে পারো 9903653992 তে। আর ততক্ষণ তোমার কানে থাকুক অভিজিত আর শ্রেয়া ঘোষাল।
1: এটা কি ঢাক বাজাতো?

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। দুর্গা পূজোয় এবার পাহাড়ে রহস্য।
1: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
0: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক।
2: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
3: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
2: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
0: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
4: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
5: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
6: পূজো পরিক্রমা,
5: দক্ষিণের বড় পুজো বোসপুকুর শীতলা মন্দির এবছর পা দিল 77তম বর্ষে। দুর্গোৎসবের আয়োজনে তাঁদের থিম চু। পৃথিবী জুড়ে যখন যুদ্ধের পরিবেশ, রেশারেশির আবহ, ঠিক সেই সময় দাঁড়িয়ে নীরবতার গুরুত্ব অপরিসীম। মানব সভ্যতার শান্তির পথ একমাত্র তাঁর নিজের অন্তরের উপলব্ধি, আর এই কর্মযজ্ঞে তাঁদের শক্তি যোগান মা দুর্গা। দক্ষিণ কলকাতার বোসপুকুর শীতলা মন্দিরের পুজো দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন রুবির মোড়ে অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন।
6: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।

0: ইতিহাস এবার পুজোর আঙিনায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসবের 75তম বছরের ভাবনায় স্থাপিত হয়েছে গুপ্ত সাম্রাজ্য, থিম গুপ্তায়ন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে 360 ডিগ্রিতে ঘূর্ণায়মান দেবীর মূর্তি। মণ্ডপের যেদিকেই তাকাবেন সেই দিক থেকেই দেবীকে দর্শন করবেন। মায়ের দশভুজে নেই কোনো গতানুগতিক ধাতব অস্ত্র। পাশেই 95 পল্লীতে চোখ দিয়ে নয় বরং প্যান্ডেল স্পর্শ করে অনুভব করার বার্তা, থিম তমসালোক। চোখের আলো থেকে বঞ্চিত মানুষের কাছে স্পর্শই অনুভূতির একমাত্র মাধ্যম। তাদের কথা মাথায় রেখেই অন্ধকারে আলোর দিশা দেখাচ্ছে যোধপুর পার্ক 95 পল্লী। এবছর তারা পা দিল 76তম বর্ষে। আরেকটু এগোলে সেলিমপুর পল্লীর বিখ্যাত পুজো, এবছরের থিম নৈবেদ্য। ভগবানের কাছে নিজের স্বররিপুকে নিবেদনের ভাবনা থেকেই সেলিমপুর পল্লীর এই বছরের প্যান্ডেল ও প্রতিমা নির্মাণ। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসব, যোধপুর পার্ক 95 পল্লী ও সেলিমপুর পল্লী দুর্গোৎসবে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, 2047 সালের আগে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে জাতি গঠনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আয়োজিত জাতীয় সরস মেলা 2026 উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন, তাদের পরিবার গ্রামীণ অর্থনীতি ও জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল কারওয়ারের INS কদম্ব নৌঘাটিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজ সমর্থক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এটি ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বহুমুখী জাহাজ, যা আনুষ্ঠানিকভাবে পরিষেবায় অন্তর্ভুক্ত হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরকে লক্ষ্য করে এক ব্যক্তির নির্বিচারে গুলি চালানোর ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কথিত এই ষড়যন্ত্রের পেছনে যে হিন্দু বিদ্বেষী ও বর্ণবিদ্বেষী মনোভাব রয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় অধিকতর সতর্কতা অবলম্বন করে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শ্রী জয়সওয়াল। সেপ্টেম্বর মাসে দেশের বেকারত্বের হার কমে 5% নেমে এসেছে বলে জাতীয় পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে। গ্রামীণ এলাকায় বেকারত্বের হার কমে 4.2% হয়েছে, অন্যদিকে শহরাঞ্চলে বেকারত্বের হার 6.8% কাছাকাছি রয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখন থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নতুন দিল্লির এইমস ছাড়াও রাজ্যের নদিয়ার কল্যাণী এইমসেও চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি এইমস ভুবনেশ্বর, এইমস গুয়াহাটি, এইমস পাটনা এবং এইমস দেওঘরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ইউক্রেনে আজ আবারও রাশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনি মর্ত

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস, ক্যাফে কলকাতার তৃতীয় ঘন্টায় তোমাকে স্বাগত। আর তোমাকে মানে ওই যে আজকে গপ্প হচ্ছে যা নিয়ে আর কি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আজকে তোমাদের সঙ্গে গপ্পই চলছে ওই একটা বিষয় নিয়েই, যে এই দুর্গাপূজার সময় হারিয়ে যাওয়ার ব্যাপার নিয়ে। কিন্তু সোমনাথ একটা দুর্দান্ত কথা লিখেছে, বলছে যে শুভ পঞ্চমী আর যে অরুণিতা, ভেরি নাইস টপিক, আমি অনেক চেষ্টা করেছি হারিয়ে যাব কিন্তু আজ পর্যন্ত পারিনি, কি করব, অ্যাডভাইস দেবেন প্লিজ। এটা মানে আগে নিজের বাড়িতে প্র্যাকটিস করুন, নিজের বাড়িতে হারিয়ে যাওয়া প্র্যাকটিস করুন, তারপর দেখবেন আস্তে আস্তে বাইরে যদি আর কি ব্যাপারটা করে উঠতে পারেন। এর পরের মেসেজ কে করেছো, অভিজিৎ সেনাটি বেহালা থেকে বলছে, অরুণিতা দি তোমাকে দুর্গাপঞ্চমীর শুভেচ্ছা, নিবেদন সহ বলি, যখন ছোট ছিলাম তখন পুজোর এই দিনগুলোতে ফুল ফ্রিডম পাওয়ার কারণই হারিয়ে যাওয়া ভুলে সংঘবদ্ধ হয়ে যাওয়ার দিকে মন চাইত, সেদিকে পদচালনা করতাম। ওকে, মানে সংঘবদ্ধ হয়ে বন্ধুরা মিলে একদম গ্যাং বানিয়ে যেত আর কি, যেখানে যেত, বুঝতে পেরেছি। আচ্ছা, এর পরের মেসেজ কে লিখেছে, ইলিয়াস লিখছে, অনুষ্ঠান খুব ভালো লাগছে। এর পরের মেসেজ রাজ নস্কর গড়িয়া থেকে, দিদি গুড ইভিনিং, আমি রাজ বলছি গড়িয়া থেকে, এরকম কোনো অভিজ্ঞতা নেই, আমি আজ পুজো পরিক্রমায় সোদপুর যাব। ভেরি গুড, ঠাকুর দেখা শুরু করে দাও, একদম সুন্দর সুন্দর ঠাকুর দেখো, কেমন ঠাকুর দেখছো আমাকে জানাতে থাকো, মানে যতক্ষণ তোমাদের সঙ্গে আছি জানাতে থাকো আর কি, কোথায় কোথায় যাচ্ছো, কী করছো। এর পরের মেসেজ আমাকে কেউ একজন জানিয়েছেন নিজের নাম, জয়দেব সাউ গৌরদাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভ পঞ্চমীর। ইয়েস, আপনাকেও শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এরপরে আরও মেসেজ রয়েছে, আরও প্রচুর মেসেজ রয়েছে, সেই সমস্ত মেসেজ পড়ব। তবে তার আগে যারা মোটামুটি বাড়ি থেকে না বেরিয়েও কোথায় কী ঠাকুর হয়েছে, মানে একদম যে সমস্ত ঠাকুর নিয়ে প্রচুর আবেগ ইমোশনস থাকে, সেই সমস্ত ঠাকুর কোথায় কীরকম হয়েছে সেটা এক্সক্লুসিভলি রেইনবোতে আমরা তোমাকে শোনাচ্ছি পুজো পরিক্রমায়।
2: ৩৪তম বর্ষে দক্ষিণের চেতলা অগ্রণী ক্লাবের পুজোর আয়োজনে মণ্ডপ জুড়ে রয়েছে লোকশিল্পীদের হাতের কাজ, মেঠোপথ এবং আবহমান বাংলার জীবনযাত্রার নানা টুকরো ছবি। থিম বাংলার লোকসংস্কৃতি ও আবহমান গ্রামীণ রূপ। শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত নাগরিকদের নিজেদের শিকড়ের খোঁজ দেওয়াই এবছর তাদের ভাবনায় জায়গা করে নিয়েছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে দেবীর সাজসজ্জা, পাশাপাশি আবহ সঙ্গীত এবং আলোর ব্যবহারে পুজো প্যান্ডেল যেন ব্যস্ত জীবনের ফাঁকে এক ঝলক টাটকা বাতাস। দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণীর পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: 90 পেরিয়ে 91তম বর্ষে উত্তরের চোরবাগান সর্বজনীনের পুজোয় তুলির টানে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর দুর্গা বন্দনা, থিম অকাল বোধন। দেয়াল চিত্রের মাধ্যমে এবছর তাদের ভাবনার বহিঃপ্রকাশ। অন্যদিকে 101তম বর্ষে পা দিয়ে সিমলা ব্যায়াম সমিতির ভাবনা নিঃশ্বাস। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং সিমলা ব্যায়াম সমিতির পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর আজকে ক্যাফে কলকাতা শুনতে শুনতে যেটা আজকে কিন্তু একেবারেই বাদ দিলে চলবে না, দ্যাট ইজ সিনেক্ষে তিন গানের হ্যাট্রিক। তাই তিনখানা একদম পঞ্চমী স্পেশাল, একদম সুন্দর সুন্দর গান সাজিয়ে রেখেছি তোমাদেরই জন্য। সেই গানগুলো ফিরে মানে শুনে আবার আমরা ফিরে আসবো আড্ডায়। আপাতত এনজয় করো তিনটে দুর্দান্ত গান, ওনলি ফর ইউ।
4: FM Rainbow Tea, Tine.

0: 最好的好的好的最好的好的最好的好的好的最
1: শুনছো ক্যাফে কলকাতা
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: 94তম বর্ষে উত্তরের নলিন সরকার স্ট্রিটের ভাবনা জললিপি। নদীমাতৃক দেশ আমাদের ভারতবর্ষ, গঙ্গা আমাদের মা, অথচ সেই মায়ের আঁচল আজ দূষিত। ক্রমবর্ধমান উন্নয়নের চাপে নাভিশ্বাস উঠছে গঙ্গার। পবিত্র এই জলধারাকে রক্ষার বার্তা নিয়ে এই বছরের মাতৃবন্দনার আয়োজন নলিন সরকার স্ট্রিট পুজো কমিটির। দেবী প্রতিমার মাথার উপর মহাদেবের অধিষ্ঠান, আর তার জটা থেকে বেরিয়ে আসছে গঙ্গার ধারা। এই জলধারা মিশে যাচ্ছে মণ্ডপে। মণ্ডপ এখানে এক টুকরো শহরাঞ্চল। গঙ্গার প্রবাহমানতা যার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, আর এভাবেই ফুটে উঠেছে গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রার এক টুকরো ছবি, গঙ্গা যেখানে দূষিত। পুজোর আরও একটি আকর্ষণ মণ্ডপের নদী কেন্দ্রিক গানের সুর। উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটের পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শ্যামবাজার।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: 89তম বর্ষে কাশি বোসলেনের থিম আদিম। হারিয়ে যাওয়া ওয়ার্লি শিল্পকে তুলে ধরে এই বছর তাদের শিকড়ের খোঁজ। আদিমতার চিত্র গোটা পুজো প্যান্ডেলে, শুধুমাত্র কোনো প্রথা বা ট্রেডিশন নয়, জীবন ও সম্পর্কের প্রবহমানতা ফুটে উঠেছে তার আদিম রূপে। পৃথিবী, মানুষ এবং প্রকৃতি মণ্ডপ সজ্জায় ও প্রতিমার নির্মাণে মিলে মিশে গেছে। থিম ভাবনায় শিল্পী অনির্বাণ দাস। পুজো মণ্ডপে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর গল্প করতে করতে গল্প কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। এর মধ্যে অনেকেই মেসেজ করে বলছো এগরোল চাউমিন ফুচকা খাবে। আচ্ছা, গণেশ বলছে এগরোল চাউমিন ফুচকা, মাংস ভাত, লুচি, আলুরদম, সিমুই ও সব খেয়ে নেবে মোটামুটি পুজোর মধ্যে। এরপর তানিয়া খাতুন বলছে, হ্যালো আমার মিষ্টি দিদি, আমার দাদু বলেছে আমায় কলকাতায় ঠাকুর দেখতে নিয়ে যাবে। বাহ, খুব ভালো কথা, কলকাতায় ঘুরো আর সেই গল্প আমাদের শুনিও কেমন। অ্যান্ডিও শুভেচ্ছা জানিয়েছে। তারপরের মেসেজ কে করেছে, গিঠু উকিলপাড়া রায়গঞ্জ থেকে মেসেজ করেছে যে ও মোটামুটি শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছে। ঠিক আছে, প্রত্যেককে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে প্রচুর আনন্দ করো, খাওয়া দাওয়া করো, আড্ডা দাও, গল্প করো, কারণ এই তো বছরের কটা দিন। যে কটা দিন আমরা মোটামুটি সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠি, ঘরের মেয়ে উমা ফিরছে, আর সেই উৎসবে আমাদের বাঙালিরা, মোটামুটি বাঙালি কেন, মানে সবাই আমরা মেতে উঠি এই উৎসবে। সেই উৎসবে এই পাঁচটা দিন আমাদের মানে একেবারে নানান রঙে রঙিন, ঠিক যেরকমভাবে আমাদের FM রেনবোতেও বিভিন্ন অনুষ্ঠান সাজানো থাকবে তোমাদের জন্য। আর যারা মোটামুটি বাড়িতে বসে পুজো এনজয় করছো, কানে রাখো আমাদের, তোমাদের জন্য প্রচুর প্রচুর অনুষ্ঠান রয়েছে, ভীষণ ভীষণ অনেক চমক রয়েছে তোমাদের জন্য। তাই সেই সমস্ত কিছুর জন্য কানে রাখো FM রেনবো। আপাতত তোমাদেরকে শুভ পঞ্চমীর আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি বলবো টাটা বাই বাই। মানে টাটা বাই বাই বলবার থেকে আজকে কিন্তু দুর্গা দুর্গাটা বেশি জরুরি। ইয়েস, দুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে আপাতত আমিও বেরিয়ে পড়ি, চললাম।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সেগুলি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করেছে, বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না বা চাপ প্রয়োগ করতে পারে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি অর্থনৈতিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, 2047 সালের আগে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে জাতি গঠনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিজয়ওয়াড়ায় আয়োজিত জাতীয় সারস মেলা 2026-এর উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন এবং তাদের পরিবার গ্রামীণ অর্থনীতি ও জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এখন থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নতুন দিল্লির এইমস ছাড়া রাজ্যের নদিয়ার কল্যাণী এইমসেও চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি এইমস ভুবনেশ্বর, এইমস গুয়াহাটি, এইমস পাটনা এবং এইমস দেওঘরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশের বিরোধিতা করে দায়ের করা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের এই আবেদন খারিজ করে বলেন, চাইলে সব মামলা অবকাশকালীন বেঞ্চে পাঠানো যায় না, নির্ধারিত সময়ে এই মামলার শুনানি হবে বলে বিচারপতি জানিয়ে দেন। ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোর টিকিট বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার মাস আর্ট সংস্থার সম্পাদক ধ্রুবজ্যোতি বোসের আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইন্দ্রনীলের পাশাপাশি তার স্ত্রী মধুছন্দা সেনের ওই মাস আর্ট সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য খতিয়ে দেখতে বলেছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি অর্থনৈতিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, 2047 সালের আগে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিজয়ওয়াড়ায় আয়োজিত জাতীয় সরস মেলা 2026 উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করেছে, বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল কারওয়ারের আইএনএস কদম্ব নৌঘাটিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজ সমর্থক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এটি ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বহুমুখী জাহাজ। সেপ্টেম্বর মাসে দেশের বেকারত্বের হার কমে 5% নেমে এসেছে। জাতীয় পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, গ্রামীণ এলাকায় বেকারত্বের হার কমে 4.2% হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এখন থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নতুন দিল্লির এইমস ছাড়াও রাজ্যের নদিয়ার কল্যাণী এইমসের চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি এইমস ভুবনেশ্বর, গুয়াহাটি, পাটনা এবং এইমস দেওঘরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাজ্য পরিবহন দপ্তর কঠোর পদক্ষেপ করবে। কলকাতা, হাওড়া ও সংলগ্ন জেলাগুলিতে প্রতি মাসে অন্তত 4,000 দূষণ ছড়ানো গাড়ি চিহ্নিত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রামীণ মহিলাদের আরও বেশি অর্থনৈতিক ক্ষমতায়নের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, 2047 সালের আগে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে জাতি গঠনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিজয়ওয়াড়ায় আয়োজিত জাতীয় সারস মেলা 2026 উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন এবং তাদের পরিবার গ্রামীণ অর্থনীতি ও জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য GSAT-7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভিওয়েট টর্পেডো সংগ্রহের লক্ষ্যে দেশের দুটি নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের দুটি চুক্তি স্বাক্ষর করেছে। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবির উপর আপত্তিকর লেখার ঘটনায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ সিউড়িতে সাংবাদিকদের কাছে তিনি জানান, প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ করা হবে, এর জন্য 15 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পুলিশের অভিযানে 135টি সন্দেহজনক চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলির বৈধ নথি দেখাতে না পারায় তিনজনকে গ্রেফতার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। উল্লেখ্য, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন তফিজুল ইসলাম ও পিন্টু শেখ, মোহাম্মদ হাসানুজ্জামান ওরফে হোসেন। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রিক রোমান বিভাগে রূপ পেয়ে ইতিহাস করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দেশের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: ঘড়ির সময় ঠিক এখন রাত 9টা বেজে 3, তোমাদের সঙ্গে সরাসরি এফএম রেনবোতে রয়েছি আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে আরজে সায়নী।
1: আর ব্যাপারটা হচ্ছে আজকে দিনটাই এমন যে শৌরিক এত উত্তেজনায় নিয়ে শুরু করেছে,
0: আমি নয়, হ্যাঁ মানে শুধু আমি একা উত্তেজিত
1: নই, গোটা শহর, গোটা রাজ্য,
0: কলকাতার বাইরে দেশ বিদেশে তোমরা যেখানেই আছো না কেন সবাই আজকে উত্তেজিত, ঠিক কি?
1: আস্তে আস্তে আস্তে, ঠিক আছে আমি বুঝতে পারছি, মানে আজকে এই যে মহাপঞ্চমীর দিন, হ্যাঁ ফাইনালি পুজো এসে গেছে এবং শৌরিক কিন্তু অলরেডি ঠাকুর দেখে তারপরে এখানে এসেছে, একদম বেশ সুন্দর ঠাকুর টাকুর দেখে।
0: হ্যাঁ দেখো আজকে রাতটা তো কোনো সাধারণ কোনো রাত নয়, মানে
1: হ্যাঁ
0: বুঝতেই পারছো, মানে আজকে পঞ্চমী রাত এবং এই একটা ঘন্টা এই পঞ্চমী রাতটা মানে তোমাদের সঙ্গে আড্ডা দিতে পেরে আমি আরো বেশি এক্সাইটেড, মানে এই সময়টা মানে ঠাকুর তো দেখছি এবং তোমাদের সঙ্গে আড্ডা দেবো আমরা, তো এটা একটা বড় ব্যাপার। আর তোমরা আমাদের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো,
1: হ্যাঁ কি করে, আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবে, আমাদের যে সুন্দর পোস্টারটা রয়েছে আজকে, এই যে পঞ্চমী জমজমাট,
0: পঞ্চমী জমজমাট।

0: তার সঙ্গে আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে 2213134 1, এই যে ফোন নাম্বারটা রয়েছে তোমার, প্লিজ ফোন করে জানাও। অ্যান্ড ডেফিনেটলি তার আগে কিন্তু 033 বসাতে ভুলবে না,
1: একদম। আচ্ছা, এই যে আজকে যে মহাপঞ্চমীর দিন, হ্যাঁ, মোটামুটি বলতে পারি যে আজ থেকে পুজোর একটা বেশ সুন্দর সময় শুরু। আর লোকজন তো বেরিয়েই পড়েছে, পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে গান বাজছে। হ্যাঁ, তো
0: পঞ্চমীর রাতটা কেন এত স্পেশাল হয়ে যায়, কারণ এই সময়টাতেই মানে আমরা প্যান্ডেলে বসে থাকি সব বন্ধু বান্ধব মিলে এবং ঠিক করি যে চল কাল থেকে কি প্ল্যানটা করা যায়,
1: কোন দিকে ঠাকুর দেখব,
0: এক্স্যাক্টলি
1: কোন না নর্থ না অন্য কোন দিকে, একটু একটু অফ বিট, ঠিক আছে
0: ঠিক আছে। এবং তার সঙ্গে ঝগড়াটা লাগে কখন বলতো, যে কোন দিন কোন জামাটা পরবো, মানে কোন দিন এথনিক যাবো, কোন দিন ওয়েস্টার্ন যাবো, এখন তো বৃষ্টি, আরে বাবা ভালো লাগছে না আমার।
1: না, অনেক সময় এরকম হয়, আমি না যেতে পারবো না, তোরা যা,
0: এইটা থাকে,
1: একজন কেউ থাকবেই গ্রুপে যে ঠিক কিছু না কিছু করে প্ল্যানটাকে ভেস্তে দেবেই
0: দেবেই দেবে। বাট ঠিক আছে, প্ল্যান ভেস্তে লাগি, প্ল্যান ভেস্তে যায় নাকি,
1: আমি একা ঠাকুর দেখব।
0: হ্যাঁ, প্ল্যানটা আলটিমেটলি হয় তো সেই সমস্ত প্ল্যান নিয়ে এবং আড্ডার অনেক গল্প নিয়ে তোমাদের সঙ্গে, এবং আমরা অবশ্যই জানাবো যে আমাদের কি প্ল্যান, তোমরা জানাবে যে তোমাদের কি প্ল্যান। তো একটা ঘন্টা তোমাদের সঙ্গে রয়েছে, আবারও বলছি ফোন নাম্বারটা 033221314, এই নাম্বারে ঝটপট চলে এসো। আর ফোন নাম্বারে না পেলে চিন্তার কোনো কারণ নেই, আমাদের যে সুন্দর ফেসবুক পেজে যে পোস্টটা রয়েছে, যুবনী কুটুর যে ফেসবুক পেজ, সেই পেজে যে সুন্দর পোস্টটা রয়েছে পঞ্চমী জমজমাট, সেইখানেও তুমি তোমার গল্প কমেন্ট করতে পারো। একটু পরে আমরা লাইভ আসছি, চিন্তা করো না বন্ধু।
1: আর এই যে একটা সুন্দর প্লেলিস্ট আমরা সাজিয়ে রেখেছি বন্ধুদের জন্য, যে পুজোর সময়টা, হ্যাঁ, এই পাড়ায় পাড়ায় একটু আগে বলছিলাম যে পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে যে গানগুলো বাজে, সেগুলো কিন্তু প্রত্যেক বছর ওই যে লুপে একদম চলতে থাকে, আর সেই গানগুলো শুনলেই আমরা বুঝতে পারি যে না, পুজোটা এবার জোর কদমে শুরু হয়েছে। আর বেশ মানে মনটা একদম ফুরফুরে হয়ে যায়, গানগুলো কিন্তু কখনো পুরনো হয় না,
0: তো সেরকমই আর কি আমাদের আড্ডা একটু ফুরফুরে করতে।
1: হ্যাঁ,
0: সুন্দর গান,
1: হ্যাঁ একদম,
0: মিতা চট্টোপাধ্যায় কণ্ঠে সেই নস্টালজিক সেই ওজি সং তোমাদের জন্য রইল পিচ্ছি গানের পর।

0: ফিরে এলাম একটা সুন্দর সুন্দর গানের পর, এবং আমার মনে হয় শাইনি এই গানটা শোনার পর সত্যি মনে হয় যে
1: পূজো চলে এসেছে, অলরেডি চলে এসেছে।
0: মনটা একটু আস্তে আস্তে খারাপ করতে শুরু করে, এমন খারাপের কথা ডেফিনেটলি বলবো না, কারণ এই গানগুলো শুনে মানে আমি লিটারালি ভাবছিলাম, মানে তুমি বলো আমরা ওই স্কুল থেকে যখন ফিরতাম বাসে করে এই গানগুলো কানেলি মনে হচ্ছে ফাইনালি ছুটিটা পড়ে গেছে, এবার ফুল টু মজা হবে, ফুল টু মজা।
1: একদম একদম, ওই পূজোর সময়টা স্কুলে যেতে না কারোর আর তখন ভালো লাগতো না, তখন মনে হতো যে না এবার এবার যে কবে থেকে ছুটিটা পড়বে, নতুন জামা পরে স্কুলে যাব, এই একটা ব্যাপার থাকে। বিশেষ করে পঞ্চমীর দিন ওই যে নতুন জামা পরে স্কুলে যাওয়া, অনেক স্কুলে ছিল পঞ্চমীর দিন নতুন জামা পরে স্কুলে যাওয়া, ওটা লাস্ট ডে স্কুল, এবং তারপর একবার ভাইফোঁটা কাটিয়ে আবার স্কুল, লম্বা ছুটি পূজোর,
0: সবকিছু
1: মজা।
0: এবং সেটা শুধু মানে আমরা পূজোটাই প্ল্যান করতাম না, আমরা আগামী মানে বাকি দিনগুলো কি করবো না করবো, এবং তার থেকে সব থেকে বড় চাপে থাকতো যে টিচাররা হোমওয়ার্ক দিত। ভালো দিনগুলো আবারও ফিরে আসবে আমাদের কাছে, এবং মনে হয় যে সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে মায়ের আশীর্বাদে।
1: একদমই তাই, মানে যখনই আমরা ওই যে রাস্তা দিয়ে যাই বা কোনো মণ্ডপে গিয়ে মায়ের মুখখানা প্রথম দর্শন করি, সেই মুহূর্ত থেকে ভিতরে যে একটা পজিটিভ ভাইব আসে, হ্যাঁ, তখন ওই সমস্ত নেগেটিভিটি কোনো একদিকে যেন সরিয়ে যায়, এবং আগামী পাঁচটা দিন বলো বা আগামী কয়েকটা দিন বলো, মনটা একদম ফুরফুরে থাকে। তখন শুধু কি খাবো, কি পরবো, কোথায় যাবো, কি ঘুরবো, মাকে দেখবো, ব্যাস এইটুকু, পরিবারের সঙ্গে থাকবো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, দ্যাটস অল,
0: একদম একদম,
1: জীবনে আর কি চাই,
0: এই করি এই করি, মানে পাঁচটা দিন কিভাবে কেটে যাবে। তো আমরা ষষ্ঠী থেকে শুরু করি নাকি, তোমার কি প্ল্যান বলো? ষষ্ঠী থেকে দশমী,
1: ষষ্ঠী থেকে দশমী, ওই তো যেদিন একটু ছুটি পাবো সেদিন একটু ঘুমাবো,
0: মানে একটা প্ল্যানিং যখন আমি বললাম সেটা বাজে একটা তুমি বলে দিলে।
1: না

0: বাজে না বাজে না, তুমি ভাবো যারা সারা মাস কাজ করে তাদের জন্য ওই একটা দিন। এবার দেখো আমি কিন্তু সারা দিন ঘুমাবো না, আমি কোনো একটা সময় উঠে তো নিশ্চয়ই ঠাকুর দেখতে যাবো, কারণ ওটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। ঘুমটাও আমার কাছে ফার্স্ট এর ফার্স্ট। আচ্ছা
1: তোমার ষষ্ঠীর আউটফিট কি?
0: ষষ্ঠীর আউটফিট একটা সুন্দর জামা কুর্তি, তুমি যেভাবে আমাদের বললে আমি ভাবলাম যে লেগিংস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওটা আগে বলতে হতো
1: ছেলেদের। প্লিজ আমাদের মানে নর্মাল আউটফিট থাকবে, এবং তার থেকে বড় কথা চিন্তা ব্যাপার সেটা যে সবাই আমরা ছাতা ক্যারি করবো, বৃষ্টিটা পড়বে বলে দিয়েছে খবরে বারবার, প্রতি বছরই বলে পুজোতে বৃষ্টি হবে এবং হয়ও, এবছর বেশি করে যেন হচ্ছে, এটা ঠিক নয়। এটা প্লিজ তোমরা বলো, তোমরা এরকম বিরোধিতা করো এটা। প্লিজ
0: সৌরিক ছাতা নিয়ে ঘুরছে, আমি রেইনকোট নিয়ে ঘুরছি, যাই পড়ো ওই ওই দুটো মাস্ট, রেইনকোটটা হচ্ছে মেন, যে ওটা তো ওটা তুমি পরে ঘোরো একদম একদম।
1: তো তোমরা যাই পড়ো না কেন, মানে যেরকম মানে অনেকে এই আউটফিট খুব লাইট আউটফিট রূপ দিয়ে যায়
0: ষষ্ঠীর দিনটা,
1: হ্যাঁ খাওয়া দাওয়া বেশি ফোকাস করে, খাওয়া দাওয়া মানে ভুললে তো চলবে না, খাওয়া দাওয়াটা খুব ডিফারেন্ট।
0: আমি আমি বলেছিলাম যে সৌরিক ওইদিকে
1: না না, এই খাওয়া দাওয়াটা কিরকম হয় বলো তো, এই খাওয়া দাওয়াটা হয় তোমার ওই একটুখানি ফুচকা খেয়ে নিলাম, এটা রোল খেয়ে নিলাম, চাউমিন খেয়ে নিলাম, এরকম টাইপের খাওয়া দাওয়া, পেট ভরা খাওয়া দাওয়া না।
0: হ্যাঁ পেট ভরা নয়, এই এই জাতীয়টা তোমার মানে আমাদের এটা সারা বছর তো চলে, কিন্তু পূজোর সময় এটা আবার একটু অন্যরকম টাইপের হয়ে যায়।
1: এরকম শুনি শুনি
0: মানে তখন এই যে ধরো সারা বছর তো আমরা খাচ্ছি খাচ্ছি ঠিক আছে, কিন্তু তুমি দেখবে পূজোর সময় একই খাবার আমরা কিন্তু আরো বেশি আনন্দ নিয়ে আরো বেশি মানে অন্যরকম একটা ভাইব নিয়ে তখন খেতেটা শুরু করি,
1: ব্যাপারটা তখন স্বাদটাই বদলে
0: যায় মনে হয়। হ্যাঁ কিন্তু পূজোর সময় একদম
1: আমি বুঝতে পারি। আচ্ছা তোমরা তো ডেফিনেটলি ফোন লাইনে চলে আসতে পারো, আমাদের ফোন নাম্বার কিন্তু খোলা রয়েছে 0332213134, এই নাম্বারে চটপট চলে এসো, এন্ড তোমরা ফোন করছো আমি দেখতে পাচ্ছি, এন্ড তোমরা লাইভও এখানে কমেন্ট করতে পারো। এখানে কমেন্ট করেছে সৌরভ, বলছে যে হ্যালো খুব ভালো লাগলো আপনাদের দেখে দাদা আর দিদি, পূজোর খাবারের একটা
0: দিশা পেলে খুব ভালো লাগতো।
1: ডেফিনেটলি দিশা দেওয়ার জন্য আমি বসে রয়েছি। হ্যাঁ তোমরা তুমি কি খেতে চাইছো বলো, প্লিজ আমাকে এখানে জানাও। এন্ড আর কে লিখছে, আচ্ছা সৌরজা বলছে
0: হাই জানিয়েছে,
1: হাই হাই সৌরজা,
0: শুভ শারদীয়া সবাইকে।
1: এক্স্যাক্টলি। আর হ্যাঁ তো খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছিল, এবং তুই যেটা বলছিস ডেফিনেটলি যে এই এই মানে ওই যে রোল ফুচকা এগুলো তো মানে সারা বছরই চলে আমাদের, দেখবে আলাদা করে স্টল বসায়,
0: হ্যাঁ
1: এবং বেশি দাম দিয়ে খেতে ইচ্ছে করে।
0: দুপুর
1: বেলা তোমার ওই একটুখানি ভোগ টোক, হ্যাঁ খিচুড়ি মিচুড়ি দিয়ে, সন্ধ্যেটা একটুখানি চা টা হয়ে গেল, একটু তেলে ভাজা তেলে ভাজা হয়ে গেল, রাত্রে বেলা ওই হালকা করে একটুখানি চাউমিন টাউমিন হয়ে গেল, এইভাবে চলে। মাঝখানে মাঝখানে তোমার ওই খুব বড় বেশি প্ল্যান আমার মনে হয় ষষ্ঠীতে না রাখাই ভালো, কারণ ষষ্ঠীতে তোমার পাড়ায় ঠাকুরগুলো দেখো, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা মারো, এবং ওই যে অথেন্টিক পুজো যে ভাইবটা
0: সেইটা। তুমি কিন্তু একটা জিনিস মিস করে যাচ্ছো সৌরি, লুচি আলুর তরকারি
1: ওটা তো আসছে,
0: না না মানে আমার আমার ব্যাপারটা হচ্ছে যে আমি আমি প্রত্যেক দিন পারলে লুচি আলু তরকারি খাই, আমার কোনো সমস্যা নেই,
1: এগুলো এক্সেপশন, এগুলো কিছু করার নেই।
0: তো পূজোর দিন তাই ষষ্ঠী আর অষ্টমী আমার কাছে এই লুচির একটা আলাদা গুরুত্ব, মানে আমি লুচি আমার চাই চাই ওই দিনগুলো, এবং অষ্টমীতে তো ভোগ তো আলাদাই, ওটা নিয়ে তো কোনো কথাই
1: নেই। যারা যারা এই পূজোর টাইমটা আর কি মানে চাইছো না যে কলকাতায় থাকতে বা একটু মানে কোথাও অফবিট কোথাও একটা যেতে, তো অফবিট এই ষষ্ঠীতে যাওয়ার জন্য একটা সুন্দর জায়গা রয়েছে, এটা হচ্ছে আরঙ্গটা বা শান্তিপুরের দিকে, সেখানে জমিদার বাড়ি, পুরনো জমিদার বাড়ি আছে, সেখানে কিন্তু অনেক পুজো হয়, যেরকম কাঁচরাপাড়া রয়েছে, কাঁচরাপাড়া জমিদার বাড়িতে পুজো হয়, তোমরা কিন্তু সেই পুজোটা ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো, এবং ভালো লাগবে তোমাদের, ভিড় ভাড়টা খুব একটা বেশি হয় না, এবং জমিদার বাড়ি পুজো মানে তোমরা বুঝতেই পারছো যে এর আলাদা আমেজ রয়েছে
0: একদমই। এবং সেখানে এই যে আজকের যে স্পেশাল আড্ডা, আমরা তো মোটামুটি একটা ফুল ফর্মের দিকে চলে গেছি, এবং সেখান থেকে ষষ্ঠী ষষ্ঠীর কথাও হলো যে কি খাবো কি রকম ড্রেস আপ আমরা করবো। তোমরা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছো, তোমরা ফোন করে জানাও যে তোমরা কি ধরনের ড্রেস আপ করছো।
1: বলতে বন্ধু ফোন লাইনে, শুনি বন্ধু কি বলছে। হ্যালো হ্যালো কে বলছেন?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ বলছি।
1: সায়ন বলো, প্লিজ বলো।
2: আসলে ব্যাপারটা হচ্ছে এতদিকে ছড়িয়ে গেছি আমরা পুজোর, তাহলে আমি একটু খাওয়া দাওয়া নিয়েই বলি।
1: আচ্ছা
2: প্রথমত বলি
1: বলো,
2: ষষ্ঠীতে কিন্তু খিচুড়িটা ঠিক জমবে না,
1: জমবে না। আচ্ছা বেশ বেশ, তাহলে কি জমবে একটু প্লিজ বলো।
2: জমবে না, শোনো আমি বলি, ষষ্ঠী তো এবার পড়েছে শনিবার, এবার কাশ্মীরি আলুর দম যদি আর যদি খুব যদি না হয় তাহলে চলো পনির নিন।
1: বেশ বেশ খুব সুন্দর, মানে তুমি যেটা বললে মানে খুব সুন্দর খুব সুন্দর, কারণ লিটারালি আমাদের খুব পছন্দের, তোমাদের খুব পছন্দের, তোমার ঝটপট চলে এসো, আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে এন্ড আমরা ডেফিনেটলি লাইভও রয়েছি, তোমাদের প্ল্যান বলো।
0: এবং একজন অলরেডি লিখেছে যে পুজো মানেই তার কাছে লুচি আর রসগোল্লা চাই চাই।
1: I can get that. ঠিক আছে, সুন্দর গানের পর, অ্যান্ড ইয়া সঙ্গে থাকো, আড্ডা তোমাদের সঙ্গে, আমি শরীর তোমার সঙ্গে, সায়নী।

0: ফিরে এলাম একটা সুন্দর সুন্দর গানের পর, এবং আশা ভোসলেজির কণ্ঠে আর কত রাত একা থাকবো এই গানটা শুনে সত্যি সত্যি মনে হয় যে
1: আমি জানতাম শরীর এক্ষুনি কেঁদে ফেলবে ফেলবে করছে।
0: প্রত্যেক পুজোতে এক গান, প্রত্যেকটা ছেলেদের মনে এক গান, ভালো লাগে না?
1: ঠিক আছে আজকে সবে পঞ্চমী শৌরিক, আজকে সবে পঞ্চমী, এখনো আছে কয়েকটা। হ্যাঁ আমি বলছি মানে এই যে প্যান্ডেল হপিং হবে তখন কিন্তু তুমি দেখবে মানে একটা পার্টনার তোমার হয়তো হয়েই গেল এই সুযোগে,
0: তোমার মুখে সত্যি বিরিয়ানি পড়ুক।
1: থ্যাংক ইউ।
0: আচ্ছা আমাদের ফোন নম্বর খোলা রয়েছে 0332213341, এই নাম্বার চলে এসে এবং বলতে না বলতে বন্ধু ফোন লাইনে, শুনি বন্ধু আমাদের কি বলছে। হ্যালো
2: আমি বেলগ্রাদ থেকে সবিজদীপ সেনগুপ্ত কথা বলছি।
0: বলুন,
2: আপনার টপিকটা শুনছি তখন থেকে খুবই ভালো লাগছে,
0: থ্যাংক ইউ।
2: কিন্তু কিন্তু এই যে যে আসার যে গানটা শুনলাম এর আগে, আর কতদিন একা থাকবে? আমি তো আর 12 ফেব্রুয়ারি পর একা থাকবো না, তখন লোয়ার মুকুট করছি, ওই জন্য যা সামনে 12 ফেব্রুয়ারি পর আমি তার হাত একসঙ্গে হবো, তো তখন তো লোয়ার মুকুট করতে হবে না।
0: আচ্ছা বেশ, উনি ভদ্রলোক, উনি মানে খুব বেদনার সঙ্গে কথাগুলো বললেন, প্র্যাকটিক্যাল কথা বলে দিলেন কিন্তু একটা।
1: ঠিক আছে ঠিক আছে, হতেই পারে হতেই পারে।
0: আর কতটা একা থাকবো থেকে আমরা বেরিয়ে আসি, বেরিয়ে আসি সপ্তমীতে যাই, সপ্তমীতে আমরা অলরেডি ঢুকে পড়ি। সপ্তমীতে কি করা যায়, মানে তোমরা কি করছো, মেয়েরা কি করছো?
1: ইন্ডো ওয়েস্টার্ন ট্রাই করা যায় কি? মানে ওই যে একটা বেশ অ্যাস্থেটিক ফিল আসবে,
0: মানে ব্যাপারটা একটু বোঝা, আমি খুব অজ্ঞ এই বিষয়টাতে।
1: তোমরা চাইলে লেহেঙ্গা ট্রাই করতে পারো, বা হ্যান্ডলুম বা জামদানি শাড়ি এইরকম তোমরা পরতেই পারো, ভালোই লাগবে। এবং আমাদের তো মেয়েদের তো মানে এক একটা দিনের এক এক রকম, আমরা তো রেডি করেই রেখেই দিই যে এই দিন এইটা পরবো, তো
0: গল্প আছে
1: বলে ফেলো।
0: এই যে নবপত্রিকা করানো হয় না, এই যে স্নান করানো হয়, এইটা একবার আমাদের বাড়ির মানে আমাদের বাড়িতে পুজো হয়, একবার ভোর সকালে ওঠার একটা প্ল্যান হয়েছিল, সবাই বাড়ি মিলে আয়োজন করবে।
1: বেশ, তাহলে প্রত্যেকের শৌরিকের বাড়িতে।

0: নিমন্ত্রণ রইল।
1: দাঁড়াও এক মিনিট দাঁড়াও, সেটা তো বলছি আমি, এবার যে ভোর সকালে উঠতে হবে, আমি কটায় উঠেছি বলো তো?
0: কটায়? তিনটে।
1: মানে প্রতিবারই আমি কটায় উঠি বলো?
0: তিনটে।
1: তিনটে?
0: চারটে?
1: বারোটা?
0: আমি যখন বললাম যে আমি ঘুমোবো, তখন আমাকে টন্ট করলো, ঠিক হয়েছে, ঠিক হয়েছে।
1: এবার এবার মা বলেছে হ্যাঁ কখন হয়ে গেছে তুই ঘুমা, সারারাত দেখে ঠাকুর দেখবো কি, ষষ্ঠীতে সারারাত দেখা হবে কি হবে? আচ্ছা সপ্তমীতে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা সপ্তমীটা না, আমি বলছি তোমাদের, তোমরা সপ্তমীটা না হোল নাইট প্ল্যান করতে পারো, দুটো সপ্তমী যেহেতু আছে তাই তোমরা হোল নাইট করতে পারো, কিন্তু একটা কিন্তু বাফার সপ্তমী, ঠিক আছে?
0: হ্যাঁ, পরের দিনটা একটু ঘুমাবে, ঘুমিয়ে আবার রাত্রিবেলা বেরিয়ে পড়বে,
1: আবার রাত্রিবেলা বেরিয়ে পড়তে পারো,
0: একদম অষ্টমীর সকালবেলা অঞ্জলি টঞ্জলি দিয়ে ঘরে ঢুকে যাবে।
1: হ্যাঁ, মানে প্রপার প্যান্ডেল হবে। আমি বলছি তোমরা সাউথ কলকাতা ট্রাই করতে পারো, যারা কলকাতায় রয়েছো এবং যারা কলকাতায় আসছো ভাবছো যে ঠাকুর দেখবে সপ্তমীতে, তোমরা সাউথ কলকাতা ট্রাই করতে পারো।
0: মানে আমি যতদূর দেখলাম যে সাউথ কলকাতার ঠাকুরগুলো কিন্তু অসাধারণ হয়েছে,
1: একদম একদম ভীষণ ভালো।
0: তো যারা মানে ভাবছো যে যাবো কি যাবো না, প্লিজ ভেবো না, চলে যাও,
1: একদম একদম, এবং
0: দেখে ফেলো
1: একদম। এই সপ্তমীতে তোমরা ভারী ভারী খাবার খাও বাইরে, ঠিক আছে? অ্যাসিডিটিটা হোক,
0: আমি তো একদিন এক্সট্রা পাচ্ছি, আমি সেই দিন ঘুরবো না, আমি সেই দিন অ্যাসিডিটি করে আমি বাড়িতে বসে থাকবো
1: না, সেটাও ঠিক।
0: তাহলে মানে না, তুমি খাও, তোমাকে কেউ খেতে বারণ করছে না, কিন্তু তুমি একবারে খেয়ে পেট ভর্তি করে ফেলো না, অল্প অল্প করে খাও এবং নিজেকে সুস্থ রেখে সেইভাবে চলো। তাহলে অনেক অনেক, কারণ প্রচুর হাঁটতে হবে, হ্যাঁ
1: প্রচুর প্যান্ডেল হপিং করো প্লিজ, আর সঙ্গে কিন্তু ছাতা রেনকোট বলো না, ওটা কিন্তু লাগছে, ম্যান্ডেটরি কিন্তু।
0: আজকে আমি আমি যখন আসছিলাম স্টুডিওতে, তো আমার সামনে বাসে একটি বাচ্চা মেয়ে এসে বসেছিল, ফ্যামিলির লোকজন তারা বলছে যে এখন কেন বেরোচ্ছিস, মানে এখন গিয়ে কি হবে, কি ঠাকুর দেখবি? তো মেয়েটা বলছে একটাই দেখবো, বলছে একটাই দেখবো, বলছে একটা ঠাকুর দেখার জন্য এত দূর যাবি? মানে ঠাকুর দেখার তার কতটা ইচ্ছে যে একটা ঠাকুর দেখবে, মানে বেস্ট ঠাকুর, তার খুব পছন্দের জায়গা সে দেখবে, কিন্তু একটা ঠাকুর দেখার জন্য। বা তারপরে আরেকজন বলছে যে না, আমি যখন হোল নাইটে ঘুরবি একটা কেন দেখবো, আমি সবগুলো দেখেই বাড়ি ফিরবো।
1: কথায় তো যুক্তি আছে, এবং এইটাই তো, এটাই তো পুজোর মজা। এবং এই পুজোতে অনেকে আবার নতুন প্রেমিক, যারা যারা নতুন সবেই মাত্র প্রেম শুরু করেছে, তাদের জন্য কিন্তু এই সপ্তমীটা কিন্তু খুব স্পেশাল। সপ্তমী কেন, সপ্তমী দুটো সপ্তমী তারা পাচ্ছে,
0: অষ্টমীটা বিশেষ করে স্পেশাল, একদম শাড়ি পাঞ্জাবিতে।
1: আমি সেই গল্প নিয়ে আসবো, একটা সুন্দর গান ডেফিনেটলি তোমার জন্য থাকবে। প্রেম নিয়ে যখন কথা হচ্ছে, তখন এসপি বালাসুব্রহ্মণ্যকে ভুললে কি চলে?
0: একদম না,
1: যেটা মনে হয়। ফিরছি গানের পর, সঙ্গে থাকো।

0: অষ্টমী এবার?
1: এবার তো টপকে অষ্টমীতে যেতেই হবে, কারণ পহেলা পহেলা প্যার তো হয়েই গেছে।
0: হলো না, এবারে হলো না, মনে হচ্ছে না হবে।
1: না হয়ে যাবে, মানে দেখো এই যে অষ্টমীর দিন সকালবেলা আমরা স্নান ধান করে একদম পরিষ্কার সুন্দর নতুন জামা পরে মেয়েরা শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়ে, হ্যাঁ মণ্ডপে গিয়ে দাঁড়ায়, তারপরে হাতে ওই বেলপাতা ফুল নিয়ে মা দুর্গার দিকে কতটা তাকায় আমার ঠিক জানা নেই, মানে সবাই না ওরকম, যারা একদম মনোযোগে মন্ত্র পড়ে অঞ্জলি দেয় তাদের কথা তো আলাদাই, এবং যারা সৌরিকের মতো তারা হয়তো পাশে তাকে।
0: দেখো দেখো, তিনবার অঞ্জলি দেওয়া হয়।
1: অঞ্জলির ফুলটা তুমি কোন দিকে ছড়ো?
0: প্রথমটা যায় ঠাকুরের পায়ে,
1: হ্যাঁ
0: সেকেন্ডটা মিস হয়, থার্ডটা যেন পড়ে আর অর্ণবের মুখটা আমার সরি। ওকে বন্ধু, ফোন লাইনে শুনি বন্ধু আমাদের কি বলছে। হ্যালো হ্যালো কথা বলতে ভয় লাগছে আমার, এই যে বলে নামটা বলা যাবে না এবং একা থাকতে হচ্ছে, বুঝতে পারছি নামটা না বললে কি করে আপনি মানে ভাবছেন
1: মনের কথাটা বলবেন?
0: জি মনের কথাটা তো বলতে গেলে নামটাও তো আপনাকে বলতে হবে নাকি কি? না আমি কি জ্ঞান দিচ্ছি আমি যেন বিশাল।
1: মানে ওই যে একটা কথা আছে না যে কোচ কখনো মাঠে নেমে খেলে না, সৌরিক এখানে হচ্ছে কোচ। ঠিক আছে সৌরিক, আমরা সবাই তোমার পাশে আছি,
0: থ্যাংক ইউ। আর আর এই যে অষ্টমীতে আমরা রয়েছি, অষ্টমীতে অঞ্জলি দেওয়ার পর যখন ব্যর্থ হয়ে যায় মানুষজন তখন খিচুড়িতে লাইন দেয়।
1: এই সবাই কিন্তু ব্যর্থ হয় না, মোটেও এইসব কথা বলবো
0: না। তোমার গল্প আছে, শুনি একটু গল্পটা।
1: না আমার কোনো গল্প নেই ভাই,
0: প্লিজ একটু শুনি।
1: এই দেখো এই যে গল্প বলতে একদম সুন্দর করে অঞ্জলি টঞ্জলি দিয়ে একদম মণ্ডপ থেকে খিচুড়ি নিয়ে বাড়িতে এসে খাওয়া, এটাই আমার অষ্টমীর গল্প। এবং তারপরে ঘুরতে বেরিয়ে পড়া, বেশি সময় নষ্ট করা নয়, একদম একদম ঘুরতে বেরিয়ে পড়া।
0: মনে হয় যে রাজবাড়ি বা বনেদি বাড়ি এগুলো কভার করা সবথেকে বেশি ভালো,
1: একদমই।
0: এবং আমার মনে হয় যে এই এই তোমরা যখন ট্রেডিশনাল পড়ছো, এই পাঞ্জাবি শাড়ি যখন পড়ছি, আমার মনে হয় যে একটুখানি সেই আভিজাত্য পরিমাণ সেই বনেদি বাড়ি সেই বারোয়ারি ঠাকুরগুলো দেখাই আমার মনে হয় যে বেস্ট হবে। অল্প প্ল্যান করো, অল্প কিছু করো, কারণ

0: খাওয়া দাওয়া মিস করলে চলবে না। এবং সৌরিক এখন তোমাদেরকে যে গানটা শোনাবে ভাবছে,
1: আমি গানটা কোন শোনাবো না, খাওয়া দাওয়াটা চলে যাই, খাওয়া ইম্পর্টেন্ট।
0: খাওয়া বলতে দেখো অনেকে কিন্তু, হ্যাঁ সেই দিন কিন্তু লুচি আলুর দম নিরামিষ, এক্স্যাক্টলি অনেকেরই সেই দিন লুচি আলুর দম বা লুচি ছোলা ডাল এই ব্যাপারটা থাকে, এবং যাদের থাকে না তারা হয়তো বাড়িতে খেয়ে নিল লুচি আলুর দমটা বা নিরামিষ খেয়ে নিল, বাইরে গিয়ে টুক করে আমিষ খেয়ে নিল।
1: অনেকে থাকে, এটা আমি করেছি,
0: আমি এটা আমিও করি,
1: অনেকেই করেছি, আমিও করেছি। বাট না ঠিক আছে, মনে হচ্ছে নিরামিষ খাওয়ার সেদিনকে একদিন করাই চাই আমার,
0: খেতে খুব একটা খারাপ লাগে
1: না, না ডেফিনেটলি খারাপ লাগে না। এবং রাত্রে বেলা বাসন্তী পোলা টোলা দিয়ে যদি একটুখানি আলুদম টালুদম হয়ে যায়, এটা
0: সঙ্গে একটু বেগুনি,
1: একজন লিসনার ফোন করে বলেছিলেন যে ষষ্ঠীতে হলে খুব ভালো হয়, আমার অষ্টমীতে হলে খুব বেশি ভালো হয়।
0: পুজোর দিনে কিন্তু আমাদের খাওয়া দাওয়া গুলো একটু এরকম উলট পালট হয়ে যায়, মানে কোন দিন যে আমরা কি খাচ্ছি সবসময় যে সেটার আমরা ঠিকঠাক হদিশ রাখি তাও নয়, মানে আমার মনে হলো আমি আজকে এটা খাবো তো আমি চলো খেয়ে নিলাম,
1: মানে হ্যাঁ পেট ফুল আনন্দ করে, মানে অষ্টমীটা শেষ হওয়া মাত্রই আমাদের একটু একটু মনটা কেমন কেমন করতে শুরু করে,
0: সত্যি তাই। মানে অষ্টমীর রাতটা যেই আসে তারপরে যেই মনে হয় কাল তো নবমী, ও মা, তার মানে পরশু দশমী, ঠিক আছে এখানেই আমরা এবার ডিসকাশনটা এন্ড করে দিই, কারণ আর আর এগোলে ব্যাপারটা একটু মানে ঘেটে যাবে। হ্যাঁ
1: তো আমার মনে হয় যে এবং এই অষ্টমীতে দেখবে কিছু গান এমন থাকে যে গানগুলো না খুব খুব সুন্দরভাবে যায়, এই যদি যারা তুমি বললে যারা সাকসেসফুল হয়ে যায়, অঞ্জলি দিতে গিয়ে অঞ্জলিতে একটা প্রেম হয়ে গেল বা খিচুড়ির লাইনেই প্রেম হয়ে গেল, একবার কি ঘুরে তাকালো, হ্যাঁ তাকিয়েছে, নিশ্চয়ই তাকিয়েছে, তাদের মনে কিন্তু একটা গান চলে।
0: কি চলে
1: আমি শোনাচ্ছি সেটা, কুমার শানুর কণ্ঠে, শুনে নাও বরং তোমরাই।

0: অরিক সনম চাহিয়ে আশিকের কে লিয়ে।
1: ঠিক আছে, আমরা বুঝতে পারছি সৌরিকের মনের কথা, ও অনেকবার করে বলার চেষ্টা করছে। কোন সহৃদয় কেউ যদি তুমি থেকে থাকো, আমি অনুরোধ করছি তাহলে আমরা বেরিয়ে পড়ি একেবারে নবমীর উদ্দেশ্যে, ঝাড়া চকচকে সাজগোজার জাগ জমক দিন।
0: নবমী পড়লে না খাওয়া দাওয়া, না ঘোরাঘুরি, না কোনো কিছু বাদ দেওয়া, কোনোটাই কিছু না, মানে মানে অমিট করতে কেউ চায় না, সব কিছু করতে চায়, সবই একটা রাতের মধ্যে। নবমীর দিন পড়তে না পড়তেই অষ্টমীতে একটুখানি হয়ে যায় হালকা ফুলকা, কিন্তু নবমীর রাত মানে সবাই সব ভোর ভোর উঠে পড়ে, ঠিক আছে, একদম সুন্দর প্ল্যানিং করে না, এবং দুপুর থেকে সারা রাত মানুষজন পাগলের মতো ঠাকুর দেখে, পাগলের মতো এদিক ওদিক ঘোরে, এবং সেটি দরকার, কেন আর একটা দিন পরেই সেই এই দিনগুলো আর ফিরে পাবো না, আবার সেই একটা বছরের অপেক্ষা করতে হবে।
1: এবং এবং এই যে একটা বছরের অপেক্ষা, এই অপেক্ষাটা কিন্তু খুব সুন্দর একটা অপেক্ষা, এর আলাদা মাধুর্য আছে। কারণ এই যে তোমার পূজোর আগে পূজো আসছে, পূজো আসছে, পূজো আসছে, কেনাকাটা প্ল্যানিং করা, সবকিছু রেডি করা, ঘর দোর পরিষ্কার করা, এর যে একটা আলাদা ব্যাপার, হ্যাঁ, এই যে মজাটা, এইটা একটা সুন্দর ফেজের মধ্যে দিয়ে যায়। তো তারপর নবমের দিনটা ঠাকুর ঠাকুর দেখে দশমীর দিন একটু মনটা খারাপ করে, বাট আমরা ওই শেষ দিনটা এটাই বলি যে মায়ের দিকে তাকিয়ে বলি না যে আবার এসো মা। তো ওই ওই একটা বছর কোন রকমে আবার আমাদের পরের দিনগুলোর জন্য
0: কেটে যায়। এই দেখো আমি বলছি তুমি কিভাবে কেটে এই তোমার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে কালীপুজো, কালীপুজো শেষ হতে হতে তোমার জগদ্ধাত্রী পুজো,
1: লক্ষ্মীপুজো মিস করে গেলে,
0: হ্যাঁ মাঝে লক্ষ্মীপুজো আছে, জগদ্ধাত্রী পুজোর পর এই জগদ্ধাত্রী পুজো কাটতে কাটতে কাটতে চলে গেল ক্রিসমাস। এবং এই বাংলা নতুন বছর আসতে না আসতে এই যে নতুন তুমি শাড়ির কাপড়ের ভাঁজ খুলবে, জামা প্যান্টের ভাঁজ খুলবে, এসব আস্তে আস্তে করতে করতে দেখবে অটোমেটিক চলে এসেছে, মানে ওই যে
1: রথের দড়িতে যেই টানটা পড়বে মা দুর্গা অলরেডি চলে আসবে,
0: একদম এইভাবেই দিনগুলো কেটে যায় আমাদের। তো নবমীতে, এবং নবমীতে একটা স্পেশালিটি কি জানো তো, এই নবমীর হাতে সবাই ভীষণ জোরে হাঁটে, আমি দেখেছি এটা, ভীষণ জোরে হাঁটে এবং কোনো মুহূর্ত ছাড়তে চায় না।
1: হ্যাঁ, এবার যতক্ষণ না ভলান্টিয়ার আটকে দিচ্ছে দড়িতে,
0: ভলান্টিয়ারকে মানে না এরা কেউ,
1: আমরা বাঙালিরা কিছুই মানি না, ভলান্টিয়ার তুমি যাও আমি বুঝে নিচ্ছি।
0: আবার আবার এই কষ্টটাকে তার একটুখানি ঠিক করতে যে পরের দিন দশমী এবং তারপর পূজো শেষ হয়ে যাচ্ছে, আবার সেই কাজের চাপ, পড়ার চাপ, এইটাকে বাদ দিতে অনেকে আবার অন্য জায়গায় চলে যায়, অনেকে চলে যায় বোলপুর, চলে যায় ঝাড়গ্রামে, রাজবাড়ি চলে যায় পুজো দেখতে, একটুখানি অফ বিটে চলে যায়, যাতে একটু মন একটু ঠিক থাকুক যে না আমাকে আবার সেই প্যান্ডেলে বাঁশগুলো খুলবে দেখতে ভালো লাগছে না, এরকম একটা ইয়ে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ পুজোর পরে অনেকেই ওই কয়েকদিনের জন্য ঘুরতে যায়, কেউ কেউ পুজোর সময়টা ঘুরতে যায় বাইরের দিকে, তো সেই সমস্ত মজা করে তারপরে আবার ফিরে আসে, যতক্ষণে বাসটাসগুলো খোলা হয়ে যায় এবং মোটামুটি তখন পাড়াটা দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগে, খুব খারাপ দেখতে লাগে, ভালো লাগে না।
0: তো এই নবমীর রাতে তারপর আমরা সুন্দর করে দিন টিন কাটি, এবং নবমীর রাতে আমি দেখেছি ম্যাক্সিমাম লোকজন তোমার, যদি আউটফিটের কথাই আমি যদি আসি, তাহলে নবমীতে কিন্তু মানুষজন খুব মানে ঘরের পোশাক পরে বেরিয়ে পড়ে, আমি দেখেছি ম্যাক্সিমাম।
1: হ্যাঁ, ঘরের পোশাক ঠিক আছে, মানে যাদের ধরো বাড়ির পাশে, হ্যাঁ, কিন্তু গ্ল্যামারাস পোশাকটা আমি আবার নবমীতে বেশি বেশি দেখেছি, কারণ আমরা ওই গ্ল্যামারাস পোশাকগুলোই কিন্তু নবমীর জন্য বেশিরভাগ তুলে রেখে দিই,
0: ট্রু, ভালো ছবি টবি তুলতে হয়, একটুখানি একটুখানি ক্যাট মারতে হয়, একটুখানি মানে স্টাইল করতে হয়, একটুখানি একটুখানি কি মানে ওই আর কি, একটু মজা করতে হয়, গল্প করতে হয়, এইসব করতে করার জন্য।
1: এবং তার সঙ্গে রয়েছে স্পেশাল খাওয়া দাওয়া, কোনো কোনো রেস্টুরেন্ট, কোনো ক্যাফে বাদ থাকে না, যেখানে ভিড় নেই, জায়গাও থাকে না, এক্স্যাক্টলি, মানে মানে দেখা যায় হয়তো তুমি 50 জন কি, তুমি 100 জনের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছো ওখানে খাবে বলে, রাত্রির 12টার সময়ও ভিড়, মানে এই এই রকম।
0: এবং তার থেকে যেটা মজার কথা সেটা হচ্ছে কি, তুমি ভালো বললে যে ভিড়টি তো ডেফিনেটলি থাকে, জায়গা পাওয়া যায় না, অনেকে আমি দেখেছি রীতিমতো মুড়ি নিয়ে বেরিয়ে চলে আসে।
1: আরে হ্যাঁ, তো এই যে আমি যদি এখন রেস্টুরেন্টের ভাষায় বেরোই তাহলে মোটামুটি আমার হয়ে গেল, কারণ আমি দেখছি যে এখানে ভিড় ওখানে ভিড়, আমার খাওয়া কিছু হচ্ছে না, তো আমার ব্যাগে কিছু রেখে দেওয়াটা সেটা বেশি সেফ, তাই না? মানে আমার মনে আছে আমি একবার পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রাত্রির বেলা, আর আমার খুব খিদে পেয়েছিল, তো আমি গেছি একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে কি খাবো কি খাবো, তো আমি অর্ডার করেছিলাম রুটি, মানে রুটিটাই ছিল ঠিক আছে, আর কিছু পাওয়া যাচ্ছিল না, শুধু বাটার চিকেন ছিল। তো আমি বাটার চিকেন আর রুটি অর্ডার করেছি, হাত রুটি আমি 8 টাকা দিয়ে কিনে খেয়েছি পুজোর দিনে।
0: পেঁয়াজ শশা আর তার মধ্যে কিছু আলু,
1: তুমি নিজে খাও না বলে তুমি এরকম করছো?
0: আমি নিজে প্রচুর খাই, প্রচুর খাই। আমি প্রতি বছর ভাবি ডায়েট করবো, এবং ডায়েটটা আমি শুরুও করি পুজোর আগে। পুজোর তারপর যে কি হয়ে যায় আমার,
1: পুজোর সময় কেউ যদি বলে আমি ডায়েট করছি, তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া উচিত।
0: অনেকে আছে, অনেকে আছে এরা কিন্তু ডায়েট ট্রাইট অ্যাকচুয়ালি করে, এবং আমি দেখেছি পুজোতে তারা জল ছাড়া কিছু খায় না,
1: বাইরে খাবো না।
0: হ্যাঁ, তারা বলে বাইরে খাবো না, তারপর চলে আসে দশমী।
1: এবং দশমীতেও কিন্তু ঠাকুর দেখা চলতেই থাকে, মানে এই যে দশমী বলে আমি মন খারাপ করে ঘরে বসে থাকবো, একদম না। আমি নিজেই দশমী একাদশী দ্বাদশীর ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি।
0: পুজো সেই সময় না সায়নি, পুজো চলতেই থাকে।
1: হ্যাঁ, কারণ আমি তো জানি এখনো বিসর্জন হয়নি, আমি ঘুরে আসি।
0: তবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কি, এই যে দশমীতে সিঁদুর খেলা হয় মেয়েদের, এটা কিন্তু যুদ্ধের চেয়ে কম নয়, আমি দেখেছি।
1: হ্যাঁ, মানে ওই যে তোমার ওই শাড়ি টাড়ি পরে হাতে থালা নিয়ে সাজিয়ে গুছিয়ে,
0: তুমি ভাবছো যে কালকে গালে একটু অল্প মিষ্টি করে সিঁদুর লাগাবে, না
1: হয় না,
0: না
1: হয় না,
0: প্রথমে থাকে এটা। তারপর যখন ছেলেরা নামে কি মনে হয়, সবাই তেড়ে আসে, তেড়ে ছেলেগুলোকে মাখায়, কেন মাখায় জানি না।
1: না, এটা শুধু ছেলেদের বলে না, মেয়েদের আমি দেখেছি যে এমন ভাবে সিঁদুরটা মাখানো হয় যে পুরো মুখ লাল হয়ে যায়, হয়তো তার বাড়ির লোকই চিনতে পারছে না যে এটা কে।
0: আমি ওই জন্য সিঁদুর খেলা থাকি না, তো মানে ছেলেরা তো কেউ থাকে না ডেফিনেটলি, বাট যারা মানে ডাকে আর কি, একটু সিঁদুর মাখিয়ে দিন, না তুমি মাখাবে না, তুমি স্নান করাবে ওটা দিয়ে।
1: ওটাই হচ্ছে ওই দিনের একটা ভালোবাসা সবার প্রতি, সবার একটা ওই
0: চুনকে দেখে আমার খুব কষ্ট হয়।
1: কাকে?
0: মহিষাসুর।
1: আমি জাস্ট এটাই ভাবছিলাম।
0: কেন বলছি, কারণ আমি এই যে মাকে যখন মানে ইয়ে করে বরণ করা হয় এবং মিষ্টি মিষ্টি খাওয়ানো হয়, মহিষাসুরকে মিষ্টি খাওয়ানো হয় নাক দিয়ে, মুখে তো দেয় নাক দিয়ে খাওয়াচ্ছে, চোখ দিয়ে খাওয়াচ্ছে, সেখানে কিন্তু শান্ত থাকে না সবাই। ওই ওই সন্দেশটাকে একটু ফ্লেভার নিতে গেলে, একটু ফ্লেভার আনতে গেলে ধূপকাঠি গুঁজে দেয়, ভাবতে পারছ মানে কি ট্রমাতে সিংহ সন্দেশ খায়, তুমি কোথায় জানতে খায়,
1: ওটা আমি সন্দেশ
0: আমি বলছি। এবং এবং আমি দেখেছি মানে সব থেকে কষ্ট হয় আমার দেখে আমার মহিষাসুরকে দেখে, মানে মহিষাসুর মানে একই তো মার খাচ্ছে মা দুর্গার হাতে প্রতি বছর।
1: না, অনেকে কিন্তু বরণ করে না মহিষাসুরকে, মানে সন্দেশ দেয় না, বলে দূর একে কেন দেব ওকে পাড়ের। হ্যাঁ,
0: আই ফিল ভেরি সরি ফর মহিষাসুর, আই এম ভেরি সরি, বাট না এটা হয়, এটা আমি দেখেছি এবং আমার খুব অদ্ভুত লাগে। আমি জিজ্ঞেস করলাম, মা এরকম কেন করছো লোকটাকে, এমনি এমনি মায়ের পায়ের তলায় রয়েছে,
1: ত্রিশূলকে বধ হয়ে গেছে,
0: প্রতি বছরই উনি বধ হচ্ছেন এবং প্রতি কল্পে উনি বধ হয়েছেন, তো এবার একটু রেহাই দাও। বাট না ঠিক আছে, এরকম করা উচিত, ওষুধের সঙ্গে এরকম করা উচিত,
1: একদম একদম একদম। ওর সঙ্গে তো মানে আমাদের তো চিরাচরিত শত্রুতা, তো তাকে কেন ওই ওই নাকে মুখে সন্দেশ গোজা, ওটাই আমাদের এক প্রকার প্রতিশোধ নেওয়া,
0: একদম একদম। এবং তার সঙ্গে গরিব সময় তো আস্তে আস্তে এগোচ্ছে, এবার কিছু করার নেই, এবার আমাদেরকে আস্তে আস্তে বিদায় জানাতে হবে, কিছু করার নেই। তো হ্যাঁ, এই দশমীতে অনেকে আবার চায় যে একটুখানি কোথাও বিসর্জন দেখবে, দেখবে তোমার ডেফিনেটলি দশমীর দিন গঙ্গার ঘাটে বিসর্জন দেখার অভিজ্ঞতা নিতে পারো।
1: অনেকে কুমোরটুলি ঘাটে চলে যায়, ওখানে গিয়ে ঠাকুর বিসর্জন দেখে।
0: তোমরা আরেকটা জায়গায় করতে পারো, তোমরা চাইলে যেতে পারো ইছামতি নদী, ভারত বাংলাদেশের যে
1: বর্ডার মানে আন্তর্জাতিক জলসীমানা, সেখানে সেখানে চলে যেতে পারো তোমরা বিসর্জন দেখার জন্য, বা টাকি।
0: হ্যাঁ, দুটো দেশের সীমানার মধ্যে যে বিসর্জন, এখানে ওই দিক থেকেও আসে, ওই দিক থেকেও হয়, খুব সুন্দর লাগে।
1: অনেক মানুষ যায় কিন্তু ওই সময়টায় ওখানে বিসর্জন দেখতে, ঠাকুর দেখতে,
0: আলাদাই আলাদা একটা অভিজ্ঞতা কিন্তু, আমি এটা বলছি তোমাকে,
1: একদম
0: এটা কিন্তু হতে থাকে। তো হ্যাঁ, এইভাবে এইভাবে দিনগুলো কেটে যায়। বাট হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে কথা বললাম, এবার তোমাদের একটু মানে পালা, মানে তোমরা একটু ফোন করো, আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে আমাদের 0332213134, অনেক নাম্বার ঝটপট চলে এসো।

0: ফোন লাইনে বোধহয় বন্ধু আছে, শুনি বন্ধু কি বলছে।
1: যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বন্ধুর সঙ্গে, তবে চিন্তা নেই, আমরা আছি, আর আর এক দু মিনিট আছি, তার মধ্যে তোমরা চটপট করে ফোনটা করে ফেলো আমাদেরকে। আর পুজো কেমন কাটছে? মানে অলরেডি তো শুরু হয়ে গেছে পুজো, তো প্রত্যেকের পুজো খুব খুব খুব ভালোভাবে কাটুক, জমিয়ে ঠাকুর দেখো।
0: কিছু কিছু জায়গায় আজকে অষ্টমী, বিশাল ভিড়, মানে এই ভিড় আটকানো যাচ্ছে না।
1: কি করবে বলো তো, মা যেখানে চলে এসেছে সেখানে বাড়িতে কখনো মন টেকে কারোর? কখনো টেকে না, সন্ধ্যা হলেই বা দিনের বেলা। অনেকে আবার করে কি যে চলো সকাল সকাল বেরিয়ে পড়ি, তাহলে বেশ ফাঁকায় ফাঁকায় দেখবো, কি
0: হয় না
1: ফাঁকা পাওয়া যায় না, মনে হয় রাত্রির বেলা যাবো ফাঁকা থাকবে, থাকে না, যখনই মনে করি ফাঁকা থাকবে থাকে না, আমি তো অন্তত দেখিনি।
0: কারণটা আমি বলে দিচ্ছি, সবাই একই ভাবনা নিয়ে বেরোয়।
1: হ্যাঁ এক্স্যাক্টলি,
0: এবং সবাই একই ভাবনা নিয়ে বেরোচ্ছে বলে আলটিমেটলি ভাবনাটা পরিপূর্ণতা পায় না। এটা হয়, এটা কিছু করার নেই, এটা আমরাও করি যে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে নেবো। আমি একটা কথা মনে করি যে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখাটাতে না মজা নেই, পুতুনি খাবো, একটু ঝামেলা হবে, একটু একটু ঘাড়ে পড়ে যাওয়া হবে, একটু একটু একটু ঝগড়াঝাটি হবে, একটু একটু ভলেন্টিয়ার এসে বললো এই এই সরে যান সরে যান,
1: হাত দেবেন না,
0: আমার হাত দেবেন না, বেশি করে হাত দেবেন, এই কিছু বলছি।
1: সৌরিক বাজে কথা বলছে, ওর কথায় পাত্তা দেওয়ার কোনো দরকার নেই।
0: না না, আমি যেটা বলার, যেটা ডায়েট প্ল্যান, ডায়েট প্ল্যান সমস্ত কিছু থাকবে পুজো শেষ হয়ে গেলে।
1: হ্যাঁ, পুজোর পরে করবে ডায়েট, পুজোর সময় করবে,
0: থাকবে স্কুল, থাকবে সমস্ত কিছু থাকবে, তবে এই পাঁচটা দিন ছুটিয়ে মজা করো, মানে মন খুলে মজা করো, পৃথিবীতে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে,
1: পেট ভরে খাওয়া দাওয়া করো,
0: এই পাঁচটা দিন একটু ভুলে থাকো, আনন্দের সঙ্গে থাকো। এবং একটা কথা আমি সবসময় বলে থাকি যে তোমার আনন্দের কারণ যেন অন্যের দুঃখের কারণ না হয়, এটা মাথায় রাখবে। আনন্দ করো, ডেফিনেটলি খুব ভালো করে আনন্দ করো, মজা করো সবার সঙ্গে, কিন্তু এমন কিছু করে ফেলানো, এমন কিছু করে মানে করার সাক্ষী থেকো না যেখানে অন্যজন দুঃখ পাচ্ছে বা অন্যজন কষ্ট পাচ্ছে। আর বাকি কি, বাকি তো পুজো তো থাকছে, পুজো তো ছুটি আনন্দ করো।
1: আর সেই কথা নিয়েই যে পুজোতে চুটিয়ে আনন্দ করো, আমরা এবার দুজনে আনন্দ করতে বেরিয়ে পড়ব, এবং তোমাদের জন্য রেখে যাব একটা সুন্দর গান। এই যে পুজোর সময় যে গান, সেই গান তো মানে মন ছুঁয়ে যায়,
0: মন ছুঁয়ে যায়। এবং এই যে গানটা দিয়ে আমরা শেষ করব, এই গানটা দিয়ে শেষ হওয়া মানেই পুজো তো শুরু ডেফিনেটলি হয়ে গেছে,
1: ঠাকুর দেখা শুরু,
0: ঠাকুর দেখা যে ভিড়টা আরো বেড়ে যাবে। আশা ভোসলেজির কণ্ঠে গানটা রইল তোমাদের জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: 107 FM রেনবোতে সংবাদ সফর,
1: আপনাদের সঙ্গে স্টুডিওতে বিশ্বজিৎ রণজয়।

0: মাছ মাংস দূরের কথা, ঝুটিনি ভাত পেঁয়াজ, ফুটপাথেতে গনসার মা ভাবছে খাবে কি আজ ও। ও জানে না রাজনীতি কি, কিংবা কোথায় গদি কার, ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, স্বচ্ছতা আর্থিকের, ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। বুকের দুধ শুকিয়ে গেছে ঘুম ভেঙে, তাই মাঝরাতে গনসা কেতো মাথা খোঁড়ে হাড় চিরচির পাঁচ রাতে, পেটে ছুঁচোয় কীর্তন গায় ঢাক ঢোল খোল করতালে, এইভাবে কি কাটবে জীবন নিত্য হাঁড়ির হরতালে। আলোর মেলায় রঙের খেলায় মাইক্রোফোনের উৎপাতে দশভুজা দুর্গা হাসেন দুর্গা কাঁদে ফুটপাথে।
1: দুর্গা কাঁদেন ফুটপাতে, হ্যাঁ দুর্গা, গনসা, কার্তিক এদের কাছে সবসময় আলো পৌঁছায় না, কারণ ওদের ঠিকানাটা 10 ফুট বাই 10 ফুট নয়, খোলা আকাশ আর একটা ফুটপাত। দুর্গা পুজো না উৎসব, এই নিয়ে তো আমরা কত কথা বলি, কিন্তু এই পুজোই কারো কারো জীবনে আলো এনে দেয়, উৎসবের আনন্দ এনে দেয়। বলেন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় সুন্দর করে লিখছেন, পুজো উৎসব তখনই সফল হয় যখন আমরা আরও একটু উদার হতে পারি, নিজের আকাশটাকে আরও একটু বড় করতে পারি। যাদের কাছে প্রদীপের আলো পৌঁছায় না, তাদেরকেও তো প্রদীপের আলোর ভিতরে নিয়ে আসতে হবে। যারা আলো পাচ্ছে, উৎসবের আলো পাচ্ছে, তারা হাতে করে এক মুঠো আলো পৌঁছে দেবে সেই সব জায়গায় যেখানে আলো ঢুকতে পারে না, যে ঘরে আলো ঢুকতে পারে না, যে মন্দিরে আলো ঢুকতে পারে না, যে মুখগুলোতে আলো পড়ে না উৎসবের দিনে। তাই উৎসব মানেই বৈপিরত্ব, উৎসব মানেই একে অন্যের পাশে থাকা।
0: আর এই পাশে থাকার বার্তা নিয়েই আমাদের শারদোৎসব সম্পূর্ণ হয়ে উঠুক সকলের জন্য। আপনাদের সঙ্গে স্টুডিওতে বিশ্বজিৎ রণজয় আজ রাতে সংবাদ সফরে।

0: মা দুর্গা এসে গিয়েছে এবং একদম সকাল থেকে আমরা দেখছি যে প্রচুর উৎসাহী মানুষ তারা পথে নেমে পড়েছেন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সকাল সকাল তারা বেরিয়ে পড়েছেন নতুন জামা জুতো সঙ্গে করে, কেউ বাসে কেউ ক্যাবে তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো মণ্ডপে। কিন্তু দুপুরবেলা বৃষ্টি এসে অনেকেরই কিন্তু খুব কষ্টটা বাড়িয়ে দিয়েছিল যে কী হবে। যাই হোক, সন্ধেবেলা মেঘ সরে গিয়েছে, সেটা একটা আমাদের প্রত্যেকের ভালো লাগার কথা। আর সব কিছু মিলিয়ে মিশিয়ে তাহলে দুর্গাপুজো এসে গেল। আমাদের একটাই প্রার্থনা, এই দুর্গাপুজো যাতে সকলের ভীষণভাবে ভালো কাটে। এই পুজোর শুভারম্ভ এই সময় পঞ্চমীর দিন বিশ্বজিৎ এবং রণজয়ের তরফে, এই একটাই বার্তা। এবং একটু আগে যে কথাটা বলছিলাম যে এই পুজো মানে তো একটা বৈপরীত্য থাকে, এই যে এত আলো এত জাঁকজমক, তার পেছনের দিকটা প্রদীপের তলার দিকটা যেরকম অন্ধকার থাকে সেরকমই প্রচুর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা থাকে। তাদের হয়তো পুজোয় আনন্দ করার ইচ্ছে শতকরা 100% থাকলেও তাদের সামর্থ্য থাকে না। আর এই সামর্থ্য এর জন্য তাদের দিকে যারা হাত বাড়িয়ে দেন, আজকে আমাদের এই হট সিট থেকে বিশ্বজিৎ এবং রণজয় অবশ্যই তাদেরকে কুর্নিশ জানায়। আমরা বারবার সবসময়ের জন্য বলি, যেহেতু পুজো বা আনন্দ উৎসব আমাদের সকলের জন্য, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তাদের হাসি মুখটা যাতে আমরা দেখতে পারি, এটাই আমাদের সকলের সার্থকতা। উত্তর কলকাতার একটি কলেজ, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, আজকে নয় দীর্ঘ 16 বছর ধরে এভাবেই দুস্থ রিক্ত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, যাদের পরনের কাপড় ঠিক থাকে না, যাদের দুবেলা হয়তো পেট ভরে খাওয়ার সংস্থান থাকে না, তার মা বাবা করতে পারে না, তাদের হাত ধরে আসছে প্রত্যেক বছর পুজোর সময়। কিভাবে, অবশ্যই আমরা সেটা শুনবো আমাদের সঙ্গে বিশ্বজিৎ।
1: হ্যাঁ, একদম আমরা শুনবো, কারণ এই পুজো পরিক্রমা একেবারে ব্যতিক্রমী পুজো পরিক্রমা। তুমি যে বললে যে 16 বছর আগে এই যাত্রা শুরু হয়েছিল, পুজোর অনেক আগে থেকেই কলেজের ছাত্রছাত্রীরা, অধ্যাপক অধ্যাপিকারা এবং কলেজের প্রাক্তন

0: ছাত্রছাত্রী এবং যারা সুধীজন আছেন তারা এই উদ্যোগে সামিল হন এবং সেই ১৬ বছর আগের পথ চলা এখনও চলছে, তাদের পুজোর আনন্দ পুজোর আলো সবার মধ্যে ভাগ করে দিতে হয়। এবছর তারা পৌঁছে গেছিল বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে লক্ষ্মী মুর্মুর স্কুলে এবং উদ্যোক্তাদের অন্যতম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর কৃষ্ণ বিশ্বাস। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: হ্যাঁ নমস্কার, ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য।
0: ডক্টর বিশ্বাস, আপনি তো এবার বাঁকুড়াতে গেলেন, ঠিক কি হলো, এবারের উদ্যোগটা কেমন ছিল যদি আমাদের একটু বলেন।
1: অ্যাকচুয়ালি এবারের উদ্যোগ বলতে গেলে আমার একটু পিছিয়ে যেতে হয়, আমাদের মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের উদ্যোগেই মূলত এই অনুষ্ঠানটা হয়। এবছর আপনারা বলছিলেন যে ১৬তম হাতে পুজোর বস্ত্র এবং পুজোর আনন্দ পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ, তো সেই উদ্যোগেরই কন্টিনিউশন হিসাবে এবছর আমরা গিয়েছিলাম বাঁকুড়া জেলার ছাদনা ব্লকের একটা হতদরিদ্র গ্রাম, যেখানে আদিবাসী অধ্যুষিত গ্রাম ছাচনপুর গ্রাম। সেই ছাচনপুরের লক্ষ্মী মুর্মু মেমোরিয়াল শিশু স্কুল একটি, সেই স্কুলেই আমরা গিয়েছিলাম, প্রত্যন্ত জায়গা। তো সেইখানে গিয়েছিলাম, গিয়ে আমরা যেটা দেখলাম যে সত্যি কথা বলতে কি, যে আপনাদের আলোচনা হচ্ছিল শুনছিলাম যে আলো এবং অন্ধকার, আমরা যারা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় থাকি তারা ভাবতেই পারবো না যে ওই জায়গায় মানুষজন কিভাবে তাদের জীবন যাপন এগিয়ে নিয়ে যায়, সেই মানুষজনের সঙ্গে সঙ্গে তাদের বাচ্চাদের পড়াশুনো, তাদের এগিয়ে যাওয়া, তাদের চলাফেরা, তাদের বড় হওয়া, প্রতিটা স্টেপ কিভাবে এগিয়ে যায়। তো যাই হোক, আমরা গিয়েছিলাম সেখানে, গিয়ে বাচ্চাদের ওই ছোট্ট স্কুলে যাদের দেখলাম একেবারেই মানে পিছিয়ে পড়া বাচ্চারা, তারা এখনো পর্যন্ত, আমি সেটা ওখানে গিয়ে ভিডিও করেছিলাম যে তারা, তাদের সেখানে মানে টিউবওয়েল পর্যন্ত নেই, মানে পাতকর জলটা তারা তুলে খাচ্ছে, সকালবেলা মুড়ি, এক মুঠো মুড়ি আর একটু ডালের টিফিন করার জন্যই তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেই স্কুল থেকে দিচ্ছে। তারপরে আমরা গেলাম সেখানে, গিয়ে তাদের সেই বৈপরীত্য গুলো সবই চোখে পড়লো, প্রতিটা স্টেপ, মানে ওইখানে যাওয়ার পরে প্রত্যেকটা স্টেপ আমাদের শিক্ষা দিচ্ছে, যে শিক্ষাটা যে জন্য আমরা এগিয়ে যাই, যে আমাদের ছাত্রছাত্রী এবং সঙ্গে আমরা যারা অধ্যাপক অধ্যাপিকা, বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং কিছু অতিথি আমাদের সঙ্গে যারা যান, সবাই মিলে আমাদের যেন প্রতিটা স্টেপ যেন আমাদের শিক্ষা দিচ্ছে, সেই দুস্থ ছাত্রছাত্রীরা কিভাবে বড় হচ্ছে, কিভাবে বেড়ে উঠছে, কিভাবে খাওয়া দাওয়া করছে, কিভাবে মানে পঠন পাঠন করছে, সেখানে স্কুলে কিভাবে পাঠদান করা হচ্ছে, প্রতিটা স্টেপ আমাদের সামাজিক শিক্ষা।
0: ডক্টর বিশ্বাস, এবছর আপনাদের অনুষ্ঠানে কি কি হলো যদি এইটা একটু আমাদের বলেন।
2: কতজনের হাতে আপনারা
1: শুরু করলাম, আমাদের ওখানে পূজোর আনন্দ দেওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রীরা যেটা নিয়ে যায় একটা দুর্গা প্রতিমা, প্রতি বছরই করে নিয়ে যান, সেই দুর্গা প্রতিমা ওখানে নিয়ে গিয়ে সেই প্রতিমাকে প্রতিষ্ঠা করা হয়, ওইখানে প্রতিষ্ঠা করে সেইখানে আমাদেরই ছাত্রছাত্রীদের মধ্যে কেউ একজন, এবছরই একজন ছাত্রী চণ্ডীপাঠ দিয়ে প্রোগ্রাম দিনের শুরুটা করলো, প্রোগ্রামের শুরুটা করা হয় চণ্ডীপাঠ করে, সেইখানে একটা পুজোর একটা এনভায়রনমেন্ট তৈরি আসলো, বাচ্চা কাচ্চার সামনে প্রচন্ড আনন্দ, সেখানে যারা ছিল তারা সবাই আনন্দ, পুজোর আনন্দ যাকে বলি, পুজোটার একটা এনভায়রনমেন্ট তৈরি হলো, সেই পুজোর আনন্দের পরে আমরা যেটা যারা ওখানে ছিলাম সবাই মিলেই ওদেরকে সামনে নিয়ে এসে আমাদের যারা পুজোর নতুন বস্ত্র, বিশেষ করে নতুন বস্ত্র সবাইকে হাতে তুলে দেওয়া হলো, এবং ওদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করা, এটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট থাকে, শুধু তো খেতে দিলেই হয় সেটা নয়, আমাদের ছাত্রছাত্রীরা ওদের সঙ্গে বসে খাবে এবং আমরাও খাবো, সেই জন্য দুপুরবেলা একটা মধ্যাহ্নভোজের একটা যথেষ্ট আয়োজন করা হয়, সব মিলিয়ে তাদের মুখে অত্যন্ত হাসি, যেই জামা কাপড় গুলো যে যখন পাচ্ছে তারা যে সেই সেই যে হাসি, যেমন লাখ লাখ টাকা দিয়ে হয়তো সেই হাসিটা আমরা কিনতে পারি না, তো সেই হাসিটা পাওয়ার জন্যই আমাদের ওই মানে প্রত্যন্ত জায়গায় এগিয়ে যাওয়া। এবছর প্রায় 250 জন মানে দুস্থ পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বা বাচ্চা কাচ্চা, সেই সঙ্গে বেশ কিছু প্রতিবন্ধী এবং সঙ্গে বেশ কিছু বয়স্ক দুস্থ মহিলাদেরও আমরা নতুন বস্ত্র দিয়েছি, এবং মূলত এই অনুষ্ঠানটা হয় ছাত্রছাত্রীদের জমানো পয়সা এবং কিছু মানে টিচাররা যারা আমরা আছি সবাই এবং আশেপাশে যারা এগিয়ে আসে সবার পয়সা দিয়ে বা সবার জায়গা থেকেই আমরা অনুদান নিয়ে আমরা এগিয়ে যাই। তবে এক বছর পুজো পরিক্রমা পার হলেই আমাদের পরের বছরেরটা আবার শুরু হয়ে যায়। অর্থাৎ সারা বছরই এই প্রক্রিয়া চলে, একটু একটু একটু করে পয়সা জমিয়ে আমরা এই কাজটা করে থাকি, এবং করার পরে কাজটা দিনের পরে যে আনন্দ আমরা পাই, সেই আনন্দটা যেরকম ওরা আনন্দ করে, ওদের সঙ্গে সঙ্গে আমরা যে আনন্দটা নিয়ে আসি,

0: সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এবং সেটা আমরা চাই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সামাজিক শিক্ষা এইভাবে এগিয়ে যাক, সামাজিক শিক্ষা, সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদের এটা একটা উদ্যোগ। মানে একদিকে যেরকম আমরা পিছিয়ে পড়া মানে আদিবাসী এলাকা বলি বা দুস্থ এলাকা বলি ছাত্র বাচ্চা কাচ্চাদের পুজোর আনন্দ দিচ্ছি, অন্যদিকে আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের মধ্যেও এই শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেন সঞ্চার করারও আমাদের একটা লক্ষ্য।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর বিশ্বাস, এত সুন্দর করে বললেন। আপনার পুজো ভালো কাটুক, সকলের পুজো ভালো কাটুক।
0: ধন্যবাদ।
2: দেখো বিশ্বজিৎ, ডক্টর বিশ্বাস একটা কথা বললেন যে আমরা যখন ওদের হাতে জামা কাপড় তুলে দিলাম সেই সময়, এবং যখন আমরা সবাই মিলে ছাত্র শিক্ষক এবং ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা একসঙ্গে আমরা খেতে বসলাম, ওদের মুখটা দেখে একটা অপার আনন্দ হলো, এবং সেটা বোধহয় লক্ষ লক্ষ টাকা দিয়েও কেনা যাবে না।
1: একদম তাই,
2: এটাই বোধহয় সার্থকতা। আর এই প্রসেসের সঙ্গে যারা যুক্ত থাকে, পুজোয় এর থেকে বেশি আনন্দ হয়তো তারা আর অন্য কিছুতে পায় না, যখন 25টা, 30টা, 50টা বা 100, 150, 200টা তোমাদের ক্ষেত্রে যেটা আমরা শুনলাম ডক্টর বিশ্বাস বললেন 250 জন ছোট ছোট ছেলে মেয়ের মধ্যে তুলে দেওয়া হয়েছিল।
1: এবং সব থেকে বড় কথা যে এই যে অধ্যাপক অধ্যাপিকারা বা অন্যরা আছেন, তাদের পরিবারের সন্তান তারাও কিন্তু ছোট ছোট তারা টাকা পয়সা জমাতে শুরু করে, তাদের টাকা জমিয়েও তারা লজেন্স কেনার জন্য টাকা দেয়, ঘর তৈরি করেন, পিগি ব্যাংক তৈরি করেন, তার থেকে টাকা পয়সা দেন এই কাজে। এটাই একটা শিক্ষা।
2: ঠিক, আর এভাবেই আমরা এগিয়ে যাব, আমরা সকলে মিলে এবারের দুর্গাপুজোটা দারুণভাবে কাটাবো।

আজকে সংবাদ সফরে তোমরা যারা রয়েছে, ঘড়িতে সময় বলছে রাত 10:24 হয়ে 30 সেকেন্ড। আজ রাতে বিশ্বজিৎ এবং রণজয় তোমাদের সাথে রয়েছে রাত 12 পর্যন্ত, এবং অনেক কিছু নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে থাকছি। আমরা একদম বলতে পারো যে এই কটা দিন তোমরা পুজো কীভাবে এনজয় করবে, পুজো কীভাবে কাটাবে, কোথায় কোথায় পুজো দেখতে যাবে, এবং পুজো দেখতে যাওয়ার রীতিমতো গাইডলাইন যারা আজকে বিশ্বজিৎ এবং রণজয়ের সঙ্গে থাকবে রাত 12 পর্যন্ত, তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে।

0: একদম গাইডলাইন, কিভাবে যাবে, কোথায় যাবে, কি কানেকটিভিটি থাকছে, পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনকি প্রতারণার বিষয়টা এই পুজোকে কেন্দ্র করে বিরাটভাবে বাড়ছে, সেটার জন্য কিভাবে সতর্ক থাকবে, সেটাও কিন্তু আজকে বিশ্বজিৎ এবং রণজয় তোমাদের জানাবে সংবাদ সফরে। তাই শুনতে থাকো,
1: কারণ সংবাদ সফর মানেই পুজো, কারণ এই সময় আমাদের রাজ্যে এবং আমাদের শহরে পুজো ছাড়া কোনো সংবাদ নেই। পুজোকে আমরা আপন মতো করে ব্যবহার করি এবং এই পুজোকে কেন্দ্র করে আমাদের যে ফ্যান্টাসি, আমাদের যে আরাধনা, আমাদের যে ধর্মবিশ্বাস, আমাদের যে মিলন মেলা, সেটা সার্থক হয়ে ওঠে। তাই পুজো মানেই কোনো না কোনো সংবাদ, আর পুজোকে কেন্দ্র করে যে সংবাদ তাতে আগ্রহ তো আমাদের থাকবেই। অন্তত এই সাত দিন আমরা পুজোর বাইরে ভাবতেও পারি না, দেখতেও পারি না, তাই ভাবার জন্যে পুজোর সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সংবাদ সফরে বিশ্বজিৎ আর রণজয়।

0: সংবাদ সফরের প্রথম দিন বা সংবাদ সফরের প্রথম দিন না বলে বলা ভালো, পুজোর প্রথম দিনে সংবাদ সফর আপনাদের পুজোর খবর দেবে। দেখুন তো একটা কথা, আপনি যখন শহরে বেরিয়েছেন, চারিদিকে ঝলমলে আলো আর পুজো মণ্ডপগুলোতে যাওয়ার জন্যে দীর্ঘ লাইন, প্রতিমা দেখার জন্যে, ভাবনা দেখার জন্যে, এর পাশাপাশি ছবিটা ভাবুন তো, একেবারে প্রত্যন্ত গ্রামে এক পোড়ো বাড়ি বা ঠাকুর দালান, এ কটা দিন সেই ঠাকুর দালানে মা দুর্গা ঘরের মেয়ে উমা হিসাবে আসেন। এটাই কিন্তু আলোকিত করে সেই পুরনো ইট ক্ষয়ে পড়ছে, সেই ঠাকুর দালান আলোকিত হয় শুধুমাত্র উমার আবির্ভাবে। আবার যখন নদীর পাড়ে কাশ বনের পাশ দিয়ে মা দুর্গাকে নদীতে নিয়ে আসা হয় আর সঙ্গে থাকে ঢাকি আর সেই ঢাকির ছেলে, সেটাও তো পরিবেশটা, নদীর চরটা আলো করে দেয়, আর সেই আলোর জন্যেই আমরা অপেক্ষা করি সারা বছর।
1: বিশ্বজিৎ যেমনটা বলল যে আজকে এত চাকচিক্য শহর কলকাতায়, এত জাঁকজমক এই পুজোর প্যান্ডেল থেকে সেই পুজোর প্যান্ডেল, এবং সেখানে কত রকমের অলঙ্করণ, কত রকমের সাজসজ্জা যেটা আমাদের চোখ টেনে রাখে। আবার ঠিক তার বৈপরীত্য রয়েছে, আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে গ্রামীণ পুজোগুলো একটা ধুধু প্রান্তর রয়েছে, মাঠ এবং সেখানে একচালার ঠাকুর এবং খুব সাধারণ মানের প্যান্ডেল তৈরি করে সেখানে অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারা নিজেরাই ঢাক বাজাচ্ছে, কাঁসর বাজাচ্ছে, বাড়ির মেয়েরা, বউ, মা, কাকিমা, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা ফল কাটছেন, শঙ্খধ্বনি করছেন, পুরোহিত মশাইয়ের সঙ্গে সাহায্য করছেন। এরকম ছবিটা তো আমাদের চোখে পড়ে, তাই না? দুটো ছবি আছে পাশাপাশি, আছে বৈপরীত্য। আমার ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে এই যে এত চাকচিক্যের মাঝেও একটি ছবি সম্প্রতি খবরের কাগজে দেখলাম, যেখানে মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে কোনো প্যান্ডেলে, এবং সেই যে প্যান্ডেলে নিয়ে যাওয়া হচ্ছে নদীবক্ষে, সেখানে ঢাকিরা রয়েছেন, মা দুর্গার যে প্রতিমা কাঠামো ধরে রয়েছেন যারা উদ্যোক্তা, তারা ধরে রয়েছেন, এবং সেখানে কোনো কিছুই সাজানো গোছানো নয়, অর্থাৎ ঢাকি থেকে শুরু করে মা দুর্গা তিনি চলেছেন, নদী আপন ছন্দে বয়ে চলেছে, আর সেখানেই কিন্তু ফটোগ্রাফার সেই ছবিটিকে, তিনি ছবিটা তুলেছেন, সংগ্রহ করেছেন। তার একটা অপরূপ রূপ যেন আলোর ছটা ওই ছবির মধ্যে আমি দেখতে পেলাম, সেই ছবিটা হয়তো প্রাণ মন ভরিয়ে দিয়েছে। আমি জানি না আজকে যেটা বিশ্বজিৎ একটু আগে বলল বা আমি যেটা বলছি সেখানে নিশ্চয়ই আপনারা ভাবতে পারছেন যে একটা বৈপরীত্যের কথা। এই দুর্গাপুজোকে ঘিরে একটু আগে আমরা বলেছি যে আমরা সকলে মিলে এই পুজোটাকে আনন্দ উৎসবে পরিণত করতে পারি, এবং প্রকৃত অর্থেই সেটা আনন্দের উৎসব হবে যখন প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়ের কাছে, নিঃস্বরিক্ত মানুষগুলোর কাছেও অল্প করে হলেও পুজোর যে আনন্দটাকে আমরা ভাগ করে দিতে পারি, তবেই তো আসল উৎসব, তবেই তো আসল পুজো। আজকে আসুন না, যারা 2243-7912 এবং 9903-6533-92 আসবেন তারা এই বৈপরীত্যের কথাটাই বলুন না, তাদের কাছে, তাদের অনুভবে, তাদের চোখে কেমন পুজোর উৎসবের এই যে বৈপরীত্য যেটা বিশ্বজিৎ এবং রণজয় আপনাদের সামনে তুলে ধরলাম।
0: পুজো মানে শুধুমাত্র উৎসব নয়, আড়ম্বর নয়, এর পাশাপাশি একেবারে অনাড়ম্বর আরাধনা। অর্থাৎ একদিকে প্রাচুর্য, একদিকে সম্পদ, একদিকে আলো, একদিকে উজ্জ্বল্য, আর অন্যদিকে রয়েছে প্রদীপের নিচে অন্ধকার। আপনারা আসবেন।

0: আমাদের কাছে এসে বলবেন সেই বৈপরীত্যের ছবির কথা, সেই বৈপরীত্যের কোন দিকটা আপনাকে বেশি ভাবাচ্ছে, আলো অন্ধকার পাশাপাশি অবস্থান, উৎসব এবং আড়ম্বরহীনতা, মূল কেন্দ্রে আরাধনা।
1: 107 FM রেইনবোতে পূজোর ধামাকা।
2: নমস্কার, আমি রণজয়, আমি থাকছি দশমীর আড্ডায়, দশমীর দিলসেতে, 107 FM রেইনবোতে, আর আমার সঙ্গে থাকছে আরজে শ্রেয়া আর আরজে অভিপ্সা। কথা হচ্ছে,
1: সপ্তমী থেকে দশমী পূজোর সেলিব্রেশন 107 FM রেইনবোতে। 107 FM রেইনবোতে পূজোর ধামাকা।
3: 107 FM রেইনবোতে আমি থাকছি সাত রঙের সপ্তমী অনুষ্ঠানে। কবে? খুব সোজা সপ্তমীর দিন রাত্রি ঠিক নটায়, শুধুমাত্র রেইনবোতে। এইখানে আমি পূজোর গল্প বলেছি, আমার ছোটবেলার পূজো, পূজোর স্মৃতি, পূজোর গান, পূজোর নাটক, পূজোর খাওয়া দাওয়া, এই সমস্ত বিষয়ে আড্ডা হয়েছে, গল্প হয়েছে। আপনারা যদি শোনেন এই অনুষ্ঠান, আমার খুব ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে সাত রঙের সপ্তমীতে, অর্থাৎ সপ্তমীর দিন রেইনবো চ্যানেলে রাত্রি নটায়।
1: সপ্তমী থেকে দশমী পূজোর সেলিব্রেশন 107 FM রেইনবোতে। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
4: দ্বাদশ গৃহে পরিক্রমা আর গণনা যাহার কর্ম, তিথি নক্ষত্র যোগ ও করণ বিবিধ আচার ধর্ম, লগ্ন রাশি দিনের হিসাব রাখিয়াছি প্রতিপত্রে, অক্ষর ভেদে যাহা দুর্জন পূজ্যতে সর্বত্রে। এমনই এক ধাঁধার গভীরে লুকিয়াছে নাকতলা উদয়ন সংঘের এ বছরের দুর্গাপুজোর থিম, এক অদ্ভুত কালের যাত্রার ধ্বনি, থিম কালোধ্বনি। একাল ও সেকালের মাঝামাঝি দাঁড়িয়ে তাদের দুর্গোৎসবের সময়ের এই হিসেব নিকেশ তুলে ধরেছে প্রাচীন গণনা শাস্ত্রের নানা দিক। পুজো প্যান্ডেলে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গীতাঞ্জলি।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো।

0: Парикрама.
1: Пучок Парикрама.
2: শ্রীভূমিতে এবার রাজস্থানের হাওয়া মহল। পূজা মণ্ডপ তৈরি হয়েছে ফাইবার প্লাইউড কাঁচের ব্যবহারে। প্যান্ডেলের অন্দরে রয়েছে এক বিশাল ঝাড় লণ্ঠন। উদ্যোক্তাদের কথায় পশ্চিমবঙ্গে এর আগে এত বড় ঝাড় লণ্ঠনের ব্যবহার আর কোথাও চোখে পড়েনি। প্রতিবারের মতোই চোখ ধাঁধানো লাইটিং এর কাজ এবারেও রয়েছে সৌজন্যে চন্দননগরের আলোকশিল্পীরা। এবছর মায়ের গায়ে নেই কোনো সোনার গয়না, সনাতনী সাজে ধরা দিয়েছেন দেবী দুর্গা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া এবং বেঙ্গল কেমিক্যাল।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা,
1: পূজো পরিক্রমা, পূজো।

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজোয় এবছরের থিম ঐতিহ্যের লোককথা। এবছর তাদের 92তম বর্ষ। বঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্য শতাব্দী প্রাচীন, যার সঙ্গে নাম জড়িয়ে আছে কলকাতার বিখ্যাত বনেদি বাড়িগুলোর। এছাড়াও নানা উপাচার, নানা প্রথা। এ শুধু এক উৎসব নয়, এ এক ঐতিহ্যের ইতিহাস। মুদিয়ালি ক্লাবের পাশেই শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসবের পুজো। 90তম বছরে তাঁদের উপস্থাপনায় রাজস্থানের ঘনঘোর উৎসব। থিম ভাবনা পরব। দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব ও শিব মন্দির সর্বজনীনের ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

ঘড়িতে সময় বলছে রাত 10:43 হয়ে 49 সেকেন্ড। রয়েছেন বিশ্বজিৎ এবং রণজয়ের সঙ্গে, শুনছেন আজ রাতে সংবাদ সফর।

এবং বলতে বলতে আমরা একটু আগেই জানিয়েছি যে আজকে আমরা আমাদের লিসনার যারা রয়েছেন তাদের সঙ্গে কী নিয়ে কথা বলবো। আমাদের এই যে দুর্গাপুজোর একদিকে এত জাঁকজমক, এত চাকচিক্য, আবার অন্যদিকে গ্রামের পুজো বা কম বাজেটের পুজো, এবং সেখানে হয়তো পোড়ো বাড়ি রয়েছে, সেখানেই এক চালার দুর্গা প্রতিমা, সেটা হয়তো খুব ছোট হতে পারে কিন্তু সেখান থেকেও যেন আলো উপচে পড়ছে। আমরা নদীতে প্রতিমা যখন নিয়ে যাওয়া হচ্ছে কোনো মণ্ডপে এবং সেখানে ঢাকিরা রয়েছেন, যারা কাঁসর বাজান তারা রয়েছেন, উদ্যোক্তারা রয়েছেন, একদম কোনো রকম পরিকল্পনা ছাড়া, কোনো রকম সাজানো গোছানো ছাড়া, সেই ছবি যখন আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে বা টেলিভিশন বা খবরের কাগজের পর্দায় দেখি, আমাদের মনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। মা আসছেন, মা সকলের জন্য, আড়ম্বর যারা করছেন তাদের জন্য, অনাড়ম্বরভাবে যারা মাকে আহ্বান জানাচ্ছেন তাদের জন্য মা, ধনীদের জন্য, দরিদ্রের জন্য এবং অসহায় রিক্ত নিঃস্ব ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে সকলের জন্য মা আসছেন মর্তে। এই নিয়েই আপনাদের কাছ থেকে, আপনাদের অনুভূতির কথা আজকে বিশ্বজিৎ এবং রণজয় সংবাদ সফরে জানতে চাইছি। মেসেজে চলে যাই 9903

0: 3992 এবং সেই সঙ্গে আমাদের 2243-7912 ফোনের যে নাম্বার সেটাও আপনাদের জানিয়ে দিয়েছি। দুটো জায়গাতেই আপনারা কিন্তু মেসেজ এবং ফোনে আসতে পারেন। প্রথমে মেসেজে, প্রিয় সংবাদ সফর, যখন দেখি পুজোর দিনে ফুটপাথে, রাস্তায়, অলিতে গলিতে বহু বহু পথের শিশু, তারা অনাহারে রয়েছে, তারা তাদের গায়ে জামা কাপড়টাও ঠিকঠাক নেই, তারা এভাবেই ফ্যাকাশেভাবে দাঁড়িয়ে থাকে অসহায়ের মতো, তখন আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়। যেটুকু পারি নিজের মতো করে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু অসংখ্য পথশিশু আশ্রয়হীন, দিন দিন এভাবেই চলছে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে মেসেজ করেছেন। সেই সঙ্গে 2243-7912 তে আমাদের
1: এই মুহূর্তে ছিলেন একজন, আরো আবার একজন আছেন, সরাসরি চলে যাব তার কাছে।
0: 2243-7912 তে আমরা চেষ্টা করছি যদি কানেক্ট করা যায় টেলিফোনে। না,
1: হ্যালো,
0: শম্ভু,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ
0: নমস্কার। নমস্কার, কার সাথে কথা বলছি?
2: হ্যাঁ, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি।
0: হ্যাঁ বলুন, বলুন বলুন।
2: এবছর ধরা হয় প্রচুর ভিড়। হ্যাঁ, আজ থেকে মানে প্রচুর ভিড়, খালি মেয়েদের ভিড় বেশি, প্রচুর মেয়ে।
0: কিন্তু আমাদের একটি নির্দিষ্ট বিষয় রয়েছে, নির্দিষ্ট বিষয়টা না শুনে তো ফোন করলে সেটা বোধহয় ভালো হবে না। যারা আসবেন টেলিফোনে এবং মেসেজে, নির্দিষ্টভাবে আমরা জানিয়েছি যে কী নিয়ে আমরা কথা বলতে চাইছি আমাদের লিসনারদের সঙ্গে। নির্দিষ্টভাবে আপনার অনুভবের কথাটা কিন্তু আমার এবং বিশ্বজিতের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই দেরি না করে নিজের যে একদম স্বচ্ছ অনুভূতি সেটুকু নিয়েই আসুন টেলিফোনে 2243-7912 এবং মেসেজে 9903-6599-2 তে। আবার একটি টেলিফোন আমরা সরাসরি চলে যাচ্ছি।
1: টেলিফোন ছিল কিন্তু এই মুহূর্তে আবার এসেছেন।
0: নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আসলে টেলিফোন সবসময়
1: এই মুহূর্তে আছেন,
0: সহযোগিতা না করলেও আমরা হাল ছাড়ি না। নমস্কার, কে রয়েছেন
1: বলুন।
2: নমস্কার, আমি মালদা থেকে স্বয়ং ঘোষ বলছি।
1: বলুন।
2: প্রথমেই জানাই শুভ পঞ্চমী।
1: শুভ পঞ্চমী।
2: তো বিষয়টা হচ্ছে যে মা, হ্যাঁ মা সকলের, সবারই মা। এবার আপনারা যে বিষয়টা বলছেন, আমি যদি দুটো ভাগে নিজেকে একটু বিভক্ত করছি, যে আমার যদি শিল্প দেখার ইচ্ছে থাকে, কারুকার্য দেখার ইচ্ছে থাকে, তাহলে আমি বাইরে বেরিয়ে প্যান্ডেল, ঠাকুর সবই দেখবো। কিন্তু আমার যখন আমার মায়ের সাথে যখন সময় কাটাতে ইচ্ছে করবে, আমি খুঁজে নেব আমার পাড়ার প্যান্ডেল বা এমন একটা জায়গা যেখানে কোনো আতিশয্য থাকবে না, একটা আবহ তৈরি হবে ধূপের গন্ধ এবং কেউ সেরকম কোনো ভিড় থাকবে না, সবাই মিলে চেনা পরিচিত মহলে আমরা বসে গল্প করব, আড্ডা দেব। আবার আমার আমার যেটা হয় আর কি, আমার পাড়ার পুজো প্যান্ডেলে আমি যেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, যতটুকু আমি দেখতে পাই আমি জাস্ট অনুভব করার চেষ্টা করি। এই যে দর্শক প্রহরণ ধারিণী যে মা দুর্গা, তার যে সকল ছানাপোনাদের নিয়ে এসেছে, সে তো মেয়ে এসেছে আমাদের বাড়িতে, আমরা কিন্তু সবাই সেই মেয়ের বাবার বাড়ির লোকজন, সেই যেমন ঘরের মেয়েটি এলে যেমন আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, এরকম অবস্থাটা আমার হয়। দাশরথী রায়ের একটা পদের কথা বলে শেষ করি, বসিলেন মা হেম্বরণী হেরম্বকে লয়ে কোলে। সেই হেম্বরণী হেরম্বকে নিয়ে কোলে করে নিয়ে বসে আছে, সে কল্পনা করতে যে কি মধুর লাগে এবং ভাবতে যে কি মধুর লাগে, সে যারা ভাবি, যারা কল্পনা করি, তারা সেই রসটা বুঝতে পারি, যারা আমরা তারা তাদের কাছে যে কি ঐশ্বর্য, কি ধন, যারা কল্পনা করতে পারেন তারাই জানে, তাই না?
0: একদম একদম, অনেক ধন্যবাদ সায়ন, তার নিজের যে উপলব্ধি সেই উপলব্ধির কথা আমাদের জানালো। আমরা অপেক্ষা করব আপনার সঠিক উপলব্ধি, মন থেকে যেটা আসবে বিশ্বজিৎ এবং রণজয়কে জানান।
1: আপনারা আপনাদের ভাবনাগুলো যখন এই পুজোর ভাবনার সঙ্গে মিলিয়ে দিতে পারবেন, শুধু উৎসবের আনন্দে মাতোয়ারা না হয়ে একেবারে যারা একটু পিছিয়ে আছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, যারা অন্ধকারে আছে, যারা বঞ্চিত তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, আপনার জীবনের আলো, আপনার উৎসবের আলো, আপনার পুজোর আলো তার কাছে বিচ্ছুরিত হোক আপনার মধ্যে দিয়ে, তাহলেই দেখবেন দুর্গাপুজো আপনার, আমার, আমাদের সকলের আরও প্রিয় হয়ে উঠবে, আরও অনুভবের হয়ে উঠবে, আরও উৎসাহের হয়ে উঠবে।
0: এবার একটু জানাই যে কলকাতার বড় পুজোগুলো ইতিমধ্যেই পুলিশ কমিশনার এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা সেই সমস্ত পুজো প্যান্ডেলগুলো পরিদর্শন করেছেন, বড় পুজো মণ্ডপগুলোর হাল হকিকত তারা খতিয়ে দেখেছেন, অ্যালেন পার্ক, চেতলা, অগ্রণী, সুরুচি সংঘ, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মেলনী, একডালিয়া, এভারগ্রিন, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপগুলো তারা ঘুরে দেখেছেন। এবং ঘুরে দেখার পরে তারা যেটা জানিয়েছেন যে সমস্ত দিক, মানে দর্শনার্থীরা কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, সেগুলো ঠিকঠাক রয়েছে কি না, সেখানে পর্যাপ্ত অগ্নি প্রতিরোধক ব্যবস্থা রয়েছে কি না সেগুলো তারা লক্ষ্য করেছেন, দেখেছেন, এবং ভিড় সামলাতে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, VVIP মুভমেন্ট থাকলে সেটা কোন দিক থেকে হবে, সেই সমস্ত বিষয়গুলোই পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে দেখেছেন। এবং যদি দর্শক সংখ্যা খুব বেশি হয়ে যায় তখন কি করতে হবে, আপৎকালীন পরিস্থিতিতে কি কি করতে হবে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করেছেন। এবং পুলিশ কমিশনার অজয় নন্দা তিনি পরে এই সমস্ত মণ্ডপগুলো পরিদর্শনের পর যেটা জানিয়েছেন সেটা হচ্ছে তাঁর স্টেটমেন্ট অনুযায়ী, আমরা প্রতি বছরই বড় পুজোগুলোর ভিড় নিয়ন্ত্রণ, অগ্নি নির্বাপন ব্যবস্থা, দর্শনার্থীদের প্রবেশ প্রস্থানের পথ, CCTV নজরদারি, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে নিয়ম করে পার্ক স্ট্রিট যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেক্ষেত্রে ট্রাফিক সচল রেখে সকলকে সুষ্ঠুভাবে পুজো দেখানোর জন্য আমরা কাজ করছি, যেহেতু এবারই পার্ক স্ট্রিটে ফার্স্ট টাইম দুর্গাপুজো হচ্ছে। এবং যদি হঠাৎ করে ভিড় বেশি হয়ে যায় তাহলে সেটা কিভাবে কন্ট্রোল করতে হবে সেই নিয়েও কিন্তু আমরা আলাপ আলোচনা করেছি বলে সিপি জানিয়েছেন। এখনও পর্যন্ত কলকাতায় 300টি পুজো কিন্তু এবারে বেড়েছে এবং গোটা রাজ্যে প্রায় 13,000-এর মতো পুজো এবারে বেড়েছে। তবে পুলিশ যে সবসময়ের জন্য সতর্ক রয়েছে, সক্রিয় রয়েছে পুজোকে সফল করবার জন্য এবং যারা দর্শনার্থী তাদের যাতে এতটুকু অসুবিধা না হয় সেটার জন্য পুলিশের তরফ থেকে সবরকম চেষ্টা করা হবে, এবং যারা আমরা রাস্তায় বেরোবো, বিভিন্ন মণ্ডপে যাব, আমরা যাতে এটা লক্ষ্য রাখি যে পুলিশ কী ইনস্ট্রাকশন দিচ্ছে, প্রশাসন কীভাবে আমাদের গাইড করছে, সেগুলো যেন আমরা একটু মাথায় রেখে ঠাকুর দেখার চিন্তাভাবনাটা রাখি, তাহলে বোধহয় খুব ভালো হয়, তাই তো বিষয়টি।
1: একদম তুমি ভিড়ের কথা বলছিলে এবং কীভাবে একটা নিয়ন্ত্রণ করা যায় যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, পুজো যাতে সুষ্ঠুভাবে দেখতে পারে তার কথা, কিন্তু এর পাশাপাশি তোমাকে আমি আর একটা কথা বলবো, মেট্রো রেল এবং মেট্রো রেল কর্তৃপক্ষ নানান রকম উদ্যোগ নিয়েছে এবং তুমি যদি আজকে সারাদিন জানো মেট্রোর ছবিটা বেশ মর্মান্তিক, প্রচুর মানুষ মেট্রো রেলে, অর্থাৎ রাস্তা ছেড়ে সবাই পাতাল রেলে ঢুকেছে এবং তার জন্যে সহজ পদ্ধতি গ্রহণ করেছে কলকাতা মেট্রো রেল। পার্ক স্ট্রিট স্টেশনের নতুন ব্যবস্থার উদ্বোধন করেছেন মেট্রোর যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন প্রেম সাগর গুপ্তা। কোনো অ্যাপস ডাউনলোড না করেই স্টেশনে থাকা কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আপাতত এসপ্লানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদা, শোভাবাজার, সুতানুটি, সল্টলেক সেক্টর 5 এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই সুযোগ পাওয়া যাবে। তবে পরে অন্য স্টেশনেও তা চালু হবে। আমার কলকাতা মেট্রো অ্যাপের পাশাপাশি পেটিএম অ্যাপ ব্যবহার করেও নির্দিষ্ট গন্তব্যের টিকিট কাটা যাবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক করেছেন।
0: এবারে বিশ্বজিৎ যখন মেট্রো রেলের কথা বলল, আমি রেলের কথা একটু বলি। পূর্ব রেলের তরফ থেকে এখনও পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি, বর্ধমান মেইন, কর্ড লাইন, ব্যান্ডেল এবং শাওড়াপুলি থেকে তারকেশ্বরের মধ্যে সারা রাত চলবে 10টি ট্রেন। পুজোর 3 দিন অতিরিক্ত ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। দর্শনার্থীদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন গভীর রাতে এই ট্রেনগুলো চলবে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে। আবার শিয়ালদহ ডিভিশনে রানাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর, বনগাঁ, ডানগুনি, বারুইপুর এবং বজবজ লোকাল চলবে গভীর রাতেও। হাওড়া থেকে বর্ধমানের মেইন ট্রেনটি ছাড়বে রাত 12:45। বর্ধমান থেকে হাওড়া আসার ট্রেনটি ছাড়বে রাত 9:40। হাওড়া থেকে কর্ড লাইনের যে ট্রেন সেটি ছাড়বে রাত 1:15, সেখান থেকে হাওড়া ট্রেন ছাড়ার সময় রাত 10:30, হাওড়া থেকে ব্যান্ডেলের ট্রেনটি ছাড়বে রাত 1:00, ব্যান্ডেল থেকে হাওড়ার ট্রেন ছাড়বে রাত 11:30।

0: ঘণ্টায় শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন ছাড়বে রাত 12:25। তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেন ছাড়বে রাত 1:15। হাওড়া থেকে আরও একটি ট্রেন রাত 1:50 মেন লাইন দিয়ে বর্ধমানে যাবে। শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে রানাঘাটের শেষ ট্রেনটি ছাড়বে, তার সময় নির্ধারিত হয়েছে রাত 12:40। সেখান থেকে রাত 11:45 এবং রাত 2:30 সময় ছাড়বে শিয়ালদহ লোকাল। শিয়ালদহ থেকে কল্যাণী লোকাল ছাড়বে রাত 1:30 সময়। কল্যাণী থেকে 2:50 ছাড়বে শিয়ালদহ ট্রেন। রানাঘাট থেকে 11:45 ছাড়বে কৃষ্ণনগর লোকাল। শিয়ালদহ থেকে বনগার শেষ ট্রেনটি ছাড়বে রাত 1:20 এবং বনগা থেকে ছাড়বে রাত 11:55। শিয়ালদহ থেকে শেষ ডানকুনি লোকাল ছাড়বে রাত 11:30 সময়, আর ডানকুনি থেকে ছাড়বে রাত 12:15। এছাড়া বারুইপুর থেকে শিয়ালদহ এবং বজবজ থেকে শিয়ালদহ চলবে 5-5টি বিশেষ ট্রেন। একসঙ্গে মেট্রো রেল এবং পূর্ব রেলের যে গুরুত্বপূর্ণ টাইমিংগুলো বিশেষত গভীর রাতের, সেগুলো কিন্তু বিশ্বজিৎ এবং রণজয় আপনাদেরকে জানিয়ে দিল। তাই পুজো প্রস্তুতি কীভাবে পুজো প্ল্যান করবেন অ্যাকর্ডিং এই সিচুয়েশান অনুযায়ী ট্রেন এবং মেট্রোর সময়সীমা অনুযায়ী যেগুলো আমরা জানিয়ে দিলাম সেই অনুযায়ী প্ল্যান করতে পারেন নির্বিঘ্নে পুজো দেখবার জন্য।
1: পুজোর কথা আমরা যখন বলছি, পুজোর নানান পরিকল্পনার কথা বলছি, একটা ছোট গানের বিরতির পর আপনাদের কাছে চলে আসছি সংবাদ সফরে পুজো নিয়ে। অর্থাৎ সংবাদ সফর জুড়েই থাকছে পুজো, পুজোর খবর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমার সঙ্গে থাকছে আর জে শ্রেয়া আর আর জে।

0: ভিপসা, কথা হচ্ছে
1: সপ্তমী থেকে দশমী পূজোর সেলিব্রেশন 107 FM রেইনবোতে। 107 FM রেইনবোতে পূজোর ধামাকা।
2: 107 FM রেইনবোতে আমি থাকছি সাত রঙের সপ্তমী অনুষ্ঠানে। কবে? খুব সোজা, সপ্তমীর দিন রাত্রি ঠিক নটায় শুধুমাত্র রেইনবোতে। এইখানে আমি পূজোর গল্প বলেছি, আমার ছোটবেলার পূজো, পূজোর স্মৃতি, পূজোর গান, পূজোর নাটক, পূজোর খাওয়া দাওয়া, এই সমস্ত বিষয়ে আড্ডা হয়েছে, গল্প হয়েছে। আপনারা যদি শোনেন এই অনুষ্ঠান, আমার খুব ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে সাত রঙের সপ্তমীতে, অর্থাৎ সপ্তমীর দিন রেইনবো চ্যানেলে রাত ঠিক নটায়।
1: সপ্তমী থেকে দশমী পূজোর সেলিব্রেশন 107 FM রেইনবোতে।
3: পুজোয় কী কী হবে, কী করবেন, FM রেইনবো কী কী অনুষ্ঠান থাকছে এবং সর্বোপরি পুজোয় কোথায় কোন প্যান্ডেল কীভাবে থাকছে, এই সব কিছু কিন্তু আমরা জানাচ্ছি আজ রাতে সংবাদ সফরে। ইতিমধ্যে ঘড়ির কাঁটা বলছে রাত 11টা অতিক্রম করেছে, 11:01 হয়ে 40 সেকেন্ড। বিশ্বজিৎ এবং রণজয় আজ রাতে সংবাদ সফরে। একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হার এনেম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে। গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেনবো, FM গোল্ড, মৈত্রী এবং DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ এবং ছন্দা সেন।
4: আমরা এবারে আপনাদের জন্য আরও একটি ঘোষণা, 139তম ডাক আদালত এবং পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 139তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 19/11/2026 অর্থাৎ 19 নভেম্বর তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR Avenue কলকাতা 712 বেলা 1টায় গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা এবং ডাকঘরের পেনশন, উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখনও সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি এবং ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26/10/2026 অর্থাৎ 26 অক্টোবরের মধ্যে পাঠাতে হবে। শ্রী SC দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR Avenue কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pgwb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরুক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত এবং পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 0332212 0250 0332216 0332212 0500 যোগাযোগ করতে বলা যেতে পারে। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেল বা ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলির উপরুক্ত ডাক আদালত এবং পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইন।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: ইতিহাস এবার পুজোর আঙিনায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসবের 75তম বছরের ভাবনায় স্থাপিত হয়েছে গুপ্ত সাম্রাজ্য, থিম গুপ্তায়ন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে 360 ডিগ্রিতে ঘূর্ণায়মান দেবীর মূর্তি। মণ্ডপের যেদিকেই তাকাবেন সেই দিক থেকেই দেবীকে দর্শন করবেন। মায়ের দশভুজে নেই কোনো গতানুগতিক ধাতব অস্ত্র। পাশেই 95 পল্লীতে চোখ দিয়ে নয় বরং প্যান্ডেল স্পর্শ করে অনুভব করার বার্তা, থিম তমসালোক। চোখের আলো থেকে বঞ্চিত

0: মানুষের কাছে স্পর্শই অনুভূতির একমাত্র মাধ্যম। তাদের কথা মাথায় রেখেই অন্ধকারে আলোর দিশা দেখাচ্ছে যোধপুর পার্ক 95 পল্লী। এবছর তারা পা দিল 76তম বর্ষে। আরেকটু এগোলে সেলিমপুর পল্লীর বিখ্যাত পুজো। এবছরের থিম নৈবেদ্য। ভগবানের কাছে নিজের স্বররিপুকে নিবেদনের ভাবনা থেকেই সেলিমপুর পল্লীর এই বছরের প্যান্ডেল ও প্রতিমা নির্মাণ। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসব, যোধপুর পার্ক 95 পল্লী ও সেলিমপুর পল্লী দুর্গোৎসবে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: ৭৯তম বর্ষে কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেল মধ্যপ্রদেশের জমিদার বাড়ি, সঙ্গে জলের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড। প্রথমে অ্যালবার্ট হল নিয়ে থিম করার ভাবনা থাকলেও পরে সেই পরিকল্পনা বদল হয়েছে। অন্যদিকে উত্তর কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার উদযাপন করছে বন্দে মাতরমের 150 বছর। থিম সনাতন চেতনায় বন্দে মাতরম। 150 বছরের ইতিহাস তুলে ধরতে পুজো মণ্ডপ তৈরি হয়েছে লাল কেল্লার আদলে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দেশভাগের সময়ের বেশ কিছু ফটোগ্রাফের প্রদর্শনী। প্যান্ডেলে রয়েছে একটি ট্রেনের ইনস্টলেশন যা মনে করাচ্ছে দেশভাগের যন্ত্রণার ইতিহাস। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো।

0: Buďo Porikrama. Buďo Porikrama.
1: শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় দক্ষিণের হরিদেবপুর ৪১ পল্লী ক্লাবের দুর্গোৎসবে এবছর মানুষের দ্বৈত সত্তার প্রকাশ। থিম দ্বৈত, কখনো আর্থসামাজিক, কখনো আবার লিঙ্গ পরিচয়। আমাদের সমাজে মানুষে মানুষে বিভেদ মানব সভ্যতার এক চিরন্তন সত্য। মূলত বৃহন্নলা শ্রেণীর মানুষদের জীবনের অব্যক্ত কথাই শোনাচ্ছে হরিদেবপুর ৪১ পল্লী। ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন নেতাজি এবং মহানায়ক উত্তম কুমার।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
1: ৮৭ বছরে এসে তথাকথিত থিমের বাইরে বেরিয়ে জগৎজননী মায়ের পুজোয় ভারতের ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা করল বাদামতলা আষাঢ় সংঘ। শিল্পী রণ ব্যানার্জির ভাবনায় এবছর তাঁদের পরিকল্পনা স্বপ্নে পাওয়া রূপের রানী জাগ্রত মা জগৎজননী। এখানকার পুজো প্যান্ডেল আমাদের ফিরিয়ে নিয়ে গেছে ৫০০ বছর আগের মন্দির স্থাপত্যে। বেলে পাথরের মন্দিরের আদলে সাজানো হয়েছে প্যান্ডেল, রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির যেখানে অধিষ্ঠান হয়েছে বহু দেবদেবীর। প্যান্ডেলের বাইরের দেয়াল দেবদেবীর মূর্তিতে সাজানো। পাশেই ৬৬ পল্লীর পুজো, যা এবছর পা দিল ৭৬তম বর্ষে। তাঁদের থিম ভাবনা তোমার পরে ঠেকাই মাথা। পুজো মণ্ডপের দেওয়াল জুড়ে বিপ্লবের কাহিনী, বিপ্লবীদের কাহিনী দর্শনার্থীদের মনে করাবে আমাদের অতীত গৌরবের কথা। মা এখানে চিরাচরিত মমতাময়ী রূপের পরিবর্তে ধারণ করেছেন রুদ্র রূপ, যিনি প্রতিবাদিনী এক নারী শক্তি। দক্ষিণ কলকাতার বাদামতলা আষাঢ় সংঘ ও ৬৬ পল্লীর প্যান্ডেলে ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
1: ৬১ বছরের পুজোয় বেহালা নতুন দলের ভাবনা পার্বণ, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কখনো চড়ক মেলা, কখনো হুল উৎসব, শহুরে হোক বা

0: গ্রামীণ উৎসবের সময়গুলোতে মানুষ মন খুলে বাঁচে, আনন্দ করে। পূজা মণ্ডপে রয়েছে নৃত্যরত একটি মেয়ের ইনস্টলেশন, যার মাধ্যমে ফুটে উঠেছে উৎসবের আনন্দ। রয়েছে পদ্মফুলের ইনস্টলেশন, যার মধ্যে রয়েছে চড়কের দৃশ্য। খোলা আকাশের নিচে তৈরি এই মণ্ডপ রং বেরঙের ছবি আর নকশাতে রঙিন হয়ে আছে। পুরো আবহ মনে করাবে আদিবাসী সম্প্রদায়ের সান্ধ্যকালীন উল্লাসের কথা। অন্যদিকে বরিশা ক্লাবের দুর্গাপুজোর থিম ভাবনা আশিতে আশিও আটের তরে। আধুনিক স্মার্টফোন আর প্লাস্টিকের খেলনার ভিড়ে আমরা ভুলতে বসেছি 80 কিংবা 90 দশকের সেই হারিয়ে যাওয়া খেলনাগুলি। আজও কি মনে পড়ে আমাদের সেই তালপাতার সেপাইকে? পুজো প্যান্ডেল সেজে উঠেছে গ্রাম বাংলার আদলে। ভুলতে বসা অতীতের দিনগুলিকে ফিরিয়ে দিচ্ছে বেহালা বরিশা ক্লাবের দুর্গোৎসব। বেহালার নতুন দলের পুজো প্যান্ডেল দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন বেহালা বাজার। বরিশা ক্লাবের প্যান্ডেলে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন বেহালা চৌরাস্তা।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: শুধু পুজো ঘুরলেই হবে না, সেই সঙ্গে পুজোর খবর সংবাদ সফর নিয়ে বিশ্বজিতা রণজয় তোমাদের সঙ্গে রয়েছে। কারণ এই পুজোর খবরে কিন্তু আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমরা বৈপরীত্য নিয়ে চলে আসবে আমাদের কাছে, যেখানে পুজোর ঐশ্বর্য রয়েছে, আলো রয়েছে, আড়ম্বর রয়েছে, আর সঙ্গে রয়েছে কোনো কোনো ক্ষেত্রে ছায়া অন্ধকার, সেখানেও আলোকিত করার দায়িত্ব তোমার আমার আমাদের সকলের। তাই আজ পুজোর খবর তোমাদের যেমন দিচ্ছি, পুজোর আনন্দের খবর, আলোর খবর, সেই সঙ্গে সঙ্গে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করো। আমাদের সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকে আসছেন, তারা লিখছেন আমাদের কাছে অনেক খবর। আর এর পাশাপাশি আরও একটা খবর তোমাদের বলি, যে তোমরা আমাদের কাছে সরাসরিও চলে আসতে পারো আমাদের এই ফোন নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ করতে পারো। কারণ পুজো তোমার ভাবনাটাও একটা আলোকময় ভাবনা হোক, এটা আমাদের প্রত্যাশা সংবাদ সফর থেকে।
3: একদম, সেই আলোকময় ভাবনা থাকুক। এবং যে সমস্ত জায়গাগুলো হয়তো সেভাবে আলো পড়ে না, যে সমস্ত জায়গাগুলো হয়তো ফ্যাকাশে ধূসর অন্ধকারাচ্ছন্ন, সেই সমস্ত জায়গাগুলোয় অল্প হলেও আলো পড়ুক। এবং আজকে আমরা অনুষ্ঠান যেই জায়গা থেকে শুরু করেছি আজকে সংবাদ সফরে, তোমরা যারা প্রথম থেকে শুনছো, আজকে রয়েছো আজ রাতে সংবাদ সফরে বিশ্বজিৎ এবং রণজয়ের সঙ্গে, তোমরা সকলে জানো। আর যারা হয়তো কিছুটা পরে রেডিও সেট অন করেছো, তাদের যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এই বৈপরীত্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে পুজো শুরু, আগামীকাল মা দুর্গার বোধন রয়েছে, একদম ফুল ফর্মে দুর্গা পুজো। তার আগে এই হট সিটে বিশ্বজিৎ এবং রণজয় এই বার্তাটুকুই আমরা দেওয়ার চেষ্টা করেছি, এই বৈপরীত্য। এবং সেখানে কেউ হাসবে, কেউ আনন্দ করবে, আর কেউ চোখের জল ফেলবে, তার জামা হবে না, কাপড় হবে না, সে দুটো ভালো খাবার খেতে পারবে না, এটা বোধহয় মেনে নেওয়া যায় না, এটা বোধহয় ঠিক নয়। আমাদের তরফ থেকে এইটুকুই বার্তা তোমাদের সকলের কাছে, এবং সেই জায়গা থেকে আজকে আমরা তুলে ধরেছি অনেক কিছু, আমরা তুলে ধরেছি এই প্রায় সোয়া এক ঘন্টা আমাদের এই অনুষ্ঠান অতিক্রান্ত হয়েছে, আর 45 মিনিটের মতো আমরা রয়েছি আজকের অনুষ্ঠানে। এবং সেখান থেকে তোমাদের কাছ থেকে আমরা যেটা এক্সপেক্ট করছি, যে মেসেজ আমরা চাইছি, তোমাদের অনুভবে কি ধরা পড়ে এই বৈপরীত্যের কথা।
2: এই মুহূর্তে কিন্তু একজন তার ভাবনা নিয়ে চলে এসেছেন আমাদের কাছে। হ্যালো,
3: নমস্কার।
4: নমস্কার,
3: হ্যাঁ, কার সাথে কথা বলছি?
4: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
3: বলুন।
4: দেখুন, এই পুজো বছরে আমাদের একদিন আসে, পাঁচ দিন মা থাকে। এই পাঁচ দিন আমরা বিভিন্ন রকম ভাবে আনন্দ করি, যেমন বিশেষ করে শহর অঞ্চলে যে সমস্ত থিম পুজোগুলো হয়, বিভিন্ন রকম আলো, বিভিন্ন ধরনের প্যান্ডেল, যেখানে হাজার হাজার লোকের লাইন রয়েছে, খুব সুন্দর লাগে। আবার আরেকদিকে পল্লী গ্রামের সাইডে যে সমস্ত পুজোগুলো হয়, কোনো রকম মানে ঘরের কাপড় দিয়ে বা শাড়ি দিয়ে হয়তো প্যান্ডেলটা করেছে, সেখানে এক চালার মধ্যে দেবী রয়েছে, ঘরের মা বোন বা পাড়ার সকলে মিলে একত্রিত হয়ে সেখানে নানান রকমভাবে হয়তো তাদের ভালো পোশাক আশাক নেই, পুরনো জামা কাপড় হয়তো ধুয়ে পরিষ্কার করে সেখানে একরকম আনন্দ। কিন্তু তার মাঝখানেও পুজোর সময় কিছু মানুষকে প্রচণ্ড কষ্ট দেয়, যেরকম ধরুন যারা চোখে দেখে না, দৃষ্টিহীন প্রতিবন্ধী, তাদের এই দিনগুলি প্রচণ্ড কষ্ট দেয়। যেদিকে চারিদিকে আলো, এই আলোকিত হয়ে রয়েছে, চারিদিকে মাইক বাজছে, কত

0: হাজার লোক প্যান্ডেলে যাচ্ছে আসছে, তারা ঘরের এক কোণে বসে শুধু চোখের জল ফেলে যাচ্ছে, কারণ তারা তো দেখতে পাচ্ছে না। আবার এমন কিছু মানুষ আছে যারা অনাহারে দিন কাটায়, যারা এক মুঠো ঠিকভাবে খেতে পারে না, যারা হয়তো অসুস্থ, ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, তাদের কাছেও এই দিনগুলি প্রচণ্ড যন্ত্রণা দেয়। তা আমি মনে করি যে পুজোয় আমরা যেভাবে আনন্দ উৎসব করি, প্রচুর লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি, কিছু মানুষ তার থেকে কিছু অংশের টাকা যদি বাঁচিয়ে এই সমস্ত অসুস্থ মানুষগুলোর যদি একটু পাশে দাঁড়ায়, একটু যদি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, একটু ভালো জামা কাপড় দিল, বা হয়তো একটু কাউকে ওষুধ কিনে দিল, কাউকে একটু ভালো মন্দ খাওয়ার দায়িত্ব নিল, এই চার পাঁচটা দিন যেন সেও একটু মিষ্টিমুখ করতে পারে, একটু ভালো মন্দ খেতে পারে, তাতে মনে হয় এমন কিছু মানে যে তাদের কষ্ট পেতে হবে তা নয়, বরঞ্চ এই সমস্ত দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যদি তাদের মুখে এক ফোঁটা হাসি ফোটানো যায়, সেই আনন্দটা কিন্তু সব থেকে বেশি আনন্দ বলে আমি মনে করি। কারণ
1: এভাবেই আপনিও আসুন, আপনার কথা নিয়ে, আপনার অনুভব নিয়ে। আমরা তো রয়েছি, হাতে খুব বেশি সময় নেই, আর মাত্র 40-45 মিনিটের মতো সময় রয়েছে, দেরি না করে চট করে চলে আসুন 2243-7912 এবং মেসেজে 9903653992।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন মুনছে যে তারি। দেখ মন

0: আমাদের সময় দেখতে দেখতে 11:30 বাজে, 11:31 হয়ে 6 সেকেন্ড। আমরা রয়েছি আজ রাতে সংবাদ সফরে আপনাদের সঙ্গে স্টুডিওতে বিশ্বজিৎ এবং রণজয়।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: এই যে পুজোর সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখি বিশ্বজিৎ, এবং সেখানে খুব কম দামে বহুমূল্যের জিনিসপত্র এবং তার হাতছানি প্রায়শই থাকে। আমরা এই সংবাদ সফরে বিভিন্ন অনুষ্ঠান করি সারা বছর জুড়ে, এবং এই ধরনের ঘটনাগুলো আমরা বেশি করে তুলে ধরি একটাই কারণে, আমাদের যারা লিসনার রয়েছেন, প্রচুর বয়স্ক মানুষও রয়েছেন যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন, তারা যাতে প্রতারকদের খপ্পরে না পড়েন, এটা সারা বছর ধরে আমাদের একটা লক্ষ্য থাকে অবশ্যই।
2: আরেকটা কারণ হচ্ছে পূজোর সময় এই ঘটনা কেন বেশি হয়, কারণ পূজোর সময় আমরা অন্যকে উপহার দিতে চাই, এবং এই যে সোশ্যাল মিডিয়া বলো বা অনলাইন শপিং বলো, সেখানে নানান ধরনের ধামাকা অফার, এবং আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা ছুটে যাই ওই অফারের পেছনে, কারণ প্রিয়জনকে উপহার দেব, একটু কম খরচ হলে সেটা তো আমাদের সাধ্যের মধ্যেই পড়বে।
1: এরকমই একটা ঘটনা ঘটেছে, সম্প্রতি ঘটনা ঘটেছে যেটা না বললেই নয়, আইফোন এবং সোনার গয়নাগাটিতে বিপুল ছাড় দেওয়া হচ্ছে, এবং প্রচুর স্টক তাদের রয়েছে, খুব তাড়াতাড়ি আসুন, হয়তো স্টকটা কিছুক্ষণের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। এরকমই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাডভার্টাইজমেন্ট দেখে প্রতারকের পাল্লায় পড়েছেন একজন বাসিন্দা গরফা এলাকার একজন বৃদ্ধ মানুষ। গরফা থানায় তিনি অভিযোগ জানিয়েছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে, এবং যেটা বিষয় সেটা হচ্ছে বাজার চলতি যে দাম তার থেকে অনেক কম দামে সেখানে আইফোন দেওয়া হচ্ছে, সোনার গয়না দেওয়া হচ্ছে, এবং যোগাযোগের জন্য একটি নাম্বার দেওয়া হয়েছে এবং লিংক দেওয়া হয়েছে। এবং ইনভেস্টিগেশনে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে উৎসবের সময় সাইবার জালিয়াতরা সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতেছে টাকা হাতানোর জন্য সরাসরিভাবে, এবং তারই খপ্পরে পড়েছেন এই গডফার প্রবীণ মানুষ, 65 বছর বয়স, অমুক্তা মণ্ডল। কয়েকদিন আগে তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ঘাঁটছিলেন, এবং তখনই তার চোখে পড়ে আইফোনের নতুন মডেল এবং অলংকারের ওপর বিশেষ ছাড় চলছে, খুব কম দামে সস্তায় এইগুলো পাওয়া যাবে, এবং অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন ওই বৃদ্ধ। আসলে এটি যে সাইবার জালিয়াতদের ফাঁদ তা তিনি গুণাক্ষরেও টের পাননি, এবং তার সঙ্গে এই ফোন এবং জুয়েলারির বিষয়ে কথা হয়। প্রতারকরা জানায় অনলাইনে পেমেন্ট করতে হবে, টাকা জমা পড়ার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে সমস্ত জিনিস, কয়েকটি অ্যাকাউন্টের নাম্বার দেওয়া হয় তাকে, আর সেই মতো সেখানে টাকা ট্রান্সফার করতে বলা হয়, তিনি তা করেও ফেলেন। সব মিলিয়ে অঙ্কটা 400,000 টাকার কাছাকাছি পেমেন্ট করে বসেন। তারপরেও জিনিস না পাওয়ায় অভিযুক্তদের নাম্বারে ফোন করলে তিনি কিন্তু আর সেই ফোন কানেক্ট করতে পারেননি। কয়েকদিন কেটে গেলেও কিছু না বুঝতে পারেন যখন, তখনই তিনি বুঝতে পেরেছেন যে তার টাকা চলে গেছে, জিনিস ঘরে আসেনি, অর্থাৎ প্রতারণার শিকার হয়েছেন। এরপরেই তিনি পুলিশের কাছে যান এবং পুলিশ তারপরে তদন্ত করে। এই বিষয়টা এখন বলার যেটা প্রয়োজন যে এই সময় উৎসবের সময়, তুমিও বললে বিশ্বজিৎ, যে এই সময়টা তারা অনেক বেশি করে যারা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে টার্গেট করে উৎসবের সময়, মানুষের হাতে টাকা থাকে এবং সেই অর্থে এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা প্রচুর বেশি কেনাকাটা করি,
2: এবং এত প্রলোভন থাকে যে তুমি একবার যদি একটা জিনিস কেনো, পরপর পরপর তোমাকে অফার এবং ধামাকা অফার দিতে থাকবে, একটু যদি তোমার বিচ্যুতি ঘটে সঙ্গে সঙ্গে কিন্তু তারা অনেক অফারের ভিতর দিয়ে চেষ্টা করবে তোমাকে কত তাড়াতাড়ি নিঃস্ব করা যায়।
1: ঠিক, তাই দয়া করে এই খপ্পরে পড়বেন না, প্রতারকদের খপ্পরে পড়বেন না। সংবাদ সভা শুনুন, শুনতে থাকুন।

0: দুগামার মহিমা কিন্তু আমরা দেখছি এবং সারাক্ষণ দেখছি, আপনারাও সঙ্গে সঙ্গে লিখছেন আমাদের এই বৈপরীত্যের কথা, কখনো ফোনে আসছেন আবার কখনো টেক্সট করছেন। এই মুহূর্তে অ্যান্ডি আমাদের লিখেছে কলকাতা থেকে, বলছেন যে এই চার দিন সহযোগিতা পেলে কি হবে যারা একেবারে অন্ধকারে থাকে, যদি সারা বছর আমাদের পাশে সবাই একটু কিছু করতে পারি, এই সেটাই আসল মানবিকতার পরিচয় পাওয়া যায়। সমাজে হবে, সমাজে কত মানুষ আছে তার কোনো সন্তান নেই, তারা যদি আগেই আসে তাহলে অনেক, তারা যদি এগিয়ে আসে তাহলে অনেক শিশুর আলো ফুটে যেতে পারে। আমার ফ্যামিলিতে আছে প্রচুর, আপনারা যখন লিখবেন না এই ভাষাটা মেসেজের সেইভাবে লিখবেন যাতে পড়তে সুবিধা হয়, উচ্চারণ এবং লেখার মধ্যে কিন্তু নানান ফারাক থাকে।
1: আমরা কি পরের মেসেজে যেতে পারি বিশ্বজিৎ?
0: হোয়াটসঅ্যাপে যেতে পারি, পরে হোয়াটসঅ্যাপ রয়েছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে সুন্দরভাবে লিখছেন অনেকে। এবার চলে যাব গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখছেন, প্রথমেই শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই সকলকে এবং সকলের পুজো খুব ভালো কাটুক। আজকের বিষয়ে বলি, প্রদীপের নিচে তো অন্ধকার আগেও ছিল, এখনও আছে, এখনও ঘরে ঘরে মা দুক্কারা কাচ্ছে, তাদের দিকে চোখ কি পড়ে, আর পড়লেও চোখ সরিয়ে নেওয়া হয়। প্রতিবছর বাঙালির শ্রেষ্ঠ এই দুর্গোৎসবের এত জাঁকজমক পূর্ণ আড়ম্বরের মধ্যেও বৈপরীত্য চিত্র দেখা যায়। পুজো তো সকলের আট থেকে আসি, ধনী ও দরিদ্র নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে থাকে, সবার ইচ্ছে পূরণ করে। পুজোর এই কটা দিন যতই মনে কষ্ট থাকুক না কেন, ইচ্ছে করে মায়ের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে কাটিয়ে দেওয়া, মানে নির্মল আনন্দ নিয়ে। এর যে কোনো বিকল্প হতে পারে না কিছুই। কত গরিব অসহায় বৃদ্ধ বৃদ্ধা অনাথ শিশু সকলেই চায় এই উৎসবে সামিল হয়ে নিজেকে মেলে ধরতে।

0: মধ্যেই মা দুর্গার আসল অধিষ্ঠান, আর তাদের পাশে দাঁড়ালেই মায়ের আশীর্বাদ পাওয়া যায়।
1: এভাবেই দারুণভাবে আপনারা আপনাদের অনুভূতির কথা জানাচ্ছেন। পরের হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাচ্ছি। রণজয়দা ও বিশ্বজিৎদা, আপনাদের দুজনকে এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে এবং বেতার শ্রোতা বন্ধুদের, বেতার বন্ধনের সমস্ত মেম্বারদেরকে আজ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আপনাকেও আমাদের তরফ থেকে জানাচ্ছি, পুজোর প্রত্যেকটা দিন সবার যেন খুব ভালো কাটে। আমরা পুজোর কটা দিন আনন্দ করব, মাতামাতি করব, কিন্তু অন্যের কোনো রকম অসুবিধা বা বাধার বিরুদ্ধে নয়, বরং এই আনন্দের মাঝে কারো যে কোনো বিপদে পাশে দাঁড়াতে পারলে সেটাও চেষ্টা করব। দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর থেকে মেসেজ করেছেন। এরপরের মেসেজে আমরা চলে যাব সৌরভ। সৌরভ লিখছে রাজাবাগান থেকে, সৌরভ লিখছে, জানো আমার জীবনে ফার্স্ট টাইম 10 টাকা 5 টাকা করে জমানো সেই টাকা একটা আনন্দ আশ্রমে আমি দান করেছি এবং ওদের সেবায় নিয়োজিত করেছি, এবং আজও সেটা করলাম, দান করে আসছি। তোমাদের সঙ্গে রয়েছি, আমার দিদা এবং দাদুর সাথে তোমাদের অনুষ্ঠান শুনছি, একটা আলাদা অনুভূতি হচ্ছে। সবাই পুজোয় ভালো থাকুক এই কামনা করি, লিখেছেন রাজাবাগান থেকে সৌরভ। বিশ্বজিৎ, দেখো এখানেই কিন্তু আমাদের যারা লিসনার রয়েছেন তারা, তাদের আমরা যেটা চাইছিলাম যে অন্তরের যে অনুভূতিটা, যে বৈপরীত্য আমরা তুলে ধরতে চেয়েছি একদম অনুষ্ঠানের প্রথম থেকে, এই এত বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে তার সুন্দর অনুভূতির কথা অনেকগুলো সাইড থেকে কিন্তু আমরা জানতে পারছি। বিশ্বজিৎ,
0: দেখো রণজয়, একটা জিনিস তোমাকে বলি, এর সঙ্গে কিন্তু যারা প্রচুর ঐশ্বর্যে থাকে, যারা ধনী ব্যক্তি, তাদেরই খালি যোগাযোগ আছে এমন নয়। আমি তোমাকে দুটো উদাহরণ দেব, দুটো এক্সাম্পল দেব। এই যে শুরুতেই তুমি যে পুজো পরিক্রমার কথা বললে, ছাত্রছাত্রীরা নিজেদের পয়সা জমিয়ে এ কাজ করে, এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা একই মনোভাব পোষণ করেন, তারাও কিন্তু এগিয়ে আসেন। আমি একজন, মানে আমরা বাড়িতে যে গৃহ পরিচারিকা দেখি, তিনি বাড়ির কাজ করেন, বাসন মাজেন, ঘর পরিষ্কার করেন, তিনি পয়সা জমিয়ে ঠিক দুর্গাপুজোর আগে 1000 টাকা গিয়ে দিয়ে আসেন ওই দুস্থ শিশুদের জামা কাপড় কেনার জন্য। এই 1000 টাকার দাম কয়েক লক্ষ টাকা। আমি তোমাকে আরো বলবো, যিনি সিকিউরিটি গার্ড, তিনি প্রত্যেক দিন তার উপার্জনের টাকা অর্জন করতে পরিশ্রম করেন, তিনি ওই, তিনি মনে করেন যে তার থেকেও তো খারাপ অবস্থায় কেউ আছে, তাদের জন্য তিনি বছরের শেষে ওই 1000 টাকা দিয়ে আসেন। যে শিশুটা পরিবারে তার বড় মানুষকে দেখে, বাবা মাকে দেখে দেখছে, সেই ছোট বাচ্চাগুলোকে যখন তাদের কাছে পুজোর জামা কাপড় পৌঁছে দেওয়া হয়, তাদের এই আনন্দটা, তাদের চোখে মুখের যে অভিব্যক্তি, এটা এমনভাবে মুগ্ধ করে, এই বোধটা তাদের মধ্যে থাকে। পরের বছর থেকে সে তার টাকা জমিয়ে জমিয়ে বছর শেষে 200 টাকা 300 টাকা হলে ওই বাচ্চাগুলোর জন্যে পুজোয় লজেন্স কিনে দেওয়ার জন্যে সেই টাকা দেয়। এই বোধ আজ আমরা অনুষ্ঠান থেকে ছড়িয়ে দিতে চাইছি, এবং যাতে একেবারে অন্য মানুষেরাও পুজোকে উৎসব বলেন্দ্রনাথ ঠাকুরের মতো ভাবতে পারেন, মনটাকে আরও একটু বড় করাই আসল পুজোর উৎসব।
2: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
3: 94তম বর্ষে উত্তরের নলিন সরকার স্ট্রিটের ভাবনা জললিপি। নদীমাতৃক দেশ আমাদের ভারতবর্ষ, গঙ্গা আমাদের মা, অথচ সেই মায়ের আঁচল আজ দূষিত। ক্রমবর্ধমান উন্নয়নের চাপে নাভিশ্বাস উঠছে গঙ্গার। পবিত্র এই জলধারাকে রক্ষার বার্তা নিয়ে এই বছরের মাতৃবন্দনার আয়োজন নলিন সরকার স্ট্রিট পুজো কমিটির। দেবী প্রতিমার মাথার উপর মহাদেবের অধিষ্ঠান, আর তার জটা থেকে বেরিয়ে আসছে গঙ্গার ধারা। এই জলধারা মিশে যাচ্ছে মণ্ডপে। মণ্ডপ এখানে এক টুকরো শহরাঞ্চল। গঙ্গার প্রবাহমানতা যার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, আর এভাবেই ফুটে উঠেছে গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রার এক টুকরো ছবি, গঙ্গা যেখানে দূষিত। পুজোর আরও একটি আকর্ষণ মণ্ডপের নদী কেন্দ্রিক গানের সুর। উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটের পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শ্যামবাজার।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো পুজো পরিক্রমা।

0: परिक्रमा,
1: पूजो परिक्रमा।
2: এই প্রথমবার পুজোর আয়োজন ফুলবাগান সর্বজনীনের। প্রথম বছরে তাঁদের মাতৃবন্দনায় দেশমাতৃকার জয়গান, থিম ভাবনা বন্দে মাতরম। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে ফুলবাগান সর্বজনীনের পূজা মণ্ডপ তৈরি হয়েছে আনন্দমঠের মন্দিরের আদলে। মণ্ডপের অন্দরে রয়েছে থিমের সঙ্গে মিলিয়ে বেশ কিছু ইনস্টলেশন আর্ট, সঙ্গে লাইট ও সাউন্ডের মেলবন্ধন। সাবেকি সাজে মায়ের রূপ নজর কাড়া। ফুলবাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজোয় সামিল হতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন ফুলবাগান।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: ১০১তম বর্ষে উত্তর কলকাতার টালা পার্ক প্রত্যয়ের থিম বিয়োজন, অর্থাৎ ডিট্যাচমেন্ট। প্রথমে অন্যরকম ভাবনা থাকলেও এই পুজোতে শিল্পী সুশান্ত শিবানীপাল আরও একবার সামাজিক বার্তা নিয়ে হাজির হয়েছেন পুজো প্যান্ডেলে তার ছোঁয়া পরতে পরতে। অন্যদিকে 106তম বর্ষে পা দিয়ে টালা বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসবের ভাবনা দুর্গাবাড়ি। দেবী দুর্গার আদি রূপ থেকে দশমহাবিদ্যা, নবদুর্গা থেকে সতীপীঠ, থিম ভাবনায় জায়গা করে নিয়েছে সবটাই। মা এখানে অতি সাধারণ হয়েও রাজসিকভাবে উপস্থিত। উত্তর কলকাতার টালা প্রত্যয় ও টালা বারোয়ারির পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: ৬১তম বছরে উত্তরের তেলেঙ্গা বাগান সর্বজনীন দুর্গোৎসবের ভাবনা তিলোত্তমার অলিন্দের ইতিকথা। আজকের কলকাতা নয়, এখানকার পুজোয় উকি দিচ্ছে ফেলে আসা তিলোত্তমা। পুরনো বারান্দা, দালান, পুরনো ব্রিজ, যার গুটিকয়েক অবশ্য এখনো চোখে পড়ে, তবুও সেকালের দিকে ফিরে তাকালে গ্রাস করে নস্টালজিয়া। পুজো প্যান্ডেল যেন তেমনই এক স্মৃতির কোলাজ। তেলেঙ্গা বাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেঙ্গল কেমিক্যাল।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা।
2: উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসবে মন্ড্রিয়ান আর্টের ছোঁয়া। থিম মন থেকে মন্ড্রিয়ান। ১৯৪০ ইউরোপে বিখ্যাত হয় ডাচ চিত্রশিল্পী পিয়েট মন্ড্রিয়ানের এক বিশেষ ধরনের জ্যামিতিক নকশার চিত্রশৈলী। সেটির অনুকরণে কলকাতাবাসীর দৈনন্দিন জীবনযাপন ধরা পড়ল কুমোরটুলি সর্বজনীনের মাতৃবন্দনায়। এই জ্যামিতিক নকশাতেই প্যান্ডেলে আঁকা হয়েছে বিড়ালের ছবি, যাদের আমরা খুঁজে পাই কলকাতার বাড়িতে অলিতে গলিতে। একটা সময় এই পুজোর সভাপতিত্ব করেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় থেকে আজকের দিন বদলে গেছে অনেক কিছু, কিন্তু তবুও নিজেদের স্বতন্ত্র ভাবনায় নিজেদের মতো করে প্রতি বছর দেবী দুর্গার পুজোর আয়োজন হয়ে আসছে এখানে। উত্তর কলকাতার কুমোরটুলি সর্বজনীনের পুজো দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা।
2: ইতিহাস এবার পুজোর আঙিনায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসবের 75তম বছরের ভাবনায় স্থাপিত হয়েছে গুপ্ত সাম্রাজ্য। থিম গুপ্তায়ন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ৩৬০°

0: মন্ডপটিতে ঘূর্ণায়মান দেবীর মূর্তি। মন্ডপের যেদিকেই তাকাবেন সেই দিক থেকেই দেবীকে দর্শন করবেন। মায়ের দশভুজে নেই কোনো গতানুগতিক ধাতব অস্ত্র। পাশেই 95 পল্লীতে চোখ দিয়ে নয়, বরং প্যান্ডেল স্পর্শ করে অনুভব করার বার্তা। থিম তমসালোক। চোখের আলো থেকে বঞ্চিত মানুষের কাছে স্পর্শই অনুভূতির একমাত্র মাধ্যম। তাদের কথা মাথায় রেখেই অন্ধকারে আলোর দিশা দেখাচ্ছে যোধপুর পার্ক 95 পল্লী। এবছর তারা পা দিল 76তম বর্ষে। আরেকটু এগোলে সেলিমপুর পল্লীর বিখ্যাত পুজো। এবছরের থিম নৈবেদ্য। ভগবানের কাছে নিজের স্বররূপকে নিবেদনের ভাবনা থেকেই সেলিমপুর পল্লীর এই বছরের প্যান্ডেল ও প্রতিমা নির্মাণ। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসব, যোধপুর পার্ক 95 পল্লী ও সেলিমপুর পল্লী দুর্গোৎসবে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: বন্যপ্রাণীদের বাসস্থান জঙ্গল কেটে সেখানে চলছে উন্নয়ন। বিপন্ন হচ্ছে বন্যপ্রাণীদের অস্তিত্ব। জায়গা না পেয়ে তারা ঢুকে পড়ছে মানুষের ডেরায়। কে শুনবে তাদের আর্তনাদ? দুর্গাপুজোর আবহে লেকটাউন অধিবাসী বৃন্দের এই বছরের ভাবনা আর্তনাদ। দেবী দুর্গার মূর্তিতেও সেই প্রতিবাদ চোখে পড়ছে। মণ্ডপের অন্দরে তৈরি করা হয়েছে জঙ্গলের পরিবেশ। 64তম বর্ষের মাতৃবন্দনায় তারা তুলে ধরেছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। পুজো প্যান্ডেলে পৌঁছতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: ৮৯তম বর্ষে কাশি বোস লেনের থিম আদিম। হারিয়ে যাওয়া ওয়ার্লি শিল্পকে তুলে ধরে এই বছর তাদের শিকড়ের খোঁজ। আদিমতার চিত্র গোটা পুজো প্যান্ডেলে। শুধুমাত্র কোনো প্রথা বা ট্রেডিশন নয়, জীবন ও সম্পর্কের প্রবহমানতা ফুটে উঠেছে তার আদিম রূপে। পৃথিবী, মানুষ এবং প্রকৃতি মণ্ডপ সজ্জায় ও প্রতিমার নির্মাণে মিলেমিশে গেছে। থিম ভাবনায় শিল্পী অনির্বাণ দাস। পুজো মণ্ডপে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: আমরা জানিয়ে দিলাম উত্তর দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজো সম্পর্কে। সেখানে আপনারা কিভাবে যাবেন, কী কী কানেক্টিভিটি থাকছে, সব কিছুই কিন্তু আমরা জানিয়ে দিলাম। একদম শেষ প্রান্তে আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ মেসেজ বলা যেতে পারে। সোমেন লিখছে, রণজয়দা এবং বিশ্বজিৎদা সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়া শুভ পঞ্চমী। তোমাকেও এই পুজোয় আমাদের শহর আলোকোজ্জ্বল হয়ে উঠেছে। মায়ের পুজো হচ্ছে, আড়ম্বরে ভরে গিয়েছে। কোথাও প্রাচীন ঠাকুর দালানে অনাড়ম্বর পুজো, কিন্তু এই আলোর মধ্যে একটা বৈপরীত্য দেখা যায়। কোথাও আলো পড়ে, কোথাও পড়ে না। কোথাও খাবার নষ্ট হচ্ছে, কোথাও আবার একবেলা খাবার জোটে না ঠিক করে। ফুটপাথের যে শিশুরা ফুটপাথের আলোর বাইরে দাঁড়িয়ে থাকে, তাদের কথাটা ভাবলে মনে হয় আমাদের উৎসব যেন এখনও অসম্পূর্ণ। তাই এবার পুজোয় আসুন, এই আলোর একটা অংশ যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটা পথ শিশুর মুখে ফেলতে পারি, একটা নতুন জামা, এক মুঠো খাবার যদি ওই শিশুটির মুখে তুলে ধরতে পারি, তাহলে আমাদের পুজো সার্থক হবে। ভালো থাকবেন, পুজো কাটুক সব্বার আনন্দে। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছেন, এবং আরও যারা যারা মেসেজ করেছেন, অনিন্দ, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, আন্ডি কলকাতা 61 থেকে, সৌরভ রাজাবাগান থেকে, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম, দীপক কুমার তুং শ্যামপুর হাওড়া, এবং সোমেন যাদবপুর থেকে। যারা ফোনে কথা বলেছেন, শেখ মোহাম্মদ মাহসিন আরামবাগ থেকে, সায়ন ঘোষ মালদা থেকে, এবং সমীর দাস হরিণঘাটা বড়জাগরি থেকে।
3: একেবারে অনুষ্ঠান শেষ করবেই বলে, পুজো মানে উৎসব, পুজো মানে আলো, সেই আলো সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। উৎসব সবার হোক, পুজো সবার হোক,
2: সকলের পুজো ভালো কাটুক। আজকের মতো বিশ্বজিৎ এবং রণজয়কে স্টুডিও থেকে বিদায় দিন। ভালো থাকুন সকলে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: এখন সময় আপনাদের পছন্দের অনুরোধের গানের অনুষ্ঠান শুনতে কি চাও। আপনাদের সঙ্গে স্টুডিওতে আমি তপারতি। আজকে 9903653992 নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং SMS এর অপেক্ষা, যেমন প্রতিদিন চলে আজও তেমনই চলবে। এবং আপনাদের অনুরোধের অপেক্ষা করতে করতে প্রথম গানটি আমার পছন্দের সংঘর্ষ ছায়াছবি থেকে সোনু নিগম এবং শ্রদ্ধা পণ্ডিত।

অনুরোধে আসি। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে অনুরোধ করেছেন ফিরোজা বেগমের কণ্ঠে চরণ ফেলিও ধীরে। কলকাতা থেকে মধুমিতা অনুরোধ করেছেন আশা ভোসলের কণ্ঠে তারে ভোলানো গেল না কিছুতেই। এবং তৃতীয় অনুরোধ আজকের উদয়নারায়ণপুর হাওড়া থেকে মুক্তা অনুরোধ করেছেন জাভেদ আলী এবং জুন ব্যানার্জির কণ্ঠে হেঁটেছি স্বপ্নের হাত ধরে। ভুলু সাহা মধুমিতা এবং মুক্তা আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

107 মেগাহার্টজ FM রেইনবোয়ে আপনারা শুনছেন শুনতে কি চাও, আপনাদের পছন্দের গানের অনুরোধের অনুষ্ঠান, এবং আপনাদের সাথে স্টুডিওতে আমি তপারুতি। এরপরের অনুরোধের কথা বলি, সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, বাঁকুড়া জেলা। শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অলির কথা শুনে বকুল হাসে। তারপরের অনুরোধ বাঘা যতীন থেকে জয়দীপ রায়, শুনতে চেয়েছেন অরিজিতের কণ্ঠে দুগ্গামা এই গানটি। এবং তৃতীয় অনুরোধ অভিষেক ঘোষ, লেকটাউন।

তালিন্দি থেকে মিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে গোল্ড প্রিন্টের শাড়ি পরে এই গানটি শুনতে চেয়েছেন। সোমনাথ চট্টোপাধ্যায়, জয়দীপ রায়, অভিষেক ঘোষ আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: প্রায় অর্ধেক সময় পেরিয়ে এসেছি অনুষ্ঠানের 107 MHz FM রেইনবোয়ে। আপনারা রয়েছেন শুনতে কি চাও অনুষ্ঠানে এবং আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের অনুরোধের কথা বলি, সৌভিক ঢাকুরিয়া থেকে অনুরোধ করেছেন সনৎ সিংহর কণ্ঠে এক একে এক, আমাদের সেই ছোটোবেলার পুজোর গান। এরপরের অনুরোধ করেছেন সুবীর সেন দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে, শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে বেমিসাল ছায়াছবির গান। তারপরের অনুরোধ তাপস মাইতি চকমানিক থেকে, অনুরোধ করেছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে ভালোবাসার আগুন জেলে। সৌভিক, সুবীর সেন এবং তাপস মাইতি আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

ঢাকুরিয়া থেকে মৌলি এবং রাজবলহাট থেকে সুদীপ্ত বাগ দুজনেই শুনতে চেয়েছেন আশা ভোঁসলের কণ্ঠে গান। কেরালা থেকে রাজীব কুমার ভূঁইয়া এবং পাথুরিয়া বাগদা বনগা থেকে তাপস প্রামাণিক দুজনেই শুনতে চেয়েছেন কুমার শানুর কণ্ঠে গান। মৌলি, সুদীপ্ত বাগ, রাজীব কুমার ভূঁইয়া এবং তাপস প্রামাণিক আপনাদের চারজনের জন্য পরপর দুটি গান।

সময় তো একদম শেষের দিকে, তাই বিদায় নেব, যেতে যেতে গান শুনব। শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে অনুরোধ করেছেন হেমা মালিনীর কণ্ঠে একটি বাংলা আধুনিক গানের, সেই গানটি শুনতে শুনতে আজকে আমি তপারুতি আজকের শুনতে কি চাও অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই যারা আমাকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, পুজোর অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর একটি শরৎ কাটুক এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব খুব এনজয় করুন এই সময়টা এবং চারপাশের মানুষগুলিরও খেয়াল রাখুন। আমরা সবাই নিজেদের মতো করে চেষ্টা করি এবং পুজোর পরে আবারও দেখা হবে গানে গানে আর কি, যেভাবে দেখা হয়। তাহলে শঙ্করচন্দ্রদের অনুরোধ এই গানটি শুনতে শুনতে আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

0: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 MHz FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সন্দীপ ঘোষ, শুনবেন রাগ বেহাগ, তবলায় সুরজিৎ সাহা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য, বেহাগ রাগে খেয়াল পরিবেশনায় শিল্পী সন্দীপ ঘোষ।

এতক্ষণ শুনলাম খেয়াল, সন্দীপ ঘোষের পরিবেশনায় রাগ বেহাগ। সুররঞ্জনীতে এরপরে শুনব সারিঙ্গি, শিল্পী আল্লা রাখা কালাবন্ত, শুনব রাগ মালকোস, তবলায় সুব্রত গুপ্ত, তানপুরায় মীরা চ্যাটার্জি। মালকোস রাগে, সারিঙ্গি পরিবেশনায় শিল্পী আল্লা রাখা কালাবন্ত।

0: এতক্ষণ শুনলেন সারেঙ্গি মালকোস রাগে, শিল্পী আল্লা রাখা কালাবন্ত। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: স্টুডিও ঘড়ি বলছে রাত দুটো বেজে 35 সেকেন্ড, অর্থাৎ এখন সময় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপনাদের সঙ্গে আজকে 107 MHz FM রেইনবো, আমি তপারুতি। আজকের প্রথম গান শুনব পাপ ছায়াছবি থেকে রাহাত ফতে আলী খানের কণ্ঠে।

এর পরের গান শুনবো আজান নাচলে ছায়াছবি থেকে, সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। তারপরের গান উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, এতরাজ ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব আতিফ আসলামের কণ্ঠে, আজব প্রেম কি গজব কাহানি ছায়াছবি থেকে। তারপরের গান সুনিধি চৌহানের কণ্ঠে শুনব চামেলি ছায়াছবি থেকে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে প্রথম ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের গান উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনব, দিল চাহতা হ্যায় ছায়াছবি থেকে। তারপরের গান ফানা ছায়াছবি থেকে শুনব, সোনু নিগম এবং সুনিধি চৌহানের কণ্ঠে।

এরপরের গান শুনব প্রথমে গুরু ছায়া ছবি থেকে হরিহরণ এবং আলকে ইয়াগনিকের কণ্ঠে, তারপরের গান কামিনী ছায়া ছবি থেকে মোহিত চৌহানের কণ্ঠে।

0: আপকে লিয়ে প্রথম পর্বের সময় একদম শেষ, তাই আমি তপারতি আজকে প্রথম ঘন্টা থেকে বিদায় নেব। দ্বিতীয় ঘন্টা থেকে আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। প্রথমে ব্রহ্মচারী ফিল্মের গান মাহমুদ রফি এবং সুমন কল্যাণপুরের কণ্ঠে।

মোহাম্মদ রফি এবং সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনছেন গান এই মুহূর্তে। রাজকুমার ফিল্মের এই গানটি

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে এই মুহূর্তে মোহাম্মদ রফি এবং সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনব আরেকটি গান আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানে। জি চাহতা হ্যায় ফিল্ম থেকে এই গানটি এই মুহূর্তে সুমন কল্যাণপুর এবং মোহাম্মদ রফির কণ্ঠে।

आपके लिए हिंदी छायाछबिर गानेर अनुष्ठान आपनादेर संगे आमी रयेछि उज्जवल अनुष्ठान शुनछेन 107 एफएम रेनबो। মোহাম্মদ রফি এবং সুমন কল্যাণপুরের কণ্ঠে পরপর শুনছি কয়েকটি গান। এখন শুনব জব জব ফুল খিলে ফিল্ম থেকে এই গানটি।

সুমন কল্যাণপুরের কণ্ঠে পরের গান পরস ফিল্ম থেকে। অনুষ্ঠান শুনছেন 107 এফএম রেনবো, আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল।

हिंदी छायाचित्र गान आपके लिए 107 FM रेनबो आपके संगे हमें उज्जवल এই মুহূর্তে সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনবার একটি গান, না তুম হমনে জানো, বাত এক রাত কি ফিল্ম থেকে এই গানটি এই মুহূর্তে আপনাদের জন্য।

ना हमें तुमने जानो, ना तुझे हमने जानो, मगर मिल गया मेरा हमदम। सुमन कल्याणपुर कंठे गांठे सुनलाम बात एक रात की फिल्म थे के। এবার এর নসিব ফিল্ম থেকে শুনব মোহাম্মদ রফি, কিশোর কুমার এবং উষা মঙ্গেশকর ও আশা ভোঁসলের কণ্ঠে। একই সঙ্গে চারজনের কণ্ঠের এই গানটি নসিব ফিল্ম থেকে, আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান 107 FM রেইনবো। আপনাদের সঙ্গে আমি রয়েছি।

আনন্দ, ভালোবাসা সবকিছুই ছড়িয়ে পড়ুক মানুষের মধ্যে। মহাষষ্ঠীর রাত্রিরে এটুকুই প্রার্থনা। শুনছি হিন্দি ছায়াছবির গান, আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের হোস্ট উজ্জ্বল। এই মুহূর্তে তিন বোন, লতা মঙ্গেশকর, উষা মঙ্গেশকর এবং মিনা পুরোহিতের কণ্ঠে। মাদার ইন্ডিয়া ফিল্ম থেকে এই গানটি

কণ্ঠে শুনলাম মাদার ইন্ডিয়া ফিল্মের গান। এরপর চলে আসে একদম এই সময় মিস্টার ইন্ডিয়া, তার অনেকটা সময় পরে মিস্টার ইন্ডিয়া ফিল্মের গান, কিশোর কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, এদের দুজনের কণ্ঠে।

আপকে লিয়ে এই পর্যন্তই। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খেয়াল শিল্পী কৌশাম্বী মুখোপাধ্যায়, রাগ জনপুরী।

Sari ma ba da ba ma ba da ni

জয়নপুরের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন কৌশাম্বী মুখোপাধ্যায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন এখন পরমেশ্বরীর আগে, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী।

0: এতক্ষণ সেদারে শুনলেন রাগ পারমেশ্বরী, শিল্পী ছিলেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে
1: একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। আমাদের দেশে শরৎ ঋতুর শুভ আগমনে রূপে রসে গন্ধে বর্ণে সূচিত হয় এক মনোরম পরিবেশ। এই পরিবেশে যে আধ্যাত্মিক ও সামাজিক মহোৎসব পালিত হয় তার মূল ভাবটি হল ব্রহ্ম ও পরাশক্তি এক ও অভিন্ন। বৈদিক দার্শনিক ঋষিগণ পরাশক্তিকেই প্রত্যক্ষ করেছেন দেশমাতা ও জগজ্জননীরূপে। সেই শুভ শক্তির উদ্বোধনে ও শান্তি লাভের বাসনায় এই পুণ্য প্রভাতে আমাদের নিবেদন, দেবীং দুর্গতি হারিণীম। গ্রন্থনাংশ রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, গীত রচনা শ্যামল গুপ্ত, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, সহযোগিতা শৈলেন মুখোপাধ্যায়, সংস্কৃত শ্লোকোচ্চারণ ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, মাধুরী মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়। গ্রন্থনাংশ পাঠ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন।

আমাদের মধুর হিল্ল রূপ রম্মা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালায় ধরণীর বুকে সত্য বিকশিত শিউলির স্নিগ্ধ সৌরভে দুকুল প্লাবিনী কলস্বনা তুটিনীর কলতানে বিহঙ্গের মধুর কাকলিতে শ্যামল দুর্বাদলের মুক্তা শুভ্র শিশির বিন্দুতে বিশ্ব প্রকৃতি মাতৃবন্দনায় সুসজ্জিতা। বিশ্ব মানবতায় অজ্ঞান তমসার মোহজাল ছিন্ন করে শক্তি ও শান্তির সন্ধানে যাত্রা করুক চৈতন্যময় আনন্দময়

নরলোকে মহালয়ার অবসানে যার আবির্ভাব, কেন উপনিষদের ঋষির দৃষ্টিতে বহু পূর্বে সুরলোকে দেবাসুর সংগ্রামে বিজয় গর্বিত দেবতাদের সম্মুখে উমারূপে তার আত্মপ্রকাশ, শক্তি গর্বিত অগ্নি বায়ু ইন্দ্রাদি দেবগণ ব্রহ্মপুরুষের সম্মুখে শক্তি প্রকাশে ব্যর্থ, তখনই অকস্মাৎ নীল আকাশের বুকে বিদ্যুৎ বর্ণা হৈমবতী।

0: এবং সর্বদেব রূপে আমি তো সর্বত্র বিচরণ করি। ইন্দ্র, অগ্নি, বরুণ, রুদ্র এবং অশ্বিনী কুমারদ্বয়কে আমি ধারণ করে আছি। সোম, তষ্টা, পূষা, ভব এবং দেব শত্রুহন্ত্রী সকলেরই আমি ধারয়িত্রী ও নিয়ন্ত্রী। আমি ধনদাত্রী মহামাহেশ্বরী। সর্বভূতে সর্বকালে আমি বিরাজমানা। সকল শক্তির উৎস আমি। আমি সাধককে দান করি দুর্লভ ব্রহ্ম জ্ঞান। অসুরের নিধনে আমি রুদ্র ধনুর রূপ পরিগ্রহ করি। ত্রিলোককে সৃষ্টি করে ব্রহ্মরূপে আমি সর্বত্র পরিব্যাপ্তা। স্বমহিমায় দেওয়া পৃথিবী তথা বিশ্ব চরাচরের আমি সৃষ্টি ও অধিষ্ঠাত্রী।
1: এই মহাদেবী তো সনাতনী মহাশক্তি, বিভিন্ন লীলায় বিভিন্ন রূপধারিণী, কখনো নারায়ণী, কখনো ব্রহ্মাণী, আবার কখনো মাহেশ্বরী। নিমুণ্ড মালিনী চামুণ্ডা তমময়ী নিয়তি, আবার সর্বপ্রকাশমানা পরমা প্রকৃতিও তিনি। সসীম মানুষের প্রতি অনন্ত করুণায় অসীমা এই মহাশক্তি। মন্দিরে মন্দিরে মৃন্ময়ী প্রতিমাতে আজ আবির্ভূতা।

0: বিশ্বের মূলীভূতা চৈতন্যময়ী এই পরমা শক্তি, বীর্য ঐশ্বর্যময়ী, সৌন্দর্য মাধুর্যময়ী, জ্ঞান প্রেমময়ী, রসবিলাসময়ী, নিয়ত সৃষ্টি পালন ধ্বংসকারিণী এই ভগবতী মহাদেবী শিবাত্মভূতা, মহাশক্তি, মহাসুরী, মহামায়া, যোগমায়া, তিনি আনন্দময়ী শারদীয়া মা দুর্গা, বিশুদ্ধ সত্যময়ী, প্রেমানন্দময়ী, আগম নিগম বন্দিতা, পুরাণ কীর্তিতা, আত্মল্লাদিনী, আত্মবিলাসিনী, মহামাতৃকা।
1: মহাপ্রলয়ে কারণ সমুদ্রে অনন্ত সজ্জায় যোগ নেতৃত্ব ভগবান বিষ্ণু, তার কর্ণমাল হতে সমুদ্ভূত মধু এবং কৈতব নামক অসুরদ্বয় বিষ্ণুর নাভিকমলে সমাসীন প্রজাপতি ব্রহ্মাকে বধ করতে উদ্যত। বিষ্ণুকে জাগ্রত করার জন্য ভীত ব্রহ্মার কণ্ঠে ধ্বনিত হল যোগ নিদ্রারূপিণী মহামায়া তথা মহাকালিকার স্তুতি বন্দনা।

কান্তি ও মহাশ্রীর প্রতিষ্ঠাত্রী। তাঁর উপাসনায় সিদ্ধ সাধক অতুলনীয় বলে বলীয়ান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে করেন বশীভূত। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তাঁরই অভয় পদে প্রাণ সমর্পণ করে মধুকৈতবের ন্যায় দৈত্যের

কালান্তরে শক্তি মদমত্ত দৈত্যাধিপতি মহিষাসুরের অত্যাচারে দেবলোক বিপর্যস্ত, পরাজিত দেবগণ দুই লোক হতে বহিষ্কৃত, শরণার্থী হয়ে ভূলোকে বিচরণরত। ব্রহ্মার বরে দানবরাজ অমর নিরুপায় দেবকুল ব্রহ্মাকে অগ্রবর্তী করে হরিহরে শরণাপন্ন। অসুরের অন্যায় উদ্ধতের সংবাদে ক্রোধদীপ্ত হরিহরের বদনমণ্ডল হতে নির্গত হল সমূহত তেজরাশি, তার সঙ্গে মিলিত হল লাঞ্ছনা ক্ষুব্ধ দেবগণের শরীর হতে সমুদ্ভূত পবিত্র মন্নুজনিত সমুজ্জ্বল তেজপুঞ্জ। দিক দিগন্ত পরিব্যাপ্ত প্রজ্জ্বলিত অনল সম সেই জ্যোতিপুঞ্জ হতে সহসা আবির্ভূত।

0: অসুরের সঙ্গে শুরু হলো যুদ্ধ। দানবের অস্ত্র নিক্ষেপ দেবী হেলায় উপেক্ষা করে বললেন,
1: আমি মধুবানে রত যাবে গর্জু ততক্ষণ, তোমারে বধিলে সুখী হবে দেবগণ।

মৃগা প্রচন্ড বিক্রমে শানিত খড়গাঘাতে মহিষাসুরের শির দেহ হতে ছিন্ন করলেন। অবশিষ্ট দানব সৈন্য ভয় হল পলাইল। দেবগণ হলেন হর্ষান্বিত, কৃতজ্ঞ চিত্তে যথোপচারে পূজানতে আরম্ভ করলেন ত্রাণময়ী দেবীর স্তুতি বন্দনা।

0: কান্তি রূপ সৌভাগ্যশালিনী এই দেবী সর্বদেবময়ী, তার সাধনায় সিদ্ধ হলে সাধক সর্বলোকের উপর প্রভুত্ব লাভে সমর্থ হন। তাই শত্রু নিধনে দানব দলনে জাগো চণ্ডী।
1: জয় সিংহ বাহিনী চণ্ডীকে, জয় সিংহ।

কামনী মূর্তিতে কৌশিকী নামে তখন দেবী হলেন আবির্ভূতা, আশ্বস্ত করলেন দেবগণকে। শুম্ভনি শুম্ভের অনুচর চন্দ্রমণ্ডল তাঁর ভুবন ফোলান রূপে মুগ্ধ হয়ে প্রভু শুম্ভনি শুম্ভকে উদ্বুদ্ধ করল দেবীকে ভোগ্যা নারী রূপে গ্রহণ করার জন্য। আরাধ্য মাতৃমূর্তিকে কামনার কলুষিত দৃষ্টিতে দেখল দানব। পরিগ্রহের প্রস্তাব নিয়ে মাতৃ সকাশে প্রেরণ করল দূত বলগর্বিত মধান্ধ কামান্ধ দানবকে। মৃদু হাস্যে মহাশক্তি বলে পাঠালেন, যুদ্ধে যে আমায় পরাজিত করতে পারবে